আশিফ জরাসিং খানা লেখা ননী গোপাল দেব বর্মার সাপানি লপং সাপং। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো কক দু কাছে ফেমেনে আশেক মানি দা। হ্যালো মারে কিছু তাকু বুকু নরক যত নহাই নহাই তেওসা গ্লাম সকিরও তিনি সাল কামা পান্দাব তিনি ডাক্তারকনি সাল ও সাল চিনি যতনি বাকিন বেলাইখে নাকুকমানি সাল ডাক্তার কাইতনি তে গেসা মাংনি মানবরকন যেন যেফ্রু সা খামি আঙি ক্লাইও যেন যেফ্রু তে থাংলা খাইমা দো আফ্রু কাইতরন কারি যেন তৈ খরকসা সাবন মতো মান হিমালয় আবার ডাক্তার স্টেটোস্কোপ ততরাও খাচি যা খ্লাই মখাং বুকুক মুনি স্রু স্রু নাসিকি দমানি তাওয়ানা দিয়ে হামনাই ও ডাক্তার রক অব মতাই বিবাকসা অব কাইতর বিবাকসা বরক নি যে মাং অব কাইতনি না মাং না হিন মা হেন তাই হিমালয় যেন তো কাইতন তো নগিমাইয়া ফিয়াবা ডাক্তার যেফ্রু অপারেশন খাইয়ে বড়ক যেফ্রু স্ট্রোক কুঙ্গো হার্ট অ্যাটাক কুঙ্গো ডাল বিদাল বেমার মানজাগো তে থাংলা খা আফ্রু ও ডাক্তার মোথাঙ্গো মারে কি তাকু বুকু তিনি ডাক্তার রকনি সালো ফাইদি সিং কক সালাইনি তিনি টপিং খা ডাক্তার রক মতাই বে বাকসা কল খাইদি 2326253 নৈ থাম নৈ দক নৈ বা থাম ও নাম্বারও

0: Hello.
1: Hello.
0: Can I tell you that too? Hello. Doctor Nipanda, you are talking to Doctor Rock Motebe Baksha. কল খুলে দি 232-6253। হ্যালো
2: হ্যালো
0: ফুঙ্কাহাম তাকো
2: ফুঙ্কাহাম স্যার ফুঙ্কাহাম
0: তিনি ন্যাশনাল ডক্টরস দেও খা কাহাম ইয়া ফরো তিনি টপিক তো সেমন খনা ডাক্তার মতেবে বাক্সা খনাই তো সাদে তো
2: তিনি তো ডাক্তার নি চাল তাই ডাক্তার মতেবে বাক্সা তিনি টপিক
0: আবা কাই তো বাক্সা পন হঙ্গাতা কাই তো
2: বাক্সা বন যাব এই বাক্সা বন যাব
0: আবন

0: ডাক্তার করি কে বড় বসে লাখ লাখ কোটি কোটি থিবে কামু না অনসুক নাইলা হাই রিবা টেকাশাবে টেকাশার রোগ সলো টেকাশাবে টেকাশার সলো আর সলমার কোনো কাশো হাই রিবা টিকা রক ওই কাশো করোনা জনান কব অনসুক নাইলা বসে কিরমা চিন্তা হ্যাঁ দা
1: করোনা ভাইরাস নেই নেই থাকে রাখা আবু নব কাশো কাম বরং ন কাশো ওই বরং নি জীবন রক্ত ফাঁস লাগা
0: কাইতর তো ব মাংনুকজাক চাইনুকজাক মাংনুকজাক ফাইয়া চাই হেবা আর ডাক্তার মতাইনি মাংই চানো হাইবা আবো মতাই বাকসান লাইবলা হেবা মারে কিছু তাকু বুক গবুই ন ডাক্তার রক কাইতর বেবাকসা মতাই বেবাকসা জেফ্রু খরকস বরক লামা সতী সতী দো হ্যালো
2: ফুংকাহাম সাব স্যার
0: ফুংকাহাম
2: এ আং রবি সার দ
0: লামসগো ন
2: এ ব্লাইন হামবাই স্যার
0: দিনিন টপিক তো সাইন জানা
2: এ সামান ডক্টর ইসব বাক্সা না কাইতো বাক্সা মিয়া তামুন খা স্যার আবু সালকাম পানবল কো না সারাই গিয়া
0: মিয়া ও
2: সিনো গলি ছোড় আম মুখলা স্যার
0: সিনি ফোন কি যে দেরাম নুজা খাতা
2: ও
0: আগি হিং কেও অঙ্ক বাইখলাইও রিসিভার করে দিবা ল্যান্ডলাইন যে রিসিভার তাকে কম্পিউটার অনলাইন অঙ্ক ইনস্টল খাই হোয়াটসঅ্যাপ ইনস্টল খাইয়া দিবা আমি হেঁকে তাকে ডেস্কটপ কম্পিউটার স্ক্রিন ইনস্টল খাই ফোন খাই হেঁকে চিনি ইঞ্জিনিয়ার রকমিয়াও আবন ইন্টারনেট বাই আবন কানেকশন যে খাই মালি আমি থাকা আবন বাকি আমি খাতা মিয়া সালকামা পান্ডাব ফোনিন কক সাইছি মালিয়া
2: আও যাই হোক আং আবন হামাই সারা কো আং যে বুঝে মানে সাউন স্যার
0: দ সালে
2: আও ডক্টর অফ ঈশ্বর ভাই কাই চলে বাক সাবো কাইসা জানাই একা বা মুজক জানে কক না তুমি যা পুরো আশা করি খা তোমার পুরো ডক্টর নো তাম লাইও ডক্টর ট্রিটমেন্ট খেলাইও লাই জাগত লাইও ওকে ইয়াং ডক্টর রব সাবো নর সাকাউসিমি খুলুমছিলে ঈশ্বর সুরিছিলি মিনাই এনকে বড় গাছরে ঈশ্বরনি একশো নই থাকা খালাইও বাকসা বাকসা ডক্টর রব দো আবো কাইসা চিনি বড় রবনি লাংমন আবো কাহাম কাই আবো কেয়ার খাই কাহাম কাই নাই নাই সাক নিয়ে নিয়ে জিনিস নাই নাই আবো বাঞ্জি রব থামু নগো বাকসা বাকসা নাই আবো তাবনে জ্বর হংকা বিসর বাকসা নমানে যেছি মানে হিংকা তাবনে জ্বর হওয়া সিনি ডক্টর হিমানের পলাই আবো সিনি ট্রিটমেন্ট যে পেশেন্ট তনাই রকম হামিয়া যে থানাই রকম বলাই আবো উঙ্গো খাইও দেখলাম সে খাইমা হাই আবো উঠাও টাইপ ওখানে আবো বাইকাই সিনি বড় রকাবো বলাই ন আবো পেয়ারা মঙ্গল রঙে খাও বাইকে হিনবা আবো কাইছা যে জায়গা ডক্টর সই ডক্টর নাই নাই তোমানি ন আরো সই ডক্টর নাই ওই তামং তাবো ফুরুমং নিতেই তাবো আবো কুষ্ঠে নুনতি নাই বরক বনে জায়গাও বনে অ্যাবসেন্ট হয়ে দেবো আবো বাই তামং বরক তো স্টুডেন্ট বরক তো প্র্যাকটিক্যাল সেরেনই তো বরক তো ফুলফিল ডক্টর মিশু আকো আবন বাকি তামং বত ডক্টর নি সামং তো আবো হাইতে মান গলাগলাই যে ডক্টর খাইমান মানে আবো হাইতে তো বত মান গলাগ বত সেরেনই তো হাইলে বাসা আবো বাকি দেয়ারা মঙ্গল খাই তা ওকে তাই সঙ্গে ডক্টর কাইতর বাই বাক্সা ঈশ্বর বাক্সা আবো এমনি মানো কাইসা আবো কাইতর নি ব্লেসিং নবাব কাইসা সাবুং খাই কাছে আং ফরসা ডক্টর নি কোনো সাবুং সার আং মুটু মানতা আছি নি ডক্টর সাজলাং দে বর্মা তো মানে বহু স্পেশালিস্ট অর্থোপেডিক নি তা একরে নি ডক্টর তো গে বনো আং নং মানে গে বাবু নুন নুন তো বাই বলাই না লাগলে তো মত যে ডক্টর আবো কাহাম আবো যে আবো বলাই এপ্রিসিয়েট মা খাই আসলে কাহাম বলাই হাম

0: আসলে আব নাংমানি ন আগে নিজুগ হাই মতাই নাঙ মতাই নাংখাই ও যা কবিরাজ না হয় মতাই রিলাইখাই হামবো তাবো খাই আজব করে খা তাবো ডক্টর সারা বানতে না সেকর নিনে বহগ পাথর উংব টিউমা রংব নিনে যে কোনো রোগ উংব নিনে বসা উংব বরে রোগ বা ওই সাই মাই আং দংব গথাং বরং সাই রাওই কারে ওই বরক বানতে রিরে হরমানো বরক মতাই বেবা সেয়া দিবা মতাই খেলাই খেলাইও মতাই নলে সঙ্গে মকল বাইছে নৌজা মলে মকল বাই নুমা মতাইছে মকল বাই নুমা মতাই নমা হিতা আবু তাবং যুগ আবো দে জুনি দে ঈশ্বর বা আবো সাম বৈরি সাই মেয়া ডক্টর সারা তাবো কোন বানতে না করি যে কোনো বড় খান ডক্টর বাইমাংসে তাক বানতে চংবাইও তাবো টের তো পদের পর রোগ ফাইও বেরাম বেমার ফাইও অব যত বড় মতাই বে গহানা বা বেরাম ফাইমা রোগ বা
1: ডক্টর নাংটা ডক্টর সারা বেলেকে হামবাই মানে কিছু মালাই।

0: ফুংকাহাম
1: আকাশবাণী আগরতলা তাবুক চেংজাকো চিনি দিনী ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়ংনি খরাং তিনি স্রাংশাল তালিং তালনি শালচি চিবিরা থামচি বা তিপ্রা বিশি জুলাই তালনি শালসা শালমারি নৈ সাই নৈ চিদক ইংরেজি বিশি অপান্ডা আওয়াই খাই জাগি দ মিটার নৈরা থামচি দ ফুটাব্রী এবার সা সাই নৈরা দক চিচুকু কিরোহার্চ আবনকারী সারা সা পয়েন্ট দক মেগা হারস অপান্ডা আওয়াই খাই জাগি দে শালবুরমনি হাইন তিনি ব হাইন হাই কক কাহামনি বিশিং তৈন চিনি অপান্ডান চেঙ্গান জেসা সামু চেংনা সুকাং সাক সাকন কাইথাম সুমুং সুদি আং তামুঙ্গী অসামুং খাইতং আবনি মানমুং তামো ং নই আং অবনতী হামুই থংমা ন এবার খেবা মানিয়া অসুমুং রকনি কিফিরমুং মানখৈ ন সামুং চেং দি গোপাল বরকনি ন কাহাম অঙ্গ যে কাক খাই সামুং নাঙ্গ তৈ যাই যাই খে তিয়ার খাই নাহারু চেংমুং নিরিয়াউই সামুং খাই থানা নামাই যে বরক অং টং জরা নুয়ই খাপেং জাকিয়া তৈ থিনাং নুয়ী বেলাই ওয়ানা জাগো বিনি লংমাও হামক্রাই ফাইগলাক নামমানী সাই বেলাই গবাং কাহাম এবা সিদা অংমা চায়া তামনে হিনবা কেপলেং বুফাং রকন গবাং কুক সুকাং তানজাকুবু রং বরক রকনি যতনি সাই কাহাম বায়াব খরকসা রং গরং বরক বেবাক থায়ন বরম মানু রং নাইথক তাই শিকলা ফান্নব মেচেনি মানু অক কাহাম রক জুমতিনি খানা লাইখা অচানক্য সালামানি ককন কক বরক বাই
0: হারিতাবু খালায় লাইথংনৈ বিশ্বরগো তিনি তিসালো তামো তামো পাতুই থাঙ্গা লাইবমা কিসা ফিলি নাইলেন উফিল নাইলেন ওকলক বোখাগো 1862 খ্রিস্ট বিশ্ব তিনি হাইসালন ভারতনি কচামকুক হাইকোর্ট কলকাতা হাইকোর্ট পান্ডাতেই সামং তাঙ্গনি চেঙ্গো 1800

যীশু খ্রিস্ট বিশি তিনি হাই সালানো মং গনাং সাক নাই করং ডাক্তার ইয়কমা সভা খাইনাই তে পশ্চিমবঙ্গনি উলসা মন্ত্রীকরা ডাক্তার বিধানচন্দ্র রায় আসায়ো 1962 খ্রিস্ট বিশি তিনি হাই সালানো ভাইকে অব কক সাজাক না তংমা হাই বিধানচন্দ্র রায় বিনি ফিল চার্চি 80তম আসেমা সালো 1962 নি ফার্স্ট জুলাই তিনি হাই সালো ব অহানো ইয়াকারি থাঙ্গো আ বিশিওনো বন ভারত হাকতনি যতনিসলাই বরম গনাং সকাত ভারতরত্ন সকাদ্ব রোজাগো ডাক্তার বিধানচন্দ্র রায়ন 1955 খ্রিস্ট বিশি তিনি হাই সালানো ভারতনি ব্যাংকিং নি লাইবোমাব বেলাইখে কত স্লাইমং পাতিমুংগো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া নিবুমং স্লাই জাগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI ফারজাগো তে অব উল সরকারনি ব্যাংক গি থাঙ্গো 1964 খ্রিস্ট বিশি তিনি হাই সারণ ভারতনি স্নাম খরংয়া খাবা শিল্পন কাহামকাই তিসানা বাকই আরও রং রক্রেনার বাকই রেমানি বাংনার বাকই IDBI খাবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া অব সংসাজাগো উব উল বড় রকনি রং খাতিনার বাকই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া UTI আবনি সামংব চেঙ্গো 2017 খ্রিস্ট বিশি তিনি হাই সালন ভারতনি করনি সামং তাংথানি লাইবুমাব কাছে স্লাই মুংফায়ো আগিব যে পরোক্ষ কর হেই তংমানি অবন স্লাই ওয়াইসাবাইন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এবা GST চালু খাই যাগো যে তুমুং হা কতর বুখাক ন কারই হায়ং কতর বুখাক নাহার নাকি হেঙ্কাই তিনি হাই সালন 1921 খ্রিস্ট বিশিও সাংহাই দলিয়ুঙ্গ পান্ডানি বিশিংটি খাই চীনা কমিউনিস্ট পার্টি CCP সংসা যাগো অব তাবুক চাইনাও যে সরকার খাই তুমি আবদল তিনি হাই সালন 1997 খ্রিস্ট বিশিও ওয়াইসাবাইন 156 বছরনি ব্রিটিশ রক শাসন খাই তংমানি আবন ইয়াকারে হংকং ন চাইনানি ইয়াগো ইয়াফারি যাগো তিনি হাই সালন 2002 খ্রিস্ট বিশিব ICC এবা হায়ং অপরাধ আদালত হেনি হিনজাগো অব সংসা যাগো আশেক জোড়া লাইথাংনাই সালগো তাম তাম তং আবর খাবে আবকারি বেতে কিসা তংখ ইয়াফ অবরংখা তিনি ন্যাশনাল ডক্টরস ডে হেনে পালাই জাগি তঙ্গ ভারত হাকতর ডাক্তার বিধানচন্দ্র রায় ন মৃত্যু খাইনেন বাকি বন বরম ইয়াফানের বাকি ভারত হাকতর অসাল পালাই জাগি তঙ্গ তে কেসা হিংকে তিনি সাল CA ন্যাশনাল CA ডে ব পালাই জায়গায় তো 1949 খ্রিস্ট বিশিও অ সালন ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ICAI সংসা যাগো অ সালন মূল খাইন বাকি ন ও CA সাল পালাই জায়গায় তঙ্গ আশেক জোড়া খানা বেখে লাইথানে বিশ্বরগ তিনটি সাল তাম তাম পাতি থাকা ফারি তাবো খানালায়নো সা খামক্রানি কক সা খামক্রানি কক জিনে খানালায়নো কক ওয়ানজি হিংকে কুষ্ঠ কাঠিন্য হিমানি কনস্টিপেশন হিমানি খি রাগ মানে কাহামকে খি ইমানিয়া খি ফাইয়াং মানে অবনংখা কনস্টিপেশন যেফ্রু যেন কাহামকে খিউ ইমানিয়া উঙ্গ খি ক্রান উঙ্গ খি ক্রাক উঙ্গ খি বসা

0: 차가이 파요. 이게 가보자 습관은 키나나리 키우이만이야. 하티 말서 와이템롱이 말아 키야. 앞으로는 키코 상만이 이게 가봐 구스토 카틴노 이게 가봐 콘스티페이션 옹카헤니 사자고. 제프로버 부스등근한 많이 자만은 울어보. 하티 말서 와이템니 말아 키야 행게노 어베말 이게 가봐 어떤몽 옹카헤니 사이만디. 어버 가이세 베말이야 피야바. 어버시니 랑마 니 그릉 이야카바 시니 똥몽 자몽 자연이 바기세 어마하이 응구 어버하이 응카인게 하티바서 와이탐룽이 바라 보럭 파다로 탕글락 이야카바 키글락 키 벨라이 그락나이 아버 벅서 벅서 클라이 기체 기체 칼라이 파이나이 키만의 조라워 예습번 키나나이디 키위만 양나이 보호록 사나이 보호록 러번마 하이마똥나이 বহগ্রক দুনক নাই কিছে কিছে সাব সানাই তেকাইছে হেঙ্কেকাই খিউই পাইব আসি যোগ্যা দেব খিনা তঙ্কু হাইমা তংনাই বারিক থাকা হেঙ্কাই খিপুরু থৈরগো ফাইনাই অব হাইং খাঙ্কাই কনস্টিপেশন উংকা হেনাই সাবিমানদি তামনি বাকি অম হাই যেন চিনি চামুং বুস্তং গনং চামুং মুখতং থাইকতং গখরাং মানি রক ফল ফকলা রক চাইনি বাকি অব হাই যতনিসলাই উংমানি তেকেছে হেঙ্কে দই গবাং খাই নংনি বাকিব উংগু দাল বিদাল বাকিন অমহাই উংগু চিনি কুলন এবা বৃহৎ দন্ত্র যে খি লাইমানি লাম আজাগাও দই মানথকিয়ানি বাকি দই কুসুবিতলাম কিচা মিশা দই তঙ্গনি বাকি অরণকে আজ জায়গা গ্রান ঙি থাঙ্গো তৈ আরও গ্রাক ঙি থাঙ্গো আবনি বাকি অমহাই খাই খি কসাংমানি রক নুকজাগো আবনি বাকি তেকেসা টংগো নুকজাগো যে বড় রক আসুগি মাং টংগো সামং হুমং টাঙিয়া খেলাধুলা রক খাইয়া হিমিয়া অমহাই বড় রক ব অমহাই উংমানি নুকজাগো তেকেসা উংমানি আবংখা যং জেফ্রু খিনা মজু আফ্রু জরা মানিয়াঙ্গি ফানো সামং থাঙা বাকি ফানো খি আক তুমুং খাতিউই নারকটনি খাঙ্কাই অবনি বাকি বা কনস্টিপেশন উঙ্গি মানো তৈ কেসা হেঙ্কে কে বিথি চামানি বাকি আবনি সাইড এফেক্টনি বাকিব কনস্টিপেশন উঙ্গি মানো পেন কিলার রক চাখা গ্যাসনি বিথি রক চাখা অ্যাসিডনি বিথি রক চাখা ক্যাপসুল রক অবহনি বাকিব অ খি কসাং মানে নুকজাগি মানো অবনো বাহিকি কাসনাই অবনো কাসনাইন বাকি লামা হেঙ্কে কে যেন জেফ্রুব মুখিতং থাইকিতং দালো সামপ্রা তে বস্তং গনাং ন গবাং খাই মাসানাই সালব্রম ব্রম ন তিন চার লিটার তৈ মানংনাই তে কেসে হেঙ্কে আবকারিব বুসি রক মাইরং কচাক রক ডাল রক আবরক চাখা হেঙ্কে আরো নি বিসিং মুইফ্রাই রক পালং শাক রক আবরক বেলেকে কাহাম কয়ফল রক কয়ফল কুমন ফানংখা গথং পানংখা বেল থালিক রক অবহাই চাখা হেঙ্কে অবনি ইয়াকনি ইয়গী মানো তে কেসে হেঙ্কে কে যেন সাকনি কলম দিয়ে মাখিখলাইনাই খেলাধুলা মাখলাইনাই ইয়াকবা সামং দাংনা রকমিত সামং মাখলাইনাই মা হিমনাই আহিন নগ আসুক্ত হেঙ্কে অ বেমার উঙ্গী মানো অ কুষ্ঠ কাঠিন্য এবা খি ফাইয়াংমানি খি ক্রান খিমানি খি কসাংমানি অব বারি হেঙ্কে ডাক্তার মা থাকনাই ফিয়াবা বুফ্রু ডাক্তার থাকনাই যেফ্রু নং চঙ্গি মানখা অব বিথি চাব হামিয়াং টংখা ইয়াখাবা বুস্তং গনাং চামুং রক দৈ গমার নুইব হামিয়াং টংখা আফ্রু হিং গাই নং সাকসাং চঙ্গি মানাই আনিম কিছে বেজোয়াঙ্গি টংখা হেনে দে খিপ্রু থি রক ফাগে হিংকে আফ্রু থাঙ্গৈ ডাক্তার বাই নাই বিথি রক চামানি ন কাহাম হিংকে অবনি ইয়াকনি ইয়গি মাননাই উইয়াখাই উল পাইলস উঙ্গি থাঙ্গি মানো বনি বাকি কুষ্ঠ কাঠিন্য খি কষা খি ফাইয়াং মানো যেন আইন হেলেং সাসা খাই সাক নাংয়াংনি কগিয়া আসুক জরা খাবেখা সাক খামক্রাইনি কগ খি কষা খি ফাইয়াং মানে নতই কক্তাই জাথাইনি
1: পান্ডাও তাবো খানালায়েন তাংবিতি জংতিনি লেটুস কাইনানোর গই সাইমান লায়েন অবকাইসা গখরাং বলাই কপুরলং মৈকথং অব

0: স্যালাড নিলগি কথনো চাজাগ তুমলু খাইব কিসা সমসর ওই চা খাহানকে বহক নি বাগই বেলাইন কাহাম খি রাগমারক অব হামরুও অব বেলাইন পুষ্টি গনাং অর ভিটামিন এ কে তাই ফাইবার বেলাইন মানথগ লেটুস কচাংমা থাইনি হাক্তর রগ বেলাইখেন কাইজাগ যিনি হাওকে দেশি জাত অবনন গবাংখে কাইজাগ অব নরম তাই বলাইব কুয়ার অঙ্গু লেটুস কচাংমা মলনি মৈকুথং বলাই জি সেন্টিগ্রেড নি সিমি অনৈ জি আসুক নি বিশিঙ্গ তংখা হংকে অবনি বলাই হামচাও বেলাই কুতুং অবনি বলাইন কখা খ্লাইতাই বুবারব ডাক্তিন বারে থাঙ্গ লেটুস নি বুচলি হরুয়া বুচলি হাই অব তালবাঙ্গ কাইনানি চেংজাগ অবনি বুসা বুতাংখে কায়ে বুসানি তলাও জকাপ রক রিমানখে বেলাইনে চাও উর বলাই তর তরখে বলাই হা নাঙ্গিয়া অংনানি পাগৈ বুসা কাইমানি হাতিক থাম হাতিক ব্রৈনি উলন বলাই খলৈ মানু বলাই নরম তৈ কিসা কিসা কৈত্রৈ কৈত্রৈ অঙ্গ অবহাই অংখেন অব খলি মানখা লেটুসও কিসা মিশা বেমার রকব গফামানি অনুকজাক অবনি ব্লায় ফুটিক ফুটিকে দাগলাইমাহাই আবাহাই রক নুকজাক তাই কাটওয়ান রকব ক্লাইমানি অনুকজাক আফ্রুকে নিম অয়েল তাই ফাঙ্গিসাইড অবহাই কিসা কিসা রক স্প্রে খ্লাইনা নাগনাই অবহাইকে নাইকে নিখাইকে বেমার রক গফামানিব ইয়াক কাগিমানাই অঙ্কাচং লেটুস গবাং খেকায়ে হাতি রগ ফালৈ রং পুসা আজিমানি লগিব নকনু খুঙ্গ আশুদাকে চাওই মানু গাছুক জরাজং হাইনি খরঙ্গ কক তিনি তিনি তাং বিতিও লেটুস কাইনানো রুগি সাইমান লেখা
1: ককথুম রক বিশিব্রুমনি হাই তাকলাইব বসকাং সালমারি চিদক জুলাই ষোলো তারিখ জুলাই 2026 উদয়পুরনি শ্রী শ্রী তিনি জগন্নাথ বাড়ি ও রথযাত্রা তের সংসারজাকনাই হিনি সাজাকা সালচিদক জুলাই জগন্নাথ বাড়ি মন্দিরনি সিমি মহাদেব বাড়ি জোড়া রথ সাজাকনাই হিনি সাজাকা তে সালমারি নিশিব্রী 24 তারিখ জুলাই 2026 নাকাই ও রথ তেওসা কিফিল ফাইফিনাই হিনি সাজাকা অ রথযাত্রা ন তের নিয়েই ষোলো তারিখ জুলাইতে 24 তারিখ জুলাই ককথুম হুকুমো নাইখংনি বোখাকি খাইয়ে সালনৈ হুকুমো পান্ডা সংসারজাকাই সাজাক্ষা
0: ত্রিপুরা রংকচার বেদেক বাই গসিজাক যত রংনকনি বখরক সৃঙ্গাই সৃঙ্গাই যোগ তাই বরকনি মা ফারকন সাকলাইজাক্ষা ইংরেজি বিশি নৈসাই নৈচিদক অ বিশিনি মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক বছর বাঁচাও আমজকপুংনি এডমিট কার্ড ই জুলাই তালনি সালনি এবা সেকেন্ড জুলাই সাংরং সাল ফুং দামচিনি সিমি শারিক দাম বাতামুই সতি থামচি জরা পর্ষদনি হাবানগ রেজাগানু
1: বুসকাং সালমারি 22 জুলাই নিসিমি সালসিনিনি হাস্তিনি লাইবমানি গরং গনাং খারসি তের তে বানি চেংজাকনাই তাকলাই ব হাইনহাই অ বাণিক রিগৈ ডাল বিদাল খতল রক ফিয়ক মুং ফনুক মুং খতল রক ফনুকজাকনাই হিনে ফিয়কজাকনাই হিনে সাজাকা ফনুকন নিবাগৈ কক কচার জাকা আরও সাজাকা তাকলাই যত নাইখং রক বরকনি আগিনী হাইন বরকনি খতলক ফিয়কৈ ফরংনা নাংলাই হিনে আরও কক চাপজাখা সালব্রুম ব্রুম ন হুকুমো পান্দরক লোয়া জিগজাকায় হাবিলিতে

0: 피노말라 하여히네 사자카
1: Tripurasa hamkrebete haste hapa kaisa oimungni bisintui rungrem chukuni simi rungno kotoro Tripurasa rungsrungnai rokno magnang bija priyawei rangrana ni bagai saklaikha abo ungnai BMS portal o bmsportal.tripura.gov.in omin bisintui abo ni bagai nangmani কাগজৰ গাবা ডকুমেণ্টছ ৰংখা পাছপোৰ্ট চাইজ নি কাইছা মাংপিলি এছ টি চাৰ্টিফিকেট চুকাং ৰেমনি মাৰ্কশ্বীট ৰেচন কাৰ্ড আৰু সুৰংনাই বা সুৰংনাই জুগনি মূ কাছাজাকা নাংনাই তাই লগিব টংনা নাংনাই বেংক একাউণ্ট অৱৰ কয়লাইয়া ফানানি পাইথাক শালমাৰিনি কক সাজাকা ছেপ্টেম্বৰ তালনি শাল শালচি শালমাৰি জৰা
0: লুকৰকনি টংকচাংতে নাইমাথাং খম খম খাইনা বাগৈ গন্ডা তৈসা সাব ডিভিশননি রইসাবাড়ি হাতিন কারৈ ধলাই জেলানি বেবাক ভারত বাই বাংলাদেশনি হায়ং আরিও এক কিলোমিটার আমচাই জোড়াতেই সানজানি দামদকনি সিমি ফুংনি আয়ে দামদক জোড়া লুকুরকনি থাংলাই সুথানি কিজাসে কেরং বক্সিং জাক্ষা আব বিএনএসএস 2023নি 163 রাইডারগৈ অ দাগিমং সংসার জাখা হেনে সাজাখা আবো জুন নি 23 তারিখ নিসিমি চেংখা তে 22 তারিখ সেপ্টেম্বর 2026 জরা অ বক্সিং মুং টংনা হেনে সাজাখা অ জরাব লুকুরক খরক থাম খরক বুরৈ নি কবাং খ্লাইয়ে আ আমচে থাংলাই সুখ্লাই মাংলা ইয়াগো দাকুবুক গনাং ইয়াকেবা গপলা মানৈ জেসা কুবুক মানৈ রক পেয়ারজাকনে মানিরক তৈ বড়রক থাংলাই সুখ্লাই মানলাখানি সাজাকা নাইমন থাং বাহিনী সামং তাংলাই রক ইয়াখাবা সরকারনি সেবুক রক যে পুলিশ সুপারনি ইয়াখাবা এসডিএমনি গসিমুং মানজাক বড়ক সিমি থাংলাই সুখ্লাই মাননাই ইয়াখাবা সাক নাইজক ইয়াখে সুগিয়া আমতৈ বড়রক থাংলাই সুখ্লাই মানাই হিনে সাজাকা তমুং অক কেরংন চেরিয়া হিঙ্গাকাই বড়কন মাজরা বেজকনে হিনে সাজাকা
1: হাস্তে হাফং ত্রিপুরা সাহামক্রাই বেদেক ত্রিপুরাও টংসুক নাই তাই গো সিজাক রংনগো সুরঙ্গী টংনাই যুগজাক ত্রিপুরা সাহা রং সুরংনাই রকনি থানি নৈসাই নৈচি দক নৈচি সিনি রংবি সিনি পাকৈ আমব্রেলা স্কিম ফর এডুকেশন অফ এস টি চিলড্রেন প্রি মেট্রিক স্কলারশিপ ফর এস টি স্টুডেন্টস ত্রিপুরা মুঙ্গৈ স্পন্সার প্রজেক্টনি বিশিংতৈ রং রেম চুকুতৈ রেমচি সুরঙ্গী টংনাই রকন প্রি মেট্রিক স্কলারশিপনি বাকি স্কলারশিপস ডট জিওভি ডট ইন অ পোর্টালনি বিশিংতে কয়লাই আচাকি দঙ্গ কয়লাইয়া থাকনানি পাইথাক শালমারি হিংকাই আগস্তালনি শাল থামচিসা শালমারি জরা
0: করবুক সাব ডিভিশনে ইন্দু বাংলা হায়ং আরি আমচাইও 300 মিটার আমচাই জরাতেই ভারতনি লুকুরকনি টংকচাংতে নাইমথাং খম খম লাই খাইনা বাকি বিএন এসএসনি 163 রায়দাতেই লুকুরকনি থাংলাই সুথানি কিসে কেরং ফিনজাকা অ কেরং ফিনজাকমানি রায়দামানি রকন বরকন মাজার বেজকনা হিনি সাজাকা অব সানজানি দামদকনি সিমি ফুং আই ফুংনি দামদক জরা অক কেরং বক্সিজাক তনাই হিনি সাজাকা করবক মহকুমানি বেবাক হায়ং আরি আমচাইও বাংলাদেশ ভাই ভারতনি আরব খড়গবুড়ি গবাং বড় রক থাংলাই মাংলা একেবারে কুথুমী মাংলা কিনে সাজাকা ফিয়াবা নাইমুথাং বাহিনী বড় রক একাই থাংলাই সুমানে আবো কারিব সরকারনি সেবুখ্লাই তঙে রক তুমুং বরকনি গসিমংবলাই মানজাকিংকাই সরকারনি থানি এসডিএম একেবা এসপিনি থানি গসিমংবলাই মানজাকিংকাই বড়ক লাই সুইমাননাই আবো ব্যবাগৈ থামরা মিটার আমজাই জরাতেই অকেরং বক্সিজাকিনি সাজাকা আবো 14 তারিখ মে নি সিমি চেংমানি বুসকাং জুলাই তালনি 13 তারিখ জরা অ কেরং বক্সিজাক সাজাকা তুমুং কেব অবন চেরিয়া মানিয়া হেঙ্গাই বরকন মাজরা বেজকনি সাজাকা
1: হয়নাই শালদক জুলাই মোহনপুর কুচুক মাধ্যমিক রংরকনি বিআরসি হল মোহনপুর বখাক্সে রেগৈ শ্যামাপ্রসাদ মুখার্জিনী আজেমা শাল পালাইচাকানে অ পান্দানো রুকসাওয়ে মোহনপুর রংনগ আচুগৈ মাংপিলি রিকমানি কখাল সৈমানি তাই কক নারকমানি বাতাইলাই মুব সংচা যাগেন
0: ভারত হাকত নির্যাতন সিলাই কুচুক বেরমি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত নিবাগী কৈমংলাই ইয়াফানে নিবাগী কবক জাখা খুরচা জাকথায় ১৯৫৪ বিশিনি সিমি ককবাইতে রং থংমং সাকনাই লুকু হামক্রাইনি সামং তাংনাই সৈসিমংতে তাংরং পাইফালতে সিনামং আকরগ পাইফ্লাইয়াবই সামং তাংনাই রকন ও হাকত নির্যাতনী কুচুক বেরমনি সিভিলিয়ান অ্যাওয়ার্ড পদ্ম সকাত ইয়াফারজাকনাই অশকাতুরকে বিশিঙ্গতঙ্গ পদ্মবিভূষণ পদ্মভূষণতে পদ্মশ্রী ২০২৭ বিশিনে লুকুজং রায়দাং এখন লুকুফান সালন কিতেঙ্গে ভারত হাপাংনি পদ্ম সকাতনি বাকি অনলাইন কয়লা ইয়াফারনানি নাংনাই পদ্ম সকাতনি বাকি কৈমং রেনা নাংনাই https://awards.gov.in অ পোর্টালনি বিশিংতে অনলাইন কয়লাই জাসেক জাগে দো অনলাইন কৈমংলাই ইয়াফানি বাকি নাংমানি কয়লাই তে শুক্রবই ককথুম সাইমানানি বাকি হিংকে অ পোর্টাল নাই মানাই অব বসকাং জুলাই অব জুলাই জালনি ৩১ জুলাই ২০২৬ সারমারি জরানো জরা দো হিনে সাজাক্ষা আবন উল তমুং রেনা হিংকাই রুই মাংলাখানি সাজাক্ষা
1: আশুক জরা কক থুম র খা বাইখ্যা তাও খালায় সেবগ বরক তলাংমানি কক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান আচুকথায় সুপুংনা বাকি কাইসা আইমুংনি বিশিংতেই সাকলাইখ্যা টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনাল আর বেকলি বুক আচুকথাই দো কাইথামরা নৈচি থাম রংমারিনি কক সাজাকা ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সাইন্স আইটি এবা ইনস্ট্রুমেন্টেশন অ বিএসসি এবার খেবা বিশিকথামনি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবার খেবা বিই এবার বিটেক ডিগ্রি খাইজাকা নাংনাই উমনি কক সাজাখা নখা বিশি জি চারনি সিমি নখা বিশি থামচি থাম জরা তাই খাতে জাগ্রগনি বাকি খে রায় তুই উমনি কিসে হলিরুমুং তঙ্গানে তাই কেসা হনকে টেকনিশিয়ান গ্রেড থ্রি আর বেগলি বুক চাচুক থাইতঙ্গ কায়দক সাই নৈরা ব্রৈচি নই আর রংমারিনি কক সাজাখা মাধ্যমিক পাস লগি এন সি ভিটি এবার খেবা এস সি ভিটি নি আইটিআই সার্টিফিকেট তংনা নাংনাই উমনি কক সাজাখা নখা বিশি জি চানি সিমি নখা বিশি থামচি জরা কয়লা ইয়াফারনানি পাইথাক সালমারি হিংকে জোলাই তালনি সাল নৈচি চুকু সালমারি জরা বাহিকে নতেকে সে আচুক থাইতঙ্গ বিএসএনএল জুনিয়র টেলিকম অফিসার আচুক থাই সুপুংনা বাকি অনলাইনতে কয়লাই আচাক জাগি তঙ্গ বেকুলি বুক আচুক থাইতঙ্গ কাইসারা রংমানিনি কক সাজাখা বিই এবা বিটেক এবা এমএসসি পাস উমনি কক সাজাখা নখা বিশি আর বাংকু গহনমানি থামচি জরা কয়লাই আফারনানি পাইথাক সালমারি হিংকে ই জুলাই তালনি সাল থাম সালমারি জরা আচুক জরা
0: হাড়ি তাবু খালে নবরতিবনী কক নবরতিবনী সিখানবরেন কক নহ সেমন কা নখাও সুমুই তঙ্গন বাক্সা বাক্সা আমচায় ওয়াতেই ওয়া হইমানো তুংমারি তঙ্গন তুংসামারি ৩৪ ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি ২৬ ডিগ্রি সেলসিয়াস মিয়ানে তুংমারি সমানি অনুক জাখা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস তুংখ্লাইমারি ২৭.২ ডিগ্রি সেলসিয়াস নবারো শিবুক সামারি তঙ্গন ৯৭% ৭১% নি গানা গিনিব সজাগখ্লাই দেখা বাক্সা বাক্সা আমচায় ধলাই সাউথ গুমটি অ তে নর্থ অ ডিস্ট্রিক্ট বেলাইখ্লাই ওয়াতেই ফেরাঙ্গে ওয়াই ফার্মানো
1: গে তাবুক পান্ডাও খালায় রুৎসাবমু

আসুকজনা বিরজা দেববর্মণি খরংবাই রচাপংখনা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ্যপাইখ্যা চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা তিনি কমথিংতানি তঙ্গ আংরুমা লগিওতঙ্গ তাপস দেববর্মা যত

আসুক জরা বিরজা দেববর্মণি খরং বাইর চাপং খনা বাইখ্যা আকাশবাণী আগরতলা অরণ পাইখ্যা চিনি তিনি নি ফুংনি ককবরক আওয়াই পান্ডা তিনি কমথিং তানি তঙ্গ আংরুমা লগিও তঙ্গ তাপস দেববর্মা যতন ন খুলুমখা।

0: আরেকজন তাকে বুকু খাইনি খরং পানো হাইন হাই কিফিল ফাইপিকা নরক বিশৃঙ্গ নরক থানী নরক বাই কক সালাইন বাকে সালকামা পান্ডাব সালকামা পান্ডানি তিন টপিকা নরক বাকসা কতালকে খাই রক হাঙ্কাই সাইমানা তিন টপিকা ডাক্তার রক মতাই বাই বাকসা ডাক্তার রক কাইতর বাই বাকসা কল খাই দি 2326253 নই থাম নই দক নই বা থাম 2326253 ও নাম্বার নরক পাই তঙ্গ আং তাপস তনুন কিচিং নরনি তাকুক তিন সালকামা পান্দ হ্যালো হ্যালো ফুঙ্কা হাম
1: ফুঙ্কা হাম ভাই তিনি কক বর্তমান
0: তিনি তাকুক উপানন্দ নখন বলে আচ্ছা আচ্ছা কি যে তাম কেরে কারান নগনি খরং চং মাই হেন থাকা সারাই সারাই দেখ না বা কেরে কারা দাও
1: নিনি তো সারাই সারাই খনাবলা
0: তাও আং সাক্ষে কেরে কেরে হাই রক্ষণা দয়া কোন সাদে
1: নিনকে বসং সাত নাই নেরং এ সাম
0: আও
1: সবাই এটা ওয়ান টু জং নাই কাইমানো তিনি হদা ও হে কমা সমাজ ও খরনি খরক তাম বরং রং ডক্টর নার্স টিচার নি খুববার খাইনাই রক
0: আপেসানি বড় রক তাহে দিবা
1: আপেসানি বড় রক বেলাই কে তিনি হতানো নি একবার গুই বড় কেন খুবা উই তাম তাকো সামু নাম পেকাম বেলাই পেকাম আসে লাটা পাতা নিনি লিগি লাগাই মানে জরাও তো বেলাই ডক্টর সঙ্গে সাকাও বেলাই কে চেন প্রেসার বমের চেন একদম তামনাই আবু খিলাই মাকলাইটা হ্যাঁ মনে মাস মাম থাকলাই মাহিবলে তো আবু তো প্রতি কথা পাইনি আবু তো কাই তো ইয়া পাওয়া যায় আবুন বাগে চেন ডক্টর সঙ্গে চেন বরম রানি নাঙ্গো এই ডক্টর সঙ্গে বোতাবু পিছা আবু অক্সিকাম মানো যে বড় রাংনি ধান্দা ও পিছা হ্যাঁ বড় অবংখা আবাই পিছা মানে দেবা গিয়া নাব আবাই ফেকরি চাক বিনি অপারেশন তো নাই যা খরচা পেশেন্ট নি কোনো অপারেশন লাগে অব খাই রেখা আমাকে যা বিজনেস নি থাকা থাক আও হাই রকম উনি তং না পিছা মিছা পাতি নি আও হাই রক কাম মোয়া তা আপসে ইন খাই যাব যে ডক্টর সমস্ত সেন
0: কাইতনি
1: ইয়াত সব হাইতে নগো মানে কাইতনি করে না বড় কাইতনি বাস পাতে উইন না ডক্টর সব কাইতন তারি ইয়া করে নি বড় থামো খালি দিবা

0: ผมก็คิดถึงจะได้สักไหนเนี่ยด็อกเตอร์สมุกไก่จนทันนี่ยับพนันน้องก็จะได้ไหนจังทั้งหนึ่งดัชนีทั้งหนึ่งไก่จนทันนี่นี่เจ้าตรงนั้นไก่ตัวนึงงาด็อกเตอร์นะอ๋อด็อกเตอร์บิชิบเรียนไก่ตัวนี้สมดักผมก็คิดถึงด็อกเตอร์ตรงนี้จะมูลาจ้ะแล้วเอลเลนบักก็ต้องมาส่งลูกครับแล้วเอลเลนบักก็ส่งลูกมาเป็นที่มันก็ต้องการหน่วยนี้บาร์โอว
1: ์
0: ยี่สิบเอ็ดสัปดาห์ทำนี่ดับนั่งยาฮันยันสิมังโก้นี่บ่มาสักนี่ดับตรงนี้มูลาจ้ะตรงกรุ๊ปตัวตรงผมว่าพูดโน่มันเป็นผู้รับดีเป็นนักค่ะแต่ที่นี่ลูกนี่เป็นครอบครัวมิชชันนารีบ่ที่พ่อหนี้ลูกที่ต้องใช้ของต่างไปอาจจะพอละสายสักเดือนฟอร์ดีโน่จึงนู้กว่าพนี้ก็จะเมนชั่น
1: แ
0: ล้วที่นี่บิลล่าเป็นด็อกเตอร์นี่ชัดเจนแล้วลูกนั่งนั่งทักคนเราหมายถึงลูกเขาเป็นด็อกเตอร์ที่กิจชกต้องมันอีกแล้วก็ต้องทำบุษย์ยานี่คือมันนี่ถึงแต่ก็จะถึงทะเลมันอุตส่าห์นี่ช่วงนี้หรอกที่กิจชาเป็นศึกษาว่าบลัคบรูมีบารุกมันเองทั้งขันมันเองนุกตาที่นี่เดียบารุกบารุกไฮเดบารุกเนี่ยคอสติคลุกลุกไปคลุกลุกไปเฮียดีบ้างมันเองที่ที่ชาอ่ะบ่บารุกมีเชื่อบ้างบารุกว่าสิ่งที่เราจะคุยส่วนนี
1: ้มันก็พอร์มันก็พอร์พินดีเฮียดีบ้าง
0: เอ้ยอับุนต
1: าแกสักขันมันเนาะขันมันนี่เรื่องยานะมักลุกนั่นนี่อับุนมันก็พอร์พินมาเปล่าเฮียดา
0: พอร์พินมันเองจ้ะมันবড় সেবা কইনা নি বড় কি হাম করে মানব সেবানো আসল ধর্ম হয়ে দিবা যে বেসিক্যালি কোন লোক যে প্রুম মিশনারি করে যে হানিরা সে হামলে যাওব পামদি কোনো বা হামদি মানে খায়রক সুসুকতে লোকনে বড় দিন বখাই যাব দিন বখা বেলাই সিনথেসি ইংরেজি নাই ব আবার ওনো ইয়াক সঙ্গেই বা সুরি হই আমরা মনে শুনতা আবনো রিয়ালাইজ প্লাই ইন মিশনারি রব আবনো নো সঙ্গেটা বড় কত মতা হাম সিমিপিয়া অবশ্যই প্লে স্কুল সিমি ক্লে বড়ারো হসপিটাল লক্ষ্মী নুকটা কত কত হসপিটাল
1: হাজে হাই কা হাজে হাই তিনি সিং ইন্ডিয়ানি ইন্ডিয়ানি তাবো বেলুরনি সিএমসি বেলুর যে অবন কক ছানা থাকা কি তো আবো হাইউনি বিসমু গাইছে মুঙ্গনা আর অনেক ডাক্তারক নি হামজাক মুঙ্গ নার্সক নি ইয়াফার মুঙ্গ রাং কিসা বাই নাই মান মানি বেলাই কা হামকাই নাজাকি মা মানি সেবাই শুক্র বই চেরি নাজাক মা মানি চিনি ভারত হাকতর অমহায় হাসপাতাল তে করি হিন চালাই যাব হেদিবা যাবা আব কাইতর নি কক খানা মানি বগৈ বড়গন হামজং বগৈ নি অমহায় নি তং মান লেং এখে তো বাইকিং খাম বাই দিবা
0: আব কাইতর নো দাগিতা কাইতর নি কক কথা মাবল করুন নি বড়গন সেবা করে দুঃখ কষ্ট মান দেখন নি লাগত লাগি ডাক্তার আপেশ আনি তে খরচা আদং দুঃখ না নি তং মানি কষ্ট না নি তং বল হামরে না আব বলা মতে যে ট্যাবলেট কাইসা দিদি কা বিটি কাইসা দিদি কা বুবা চেবি দেবা হামি হামকা তো বাবা বুসু বাবা কুমান বান্তা নুলে বনো ও পেশানি সামু কাইনে রো নতো বরম তো ইরো না নাও এই যারা তাবু ডক্টর অবক পাই তো মেরো বড় গু আইনো আমাই গেলো ওয়াং সুগুই আং রাং নি বালি সিমি আং অমত সেবা মানব সেবা তোর সেবা ও সঙ্গে তোর হইছে ওয়াং সুগুই আনি মুং মুং খাইনে নিবাগে আং সেবা ও সঙ্গে তোর নিবাং সুগুই তুমি ডক্টর পরিকাঙ্কে
1: চিনি পানন্দ বেলাই নাম মানে কক কাই তোর নিতে কিসা মাং এনে হিঞ্জাকো ডাক্তার অকন বরক নক থি খনি সসাবই মথাংনানি আব ডাক্তার অকন কারি থেকে ও মাইন যায় ডাক্তার তঙ্গই কাই তোর তুন ভাই মান যাবা ডাক্তার নি বিষংতি বসামং তাং আবন বকিন ডাক্তার ন কাই তোর এই বাক্সা নিয়েকবা মতে এই বাক্সা হিনে সাজাকো হ্যালো ফুংকাহাম
2: ফুংকাহাম তারপর
1: বাইকনিকা ফুংকাহাম
2: হ্যাঁ ফুংকাহাম
1: সাদি তো
2: নাংমানি খুব গোসাইক লাগা বানানো সারা বড় বড়
1: হুম হুম
2: ও তুমি তো বাপ

0: কি আবার
1: ডাক্তার রং দিয়েছেন কাছে চাইবেন উনি লাংলা চৌ ইমান খামো হেদিবে না ও দিনে হাই প্রেসার রঙে থাকো হিমানি বেলাখি গির্জা পানি বাকে অপারেশন খাইমিয়া কিফিল কিফিল রহো হিমানি আরে খাই পাইছে না ইচ্ছা পাংথু নি তুমি খাইকে হেঙ্কাই স্টু রোপন নি থিকামি আদিবা হেদিবা আখা বিখা আবন
0: গভর্নমেন্ট
1: হসপিটাল ব্যবস্থা করে খুব তাকসিক জোড়া রং সুই চাই মকল নু গেন মকল ফুনু গিসিংনি হলং সিকি খাই তো কারি রেয়া থেস থাই ডাক্তার রক আবো সানা থাকাই চিনি লংমান কাইতর তো বুমানি বিং তৈ বুফানি বিং তৈ আসাই রেখা হেবা ফিয়াবা নাইসা কতাল খে আসাই ফিও ডাক্তার নি আক্তই হেবা আবো নো ডাক্তার সানা থাকাই আবো কাইতর বাই বাকসা
0: অতিরিক্ত
1: খুব মানে কি চিং তাকু বুক তিন টপিক তো সাইমান রেখা হাইবান মুখলা দিব পানো খাই তো 101.6 এবার সারাসাপন দেখ দক মেগা হার্য সালকামা পান্ডা তিন টপিক খা ডাক্তার রক মতাইবি বাক্সা হিনি চিনি সদা কইতে চ সালাইয়াবো চিনি কেসে কক তঙ আমার কাইতর বে বাক্সা হিনি মানো সাক নাই রক মতাইবি বাক্সা সাবনি কক দুঃখ তং নাই গ্রানা হ্যালো
2: হ্যালো
1: ফুঙ্কাহাম তাকো ক্লাম সক তিন পান্ডাও ডাক্তার বড় মিনা বাকে বড় মিনা বাকে টপিক টুই ফেকা

0: ಬಿಸಿ ಬಾಯಿ ನಂಬ
1: হস্পিটাল বুরুং বুরুং সাক নাইজাক রকফায় আর ডাক্তার খরচে খরক নই বব কেসা লাইমানি সাইলামানি ল্যাংমানি টং বলে হেবা না
0: ডাক্তার
1: হাতি বারসা টংমাং টংমাং দিনে হিমা জরা নাই সগেরিখা ববু তো মাই না ডাক্তার রোগী নিয়ে হেবা সাগন খিগলাইলা চিনি বসাবতই তাকু বুকু নগ্নি বড় রকম দায়িতাল ফিখলাইপুর সেলেওই আরে তংসিতুন তাও ফরংমালিয়া তাবং নাইমালিয়া লোমফান দংগ্রাসিতু বিছি নাহামালি আমতিং এদিবা চিং সাক সাক চিং দং হুঙ্কা চিং বুইনো খাইতাং পারফেক্ট খাইনা মুসং বা আং সাক সাক কে পারফেক্ট চিং মাইয়া আবুবো চিং কিছু ওয়ান সুঙ্গা নাঙ্গো বাইসু হাই দিবা না
2: খানাং মানে কর বেলা বেলাকে হামবাই মারকিং তাকে তিন বাকি আসুক নো বসকাং সালামা লাইফিনাই যত্ন খুলুম বাইকা নরক বেলা বেলাকে হামবাই নরক

খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্রিস সফররত কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী আর্থিক পরিষেবার বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সেদেশের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ ভারতে আসছেন। বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও নরওয়ে রাউন্ড অফ 16 পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। দেশজুড়ে আজ থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবি জিরামজি আইন কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, গ্রামাঞ্চলে কোনো যোগ্য শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন সেটি এর ফলে নিশ্চিত হবে। নতুন ব্যবস্থাটি যথাযথভাবে কার্যকর করতে কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রকল্প রূপায়ণে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। মন্ত্রী বলেন, মজুরি ভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গতি আনবে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামাঞ্চলে কর্মসংস্থান, জীবিকার নিরাপত্তা এবং গ্রামে স্থায়ী উন্নয়নের জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। এই আইনটি গ্রামাঞ্চলে প্রতিটি যোগ্য পরিবারের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের আইনি গ্যারান্টি 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া নতুন দিল্লিতে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসির 198তম বৈঠকে পৌরোহিত্য করেছেন। এই বৈঠকে ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোকে শক্তিশালী করা, ডাক্তারি পড়ার ব্যবস্থাপনাকে সম্প্রসারিত করা এবং সাংগঠনিক দক্ষতার মান উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁদের বীমা রয়েছে তাদের জন্য বেকার ভাতা প্রকল্প অটল বিনীত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়াও ইএসআইসির স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় আয়ুষ পদ্ধতিকে যুক্ত করার জন্য একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। বৈঠকে নতুন দিল্লির বাসাইদারাপুরে একটি ডেন্টাল কলেজ তৈরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি নতুন ইএসআইসি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। জয়পুরে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন আজ শুরু হচ্ছে। রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে কেন্দ্রীয় প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ, বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং রাজস্থান সরকার। এবারের সম্মেলনের মূল বিষয়বস্তু হল বিকশিত ভারত 2047, কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত তথ্যভিত্তিক এবং নিরাপদ ডিজিটাল শাসন ব্যবস্থা। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। দ্বিতীয় দিনে জাতীয় ই গভর্নেন্স পুরস্কার প্রদান করা হবে। কেন্দ্রীয় কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই সম্মেলনে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আর্থিক পরিষেবা, ফিনটেক, ডিজিটাল লেনদেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন। গ্রিস সফরকালে তিনি সেদেশের অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিসের সঙ্গে সাক্ষাৎ করেন। সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে ভারত ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থার মধ্যে সহযোগিতা কী করে আরও বৃদ্ধি করা যায় সেই বিষয় নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে। এছাড়া শ্রী গোয়েল গ্রিসের পরিকাঠামো ও পরিবহন মন্ত্রী ক্রিস্টোস ডিমাসের সঙ্গে

সাক্ষাৎ করেন এবং পরিকাঠামো, পরিবহন সংযোগ, সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, বিমান চলাচল, সুস্থায়ী যোগাযোগ ব্যবস্থার মতো বিষয়ে দুটি দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন। তিনি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে এবং ভারত ও ইউরোপের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ভারতীয় রেল প্রায় 200 কোটি টাকা ব্যয়ে দক্ষিণ পূর্ব রেলের বাকি অংশে উন্নত ফাইবার অপটিক্যাল কেবল বসানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এর ফলে দেশের রেল নেটওয়ার্কে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। প্রকল্পটি দক্ষিণ পূর্ব রেলের 4টি প্রধান বিভাগের অন্তর্গত 1600 রুট কিলোমিটার এলাকা জুড়ে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তুলবে। এর ফলে আদ্রা, চক্রধরপুর, খড়গপুর এবং রাঁচি ডিভিশনে এই কেবল বসবে। ফলস্বরূপ নিরাপদ, দক্ষ ও প্রযুক্তি নির্ভর রেল পরিষেবা পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব রেলের আগামী দিনের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ক তাকাইচি আজ সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সম্বর্ধনা জানানো হবে। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এরপর সমঝোতা স্মারক বিনিময় ও যৌথ সংবাদ বিবৃতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাকাইচি দিল্লিতে আয়োজিত ভারত জাপান বিজনেস ফোরামেও অংশ নেবেন। প্রধানমন্ত্রী তাকাইচির ভারতে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। গত বছরের আগস্টে 15তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টোকিও সফরের ধারাবাহিকতায় এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি পেজেস্কিয়ান তাঁকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী আবারও স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় ও পাঞ্জাবে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি মধ্যপ্রদেশের আরও কিছু অংশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও বিহারের অবশিষ্ট অংশ, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ ও লাদাখের কিছু অংশ এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ জায়গায় ইতিমধ্যেই ঢুকে পড়েছে। বিহার, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, পূর্ব মধ্যপ্রদেশ, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, ওড়িশা, দক্ষিণ কর্ণাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্রের বিদর্ভ এবং পশ্চিম উত্তরপ্রদেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পূর্ব উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে। হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশে একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের আরও পূর্বাভাস, জুলাই মাসে দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজ মেক্সিকো ইকুয়েডরের মুখোমুখি। মেক্সিকো সিটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের জন্য খেলার নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে এই খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতরাতে ফ্রান্স 3-0 গোলে সুইডেনকে হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছালো। ফ্রান্সের হয়ে 45 ও 74 মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে, 53 মিনিটে একটি গোল করেন ব্র্যাডলি বারকোলা। এই রাউন্ডে ফ্রান্স প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচে গোলের ফলে এমবাপ্পে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসির সঙ্গে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেই চলতি বিশ্বকাপে 6টি করে গোল করেছেন। অন্য ম্যাচে নরওয়ে আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠল। 1998 সালের পর এই প্রথম রাউন্ড অফ 16-এ পৌঁছালো তারা। নরওয়ের হয়ে আন্তনিও নুসা 39 মিনিটে

প্রথম গোল করেন। 74 মিনিটে আইভরি কোস্টের আমাদ দিয়ালো গোল শোধ করেন। 86 মিনিটে নরওয়ের আর্লিং হ্যালান্ড গোল করে দলকে জিতিয়ে দেন। রাউন্ড অফ 16-এ নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে আজ ইংল্যান্ডের চেস্টারলে স্টুটেড রিভার সাইডস গ্রাউন্ডে ভারতীয় সময় রাত 10টায় দুই দল মুখোমুখি হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দেশজুড়ে আজ ভিবিজি রামজি আইন কার্যকর হবে, এর ফলে গ্রামাঞ্চলে 125 দিনের কাজের গ্যারান্টি নিশ্চিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক বেকার ভাতা প্রকল্প অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনার মেয়াদ আগামী বছরের 30 জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। বিকশিত ভারত রোজগার ও জীবিকা মিশন গ্রামীণ এর নিশ্চয়তা বিবিজি রামজি আইন 2025 আজ থেকে সমগ্র গ্রামীণ ভারতে কার্যকর হচ্ছে। দেশব্যাপী ভিবিজি রামজি আইন 2025 চালুর প্রাক্কালে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল বলেছেন যে কোনো যোগ্য গ্রামীণ কর্মী যেন একদিনের জন্য কর্মহীন না থাকেন। মন্ত্রী বলেন যে পর্যাপ্ত আর্থিক সংস্থান করা হয়েছে, বাস্তবায়ন ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং চলমান কাজগুলি নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে আইনটি প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারের জন্য বিধিবদ্ধ মজুরিভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করেছে এবং বিকশিত ভারত এট 2047 স্বপ্নকে ত্বরান্বিত করার পাশাপাশি সুস্থায়ী গ্রামীণ সম্পদ সৃষ্টি করতে চায়। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বলা হয়েছে জিএসটি এটিতে আপিল দাখিলের গতকাল শেষ দিন ছিল। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেংদেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় গতকাল তিনি কথা বলেছেন। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে গতকাল মত বিনিময় করেছেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন ত্রিপুরা বর্তমানে সমৃদ্ধ রাজ্য, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেতৃদেরও সক্রিয় ভূমিকা নেবার তিনি আহ্বান জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্রটি গতকাল উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী গডকরি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তম জন অংশগ্রহণেরও আহ্বান জানান। আগরতলায় এনসিসি ক্যাডেটদের জন্য অস্ত্র সামরিক সরঞ্জাম প্রদর্শনীর আয়োজন করেছে আসাম রাইফেলস। শহীদ ভগৎ সিং যুব আবাসে 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসির উদ্যোগে আয়োজিত ক্যাম্পে 500 ক্যাডেট অংশ নেয়। গতকালের প্রদর্শনীতে বিভিন্ন ধরনের পদাতিক অস্ত্র ও সরঞ্জাম সামরিক সরঞ্জাম তুলে ধরা হয়। আসাম রাইফেলসের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল সশস্ত্র বাহিনী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে দেশ গঠনে উদ্বুদ্ধ করা। জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গতকাল শিবিরের উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন রক্তদান করেন। রাজ্যে প্রতিষ্ঠার 41 বছর পূর্তি উপলক্ষে সমাজ কল্যাণ কর্মসূচি অংশগ্রহণ করেছে আসাম রাইফেলস। এ উপলক্ষে বাহিনীর জওয়ানরা গতকাল আগরতলায় গুচ্ছ সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসাম রাইফেলস জানিয়েছে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। গোমতি জেলার কিল্লা 18 ভোলায় গড়িয়া বাবা মিশনের 25 বছর পূর্তি উপলক্ষে গতকাল

একটা অনুষ্ঠান আয়োজিত হয়, উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, টিটিএডিসির এক্সিকিউটিভ মেম্বার চন্দ্রকুমার জমাতিয়া সহ অন্যান্যরা। খেলার খবর। ফিফা বিশ্বকাপের রাউন্ড অব 32 গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে এই ম্যাচে 2 গোল করেছেন কিলিয়ান এমবাপে। অন্য ম্যাচে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে নরওয়ে। এই ম্যাচে নরওয়ে হয়ে জয়সূচক গোলটি করেছেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ভারতীয় সময় আজ সকাল 7:30 মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচটি শুরু হয়েছে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি উত্তর দক্ষিণ গোমতী ধলা এবং দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। আগরতলায় সকাল 5:30 পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাত 0.8 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা ভিবিজি রামজি কেরং নই সাই নই চিবা তিনি নিশুমি সামুগফ নাজাগান হাকতর গনাঙ্গি ভিবিজি রামজি কেরং নই সাই নই চিবা চেংচাকমানী পৈলাও কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা কামিনী খড়ক সাফানো চুকজাক তাং সামুং তাংনাই রক সাল সাফানো তাং সামুং করিখে তংনা নাঙ্গিয়া তৈনি বাকি অ কেরং কামি হামক্রাই নাইখুনে বাকাকি সাজাখা অ কেরং বেবাক চুকজাক কামিনী নুখুংনি লুকুরকনি বাকি রায়দা রুকজাক সাল সারানী তাং সামুংনি সাল বাংরবই সাল সারা নই চিবা খ্লাইজাখা কেন্দ্রনি ব্রী তেসরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী সাকা নই সাই ব্রীচিসনি বিশিনি বিশিঙ্গ হামসাজাক ভারত সামনানো নাহারৈ ত্রিপুরাও বাই থাংচুকজাক বদলনি ব্রীরক নাংকুকমানী পজাতৈয়ী সামুং তাঙ্গি তঙ্গো মিয়া সালথাং ত্রিপুরা হাংকর ডুকলি ব্লকনি কনফারেন্স হল বাই থাংচুকজাক বদল রকনি আদংরক বাই ককলাম সালাইমা ও ম ককন সাকা ব কেন্দ্রনি মন্ত্রী সাকা হাকতর গনাঙ্গি খড়কসি রাজাকনি কবাং ব্রীরক বাই থাংচুকজাক বদল বাই গদালজাক হাস্তে ত্রিপুরাও কাইবাচি ব্রী সাই বাই থাংচুকজাক বদল তঙ্গো খড়ক বা রাসাই ব্রী চি বা সাই ব্রীরক অ বাই থাংচুকজাক বদল বাই গদালজাক তঙ্গ হাকতর গনাঙ্গি বেবাগৈ খড়ক থাম রাজাক লাখপতি দিদি তঙ্গ আবনি বিশিঙ্গ ত্রিপুরাও লাখপতি দিদি তঙ্গ খড়ক সারা সাই থাম চি সাই কেন্দ্রনি ব্রীতে চাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী উমর কাশুগিয়া কাইমা মোথাকনাও বাই থাংচুকজাক বদলনি ব্রীরকন বুস্তাঙ্গি ফাইনা কবখা ত্রিপুরানী গ্রামীণ জীবিকা মিশননি বিশিংতৈ তুইদুলজাক অ বাই থাংচুকজাক বদল রক ত্রিপুরানী রাংথং হদা হামক্রাইও নাংমানী বারজাই আসাগৈ তঙ্গো নৈ সাই ব্রীচিসিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত স্নাম তিসানা নাহারৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনি কবক মুংন মুখ থাংখ্লাইনাও ত্রিপুরা হাবাং সাকথারৈ সামুং তাঙ্গৈ তঙ্গো হুনিব খুরসাখা ব কেন্দ্রনি লাহার রেকামুংতৈ লাহার কতর মন্ত্রী নীতিন গড়করি মিয়া সাকা হাপাং হাকতর গনাঙ্গি লাহারও পাতি মুংতাই হা কুয়াগৈ দেরামুং আমজাই রকন সিনেউই নাহার জাখা তাই রাংখক বাচি চার রোজাক সবাইয়ী হামক্রাই গনাং সামুং তাংনানী ইয়াগো নাহারকা দিল্লি কতালো লাহার নাইমথাং বেচেপনি ককলাম পান্ডা কাইসাও কক নারকথানী নীতিন গড়করি লাহার নাইমথাং আওয়াইমুঙ্গ লুকু রকন গবাংখে মানজাকনানী কবখা সচিবকরা জে কে সিনহা মিয়া সাকা লুকুরকনি ককথুম নাইমথাং রানানি বাকি হাস্তে হাপাং কতালকুক তাংসেপ সামুগপ নাঙ্গি তঙ্গো ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন কেরং নই সাই নৈচি থামনো রগৈ কেবনি সাকবাই থাংনি ককথুম করবৈ সামুগপ নাং তংকে সাইবার ক্রাইমনি বিশিংত ইয়াপ্রি রমজাগানো মিয়া আগরতলানী প্রজ্ঞা ভবন স্ট্রেন্থেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা মঙ্গৈ লয় ক্লাইমং কাইসাও ব অকগ্ন শাখা আর কুবনি বিশিংক মানজাখা পুলিশনি দাগি ফাংকরা অনুরাগ চিফ ফরেস্ট কনজারভেটর আর কে শ্যামল ককথুম তাংসেপ নাইকুনি দাগিফাং জে আর রঘুল জিশান বি আকশং ত্রিপুরার রংকচার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিকতে কুচুকুক মাধ্যমিক নি বসর বাচাও আঞ্জকমং বুসকাং জুলাই তালনি সালদক নিশিমি চেংজাগানো আব জুলাই তালনি সালচি ব্রীজরা তঙ্গানো মিয়া নাইমথাংনি কাশকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী অককথুমন রেখা বতেই বসাকা জুলাই তালনি সালনৈয় রংনক রগ এডমিট কার্ড বাকজাগানো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রংন কতরতে জিবিপি সাকামনগ মিয়া কতাল তাংজাক খকা সিনেমা কেন্দ্রন চেঙ্গি রাজাখা সাকামতে নুখুং হামক্রাই নাইখুং তৈ খকা নিবারণ সমিতি নি বখাকতৈ অ কেন্দ্রন তাংথানী বাইখা রাংখক নৈচিথাম রাসাইসক

0: গুমতী হাঙ্কর কিল্লা আঠারো বুল্লাও মিয়া বাবা গড়িয়া মিশন বিশি নৈচি বা পুংমা পালাইমা পান্ডা সংসা জাখা আর মানজাখা ত্রিপুরা বিধানসভা স্পিকার রামপদ্ম জমাতিয়া টিটি এডিসি এক্সিকিউটিভ মেম্বার চন্দ্রকুমার জমাতিয়ান খবুইতে কুবুনি রক জুলাইবাড়ী রামকৃষ্ণ সেবা সদন মিয়া থৈরিমা শিবির কাইসা সংসা জাখা আবন চেঙ্গেরিখা রামকৃষ্ণ সেবা সদনী তাঁকরা শৈলেশ চন্দ্র পাল শিবির খড়ক নৈচিবা বাইথাং মুচুঙ্গই থৈরিখা তাবুক হায়ুংকাপ ফুটবল নি ককতুমা ফুটবল হায়ুংকাপ নি রাউন্ড অফ 32 নি ম্যাচ সুইডেন থাম্বুকসা গোল নি ফেরবাই মেচেনখা ফ্রান্স ন তে কাইসা ম্যাচ আইবরি কোস্ন নৈশা গোল নি ফেরবাই মেচেনখা নরওয়ে ভারত নি জড়ানো গই তিনি ফুং দাম স্নি সতি থামচি মেক্সিকো বাই ইকুয়েডর থানানি চেংখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুঙ্গ মিয়া থংমুং কাইনৈ অংখা উমাকান্তমিনি স্টেডিয়ামও পুইলা থংলাইমাও ইউথ ক্লাব নৈসা গোলনি ফেরবাই স্বামী বিবেকানন্দ ক্লাবনো মেচেনখা উল অ থংখলাওন সিমনা টংমাকারিক ফুটবল ক্লাব বাবুকজা গোলনি ফেরবাই উমাকান্ত কোচিং সেন্টারনো মেচেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা বসকাং দাম নৈচিব্রিয় সালচি সালগ্রা গুমতি সিপাহীজলাতে খুয়াই হাঙ্কর ফেরাঙ্কি গবাং খেওয়াতেই ওয়াওয়ানো হই হজাক মংরেখা নবার্তিবার নাইখং তিনি সালনি তুংমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগিমানো আইচুগো খামানি তুংমারি টংমানি 27.2 ডিগ্রি সেলসিয়াস আগরতলাও ফুংনি দাম বাতামুই সতী থামচি জরা ওয়াতেই ওয়াখা বুকচা 0.4 মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানোর সানজা দামচিনি তামৈ সতী ব্রৈচি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, শুভ সকাল আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। সবাইকে অভিজ্ঞাপনের আরও এক নতুন পর্বে জানাই সুস্বাগতম। শ্রোতা বন্ধু, আজ পয়লা জুলাই, একটি বিশেষ দিন, কারণ আজ চিকিৎসক দিবস। এই দিনটি আমরা উৎসর্গ করি সেই সমস্ত চিকিৎসকদের যারা প্রতিনিয়ত মানুষের জীবন রক্ষায়, লড়াইয়ে নিজেকে নিবেদন করে চলছেন।
1: চিকিৎসকেরা শুধু পেশায় নয়, মানবতার এক অনন্য প্রতীক। অসুস্থ শরীরের পাশে দাঁড়িয়ে তারা হয়ে ওঠেন আশার আলো, ভরসার প্রতীক। আজকের এই দিনটি পালন করা হয় মহান চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতিতে, যার জন্ম ও প্রয়াণ দুটোই এই পয়লা জুলাই তারিখেই।
0: ডাক্তার বিধানচন্দ্র রায় শুধু একজন দক্ষ চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন এক মহান মানবতাবাদী, সমাজসেবক এবং দূরদর্শী নেতা। তাঁর আদর্শ এবং কর্ম আমাদের আজও অনুপ্রাণিত করে। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি।
1: চিকিৎসকদের কাজ শুধু রোগ নিরাময় নয়, তারা মানুষের জীবনে ফিরিয়ে দেন হাসি, আশ্বাস এবং নতুন করে বাঁচার সাহস। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নানান প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা যেন নিষ্ঠা, সাহস এবং আত্মত্যাগের পরিচয় দিয়েছেন, তা আমাদের সকলের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার দাবি রাখে।
0: হাসপাতালের ব্যস্ত করিডোর, জরুরি পরিষেবার চাপ, দিন রাত এক করে কাজ করা, সব কিছুর মাঝেও চিকিৎসকরা নিরলসভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। তাঁদের এই অবদান নিঃসন্দেহে আমাদের সমাজের এক অমূল্য সম্পদ।
1: আজকের এই বিশেষ দিনে আমরা সকলে চিকিৎসককে জানাই আন্ত

0: আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের সুস্থতা ও সাফল্য আমরা কামনা করি, যাতে তাঁরা আরও শক্তি ও উৎসাহ নিয়ে মানুষের সেবা করে যেতে পারেন।
1: এই শুভক্ষণে আমরা স্মরণ করি, চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি এক মহান ব্রত, এক মানবিক অঙ্গীকার।
0: আর এই মানবিক সুর বুকে নিয়েই শুরু করলাম আজকের অভিজ্ঞাপনের আসর।
1: আর শ্রোতাবন্ধু, আমাদের আজকের এই বিশেষ দিনে অর্থাৎ চিকিৎসক দিবসে সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন চিকিৎসক ডাক্তার সুখেন্দুনাথ। শুনুন ওনার শুভেচ্ছা বার্তা।
2: নমস্কার, আমি ডাক্তার সুখেন্দুনাথ। আজ জাতীয় চিকিৎসক দিবসে আমি আমার ফ্রেটার্নিটির সকল চিকিৎসক এবং আপামর জনজনকে শুভেচ্ছা জানাচ্ছি। চিকিৎসক দিবসটি পালন করা হয় ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে, এবং এই দিনটি বিশেষ করে আমাদের জন্য, ডাক্তারদের জন্য একটি সারা বছরের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিকে আমরা প্রতি বছরই বিশেষ গুরুত্বের সাথে পালন করে থাকি। তো এই দিনটিতে সকলের প্রতি আমার একটাই বার্তা থাকবে যে চিকিৎসকরা আপনাদের জন্য সর্বত্র আছেন। চিকিৎসকরা চিকিৎসাজনিত সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আছেন, থাকবেন, এবং আপনারাও চিকিৎসকদের সঙ্গে থাকুন, সহযোগিতা করুন, যাতে আমরা আমাদের চিকিৎসার কাজটা ভালোভাবে করে যেতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
4: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: শ্রোতাবন্ধু, ইতিহাসের পাতা আজকের দিনকে নিয়ে আরো নানান কথা বলছে। গুরুত্বপূর্ণ ঘটনা যেমন রয়েছে, রয়েছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্ম এবং প্রয়াণ দিবস। প্রথমেই 1862 সালে ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালতে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের দিনে, যেটা কিন্তু বলছে ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা জানান দিচ্ছে, আজকের দিনে 1879 সালে অবিভক্ত ভারতে প্রথম পোস্ট কার্ড চালু হয়।
0: তাছাড়া 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক নামের পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়, যা আজ দেশের বৃহত্তম ব্যাংক, আর এই নামটি কিন্তু রাখা হয় আজকেরই দিনে। তাছাড়া 1972 সালে নীলকণ্ঠ সেনগুপ্তের নেতৃত্বে কলকাতায় থিয়েটার কমিউন প্রতিষ্ঠিত হয় আজকেরই দিনে। 1997 সালে আজকেরই দিনে কলকাতায় সায়েন্স সিটির উদ্বোধন হয়, যা ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম বিজ্ঞান কেন্দ্র।
1: আর 2017 সালে ভারতে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি চালু হয়, যা দেশের কর ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনে, আর এটি কিন্তু আজকের দিনে চালু হয়েছিল। 2024 সালে কার্যকর হয় নতুন তিনটি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, যা কিন্তু আজকের দিনে শুরু হয়েছিল।
0: তাছাড়া আজকের দিনে 1880 সালে জন্মগ্রহণ করেন স্বাধীনতা সংগ্রামী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আজকের দিনে 1882 সালে জন্মগ্রহণ করেন, যেটা একটু আগে আপনাদের বলছিলাম, প্রখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। এবং 1962 সালে আজকের দিনে তিনি আমাদের ছেলে পরলোক গমন করেন। তাছাড়া আজকের দিনে 1932 সালে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও সাহিত্যিক আনন্দ বাগচি, যিনি কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রধান এবং প্রথম সম্পাদক ছিলেন।
1: এবং আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে আজ যাদের বিশেষ কোনো দিন বা কোনো জন্মদিন

0: ইচ্ছে বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন তাদের জন্য আমাদের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা।
1: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
2: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
3: পাঁচ বছর বয়সের নিচে প্রতি

0: আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: শ্রোতা বন্ধু, এবারে চিঠিপত্রে যাওয়ার পালা। চিঠিপত্র শুরু করার আগে প্রথমেই জানিয়ে দিচ্ছি আমাদের জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়খানি। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই একজন তরুণকে আত্মনির্ভর এবং সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ এবং পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিচ্ছি, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।

0: আর শ্রোতা বন্ধুরা, এই যুব দক্ষতা বিষয়ে আজকের প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন বিবেকনগর তেমাথানি পশ্চিম মেদিনীপুর থেকে সেঁচুতি। বন্ধু লিখছেন, সুধী শ্রোতামণ্ডলী, আন্তরিক অভিবাদন। কোষের শক্তির মাইটোকন্ড্রিয়া দেশের শক্তি যুব দক্ষতা লইয়া। একটি দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান চালিকা শক্তি হল সেই দেশের যুব সমাজ। তাই যুবকদের শুধু শিক্ষিত হলেই চলবে না, তাদের দক্ষ, কর্মমুখী এবং প্রযুক্তি সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। বর্তমান বিশ্বে কর্মক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য প্রযুক্তি, ডিজিটাল যোগাযোগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা, সৃজনশীল চিন্তাভাবনা, নেতৃত্বের গুণ, দলগতভাবে কাজ করার মানসিকতা এবং কারিগরি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নতুন ভাষা শেখা, উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা এবং আজীবন শেখার অভ্যাস যুবকদের আরও আত্মবিশ্বাসী এবং কর্মসংস্থানযোগ্য করে তোলে। প্রতিবছর 15ই জুলাই পালিত হয় এই দিবসের মূল লক্ষ্যই হল যুবকদের কর্মমুখী শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক দক্ষতা অর্জনে উৎসাহিত করা, যাতে তারা ভবিষ্যতের কর্মসংস্থান ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের যুবকরাই আগামী দিনে নেতৃত্ব দেবে, তাই তাদের দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার এবং সমাজ সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। দক্ষ যুবশক্তিই পারে দারিদ্র, বেকারত্ব এবং বৈষম্য দূর করে একটি আত্মনির্ভর, উন্নত এবং মানবিক দেশ গড়ে তুলতে। আসুন আমরা প্রত্যেকে নতুন কিছু শেখার অঙ্গীকার করি এবং দক্ষতার মাধ্যমে নিজেদের, সমাজের ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করি। নতুন আসে যুবাবেশে বর্ণ করাই চাই, ওদের বিনা অগ্রগতি নাই কোথাও নাই। যুব সমাজে অনুরক্ত অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি, বিবেকনগর, তেমাথানি, সর্বং পশ্চিম মেদিনীপুর।
1: এবারের চিঠিখানি পাঠিয়েছেন

0: গোলাবাড়ি বাজার পটুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম। বন্ধু লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, অনেক বছর হল যুবকাল পেরিয়ে এসেছি। আমার বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়লেও কমেছে দক্ষতা। এটা স্বাভাবিক ঘটনা, প্রকৃতির নিয়ম। অন্যদের ক্ষেত্রে ঘটে, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। যুবরা দেশের শক্তি এবং ভবিষ্যৎ। কোনো দেশের মানুষ মানব শক্তির উন্নতি বলতে মূলত যুব দক্ষতাকেই বোঝায়। যুবাদের অদম্য ইচ্ছা উদ্ভাবনা, সর্বোপরি কর্মদক্ষতা দেশ এবং জাতির সার্বিক উৎকর্ষতার উৎস এবং প্রতীক। যুবদের স্বপ্নের সঙ্গে সঙ্গে দক্ষতার মেলবন্ধন ঘটলে একেবারে সোনাই সোহাগা, দেশ ও সমাজ একেবারে উন্নতির শিখরে উন্নীত হয়, সভ্যতার অগ্রগতি হয় যুব দক্ষতার হাত ধরে। তাই সরকারি বেসরকারি সমস্ত কাজে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা নির্দিষ্ট করা থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের চালিকা শক্তি কমতে থাকে। দেশ রক্ষার মতো গুরুদায়িত্ব সেনাবাহিনীর হাতে নাস্ত, সেখানে যুব দক্ষতা প্রাধান্য দিয়ে সাধারণ সৈনিকদের নিয়োগ এবং অবসরের বয়স সীমা সুনির্দিষ্ট। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সুকান্ত ভট্টাচার্যের মতো কবিরা তাঁদের লেখায় তারুণ্য শক্তির জয়গান করে গেছেন। তবে আমাদের মনে রাখতে হবে, যুব দক্ষতা দেশ ও জাতির চালিকা শক্তি হলেও বয়স্কদের যেন কখনোই বোঝা ভাবা না হয়। সভ্যতার আরও উন্নতি ঘটুক, অব্যাহত থাকুক রাষ্ট্রের অগ্রগতি, যুব দক্ষতার স্ত্রী বৃদ্ধি হোক দেশ ও দশের স্বার্থে যুগ যুগ ধরে। আসুন সবাই মিলে যুব দক্ষতায় শান্তি। নিবেদনী মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুরিয়া গোলাবাড়ি বাজার উত্তর চব্বিশ পরগনা।
1: লিখছে তোমায় পর্বে, পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সর্বেশ্বর পাল উমাগণ মাহেশ হুগলি থেকে। বন্ধু লিখছেন, বন্ধু, সারা বিশ্ব যখন যুব দক্ষতার স্বরূপ স্বরূপ বিশ্বকাপ ফুটবলের দিকে তাকিয়ে আছে, অন্য কিছু বাদ রেখে এসো না, আমরাও সেই দক্ষতার দিকেই নজর রাখি। প্রসঙ্গ তো বলতেই হবে, ভারতীয় যৌবনের আইকন স্বামী বিবেকানন্দ কিন্তু যুবকদের দক্ষতা অর্জনের জন্য গীতা পাঠের বদলে ফুটবল খেলতেও উৎসাহিত করেছিলেন। এবারের বিশ্বকাপে কিংবদন্তি ফুটবলারের ছড়াছড়ি, মেসি, রোনাল্ডো, এমবেপে, নেইমার সবাই মাঠে নামলেই নজর কাড়ছেন, গোল করলে ভাইরাল হয়ে উঠছেন সারা নেট দুনিয়ায়। তার মধ্যেও কিছু কিছু নতুন তারকা ফোকাস নিজেদের দিকেও কেড়ে আনছেন নিজেদের মুনশিয়ানায়। এমন একজন আইভরি কোস্টের ১১ নম্বর জার্সিধারী স্ট্রাইকার দিউমান্দ, ইকো এডোরকে তার করা গোলেই হারতে হয়েছে। সেই ম্যাচের সেরা নির্বাচিত হয়ে দলকে নক আউট পর্যায়ে তুলে এনেছেন। দেশের হয়ে সবচেয়ে কম বয়সে খেলতে নামলেও তাঁর দক্ষতার দিকে তাকিয়ে আছে তাঁর দেশের ও গোটা ফুটবল দুনিয়ার ফুটবল প্রেমীরা। প্রতিটা বিশ্বকাপ এমন কিছু কিছু দক্ষ স্টার ফুটবল খেলোয়াড়কে পাদুপ্রদীপের আলোয় নিয়ে আসে। এবারের দক্ষতার তালিকায় সেই দিউমান্দের নাম যে থাকবেই তাতে কোনো সন্দেহ নেই। সবশেষে সবাইকে আমার শহর মাহেশের রথযাত্রায় আসার আমন্ত্রণ রইল বিনীত সর্বেশ্বর পাল উমাগণ মাহেশ হুগলি।
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
3: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
4: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: এবং আজ

0: এই লিখছি তোমায় পর্বের সর্বশেষ চিঠিখানিও ইতিমধ্যে হাতে এসে পৌঁছে গেছে। লিখে পাঠাচ্ছেন কলকাতা থেকে আনন্দময়ী মুখোপাধ্যায়। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, সুস্থ সবল দেশের অধিকারী যে নয় সে কখনো সুস্থ চিন্তা করতে পারে না। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সুস্থ হতে হবে যুবদলকে, নিজেদের দক্ষতা প্রমাণ করে। স্বামীজি বলেছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাই শ্রেয়, শুধুমাত্র ধর্মে নয় কর্মেও যুবদলকে দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তি বিজ্ঞানে জগতে চলবার উপযুক্ত জ্ঞান আহরণ করতে হবে, কর্মসংস্থানের জন্য নিজেকে তৈরি করতে হবে। শিক্ষা এবং অধীত বিদ্যার দক্ষতা অর্জন করতে পারলে আত্মনির্ভর হয়ে উঠতে পারবে যুবশক্তি। পরিবার, দেশ, জাতি সকল দিকেই হাত বাড়িয়ে দিতে পারবে দক্ষ যুবক। কেবল পুঁথি পাঠ লব্ধ জ্ঞান নয়, তার সম্মুখে কর্তব্যের পাহাড়, নিরক্ষরতা, স্বাস্থ্যহীনতা, অপসংস্কৃতি, সাম্প্রদায়িকতা এবং সুনাগরিকের অভাব, প্রকৃত যথাযথ রক্ষণাবেক্ষণে কারোর দৃষ্টি নেই। প্রকৃত শিক্ষিত যুবদলই পারে তাদের দক্ষতা দিয়ে সুন্দর সমাজকে গড়ে তুলতে। যুবশক্তির সামনে উদাহরণ রয়েছে আমাদের কাছে। বিদ্যাসাগর, নেতাজি, রামমোহন, আশুতোষ মুখোপাধ্যায়, আরও শত শত বিপ্লবী, আত্মদানকারী যুবশক্তি যারা দেশের জন্যে প্রাণ পর্যন্ত বলিদান দিতে দ্বিধান্বিত নয়। প্রাচীন ভারত ও পরাধীন ভারতের ইতিহাসের পাতা উল্টে দেখি, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোড়া শক্ত মাটি, রক্তে রাঙাই বিষম চলার খায়। বর্তমান পরিস্থিতিতে যুবদক্ষতা বাড়াতে হবে কর্মসংস্থানের জন্য। নিজে দক্ষ হলে সমাজের আর পাঁচজনকে আত্মনির্ভর করতে শিক্ষা দিতে, নিজের পরিবার, পিতা মাতা, ভাই বোন সকলকেই সংসারে যুবশক্তির উপর নির্ভর করে সুস্থ সবল সুন্দর সম্পর্কে বাস করতে পারবে। কম জোরে আত্মীয় পরিজন, দুর্বল প্রতিবেশীকে সাহায্য করতে প্রতিষ্ঠিত হতে, মানবে মানবে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে দক্ষ যুবদক্ষতা অবশ্যই প্রয়োজনীয়। প্রতিবেশ এবং পরিবেশ সুস্থ হয়ে উঠবে, যুবদক্ষতার উপর নির্ভর করে দেশ সমাজ এগিয়ে চলবে। স্বাগত যুবদক্ষতা, যুবদক্ষতাই জাতিকে এগিয়ে দেবে, সুন্দর করবে প্রতিবেশ, পরিবেশ এগিয়ে চলবে এদেরই উপর নির্ভর করে দেশ। লিখে পাঠাচ্ছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, MM ঘোষ রোড, কলকাতা।
1: শ্রোতাবন্ধু, এবারে তথ্য জানিয়ে দিচ্ছি আপনাদের। ত্রিপুরা বিধানসভার লবিতে আজ ত্রিপুরা বিধানসভার প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে বেলা 12টায়। এ উপলক্ষে রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিপুরা বিধানসভার প্রাক্তন কর্মী, প্রখ্যাত সাহিত্যিক এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত নরেশচন্দ্র দেববর্মাকে সংবর্ধনা জানানো হবে। বেলা 12টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা বিধানসভা থেকে জানানো হয়েছে।
0: শ্রোতা বন্ধুরা, আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখছি। ফরেস্টার এবং ফরেস্ট গার্ড পদে আবেদনপত্রে ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সেকশন নির্বাচন করার জন্য অনলাইন পোর্টাল পুনরায় চালু করা হচ্ছে, শুধুমাত্র নির্ধারিত সময়সীমার মধ্যেই আবেদনকারী প্রার্থীদের জন্য। নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করার সময় ভাষা নির্বাচন করতে না পারায় বিপুল সংখ্যক আবেদনকারী বিভিন্ন প্রশ্ন এবং অনুরোধ জানিয়েছেন। উক্ত অনুরোধগুলো বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 3 দিনের জন্য পুনরায় অনলাইন আবেদন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। পোর্টাল খোলা হবে 6 জুলাই 2026 সকাল 10টা থেকে, যা চলবে 8 জুলাই 2026 বিকেল 5:30 পর্যন্ত।
1: শ্রোতাবন্ধু, আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্য সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের

আপনাদের জানিয়ে রাখি, ত্রিপুরা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ জেল আশ্রম রোড ধলেশ্বর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ এবং বাস্তবায়ন সহায়ক অংশীদার হিসেবে নির্বাচনের জন্য আগ্রহপত্র আহ্বান করেছে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tripuraakhadi@gmail.com আপনারা দেখে নিতে পারেন। আবেদন করার শেষ তারিখ আগামী 13 জুলাই।

0: আর এইবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। প্রথমেই রয়েছে ভারতীয় স্টেট ব্যাংক SBI প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্যপদ 1500টি। আবেদন শুরু হয়ে গেছে 18 জুন 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ আগামী 8 জুলাই 2026। প্রিলিমিনারি পরীক্ষা আগস্টে সম্ভাব্য হতে পারে এবং মেইনস পরীক্ষা সেপ্টেম্বরে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্রাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা প্রার্থীর বয়স অবশ্যই 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের জন্য ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা SBI কেরিয়ার পোর্টালে মাধ্যমে 18 জুন থেকে 8 জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস এবং তারপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন https://sbi.bank.in এই ওয়েবসাইটটি।
1: শ্রোতবন্ধু, আরও একখানি কাজের খবর আপনাদের জানিয়ে দিই। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন 2026 সালের বিজ্ঞপ্তিতে গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরিতে মোট 179টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে প্রশাসনিক এবং টেকনিক্যাল উভয় প্রকার পদ রয়েছে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 31 জুলাই। কোন কোন বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন এই বিষয়ে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ccrum.res.in অথবা www.ccrum.ayush.gov.in। এবারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য ছোট্ট করে জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আজ দক্ষিণ এবং উত্তর সহ ধলাই এবং গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের মতো এই অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল,
0: আর আমি অপরাজিতা।
1: সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই ইংরেজি সংবাদ এবং এরপর উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

0: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, যুবনের আরও একটি পর্বে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে আমি তোমাদের সঙ্গে রয়েছি আর জি দেবরপ্রীত। শ্রোতা বন্ধুরা, জুলাই মাসের প্রথম দিনটি আমাদের কাছে একটি বিশেষ দিন, কারণ এই দিনটি জড়িয়ে আছে এমন একজন মানুষের স্মৃতির সঙ্গে যার জীবন ছিল মানুষের সেবার জন্য নিবেদিত। তিনি ডক্টর বিধানচন্দ্র রায়। চিকিৎসক হিসেবে তার খ্যাতির কথা আমরা প্রায় সকলেই জানি, কিন্তু তার পরিচয় শুধু একজন দক্ষ চিকিৎসকের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ, সমাজ গঠনের কারিগর এবং এমন একজন মানুষ যিনি বিশ্বাস করতেন একটি সুস্থ সমাজ গড়তে হলে শুধু মানুষের শরীর নয়, মানুষের চিন্তাও সুস্থ হওয়াটা খুব দরকার। শ্রোতা বন্ধুরা, রোগের চিকিৎসা যেমন শুধু ওষুধ দিয়ে হয়, তেমনি সমাজের অনেক সমস্যার সমাধান হয় শিক্ষা, সচেতনতা এবং যুক্তিবোধ দিয়ে। ডক্টর বিধানচন্দ্র রায় সেই মূল্যবোধের কথাই আমাদের বারবার মনে করিয়ে দেন। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যখন প্রতিদিন অসংখ্য খবর, তথ্য আর মতামত আমাদের সামনে আসে। এর মধ্যে কোনটা সত্য, কোনটা গুজব, তা বুঝে ওঠাও অনেক সময় কঠিন হয়ে যায়। তাই শ্রোতা বন্ধুরা, শুধু শিক্ষিত হওয়াই নয়, সচেতন এবং বিবেকবান হওয়াও ঠিক সমানভাবেই জরুরি। এই প্রসঙ্গেই মনে পড়ে বাংলা সাহিত্যের এক অসাধারণ লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। মানুষের মন, সমাজের বাস্তবতা আর কুসংস্কারের প্রভাব তিনি তার গল্পে এমনভাবে তুলে ধরেছেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার বিখ্যাত গল্প ছেলে ধরা, এটি শুধু একটি গল্প নয়, একটি সাহিত্যকর্ম নয়, বরং আমাদের সমাজকে নতুন করে ভাবার একটি সুযোগ। শ্রোতা বন্ধুরা, আমরা অবশ্যই কথা বলবো ডক্টর বিধানচন্দ্র রায়কে নিয়ে। তবে চলুন এবারে শুনে নেওয়া যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী গল্প ছেলে ধরা। গল্প পাঠে আজে সুনেত্রা এবং আজে সপ্তদ্বীপ।
1: সেবার দেশময় রটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পোল কিছুতেই বাঁধা যাচ্ছে না। দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে, বাকি শুধু একটি। একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায়। শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না। তাদের কারো পোশাক বিক্রির, কারো বা সাধু সন্ন্যাসীর, কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো। এই জনশ্রুতি পুরানো, সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা, তাদের ছেলে।

0: বলে বলে হয়তো পোলের তলায় পোঁতা যাবে। পথের অদূরে একটি বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি। ছেলে পুলে নেই, কিন্তু সংসারে ও সাংসারিক সকল বিষয়ে আসক্তি আঠারো আনা। ভাইপোকে আলাদা করে দিয়েছেন, কিন্তু আর কিছুই দেননি, দেবেন এ কল্পনাও তাঁদের নেই। সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র, খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন। বলেন, হিরু আমাদের মারতে এসেছিল। হিরু বলে, সেই ভালো, মেরে একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায়।
1: কারোর মনে শান্তি নেই, সব বাড়িতে কেমন একটা ছমছমে ভাব। আবার তার উপর আছে খবরের কাগজের খবর। কলকাতায় যারা চাকুরি করে তারা এসে জানায়, সেদিন বউবাজারে একটা ছেলে ধরা পড়েছে। কাল কড়েয়ায় আরেকটা লোককে হাতে নাতে ধরেছে, সে ছেলে ধরে ঝুলিতে পুঁতছিল। এমনই কত খবর কলকাতার অলিতে গলিতে, সন্দেহক্রমে কত নিরীহর প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল। এমনই যখন অবস্থা, তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, সেইটি বলি।
0: হিরু এসে হাজির হলো রায়পুরে, ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী। মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে, লাঠি তেলে পাকানো, গাঁটে গাঁটে পেতল বাঁধানো। এই থেকে অনেকের ধারণা, তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না, তারা পারে না এমন কাজ নেই, শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে। হিরু বললে, বড় মিয়া, এই নাও দুটি টাকা আগাম, তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও, আরও বকশিস পাবে। টাকা দুটি হাতে নিয়ে লতিফ মিয়া হেসে বললে, কি কাজ বাবু? হিরু বললে, এদেশে কে জানে না তোমাদের দু ভাইয়ের কথা, লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ, তোমরা মনে করলে পারো নাকি? বড় মিয়া চোখ টিপে বললে, চুপ চুপ বাবু, থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না। বীরনগর গ্রামখানে যে দু ভাইয়ে দখল করে দিয়েছি, এ যে তারা জানে, কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি। হিরু আশ্চর্য হয়ে বল, কেউ চিনতে পারেনি? লতিফ বললে, পারবে কি করে, মাথায় ইয়া পাগ বাঁধা, কালে কালপাট্টা, কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা, হাতে ছ হাতে লাঠি। লোকে ভাবলে হিঁদুর চম্পুরি থেকে জমদ দেশে হাজির হলো, চিনবে কি, কোথায় পালালো তার ঠিকানা রইল না।
1: হিরু তার হাতখানা ধরে ফেলে বললে, বড় মিয়া, এই কাজটি আরেকবার তোমাকে করতে হবে দাদা। আমার খুড়ো তবু যা একটা দুটো ভাগের একটু দিতে চায়, কিন্তু খুড়ি বেটি এমনই শয়তান যে একটা চুমকি ঘটি পর্যন্ত হাত দিতে দেয় না। ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে, তোমাদের ডাকাত হুমকি একবার ঝাড়বে, তারপর দেখে নেব কিসে কি হয়। আমার যা কিছু পাও না ফেরে বার করে আনব, ঠিক সন্ধ্যার আগে, ব্যাস। লাফিত মিয়া রাজি হল। লাফিত মামুদ দু ভাই সাজ পোশাক পরে আজ গিয়ে খড়ুর বাড়িতে হানা দেবে, ঠিক হয়ে গেল। পিছনে থাকবে হিরো। একাদশী, সারা দিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা। মুখুজ্জি মশাই বসেছেন জলযোগে, সামান্য ফল মূল ও দুধ, বেত ধাত, একাদশীতে অন্নাহার সহ্য হয় না। পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন, এমন সময় দরজা ছেড়ে ঢুকলো দু ভাই লফিত আর মামুদ। ইয়া পাগড়ি, ইয়া লাল পাট্টা, হাতে ছ হাতি লাঠি, কপাল জোড়া সিঁদুর মাখা। মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল। জগদম্বা চিৎকার করে উঠলেন, ওগো পাড়ার লোক, কে কোথায় আছো, এসো গো, ছেলে ধরা ঢুকেছে।
0: সম্মুখে ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ভেঙে খেলে, আজও খেলছিল। তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে, ওগো ছেলে ধরা এসেছে, অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে।

0: হিরোর সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে, দূরের আড়ালে লুকিয়েছিল। সে চাপা গলায় বললে, আর দেখো কি মিয়া, পালাও, পাড়ার লোকেরা ধরে ফেললে আর রক্ষে নেই, বলে নিজে মারলে ছুট। লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক, ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে। চোখের পলকে বুঝলে এই অজানা জায়গায় এরূপ বেশি এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবেন, সুতরাং তারাও মারল ছুট।
1: কিন্তু ছুটলে হবে কি, পথ অচেনা, আলো এসেছে কমে, চতুর্দিক থেকে কেবল বহুকণ্ঠের সমবেত চিৎকার, ধরে ফেল, ধরে ফেল, মেরে ফেল ব্যাটাদের। ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই, কিন্তু বড় ভাই লাফিতকে সবাই ঘিরে ফেলল। সে প্রাণের দায়ে কাটা বন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায়, তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল। যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল, আবার সে মারে ডুব, আবার ওঠে, আবার মাথায় পড়ে ঢিল। লাফিত মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আধমোড়া হয়ে পড়ল। সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয়, ছেলে ধরতে আসেনি, ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায়। তারা বলে, নাইলে ওর গালপাটটা কেন, ওর পাকড়ি কিসের জন্য, ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে? পাগড়ি তার খুলে গেছে, গালপাটটা একধারে ঝুলছে, কপালে সিঁদুর জলে ধুয়ে মুছে একেবারেই চলে গেছে। সেসব কথা পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে?
0: ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে। সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া, তার ভাই মাবুদ মিয়া, তারা ছেলে ধরা নয়। এমন সময় আমি যাচ্ছিলাম সেই পথে, হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে। আমাকে দেখে উত্তেজিত জনতা আরেকবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বরে বলতে লাগলো, তারা একটা ছেলে ধরা ধরেছে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো, তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই, গালপাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি, শুধু হাত জোর করছে আর কাঁদছে।
1: জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করছে, কে নালিশ করেছে? তারা বললে, তাকে জানি, ছেলে কই, তাই বা কে জানে, তবে এমন করে মারছ কেন? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধ হয় ও পাকে পুঁতে রেখেছে, রাত্রে তুলে নিয়ে যাবে, বলি দিয়ে পুলের তলায় পুঁতবে। বললুম, মরা ছেলে কখনো বলি দেওয়া যায়? তারা বললে, মরা হবে কেন, জ্যান্ত ছেলে, পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো? যুক্তিটা তখন অনেকের কাছে সমাচীন বোধ হলো, এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাবেনি। বলুম, ছাড়ো ওকে। লোকটাকে জিজ্ঞেস করলুম, মিয়া ব্যাপারটা কি সত্যি বলতো? এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিব্রত করলে। মুখর্জি দম্পতির উপর কারোর সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো।
0: বললুম, লতিফ বাড়ি যাও, আর কখনো এসব কাজে এসো না। সে নাক মরলে, কান মরলে, খোদার কিনে নিয়ে বললে, বাবু মশাই, আর এসব কাজে কখনো না, কিন্তু আমার ভাই গেল কোথায়? বললুম, ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ, এখন নিজের প্রাণটা যে মাছলো এই ঢের। লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল। অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায়। তাদের ঝিঁক ওয়ালে ঢুকেছিল গুরুকে জব দিতে, ঘরের ছুরি টানতে গিয়ে দেখে টানা যায় না। হঠাৎ তার মধ্য থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে। ঝি যতই চেঁচায়, বেরো গো, কে কোথাও আছো, ভূত আমাকে খেয়ে ফেললে। ভূত ততই তার মুখ চেপে ধরে বলে, মা গো, আমাকে বাঁচাও, আমি ভূত প্রেত নই, আমি মানুষ।
1: চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত। আগের ঘটনা গায়ের সবাই শুনেছে, সুতরাং ছোট ভাইয়ের ভাগ্য বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না। সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া, ভূত নয়। ঘোষাল

কে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে, ছোট মিয়া, সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম। মুখের ওই সব রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও। কৃতজ্ঞ মাহমুদ 100 সালাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল। ঘটনাটি ছেলে ভোলানো গল্প নয়, সত্যি আমাদের ওখানে ঘটেছিল।

0: শ্রোতা বন্ধুরা, আবারও ফিরে এলাম। এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ছেলেধরা। গল্প পাঠে ছিল আর যে সুনেত্রা এবং আর যে সপ্তদ্বীপ। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও আলোচনায় ফিরব, তবে চলো শুনে নিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার একটি অংশবিশেষ। কবিতা পাঠে আর যে তনুশ্রী।
1: নমস্কার যুব বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি রয়েছি আরজে তনুশ্রী। আজকে আপনাদের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি শোনাচ্ছি। হঠাৎ দেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগেও কি বার বার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন।

0: ওর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার?
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার একটি অংশবিশেষ। শ্রোতা বন্ধুরা, এই যে কবিতাটি না, আমরা অনেকেই কম বেশি কিন্তু এই কবিতাটি শুনেছি, খুব বহুল প্রচলিত একটি কবিতা। আমরা আবারও ফিরি আলোচনায়। শ্রোতা বন্ধুরা, একজন চিকিৎসকের কাজ শুধু কিন্তু ওষুধ দিয়ে রোগ সারিয়ে তোলা নয়, মানুষের মধ্যে বিশ্বাস তৈরি করা এবং সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সুস্থ জীবনযাপনের পথ দেখানো তার দায়িত্বের অংশ। ডক্টর বিধানচন্দ্র রায় সেই দায়িত্বকেই নিজের জীবনের আদর্শ করে তুলেছিলেন। চিকিৎসা বিজ্ঞানের প্রতি তার নিষ্ঠা, মানুষের প্রতি তার ভালোবাসা এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা তাকে ভারতের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। একটি বিরল সমাপতন। 1882 সালের 1 জুলাই তাঁর জন্ম, আবার 1962 সালের একই দিনে তার প্রয়াণ। যেন জীবনের পূর্ণ বৃত্তটি সম্পূর্ণ হয়েছিল মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেই। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতি বছর 1 জুলাই ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। এই দিনটি শুধু একজন মহান চিকিৎসককে স্মরণ করার দিন নয়, দেশের প্রতিটি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসা সহায়ক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। শ্রোতা বন্ধুরা, আমরা যখন অসুস্থ হয়ে পড়ি তখন একজন চিকিৎসকের মুখে উচ্চারিত কয়েকটি আশ্বাসের বাক্য আমাদের নতুন করে বাঁচার সাহস যোগায়। চিকিৎসা শুধু বিজ্ঞান নয়, এটি মানবিকতারও এক উজ্জ্বল প্রকাশ। আর সেই মানবিকতারই এক জীবন্ত প্রতীক ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তবে তার পরিচয় শুধু চিকিৎসক হিসেবেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দীর্ঘদিন রাজ্যের দায়িত্ব সামলেছেন। সেই সময় কলকাতা এবং পশ্চিমবঙ্গের আধুনিক উন্নয়নের যে ভিত তৈরি হয় তার পেছনে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনার বড় ভূমিকা ছিল। তিনি বিশ্বাস করতেন একটি রাজ্যের উন্নয়ন শুধু প্রশাসনের মাধ্যমেই সম্ভব নয়, প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকল্পিত নগরায়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন। তাঁর সময়ে গড়ে ওঠা পরিকল্পিত নতুন শহর এবং বহু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠান আজও দৃষ্টান্তমূলক। শ্রোতা বন্ধুরা, সুস্থ সমাজের কথা বলতে গেলে আমাদের সাধারণত হাসপাতাল, চিকিৎসক বা ওষুধের কথাই আমরা ভাবি। কিন্তু সুস্থ জীবনের আরও একটি বড় ভিত্তি রয়েছে যাকে আমরা অনেক সময়ই ভুলে যাই, সেটি হলো প্রকৃতি। একজন চিকিৎসক আমাদের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করেন, আর প্রকৃতি প্রকৃতি প্রতিদিন প্রতি মুহূর্তে নিঃশব্দে আমাদের বাঁচিয়ে রাখে। আমরা যে বাতাসে শ্বাস নিই, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, যে মাটি আমাদের খাদ্য ফলায়, যে নদী আমাদের জীবন ধারণের জল বহন করে, এই সব কিছু মিলিয়েই তো আমাদের সুস্থ জীবন। এই ভাবনা থেকেই প্রতি বছর জুলাই মাসের প্রথম সপ্তাহে পালিত হয় বনমহোৎসব। বনমহোৎসব কোনো আনুষ্ঠানিক কর্মসূচি কিন্তু মাত্র নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের দায়বদ্ধতার এক সুন্দর অঙ্গীকার। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ করা নয়, ভবিষ্যতের জন্য একটি

সমস্ত পৃথিবীর ভিত গড়ে তোলা। আজ জলবায়ু পরিবর্তনের আমাদের জীবনের বাস্তবতা। কখনো প্রচণ্ড তাপপ্রবাহ, কখনো অস্বাভাবিক বৃষ্টি, কখনো বন্যা, আবার কখনো দীর্ঘ খরা। প্রকৃতি যেন বারবার আমাদের সতর্ক করছে। এই পরিস্থিতিতে একটি গাছ লাগানোর গুরুত্ব আরো অনেকটা বেড়ে যায়। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং আমাদের জন্য বিশুদ্ধ অক্সিজেনের যোগান দেয়। শুধু তাই নয়, গাছ মাটিকে ধরে রাখে, জীববৈচিত্র্য রক্ষা করে, পাখি ও প্রাণীদের আশ্রয় দেয় এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অনেকেই ভাবি আমরা একটি গাছ লাগালে কি বা পরিবর্তন করতে পারব, কিন্তু প্রতিটি বড় বনই তো শুরু হয়েছিল একটি ছোট্ট চারা গাছ দিয়ে। আমরা যদি প্রত্যেকে বছরে অন্তত একটি করে গাছ লাগাই এবং সেই গাছের যত্ন নিই, তাহলে কয়েক বছরের মধ্যেই তার প্রভাব আমাদের চারপাশে স্পষ্ট হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, ডক্টর বিধানচন্দ্র রায় মানুষের সুস্থ জীবনের স্বপ্ন দেখেছিলেন, আর বন মহোৎসব সেই স্বপ্নকে আরও বিস্তৃত করে আমাদের মনে করিয়ে দেয় মানুষ সুস্থ থাকবে তখনই যখন তার চারপাশের প্রকৃতিও সুস্থ থাকবে। তাই একজন চিকিৎসকের হাতে যেমন স্টেথোস্কোপ, তেমনই আমাদের হাতে থাকা উচিত একটি সবুজ চারাগাছের দায়িত্ব। শ্রোতা বন্ধুরা, চলুন এবারে শুনে নিই একটি ছোট গান।

শ্রোতা বন্ধুরা, বলতে বলতেই কিন্তু আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই পর্ব জুড়ে আমি তোমাদের সঙ্গে ছিলাম আর জে দেবর্পিত। আবারও কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সুস্থ থেকো। তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী।

101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উৎসায়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিকশিত ভারত রোজগার ও জীবিকা মিশন গ্রামীণের নিশ্চয়তা। ভিভিজি রামজি আইন 2025 আজ থেকে সমগ্র গ্রামীণ ভারতে কার্যকর হচ্ছে। দেশব্যাপী ভিভিজি রামজি আইন 2025 চালুর প্রাক্কালে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল বলেছেন, কোনো যোগ্য গ্রামীণ কর্মী যেন একদিনের জন্য কর্মহীন না থাকেন। সরকার পণ্য পরিষেবা কর অর্থাৎ জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, জিএসটিতে আপিল দাখিলের গতকাল শেষ দিন ছিল। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারোর ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগরতলার প্রজ্ঞা ভবনে সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডেটা শীর্ষক একদিনের কর্মশালায় গতকাল একথা বলেন তিনি। কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলায় বিজেপি রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পৌরনিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে গতকাল মত বিনিময় করেছেন। মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সম্বর্ধনাও জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ এবং ভূমিধস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে গতকাল শ্রী গড়করি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তর জন অংশগ্রহণেরও আহ্বান জানান। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্রটির গতকাল উদ্বোধন হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 গুরুত্বপূর্ণ ম্যাচে সুইডেনকে 3-0 ব্যবধানে পরাজিত করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে এই ম্যাচে 2টি গোল করেছে কিলিয়ান এমবাপে। এদিকে মেক্সিকো বনাম ইকুয়েডরের ম্যাচটি চলছে। আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে। উত্তর দক্ষিণ গোমতী থলাই এবং দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চান্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 9:14 হয়ে 50 সেকেন্ড। আর এখন সময় আমারও আপনার বড়ই পছন্দের পর্ব, অর্থাৎ বলছে তোমায় পর্বে। অবশ্যই বলছে তোমায় পর্বে আজকে একটা নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে প্রত্যেক দিনকার মতো আপনাদের সঙ্গে থাকছি। আর আপনাদের অংশগ্রহণ তো এই অনুষ্ঠানের অন্যতম একটা প্রাপ্তি বলা যেতে পারে। তাই অবশ্যই ফোন করতে ভুলবেন না আজকের বিষয় নিয়ে কথা বলতে, 03-8123-26253 এই নম্বরে। আর যদি মনে করছেন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে 9402169965, সেখানেও আপনারা আপনাদের মনের কথা আমাকে লিখে পাঠাতে পারেন। আচ্ছা বন্ধুরা,

0: আপনাদের মধ্যে অনেকেই হয়তো সকালের শুরুটা করেন কিছু ওষুধ খেয়ে, কেউ হয়তো প্রেশারের ওষুধ খেতে হয়, কারোর হয়তো থাইরয়েডের ওষুধ খেতে হচ্ছে, কারোর হয়তো গ্যাসের ওষুধ খেতে হচ্ছে, মানে সর্বোপরি বলা যায় কোনো না কোনো ঔষধ দিয়ে কিন্তু আমরা অনেকেই আমাদের দিনের শুরুটা করি এবং বলতে পারি দিনের শেষটাও করি। আসলে যে কোনো ওষুধ আমরা যে কোনো রোগ নিরাময়ের জন্য খাই ঠিকই, কিন্তু সেই ওষুধগুলিরও তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের শরীরে হয়। তবে আজকের এই সকালে আপনাদের সঙ্গে এমন এক ওষুধ নিয়ে কথা বলবো যেটা আপনাদের প্রত্যেক দিন বেলায় বলতে পারি তিনবার করে নেওয়া উচিত। আর তিনবার কেন বলবো, যতবার নিতে পারেন ততবার উচিত, কারণ এর তো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আজকে সকালটা একটু অন্যরকমভাবেই শুরু করছি, কারণ আজ আমরা এমন একটা ওষুধের কথা বলছি যার কোনো দাম নেই। প্রথমত উচ্চ মাত্রায় দাম দিয়ে কিনতে হচ্ছে না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো প্রেসক্রিপশনও লাগে না। তবু পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনে প্রতিদিন নীরবে কাজ করে চলেছে। আর সেই ওষুধটির নাম কি ধরতে পেরেছেন কি? একদম, আজকে কথা বলছি হাসি নিয়ে, হাসি থাকা মন ভালো রাখাকে নিয়ে আজকে কথা বলছি আপনাদের সঙ্গে। ভাবুন তো, একটা ছোট্ট শিশু যখন প্রথমবার প্রাণ খুলে হেসে ওঠে, তখন শুধু তার মুখটাই আলোকিত হয় না, আশপাশের মানুষগুলোর মনও যেন উজ্জ্বল হয়ে ওঠে। আবার দীর্ঘদিনের কষ্টে থাকা একজন মানুষ যদি হঠাৎ কোনো আন্তরিক হাসি উপহার পান, তাহলে তার মনেও যেন নতুন করে বাঁচার ইচ্ছে জেগে ওঠে। সত্যি হাসি এমন একটা ভাষা যার কোনো অভিধান নেই, তবু পৃথিবীর সব মানুষ তা বুঝতে পারে। আজকে কথা বলছি আমরা হাসি ওষুধ এই বিষয় নিয়ে। আপনার জীবনের কি অভিজ্ঞতা রয়েছে? আর হাসেন তো প্রত্যেক দিন প্রাণ খুলে, কৃত্রিম হাসির কথা কিন্তু বলছি না, প্রাণ খুলে হাসেন তো, এই বিষয়ে জানাবেন, ফোন করবেন 03-8123-2623 এই নম্বরে। আর আজকের এই বিষয়টি নির্বাচন করার পেছনে কিন্তু দুটো কারণ রয়েছে। আজকের দিনটির অবশ্যই বিশেষ তাৎপর্য রয়েছে। আমাদের সকালের প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপন থেকে আপনারা শুনছেন, আজ কিন্তু জাতীয় চিকিৎসক দিবস। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং প্রয়াণ দিবস আজকের এই দিনে, এই দিনটিকে আমরা স্মরণ করি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে। আবার তারই সঙ্গে কিন্তু আজকের দিনটি আমরা উদযাপন করে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কৌতুক দিবস হিসেবে। আজকের দিনটি একদিকে তো চিকিৎসক দিবস বলছিলাম, যারা নিজেদের জ্ঞান, পরিশ্রম, মানবিকতা এবং নিষ্ঠা দিয়ে প্রতিনিয়ত মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন, তাদের প্রতি প্রথমেই গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা আমরা জানাই। একই সঙ্গে আজ বিশ্ব কৌতুক দিবস। প্রথম দেখায় দুটি দিবস যেন একে অপরের থেকে আলাদা, কিন্তু আসলে কি আলাদা? একটু গভীরভাবে আমরা ভাবি, চিকিৎসক আমাদের শরীরের যত্ন নেয় আর হাসি আমাদের মনের। সুস্থ জীবনের জন্য এই দুটি সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা যখন চিকিৎসকের কাছে যাই, তিনি ওষুধ দেন, পরীক্ষা করতে বলেন, জীবনযাত্রা পরিবর্তনের পরামর্শ দেন প্রথমে কিন্তু। কিন্তু অনেক চিকিৎসকই বলেন অযথা দুশ্চিন্তা করবেন না, মনটাকে আগে ভালো রাখুন। আর এই মন ভালো রাখার মধ্যেই লুকিয়ে আছে হাসির শক্তি, কারণ বিজ্ঞানও বলছে প্রাণ খুলে হাসলে শরীরের অ্যান্ডোমরফিন এবং অন্যান্য সুখানুভূতির রাসায়নিক নিঃসৃত হয়, মানসিক চাপ কিছুটা কমে, শরীরও অনেক সময়ই স্বস্তি অনুভব করে। অবশ্যই হাসি কোনো রোগের চিকিৎসার বিকল্প হতে পারে না, কিন্তু এটি সুস্থ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ সহায়ক কিন্তু হতে পারে। তাই আজকে সকালে এই বিশ্ব কৌতুক দিবসের সকালে আজকে কথা বলছি হাসি ওষুধ এই বিষয় নিয়ে। অবশ্যই আপনাকে ডায়াল করতে হবে 03-8123-2623 এই নম্বরে। আর যদি মনে করছেন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও কিন্তু খোলা রয়েছে 9402169965। অবশ্যই আপনার বার্তা লিখে পাঠাবেন। বন্ধু রয়েছেন, নমস্কার। শুভ সকাল।
1: প্রথমে বলি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি বিষয়টা কি রাখতে চলেছে। তো দেখো, হাসি নিয়ে, হ্যাঁ প্রথমে ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। তো আজকে ওনার জন্মদিনও আবার মৃত্যুদিন। তো হাসি নিয়ে দেখো, আমার কিন্তু একটু বদনাম আছে জানো, আমি নাকি একটু

0: কিছু নেগেটিভ কথা বলি, আজকে হাসি নিয়েও আমি প্রথম নেগেটিভ থেকে শুরু করব।
1: আচ্ছা,
0: দেখো আমাদের জন্মের সময় মানে ঠিক যখন আমরা আমাদের জন্ম হয় মানে মায়ের পেট থেকে যখন আমাদের ডাক্তাররা আমাদেরকে পৃথিবীর আলো দেখান, তখন কিন্তু কোন ডাক্তার চান না যে শিশুটি হাসুক, চায় শিশুটি কাঁদুক।
1: একদম একদম,
0: যে শিশুটি যত বেশি কাঁদবে, যত জোরে কাঁদবে, তত সে সুস্থ, তার হার্ট ঠিক আছে, তার শরীর ঠিক আছে। কারণ কি, এই যে দুটো পরিবেশ, হ্যাঁ, মায়ের গর্ভ থেকে তখন একরকম পরিবেশ ছিল, তার পরবর্তী সময় যখন সে মানে পৃথিবীর যে আবহাওয়াটা পেল সেখানে এই যে দুটো তারতম্য, তার ফিলিংসটা যদি ঠিক থাকে তাহলে সে খুব জোরে কাঁদবে, আর জোরে যদি না কাঁদে তখনই কিন্তু চিকিৎসকদের এবং অভিভাবক অভিভাবকদের একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, কেন বাচ্চাটা কাঁদলো না, এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা কোনো না কোনো ভাবে আমাদের কোনো বলবেন, আমি বিষয়ের বাইরে কথা বলছি, আসছি বিষয়ে, কোনো মানে কারো কাউকে আমরা হারাই চিরদিনের মতো, তখন কিন্তু আমরা হাসবো না, আমরা কাঁদবো, এটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন কাঁদাটা। এবার কখন আমরা হাসবো জানো? হ্যাঁ, প্রতিদিন একদম নিয়ম করে যখন তখন আমাদের একটু হাসতে হবে,
1: সেই আর এটা মানে প্রাণ খুলে হাসতে হবে।
0: কেউ আমাকে হাসিটা শিখিয়ে দিল, আমি কোথাও গিয়ে খুব নিয়ম করে প্রতিদিন একটু হেসে আসলাম, আমি এটাতে বিশ্বাসী না জানো। হ্যাঁ, এটাও চলক, এটার প্রয়োজন আছে, এটা থেরাপি একটা শরীরের জন্য প্রয়োজন আছে। তবে আমি যেটা বিশ্বাস করি, যে তোমার মনের মধ্যে এরকম একটা মানে সবসময় এরকম একটা ভাব থাকো যে কোনো একটা ছোট্ট বিষয়ে আমি প্রাণ খুলে হাসতে পারছি,
1: একদম
0: তাহলে সেই হাসিটা কি হয় জানো, একদম মানে মন এবং আমাদের যে মেজাজ মস্তিষ্ক,
1: কারণ ভালো ভালো হরমোন সিক্রেশন হচ্ছে,
0: সবাইকে ভালো রাখার চেষ্টা করে। তার জন্য প্রতিটি মানুষের না আমরা বলি যে ঘুমানোর আগে, হ্যাঁ, একটু কি বলে যে এরকম আমাদের প্রাণায়াম করা উচিত, তেমনি প্রতিটা মানুষের দিনের শেষে আমরা যত ঝোপ ঝামেলা অভাব অশান্তি দুঃখ কষ্ট যত কিছু নিয়েই থাকি, কিন্তু দিনের শেষে আমরা যদি একটু হাসতে পারি, আমাদের ঘুমটা খুব ভালো হয়, আর ঘুমটা ভালো হলে আমাদের অর্ধেক রোগই সেরে যায়।
1: সেই সেই,
0: ভালো থাকবো আপনারা,
1: একদম খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে শুক্লা দি, আপনিও খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, আর হাসতে থাকুন জীবনের প্রত্যেকটা মুহূর্তে। হ্যাঁ, জীবন তো আমাদের সামনে প্রতিকূল পরিস্থিতি আনবেই, কিন্তু তাকেও চ্যালেঞ্জ জানিয়ে আমাদের কিন্তু হাসতে হবে। আজকের এই ব্যস্ত জীবনে আমরা যেন হাসতে ভুলে গেছি, সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দায়িত্ব, লক্ষ্য, প্রতিযোগিতা, সব কিছুর ভিড়ে মুখের হাসিটা কোথাও যেন একটা হারিয়ে গেছে। অথচ ছোটবেলায় হাসার জন্য কোনো কারণ লাগতো না, একটা ছোট্ট গল্প, বন্ধুর দুষ্টুমি কিংবা পরিবারের আড্ডা, এইসবেই আমরা প্রাণ খুলে হেসে উঠতাম। বড় হতে হতে যেন আমরা হাসির পরিবর্তে হিসেব করতে শিখেছি। একবার ভেবে দেখুন তো, আমাদের জীবনে কত মানুষ আছে যাদের হাসি আজও মনে পড়ে, হয়তো বাড়ির ঠাকুর মা যিনি গল্প বলতে বলতে হেসে ফেলতেন, হয়তো স্কুলের সেই শিক্ষক যিনি পড়ার ফাঁকে এমন কিছু মজার কথা বলতেন যে পুরো ক্লাস হাসিয়ে ভরে উঠত, হয়তো অফিসের সেই সহকর্মী যিনি কঠিন পরিবেশকেও সহজ করে দিতেন, এরা শুধু হাসতেন না, অন্য কেউ হাসাতেন। তাই আজকে কথা বলছি হাসি ওষুধ, এই নিয়ে আপনার অভিব্যক্তি কি, ফোন করবেন অবশ্যই, বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার,
2: হ্যালো দিদি,
1: নমস্কার, কে বলছেন?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে
1: অমিতাবু বাবু। হ্যাঁ বলুন বলুন।
2: হ্যাঁ, কেমন আছেন?
1: ভালো আছি।
2: আজকে শুধু হাসির দিন, বিশেষ দিন আজকে, ডক্টর ও শ্রদ্ধেয় সমস্ত চিকিৎসক সমাজ বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা। আর যে বিষয়টা দিয়েছেন, দেখুন হাসি, হাসি কিন্তু জীবনে খুব একটা প্রয়োজনীয় জিনিস, এবং হাসি হচ্ছে বিভিন্ন রোগ হারা, ডাক্তার বাবুরা বলেন মাঝে মাঝে প্রাণ খুলে হাসবেন আর হাসাবেন লোককে যতটা পারেন। তো দিদি, আমার একটা সিনেমা দেখার খুব মানে মনে পড়ছে,
1: মানে
2: মহানায়ক উত্তম কুমার, এটাও আমি আবার রিপিট করেছিলাম আমার ছাত্রদের কাছে। তো মহানায়ক উত্তম

0: কুমার একটা অফিসে চাকরি করতেন, তো সেখানে ছিলেন মানে বসের ভূমিকায় ছিলেন, ইয়ে কমলমিত্র বুঝলেন।
1: আচ্ছা আচ্ছা।
0: হ্যাঁ, তো উত্তম কুমার কয়েকদিন অফিসে যাননি, শরীর খারাপ, ইয়ে তো কমলমিত্র গলাটা খুব ভারী ছিল। কি খবর অফিসে, অফিস কেন কামাই? এবার উত্তম কুমার থতো মতো খেয়ে গেছে। হ্যাঁ, বলছে তোমাকে জিজ্ঞেস করছি অফিস কেন কামাই? হ্যাঁ স্যার, আমার ম্যাঙ্গো হয়ে গেছিল। তখন কমলমিত্র চেয়ার ছেড়ে উঠেছে, কি হয়েছিল? বলছে ম্যাঙ্গো হোক, সেটা আবার কি? তো ওই স্যার ম্যাঙ্গো মানে আম আর হোক মানে আশা, দুই মিলে আমাশা হয়ে গেছিল। তো এরকম আর কি, সেরকম হাসি জমা রয়ে, যখন ধরুন ভানু বন্দ্যোপাধ্যায় আমরা তাদের ইয়েগুলো দেখেছি। আর আমিও মানুষকে যতটা পারি হাসাতে চেষ্টা করি। এই যে গোমরা মুখ রামগুরুদের ছানা যেগুলো, সেগুলোকে আমি একদম সারাদিন ওই মুখ গোমরা করে, হ্যাঁ ইয়েতে থাকতো, ওইটা কিন্তু ঠিক নয়।
1: আপনিও খুব ভালো থাকবেন অমিতাভ বাবু, হাসিময় শুভেচ্ছা রইল আপনার জন্য, খুব ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের থেকে জানতে চাই, এমন কোনো ঘটনা কি আছে যা আজও মনে পড়লে আপনার মুখে হাসি ফুটে ওঠে? এমন কোনো চিকিৎসকের কথা কি মনে পড়ে যিনি শুধু ওষুধই দেননি, সাহসও দিয়েছে? অথবা এমন কোনো ছোট্ট কৌতুক যা আপনার মন খারাপের দিনেও আপনাকে হাসিয়ে তুলতে পারে? ফোন করুন, কথা বলুন, আপনাদের গল্প ভাগ করে নিন আমাদের সঙ্গে। শুনতি নাটক 2326253 এই নম্বরে ফোন করবেন। আর যদি মনে করছেন আপনার বার্তাটি লিখে পাঠাবেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও খোলা রয়েছে 9402169965, সেখানেও আপনি আপনার মনের কথা আমাদের লিখে পাঠাতে পারেন। চিকিৎসকদের কথায় যদি একটু আসি, কারণ আজকে চিকিৎসকদেরই দিন, তাই তাদের কথা তো একটু বলতেই হয়। চিকিৎসকেরা শুধু প্রেসক্রিপশন লেখেন না, তারা অনেক সময় একজন রোগীর সবচেয়ে বড় মানসিক ভরসাও হয়ে ওঠেন। একটি আশ্বাসের বাক্য, একটি সহানুভূতির দৃষ্টি, একটি আত্মবিশ্বাসী হাসি, এই সবই রোগীর মনে আশা জাগায়। বহু মানুষ বলেন চিকিৎসকের মুখের সেই আশ্বস্ত করা হাসি তাদের চিকিৎসার পথে এগিয়ে যেতে সাহস দিয়েছে। তাই চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি মানবিকতারও একটি বড় ভাষা হল হাসি মুখ। আজকে সমাজে মানসিক চাপ, উদ্বেগ, একাকিত্ব ক্রমশই বেড়ে চলেছে। প্রযুক্তি আমাদের অনেক কাছে এনেছে, আবার অনেক দূরেও সরিয়ে দিয়েছে। আমরা বার্তা পাঠাই, ছবি শেয়ার করি, কিন্তু অনেক সময় সামনাসামনি বসে সেই প্রাণ খুলে হাসার সময় পাই না। অথচ পরিবারের সঙ্গে একসঙ্গে বসে গল্প করা, বন্ধুদের সঙ্গে নির্ভেজাল আড্ডা করা যেখানে কোনো কম্পিটিশন থাকবে না, সন্তানদের সঙ্গে খেলাধুলা, এই সবই মানসিক সুস্থতার অমূল্য সম্পদ। আর হাসির আরেকটি সুন্দর দিক কি জানেন? তা হলো হাসি কিন্তু সংক্রামক। কেউ আন্তরিকভাবে হাসলে আশেপাশের মানুষও অজান্তেই হাসতে শুরু করে। তাই একটি হাসি শুধু একজন মানুষের নয়, পুরো পরিবেশের আবহাওয়া বদলে দিতে পারে। অফিসে, বাড়িতে, বিদ্যালয়ে কিংবা কর্মক্ষেত্রে একটি ইতিবাচক হাসি মুখ অনেক অস্বস্তিকর পরিস্থিতিকেও সহজ করে দিতে পারে। অবশ্যই এর অর্থ এই নয় যে সবসময় কৃত্রিমভাবে হাসতে হবে। নিজের অনুভূতি লুকিয়ে রাখা কখনোই সুস্থতার লক্ষণ নয়। কষ্ট থাকলে তা স্বীকার করা, প্রয়োজনে পরিবারের সঙ্গে কথা বলা, বন্ধুর সাহায্য নেওয়া কিংবা প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া সমানভাবে গুরুত্বপূর্ণ। হাসি আমাদের শক্তি, কিন্তু প্রয়োজনে সাহায্য চাওয়াটাও আমাদের শক্তিরই পরিচয়। বন্ধুরা আপনারা রয়েছেন বলছে তোমায় পর্বে, আজকে আমরা কথা বলছি হাসি ঔষধ এই বিষয় নিয়ে। অবশ্যই ডায়াল করবেন 03981236253 এই নম্বরে, শুনব আপনাদের জীবনে সেই হাস্যময় ঘটনাগুলির একটু বিবৃতি, কিংবা হাসি জীবনে কতটা দরকার, খুশি থাকা জীবনে কতটা দরকার প্রতিকূল পরিস্থিতির মধ্যেও, সেটাও শুনবো আপনাদের মুখে আপনাদের অভিব্যক্তি। অবশ্যই ডায়াল করবেন, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনি আপনার বার্তা আমাদের লিখে পাঠাতে পারেন।

0: নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, শ্যামল বাবু বলছেন।
1: হাসি নিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর। হাসি হলো এমন এক ওষুধ, এমন এক নির্মল বাতাস, অক্সিজেন যুক্ত, যেটা আমাদের শরীর এবং মন দুটোকেই সুস্থ রাখে। আমরা যত পারি হাসি, যতটুকু পারি যদি আমরা হাসতে পারি, তাহলে সেখানে আমাদের শরীরের মধ্যে আর কোনো রোগ থাকতে পারে না। সত্যি এই হাসির কোনো বিকল্প নেই। আমাদের আমাদের একজন আমাদের শ্রোতা বিশ্বজিৎ বাবু, বিশ্বজিৎ দেবনাথ, তিনি তো একদম কৌতুক অভিনেতা। আমি আজকে আছেন কিনা জানি না, ওনার বক্তব্য আজকে আমি শুনতে চাই। সত্যি কথা,
0: উনি হয়তো আমাদের অনুষ্ঠান শুনছেন, কিন্তু উনি আমাদের নিয়মটা হয়তো রক্ষা করছেন, কারণ উনি গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন। উনি হয়তো আমাদের সঙ্গে আছেন, অনুষ্ঠান শুনছেন
1: হতে পারে। তবে হ্যাঁ, আমরা সারাদিন তো নানা রকম কাজে আমরা ব্যস্ত থাকি, বিভিন্ন রকম টেনশন ইত্যাদি ইত্যাদি, এগুলিতে আমাদের শরীরের উপরে চাপ,
0: প্রচুর প্রচুর চাপ পড়ে।
1: এসব থেকে যদি শরীরটাকে একটু সুস্থ রাখতে হয়, তাহলে আমাদের পরিবারে সবাইকে নিয়ে একটা নির্দিষ্ট সময় রাত্রেবেলা বা সকালে একসাথে বসে গল্প গুজব করে একটু হাসি ঠাট্টা করে ব্যাস, এবার শরীরটাকে আমরা সুস্থ রাখতে পারি। তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে যেটা বলেছেন, আড্ডা দেওয়া, একটা দিন সময় আমরা সবাই মিলে গেলাম, বন্ধুদের সঙ্গে কথা বললাম, হাসি ঠাট্টা করলাম, এতে করে কি হয়, সত্যি কথা, আমরা সত্যি শরীরটাকে সুস্থ রাখতে পারি। বিশ্বাস করেন, আমি যত পারি হাসতে চেষ্টা করি, কখনো ওই টিভিতে ওই গোপাল ভাঁড়ের সিরিয়াল দেখি, অথবা কোনো সিনেমা, হাসির সিনেমা, হ্যাঁ, ওই চলতি কালাম গাড়ি, কিশোর কুমার তার তিন ভাই, তিন ভাইয়ের যে সিনেমা, এরা এটা দেখে মানে পুরো মন একদম ইয়ে হয়ে যায়। সত্যি কথা, এরকম এরকম জিনিসগুলি সত্যি দেখা দরকার। আর কৌতুক নকশা ইত্যাদি ইত্যাদি আপনাদের রেডিওর মাধ্যমে মাঝে মাঝে শুনি, এগুলো খুবই ভালো লাগে। বইও আছে কিছু, কৌতুক এর বই আছে, এগুলি মাঝে মাঝে পড়ি, এগুলি দিয়ে সত্যি মানে মনটাকে একদম সুস্থ রাখা যায়। আজকে 62 বছর বয়স, বিশ্বাস করুন আমার এখানে কোনো রকম রোগ শোক নাই, প্রেশার সুগার এসব কিচ্ছু নেই। ওই যতটুকু পারি একদম নিজেকে একটু ডিসিপ্লিন হয়ে রেখে এইভাবে চলতে চেষ্টা করি আর কি। আর আপনাদের FM উজ্জ্বল তো আপনারা তো আছেন, মাঝে মাঝে এমন সব বক্তব্য রাখেন, কথা রাখেন, যেগুলি না এসে পারা যায় না। সত্যি
0: আপনারা সঙ্গে থাকবেন আর এইভাবেই ভালো থাকবেন, সত্যি কথা, ভালো থাকাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের শেষে।
1: আপনিও ভালো থাকবেন, আমাদের সমস্ত শ্রোতা বন্ধুরা ভালো থাকুক, সবাই হেসে খুলে থাকুক,
0: একদম।
1: নমস্কার,
0: নমস্কার, অনেক ধন্যবাদ শ্যামল বাবু, আপনি খুব ভালো থাকবেন, হাসিময় শুভেচ্ছা রইল আপনার জন্য। শ্রোতা বন্ধুরা, আসলে আমরা যারাই এই মুহূর্তে কথা বলছি, বর্তমান প্রজন্মের দিকেও যদি আমরা একটু তাকাই, যে ছোট্ট বয়সটাতে আমরা সবাই খেলাধুলা, হাসি এইসব দিয়েই কাটাই, বেশি হাসলে আবার বাবা মা থেকে বকুনিও খাই আমরা, যে এই এত হাসিস না, এত দৌড়ঝাঁপ করিস না, এইগুলো শুনতে হয়। কিন্তু বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে বাবা মাও দেখতে পায়, যখন সেই 20-এর গণ্ডি পেরিয়ে 25-30 জীবনের চাপ বাড়তে থাকে, কাজের চাপ, সাংসারিক চাপ, সব কিছু যখন মানে একটা মানুষকে একদম আঁকড়ে ধরে, তখন আস্তে আস্তে তার জীবন থেকে ওই কৃত্রিম হাসি চলে আসে আর অকৃত্রিম হাসিটা হারিয়ে যায়। মানে হাসি, আমরা হাসি, আমরা কোনো মানুষকে দেখলে হাসি দেই, কিন্তু ওইটার মধ্যে একটা মানে কৃত্রিমতা লুকিয়ে থাকে আর কি। আর ওই যে ছোটবেলার অকৃত্রিম প্রাণ খুলে হাসা, সেইটা যেন কোথাও একটা হারিয়ে যায়। তো ওই

0: উপায়গুলি যদি আপনিও আপনার চারপাশে আপনাদের ছোটদের মধ্যে এমন কিছু লক্ষণ দেখতে পান, যে একটা মেয়ে একটা ছেলে একটা সময় তো খুবই হাসত হয়তো পড়াশোনার চাপে, চাকরি পাওয়ার চাপে, বা চাকরি পেয়ে তারপর ওয়ার্কলোড, তারপর বিয়ে করে তারপর সাংসারিক চাপ, এই সবের মিলে যখন সে তার মধ্যে থেকে কোনোভাবে হাসিটা হারিয়ে যায়, সেটাকে একটু কীভাবে ফিরিয়ে আনা যায় সেটা একটু যদি চেষ্টা করেন তাহলে কিন্তু খুব ভালো হয়। বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্য শ্রীভূমি জেলা থেকে।
0: স্বাগত আপনাকে প্রেমজিৎ বাবু, বলুন।
1: নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা শুনছেন এফএম উজ্জয়ন্ত সবাইকে নমস্কার, ধন্যবাদ। আসলে দেখুন, আজকে যে বিষয় নিয়ে আপনি এসেছেন, খুব সুন্দর একটা বিষয় নিয়ে এসেছেন। আজকে চিকিৎসক দিবস উপলক্ষে হয়তো বা আমরা সবাই চিকিৎসা করাতে হয় আমাদের সবার শরীরের মধ্যে কিছুটা উপসর্গ রয়েছে, সেটাই তো কারণ দেখুন। কিন্তু তার মধ্যে দিয়ে মনে করুন, আজকে হয়তো আমার শরীরে হয়তো বা একটা ক্ষত লেগেছে, হয়তো বা সেটা চিকিৎসার মাধ্যমে কিংবা বিভিন্ন ঔষধ খেয়ে বা মলম ফলম লাগিয়েছি অতটা সরাতে পারবো, কিন্তু মনের যে রয়েছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে সরাতে পারবো না। আমাদের প্রতিদিন হয়তো বা আমাদের বন্ধু বান্ধব বা কি পরিজন বা বিভিন্ন লোকজনের সঙ্গে যদি আমরা আনন্দ কথাবার্তা বলি বা তার মধ্যে যদি কিছুটা হাসি ঠাট্টা করি, তাহলে সত্যি আমাদের যে শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো কিন্তু নাড়াচাড়া করবে, তাতে কিন্তু আমাদের ভীষণ উপকার। হাসিটা আমাদের অত্যন্ত প্রয়োজন সবার। আর দেখুন, বিশেষ করে আপনাদের যে আকাশবাণীর মাধ্যমে আমরা মানে অনেক কিছু আমরা শিখতে পারছি, বা আপনারা শিক্ষকের মতো ইয়ে করছেন, আমরা শ্রবণ যন্ত্রের মাধ্যমে শিক্ষা অর্জন করছি আপনাদের কাছ থেকে, তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক বন্ধু বান্ধব পেয়েছি, আমরা যখন হাসি ঠাট্টা করি কথাবার্তা করি তার মধ্যে দিয়ে কিন্তু অনেক প্রাসঙ্গিক কথা এখানে এসে যায়, তখন আমরা অনেক আনন্দ করি, অনেক হাসি ঠাট্টা করি, মানে কি বলবো আপনাকে, মানে তখন আমরা এতটা শান্তি পাই, মানে অনেক দুঃখ কষ্ট টেনশন সব কিছু ভুলে যাই আমরা সেই হাসির মাধ্যমে। তাই সেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। দেখুন, সেটা না হলে কিন্তু মানে আমাদের শরীরের মধ্যে যে গরম দাবদাহ রয়েছে কিন্তু প্রত্যেকের শরীরের, সেই দাবদাহ যদি আমাদের ভিতরের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আমরা মানে কি বলবো, আমাদের শরীর ভীষণ খারাপ থাকবে, অসুস্থ আমরা বোধ করবো। তার মধ্যে আমি বলি যে হাসিটা ঠাট্টা করলে সেই যে দাবদাহটা বেরিয়ে যায় সেই হাসির মাধ্যমে। বললাম দিদি ভাই, আর আপনাকে নমস্কার, ধন্যবাদ। আর বিধানচন্দ্র চিকিৎসক বিধানচন্দ্র বা তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন, উনার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সত্যি কথা বলতে গেলে তিনি দেখুন 1 জুলাই 1882 তিনি জন্ম হয়েছিল উনার, কিন্তু আবার দেখুন এত মানে কি ঈশ্বরের একটা লীলা,
0: একই দিনে তিনি প্রয়াত হন। আপনাকেও অনেক শুভেচ্ছা রইল, অনেক ধন্যবাদ প্রেমজিৎ বাবু, আপনি আপনার অভিমতটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। আসলে সত্যি হাসি বা সার্বিকভাবে আমরা যখন মন আমাদের ভালো থাকে, আমরা যখন সুখী থাকি বা আমরা যখন ভালো থাকি তখনই আমাদের মুখে হাসি আসে, আর সেই ভালো থাকাটাই খুব দরকার, আর পরিবারের মানুষগুলিকেও ভালো রাখাটা আমাদের খুব প্রয়োজনীয় একটা বিষয়। বন্ধু রয়েছেন, না না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আবারও চেষ্টা করবেন 0381 2326 253 এই নম্বরে, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও খোলা রয়েছে, আপনারা কেউ চাইলে হোয়াটসঅ্যাপেও আপনাদের বার্তাটি আমাদের লিখে পাঠাতে পারেন 9402169965 এই নম্বরে। বন্ধুরা, যেমনটা আপনাদের বলছিলাম, আমরা সবাই যেন ধীরে ধীরে কৃত্রিম হাসিতে অভ্যস্ত হয়ে পড়েছি। আজকাল হাসি আছে, কিন্তু সেই হাসির মধ্যে অনেক সময় প্রাণ নেই, আনন্দ আছে বলে মনে হয়, কিন্তু তার গভীরে থাকে ক্লান্তি, চাপ, উদ্বেগ কিংবা না বলা অনেক কথা। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার, কি বলছেন?
2: বলছি আখরো রোড থেকে।
0: হ্যাঁ, নামটা আরেকবার বলবেন।
2: স্নিগ্ধা দাশগুপ্তা, আখরো রোড।
0: হ্যাঁ বলুন স্নিগ্ধা দেবী।
2: আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে মানসিক স্বাস্থ্যটা হচ্ছে বড় কথা।

0: কিন্তু চাপ যাবে না, কোনো লোকই নেই যে কথা বলবে না। সকাল থেকে সন্ধ্যা আপনার কাটবে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোকরা অফিস থেকে না ফিরে, তাই তো?
1: একদম
0: তাই। আমরা হ্যাঁ আমরা কি করি, একবার টিভি একবার আমার রেডিও, টিভিতে কি দেখি, ঠাকুমার ঝুলি,
1: আচ্ছা
0: গোপাল ভাব,
1: বাহ,
0: আর ওই যে কুটুম কাটুম ওদের পঞ্চতন্ত্রের যে সমস্ত গল্প টল্প ওইগুলো কেন জানি না, আমি সিআইডি পারি না, তারপরে এমিউজমেন্ট যে সিনেমা মুভি এগুলো আমার বিশেষ একটা টানে না। কাজে মানসিক স্বাস্থ্য ভালো করতে প্রথমেই দরকার আমাদের যে কোনো একটা কাজ বদল করা, একটার পর একটা যেটা মনে হয়, যেমন ছবি আঁকা, গান গাওয়া, এছাড়া তো উপায় নেই, চারদিকে কোনো লোক নেই যে আপনাকে এসে সঙ্গ দেবে, সবাই নিজের কথা বলতেই ব্যস্ত,
1: একদম একদম
0: আসবে না, হাসে না, কিন্তু লাফিং ক্লাম করা হয়েছে, গুটি কয়েক লোক সেখানে যায় হয়তো, তারা কয়েকদিন বেশ ভালোই দীর্ঘায়ু হয়েছে আমরা দেখলাম পাশে, হ্যাঁ, কিন্তু তারপরে তারপরে আবার ডিসমিস, কিন্তু নিজেকেই করতে হবে নিজের শরীরের জন্য, কারণ শরীর তো সবসময় টের পায় কি হচ্ছে না হচ্ছে, একটু অসুবিধা হলে কে টের পায়, ভুলি থাকলেই ভালো।
1: একদম একদম, খুব ভালো লাগলো স্নিগ্ধা দেবী আপনার সঙ্গে কথা বলে, আর আপনি আপনার যে রুটিনটা আমাদের সঙ্গে ভাগ করলেন, যে অবশ্যই কাজ তো আমাদের সবারই আছে, কাজের ফাঁকে ফাঁকে আপনি আপনাকে ভালো রাখার জন্য যে বিভিন্ন মাধ্যম দিয়ে জড়িয়ে থাকেন, একবার টিভি একবার রেডিও, আর টিভিতে আপনি ওই পঞ্চতন্ত্রের গল্প থেকে শুরু করে সব দেখে, এই যে আপনার একটা প্রয়াস নিজেকে ভালো রাখার, সেটাই সবচেয়ে বড় দিক, সেটাই আমাদের মানসিক স্বাস্থ্যের একটা বলতে পারি ইতিবাচক দিক, আমরা যে আমাদেরকে ভালো রাখার জন্য সচেষ্ট। আর সত্যি বলতে কি, আমি যদি ভালো থাকি তাহলে আমি আমার পরিবারের মানুষগুলিকেও ভালো রাখতে পারবো, আর আমি যদি সারাক্ষণ খিটখিটে ক্লান্তি মেজাজ নিয়ে থাকি তাহলে আমি আমার পরিবার কিংবা আমার জীবনে জড়িত মানুষগুলিকেও কোনো দিন ভালো রাখতে পারবো না। তাই অবশ্যই এই বিষয়গুলি নিয়ে আরও অনেকটা বেশি কথা হওয়া দরকার, কারণ আমরা দেখি এখন মানুষ খুব একটা খিটখিটে মেজাজ, কারণ অবশ্যই চারিদিকের পরিস্থিতিটাই এমন, কেউ হয়তো চাকরির তাগিদে ছুটছে, কেউ হয়তো নিজের স্বাস্থ্যের তাগিদে ছুটছে, কেউ হয়তো সম্পর্কের টানাপোড়নে রয়েছে, মানে এই সব মিলিয়ে আমাদের চারিদিকের পরিস্থিতিটা কিন্তু সত্যি একটু উদ্বেগজনক। তাই আগে যেমন মানুষ সহজ সরলভাবে হাসি খুশি থাকতে পারতো, এখন মানুষ চাইলেও তা থাকতে পারে না। কর্পোরেট দুনিয়ায় যারা রয়েছে তারা অবশ্যই চাইলেও তাদের ওয়ার্কলোডের দরুন তারা কিন্তু ওই রিল্যাক্স মুডটা বেশিক্ষণ থাকতে পারে না। তাই এই সব বিবেচনা করে আমাদের কিন্তু নিজেদের ভালো রাখার জন্য ওই বলছিলাম যে অকৃত্রিম হাসিটা দিনে একটু হলেও নিজের সঙ্গে রাখতে হবে। একটা গান শোনাই আপনাদের, তারপর আবারও ফিরে আসছি আপনাদের সঙ্গে আলোচনা করতে। গানের আগে বন্ধু চলে এলেন, আচ্ছা বন্ধুর সঙ্গে কথা বলে নি। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো বন্ধু। না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল বন্ধু, আবারও চেষ্টা করবেন, আপনার কথাটা শুনতে পাচ্ছিলাম, শুনো দিন 8123262253 এই নম্বরে। নমস্কার,
2: অনেকের বিজনেস হাসি আছে, অনেকে তার নিজের স্বার্থের জন্য হাসে, যেটা আসল হাসি হচ্ছে যেটা মনে প্রাণে মনে প্রাণের থেকে হাসে সেটাই আসল হাসি।
1: একদম,
2: ওই হাসিটা যদি হয় না অনেক রোগ কমে যায়। আর অনেকে দেখবেন বিজনেস যারা করে ওদের হাসিটা আবার আলাদা রকম, ওটা তার নিজের স্বার্থের জন্য হাসে, এইটুকু বলেই আমি।
1: আচ্ছা, ভালো থাকবেন দিলীপ বাবু। একদম, মানে কিছু কিছু পেশাও আছে যেখানে এতটা কৃত্রিম হাসি হাসতে হয় যে মানুষ সারা দিন সেই পেশায় কৃত্রিম হাসি হাসতে হাসতে আর ওই অকৃত্রিম হাসিটা ভুলে যায় একটা সময়, তখন আর জোর করেও সেই ভেতরকার হাসিটা তাদের মধ্যে আসে না। তো হ্যাঁ, এক এক পেশার এক এক ধরন, সেটা নিয়ে তো

কিছু করার নেই, তবে হ্যাঁ নিজেকে ভালো রাখার একটা প্রচেষ্টা আমরা করতেই পারি একটু হেসে। বলছিলাম আপনাদের একটা গান শোনাবো, চলুন গানে যাই, তারপর ফিরে আসছি আবারও।

नमस्कार। हेलो ना শোনা যাচ্ছে না বন্ধুর কথা ঠিকভাবে শোনা গেল না।

0: বন্ধু বলছিলাম, হাসি শুধু ঠোঁটের বাঁকে ফুটে ওঠা একটি ছবি নয়। হাসি মানে ভোরের আলো, নতুন দিনের জয়ের পরিচয়। হাসি মানে ক্লান্ত পথে এক ফোঁটা শীতল বাতাস। হাসি মানে ভাঙা মনেও আশার প্রদীপের উজ্জ্বল আভাস। ওষুধ যতই থাকুক হাতে, সব ব্যথা কি সারে তাতে? ভালোবাসার দুটি কথা, একটি হাসি, শক্তি যোগায় নীরব রাতে। হাসি ছুঁয়ে যায় হৃদয়খানি, ভুলিয়ে দেয় শত অভিমান। মানুষ যখন মানুষকে হাসায়, সেই তো সবচেয়ে বড় দান। এসো তবে মুখে নয় শুধু, হাসি রাখি অন্তরের মাঝে। দুঃখ সুখের প্রতিটি ক্ষণে ভালোবাসা থাকুক জীবনের সাজে। নমস্কার, আপনি কি বেতার যন্ত্রের খুব কাছাকাছি এসে কথা বলছেন?
1: না না, আমরা তো একই শুনছি।
0: আচ্ছা, আপনার কথাটা ঠিকভাবে আসছে না।
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, স্বাগত আপনাকে, বলুন।
1: হ্যাঁ, শুনতে পাচ্ছেন এবারে?
0: এইবারে শুনতে পাচ্ছি।
1: আচ্ছা, তো ধরুন আজকে ডাক্তার বিধান রায়ের জন্মদিন এবং প্রয়াণ দিবস।
0: হ্যাঁ,
1: তো তার মতো চিকিৎসা যে সুব্যবস্থা করেছেন মানুষকে, হাসি খুশি রেখে রোগীর কাছে গেলেই নানা রকম ধরুন কৌতুক নষ্ট করতেন এবং তিনি হাসিয়ে রাখতেন। তো ধরুন এই হাসি খুশি থাকা জীবন কিন্তু খুবই ভালো।

0: তাতে মানসিক শান্তি পাওয়া যায় এবং রোগমুক্ত জীবন পাওয়া যায়। তো আমরা সবসময় চেষ্টা করব যাতে একটু হাসি খুশিতে থাকি এবং সবার সাথে মেলামেশা করে থাকি, এইভাবে যেন আমরা থাকতে পারি এবং তাহলেই আমরা শরীর থেকে নিরোগ হব, একদম রোগমুক্ত শরীর হবে আমাদের। তো ধরুন এইরকমই দরকার। আর ডাক্তার বিধানচন্দ্র রায় যে ছিলেন, তিনি কিন্তু আমরা শুনেছি এবং বইয়ে পড়েছি, তিনি কিন্তু মানুষকে দেখলেই ধরা পড়ে, মানে রোগ ধরে নিতেন যে তোমার কি রোগ হয়েছে, কি সমস্যা হয়েছে, সবই কিন্তু তিনি জানতে পারতেন এবং রোগীকে খুব ভালোভাবে দেখতেন এবং খুব সুন্দরভাবে তাকে ভাষা বলতেন এবং রোগী সেইভাবেই মানে অর্ধেক রোগ তার ভালো হয়ে যেত, এরকম উনি ডাক্তার ছিলেন। হ্যাঁ, তো তার প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা। নমস্কার, ভালো থাকবেন।
1: আপনিও খুব ভালো থাকবেন নিতাই বাবু। একদম, আসলে আজকের দিনটা মানে দুটি বিশেষ দিনের জন্য আজকের দিনটা একটু বিশেষ হয়ে ওঠে প্রত্যেক দিনকার তুলনায়। প্রত্যেকটা দিনই আমাদের জন্য কোনো না কোনোভাবে তো বিশেষ। তো আজকে যেই দুটো কারণে বিশেষ, তা আসলে একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আজকে যেই চিকিৎসকের স্মৃতিকে স্মরণ করে আমরা জাতীয় চিকিৎসক দিবস উদযাপন করছি, আসলে তিনি এমন একটা মানুষ ছিলেন যিনি সবচেয়ে বেশি হাসির কথা বলতেন, যেটা নিতাইবাবুও বলছিলেন। তো আসলে এই দিনটা একে অপরের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। না না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু আবারও চেষ্টা করবেন, 03812326253 এই নম্বরে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপে কিন্তু একটা বার্তা চলে এসেছে। অরবিন্দ বিশ্বাসবাবু লিখে পাঠাচ্ছেন নাগরতলা থেকে, অধ্যকার বিষয়বস্তু হচ্ছে হাসির ঔষধ। প্রথমেই আমি ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জানাই। হাসির ঔষধ হচ্ছে যাকে আমরা বলি লাফিং থেরাপি। লাফ মানে হাস্য আর থেরাপি মানে হচ্ছে ঔষধ। আমি অবশ্যই নিজের প্রচার করছি না। মাদন ক্যাটারিয়া নামক একজন ভদ্রলোক প্রথম মুম্বাইতে হাসির ক্লাব খোলেন, সঙ্গে ছিলেন ওনার স্ত্রী। দুজন থেকে ভারতবর্ষে প্রায় 100-এর উপরে আর সারা বিশ্বে এখন প্রায় 200-র উপরে। কেন আজ এত লাফিং সেন্টার হচ্ছে? আমি যখন দেখি কোনো কিছু আমার সঙ্গে বিমানান হচ্ছে তখনই আমরা হাসি। হাসির কোনো বিকল্প নেই ঠিকই, কিন্তু তারও কিছু নিয়ম, কিছু পদ্ধতি মেনে চলতে হয়, তাহলেই আমরা তার সুফলটা পেতে পারি। হাসি আছে প্রায় 9 প্রকার, যেমন অট্টহাসি, মুচকি হাসি ইত্যাদি ইত্যাদি। আজকের যুগে হাসি কিন্তু হারিয়ে যাচ্ছে। ব্যস্ততার জীবনে একটা সময় বাঁচা নিয়ে হাসির ক্লাবে যোগ দেই, তাহলে আমাদের হার্ট ভালো থাকে। দেখুন, এখনও পর্যন্ত যতবার ডাক্তার দেখিয়েছি ততবার ডাক্তারবাবুরা অবাক, আবার হার্ট পরীক্ষা করে। তাছাড়া আমার ছোটবেলা থেকেই ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল, তাও এখন নেই। উচ্চ হাসিতে কি কি হয় তা এখানে বিশদে বলছি না, তবে এইটুকু বলবো এটার কোনো বিকল্প নেই। বাহ, যে কথাটা একদম প্রথম থেকে বলছিলাম, অরবিন্দবাবু কিন্তু তার একটা উজ্জ্বল উদাহরণ বলতে পারি। কত রোগ উনি সারিয়ে দিচ্ছেন দেখুন তো, একটু শুধু নিজের মধ্যেকার হাসিটাকে বাঁচিয়ে রেখে। অনেক ধন্যবাদ অরবিন্দবাবু, সঙ্গে থাকবেন, আপনি খুব ভালো থাকবেন। বন্ধুরা, আজকের আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি আমরা গুটি গুটি পায়ে। আমরা যদি একটু থেমে নিজেদের দিকে তাকাই তাহলে হয়তো একটা প্রশ্ন আমাদের মনে জাগবে, শেষে কবে আমরা কোনো কারণ ছাড়াই প্রাণ খুলে হেসেছিলাম? বলতে পারি আপনাদের সঙ্গে 1 ঘন্টা ধরে কথা বলছি, এই 1 ঘন্টায় কিন্তু আমি অনেকটা হেসেছি, তবে সেটা কারণ অবশ্যই আপনাদের সঙ্গে কথা হচ্ছে তাই হাসবো, এটা তো একটা কারণের মধ্যেই পড়ে। তবে কারণ ছাড়া হাসাটা কিন্তু আমারও হয় না, আমি জানি আপনারও হয় না। ওই কারণ ছাড়া হাসিটাই নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। শেষ কবে এমনভাবে হেসেছিলাম যেখানে কোনো ভান ছিল না, কোনো সামাজিক বাধ্যবাধকতা ছিল না, কোনো মুখোশ ছিল না? হয়তো উত্তরটা খুব সহজ নয়, কারণ আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু সেই সঙ্গে অজান্তেই হারিয়েছি কিছু অমূল্য সম্পদ। নির্ভেজাল আনন্দ, আন্তরিক সম্পর্ক আর মন খুলে হাসার একটা ক্ষমতা। নমস্কার, হ্যালো, কে বলছেন? হ্যাঁ রাখাল বাবু, স্বাগত আপনাকে, বলুন। হাতে খুব একটা সময় নেই, তাড়াতাড়ি একটু বলতে হবে।
2: মানে যারা হাসে না তাদেরকে আমি আরো বেশি হাসার জন্য বলছি। এই যে আমার একটা বড় প্রশ্ন, আর দ্বিতীয়

0: আশা মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে।
1: একদম
0: ঠিক আছে, আপনারা যে প্রসঙ্গ নিয়েছেন খুব ভালো লাগে। আপনারা এইভাবে
1: আচ্ছা রাখালবাবু, আপনার কথাটার একদম ভালোভাবে আসছিল না, হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে, তবে আপনি যে কথাটা বলতে চাইছেন সেটা বুঝতে পেরেছি। আপনি যারা হাসেন না তাদেরকে বলেছেন বেশি করে হাসতে, সেইটা আমরা বুঝতে পেরেছি, আর এইটা কিন্তু একটা খুব ভালো বার্তা। আর আপনি চেষ্টা করেন যিনি হাসেন না তাদেরকেও হাসাতে, তো সেই চেষ্টা আপনার অব্যাহত থাকুক, সেটাই আশা রাখছি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি। আজ জাতীয় চিকিৎসক দিবসের এই বিশেষ দিনে আমরা সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রত্যেকটা স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত মানুষকে আন্তরিক শ্রদ্ধা জানাই। তৎসঙ্গে আজ আন্তর্জাতিক কৌতুক দিবস, আপনারা হাসি খুশিতে থাকুন, জীবনকে উপলব্ধি করুন এবং প্রত্যেকটা সময় সেটাকে নির্মূলভাবে বাঁচার চেষ্টা করুন, সেই বার্তাই থাকবে। বন্ধু একজন রয়েছে, দেখি কথা বলা যায় কিনা। নমস্কার,

নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রত্যেকটা স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত মানুষকে আন্তরিক শ্রদ্ধা জানাই। তৎসঙ্গে আজ আন্তর্জাতিক কৌতুক দিবস, আপনারা হাসি খুশিতে থাকুন, জীবনকে উপলব্ধি করুন এবং প্রত্যেকটা সময় সেটাকে নির্মূলভাবে বাঁচার চেষ্টা করুন, সেই বার্তাই থাকবে। বন্ধু একজন রয়েছে, দেখি কথা বলা যায় কিনা। নমস্কার। হ্যালো। না, যেহেতু হাতে সময় নেই আর খুব একটা বেশি সময় দিতে পারলাম না বন্ধু, আজকের মতো আর ফোন নিতে পারছি না। শ্রোতা বন্ধুরা, শেষে এইটুকুই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন আর মানবিক থাকুন। তবে মনে রাখবেন, হাসি শুধু ঠোঁটের অলংকার নয়, হাসি মানুষের মনের আলো, আর সেই আলোই পারে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জীবনকেও নতুন করে আলোকিত করতে। আজকে এই শুভবার্তা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু আর যে অপরাজিতা। আর খানিকক্ষণ পরেই তুমি অনন্যা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও চলে যাচ্ছে। আপনারা শুনতে থাকুন FM উচ্চায়ন্ত। চলুন গানে গানে বিদায় নিই আজকের এই পর্বখানি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় সকাল 10টা বেজে 1 মিনিট হয়ে 45 সেকেন্ড। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আছে অপরাজিতা। সকাল 11টা পর্যন্ত থাকছি এই পর্বখানি নিয়ে, যেই পর্বখানি আমাদের, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অন্যফাদে
3: অজানা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আইবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
6: প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
7: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের সঙ্গে আবারও আলোচনায়। আর শ্রোতা বন্ধুরা, যে কথাটা আপনাদের খানিকক্ষণ আগেও বলছিলাম, বলছি তোমায় পর্বে, যে আজ অবশ্যই একটা বিশেষ দিন। আজ জাতীয় চিকিৎসক দিবস। আর চিকিৎসা বা যে কোনো পেশাই আমরা যখন কথা বলি সেই পেশাগুলিকে নিয়ে, তখন সেই পেশাকে আমাদের সামনে সুন্দরভাবে যারা তুলে ধরেন, যারা সেই পেশার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়ার জন্য বাধ্য করেন, তারা হলো সেই পেশা বহনকারী মানুষগুলো। তো আজকের এই সুন্দর সকালটিকে আমি শুরু করতে চাই গভীর শ্রদ্ধা, অকৃত্রিম কৃতজ্ঞতা এবং অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসা ভালোবাসা দিয়ে। এই শুভক্ষণে আমার প্রণাম রইল সেই সব মানুষদের যাদের হাতের স্পর্শে অসহায় মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখে, যাদের আশ্বাসে আতঙ্কিত পরিবার সাহস ফিরে পায়, যাদের জ্ঞান, নিষ্ঠা, ধৈর্য আর মানবিকতা প্রতিদিন অসংখ্য জীবনের সঙ্গে জড়িয়ে থাকে। আজকের এই বিশেষ দিনে জানাই দেশের প্রতিটি চিকিৎসককে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। চিকিৎসক শব্দটি উচ্চারণ করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সাদা অ্যাপ্রন, গলায় স্টেটোস্কোপ আর একজোড়া ক্লান্ত অথচ আশ্বাস ভরা চোখ। কিন্তু একজন চিকিৎসকের পরিচয় কি শুধুই এইটুকু? নিশ্চয়ই নয়। একজন চিকিৎসক আসলে এমন একজন মানুষ যিনি মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ান। যখন রোগী অসহায়, যখন পরিবার উদ্বিগ্ন, যখন চারিদিকে অনিশ্চয়তার পাহাড়, তখন একজন চিকিৎসকের শান্ত কণ্ঠ, একটি আশ্বাস, একটি আন্তরিক হাসি অনেক সময় ঔষধের মতো কাজ করে। আমরা যখন সুস্থ থাকি তখন হয়তো চিকিৎসকদের কথা খুব বেশি একটা মনে পড়ে না, কিন্তু অসুস্থতার একটি মুহূর্তেই আমরা বুঝতে পারি এই মানুষগুলোর উপস্থিতি কতটা অপরিহার্য। হাসপাতালের করিডোরে দিনের পর দিন, রাতের পর রাত জেগে থাকা, নিজের ক্লান্তিকে আড়াল করে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা, উৎসব পার্বণ ভুলে দায়িত্ব পালন, এই সবই একজন চিকিৎসকের প্রতিদিনের বাস্তবতা। অনেক সময় তারা নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না, সন্তানের জন্মদিনে হয়তো থাকতে পারেন না, বৃদ্ধ বাবা মায়ের পাশে হয়তো থাকতে পারেন না, কারণ সেই সময় হয়তো কোনো অচেনা মানুষের জীবন তাদের হাতে নির্ভর করছে। আমরা প্রায় বলি ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না, তাই তিনি চিকিৎসকদের পাঠিয়েছেন। এই কথাটি হয়তো সাহিত্যিক অলংকার হতে পারে, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে

মানুষের গভীর অনুভূতি। কারণ একজন চিকিৎসক শুধু রোগ সারান না, তিনি ভেঙে পড়া মনকে সাহস দেন, হারিয়ে যাওয়া আশাকে ফিরিয়ে আনেন এবং অনেক সময় একটি পরিবারকে আবার হাসতে শেখান। আজকের দিনটি পয়লা জুলাই আমাদের কাছে শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশের দিন। এটি সেই মানুষদের সম্মান জানানোর দিন যারা পেশাকে শুধু জীবিকা হিসেবে নয়, মানব সেবার এক মহৎ ব্রত হিসেবে গ্রহণ করেছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা শুধু আজকের জন্য নয়, প্রতিটি দিনের জন্য। কিন্তু আজকের তুমি অনন্যার এই আসরে আমরা চিকিৎসকদের এক বিশেষ অধ্যায় নিয়ে কথা বলব। আমরা কথা বলব সেই সব নারীদের নিয়ে যারা চিকিৎসা বিদ্যার ইতিহাসে নিজেদের নাম লিখেছেন সাহস, মেধা, অধ্যাবসায় এবং আত্মত্যাগের অক্ষরে। আজকের দিনে একজন নারী চিকিৎসককে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখি, হাসপাতালের ওয়ার্ডে, অপারেশন থিয়েটারে, গবেষণাগারে কিংবা গ্রাম বাংলার স্বাস্থ্যকেন্দ্রে। নারী চিকিৎসকদের উপস্থিতি আজ আমাদের কাছে একটা পরিচিত ছবি। কিন্তু এই পথটা কি সবসময়ই এতটা সহজ ছিল? না, একেবারেই ছিল না। একটা সময় ছিল যখন সমাজ বিশ্বাসই করতে চাইত না যে একজন নারী চিকিৎসক হতে পারেন। মেয়েদের উচ্চশিক্ষা ছিল বিরল, চিকিৎসা শাস্ত্র পড়া তো আরও বড় চ্যালেঞ্জ। সমাজের কুসংস্কার, রক্ষণশীলতা, পারিবারিক বাধা, উপহাস, অবহেলা সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে কিছু সাহসী নারী ঘোষণা করেছিলেন, আমরাও পারি। ভাবুন তো, এমন একটি সময় যখন মেয়েদের ঘরের বাইরে বের হওয়াটাই ছিল কঠিন, সে সময় একজন নারী চিকিৎসা বিজ্ঞান পড়তে চাইছেন। কত প্রশ্ন, কত সমালোচনা, কত অপমান, কত বাধা তাদের সহ্য করতে হয়েছে। অনেকেই শুনেছেন এটা মেয়েদের কাজ নয়, এত পড়াশোনা করে কি হবে, সমাজ কি বলবে। কিন্তু কিছু কিছু নারী থেমে যাননি, কারণ তারা বুঝেছিলেন একজন নারী চিকিৎসকের প্রয়োজন শুধু একজন নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য। ভারতে নারী চিকিৎসকদের যাত্রা তাই শুধু একটি পেশার ইতিহাস নয়, এটি নারী শিক্ষার ইতিহাস, আত্মসম্মানের ইতিহাস, সাহসের ইতিহাস এবং সামাজিক পরিবর্তনের ইতিহাস। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল প্রতিবাদের পদক্ষেপ, প্রতিটি সাফল্য ছিল একটি নতুন দরজা খুলে দেওয়ার গল্প। আজ যে হাজার হাজার মেয়ে নির্ভয়ে মেডিকেল কলেজে পড়ছেন, সাদা অ্যাপ্রন পরে রোগীর পাশে দাঁড়াচ্ছেন, তার পেছনে রয়েছে সেই অগ্রদূত নারীদের অসীম সংগ্রাম। সময়ের সঙ্গে সঙ্গে সেই পথ আরও প্রসারিত হয়েছে। আজ ভারতীয় নারী চিকিৎসকেরা শুধুমাত্র হাসপাতালেই নয়, গবেষণাগার, মহাকাশ চিকিৎসা, জনস্বাস্থ্য, ক্যান্সার গবেষণা, হৃদরোগ চিকিৎসা, শিশু স্বাস্থ্য, নারী স্বাস্থ্য, সংক্রামক রোগ গবেষণা, প্রতিটি ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের অবদান রেখে চলেছেন। তাদের কাজ আজ দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের দরবারেও সমানভাবে সমাদৃত। কিন্তু তাদের এই সাফল্যের পেছনে রয়েছে অগণিত নির্ঘুম রাত, কঠোর অধ্যাবসায়। সেটা সবার মতোই, একটা চিকিৎসাশাস্ত্রের সঙ্গে যুক্ত হতে গেলে একটা পুরুষের যতটা পরিশ্রম করতে হয়, একটা নারীরও ততটাই পরিশ্রম করতে হয়। সেই দিকের কথাটা বলছি না, আসলে বলছিলাম ওই কথাটা যে নারীদের পরিশ্রম তো করতে হয়, পড়াশোনার দিক থেকে তো অবশ্যই পরিশ্রম করতে হবে মেধার দিক থেকে, কিন্তু ওই যে প্রথম প্রথম বা বলতে পারেন অনেকটা সময়, অনেকটা দিনই নারীদের যে ওই একটা যে এক্সট্রাভাবে, অতিরিক্তভাবে যে একটা লড়াই করতে হয়েছিল শুধুমাত্র ঘর থেকে বেরোনোর জন্য, শুধুমাত্র এমন উচ্চশিক্ষায় অংশগ্রহণের জন্য, ওইটার কথা বলছি, ওইটা একদম আলাদা ছিল, ওই লড়াইটা একদম আলাদা ছিল। একজন চিকিৎসক হওয়া শুধু একটি ডিগ্রি অর্জন করা নয়, একটি এমন দায়িত্ব যেখানে প্রতিদিন নতুন করে শিখতে হয়, নতুন করে লড়তে হয়, নতুন করে মানুষের আস্থা অর্জন করতে হয়। আজকের তুমি অনন্যা সেই সমস্ত নারীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি যারা শুধু রোগ সারাননি বা সারাচ্ছেন না, সমাজের মানসিকতাকেও বদলেছেন বা এখনো বদলাচ্ছেন। তারা প্রমাণ করেছে সাদা অ্যাপ্রন শুধু একটি পোশাক নয়, মানবিকতা, সাহস, দায়িত্ব আর আশার প্রতীক। আর এই অ্যাপ্রনটি পরার অধিকার নারী পুরুষ উভয়ের রয়েছে। এই বিশেষ দিনে আমরা শুধু তাদের সাফল্যের গল্প শুনব না, আমরা জানব তাদের সংগ্রামের গল্প, তাদের স্বপ্নের গল্প, তাদের অদম্য ইচ্ছে শক্তির গল্প। কারণ অনুপ্রেরণা সবসময় সাফল্যের শিখরে নয়, বরং

সেই কঠিন পথের মধ্যে লুকিয়ে থাকে যে পথ পেরিয়ে একজন মানুষ সে করে পৌঁছান। তাই আজকের তুমি অনন্যার এই পর্বে আমরা পরবর্তীতে একে একে পরিচিত হব ভারতের ভারতীয় এমন কয়েকজন অসাধারণ নারী চিকিৎসকদের সঙ্গে, যাদের জীবন আমাদের শেখায় প্রতিকূলতা কখনোই শেষ কথা নয়। যদি স্বপ্ন দেখার সাহস থাকে, তাদের সংগ্রাম, তাদের মানব সেবা, তাদের সাফল্য এবং সমাজের প্রতি তাদের অবদান আজও অসংখ্য নারীকে নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: 5 বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

যখন বলছিলাম আপনাদের যে নারী চিকিৎসকদের নিয়ে কথা বলবো, তখন আসলে প্রথম নামটি যেটা সবার আগে মাথায় আসে সেটা হলো বাংলার সর্বপ্রথম মহিলা চিকিৎসক। হ্যাঁ, নামটা আপনাদের সবারই জানা। ভারত তথা বাংলার নারী শিক্ষা এবং নারী স্বাধীনতার ইতিহাসে যে কয়েকটি নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে, তাদের মধ্যে অন্যতম কাদম্বিনী গাঙ্গুলী। তিনি বাংলা প্রথম মহিলা চিকিৎসকই নন, আধুনিক ভারতের

প্রথম দিকের নারী চিকিৎসকদের অন্যতম এবং এমন এক অগ্রদূত যিনি প্রমাণ করেছিলেন, প্রতিভা, অধ্যাবসায় ও সাহস থাকলে সমাজের সবচেয়ে কঠিন বাধাকেও জয় করা যায়। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 1861 সালের 18 জুলাই বর্তমান বিহারের ভাগলপুরে তার জন্ম। তার বাবা ব্রজকিশোর বসু ছিলেন একজন চিকিৎসাবিদ এবং সমাজ সংস্কারক। এমন এক সময়ে যখন অধিকাংশ মানুষ মনে করতেন মেয়েদের লেখাপড়ার কোনো প্রয়োজন নেই, তখন তার বাবা কন্যা শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এই পারিবারিক সমর্থনই কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবনের প্রথম শক্তি হয়ে ওঠে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কলকাতার বেথুন স্কুলে পড়াশোনা করেন এবং পরবর্তীকালে বেথুন কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম দিকের মহিলা স্নাতকদের একজন। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়। তিনি চিকিৎসক হতে চেয়েছিলেন। সে সময় মেডিকেল কলেজে মেয়েদের ভর্তি হওয়ার কথা অনেকে কল্পনাই করতে পারতেন না। সমাজের বিরূপ মন্তব্য, কুসংস্কার এবং নানান বাধা সত্ত্বেও তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্য ছিল না, এটি ছিল ভারতীয় নারীদের শিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। চিকিৎসাশাস্ত্রের পড়াশোনার সময় তাকে নানাভাবে অবহেলা, কটূক্তি এবং বৈষম্যের শিকার হতে হয়েছে। অনেকে মনে করতেন একজন নারী কখনোই ভালো চিকিৎসক হতে পারবেন না, কিন্তু তিনি কোনো প্রতিবাদের ভাষা হিসেবে রাগ বা হতাশাকে বেছে নেননি। তিনি নিজের মেধা, পরিশ্রম, নিষ্ঠা দিয়ে সকলের ভুল ধারণা ভেঙে দিয়েছিলেন। পড়াশোনা শেষ করে তিনি চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। বিশেষ করে নারী ও শিশুদের চিকিৎসায় তিনি অসাধারণ সুনাম অর্জন করেন। সেই সময় অনেক নারী পুরুষ চিকিৎসকদের কাছে যেতে সংকোচ বোধ করত। নারীরা এর কারণে বিভিন্ন রোগের শোকে ভুগত, কারণ তারা পুরুষ চিকিৎসকের কাছে যেতে পারত না বা দ্বিধাবোধ করত বা পরিবারের তরফ থেকেও তাদের পাঠানো হতো না। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তাদের কাছে একটা আস্থার প্রতীক হয়ে ওঠেন। তিনি শুধু শহরেই নয়, সমাজের নানা স্তরের মানুষের চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। নিজেকে আরও দক্ষ করে তোলার জন্য তিনি পরবর্তীকালে যুক্তরাষ্ট্রে যান এবং সেখান থেকে চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বিদেশে পড়াশোনা করে দেশে ফিরে তিনি আবারও চিকিৎসা পরিষেবায় আত্মনিয়োগ করেন। সেই সময় একজন ভারতীয় নারীর বিদেশে গিয়ে উচ্চশিক্ষা অর্জন করা ছিল একটা বিরলতম ঘটনা। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের জীবন কেবল চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, তিনি ছিলেন নারী শিক্ষা, নারী স্বাধীনতা এবং নারী কর্মসংস্থানের একজন দৃঢ় সমর্থক। তিনি বিভিন্ন সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি বিশ্বাস করতেন একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবন নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আমাদের শেখায় বড় স্বপ্ন দেখতে গেলে বাধা তো আসবেই, কিন্তু সেই বাধাকে ভয় না পেয়ে ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলাই সাফল্যের আসল চাবিকাঠি। তিনি সমাজের তৈরি করা অসংখ্য দেয়াল ভেঙে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন পথ তৈরি করেছিলেন। আজ ভারতের হাজার হাজার নারী চিকিৎসক যখন হাসপাতাল, অপারেশন থিয়েটার কিংবা জনস্বাস্থ্যের বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তখন তাদের এই পথ চলার সূচনায় কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অবদান চিরস্মরণীয়। তিনি শুধু একজন চিকিৎসক নন, তিনি ছিলেন পরিবর্তনের অগ্রদূত, নারী শক্তির প্রতীক এবং সাহসের অপর নাম। এবার আসি আরও এক অনুপ্রেরণার গল্পে। ভারতের নারী চিকিৎসকদের ইতিহাসে এমন অনেক নাম রয়েছে যাদের অবদান সময়ের আড়ালে কিছুটা চাপা পড়ে গেলেও তাদের সংগ্রাম ও সাফল্য আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তেমনই এক অসাধারণ ব্যক্তিত্ব হলেন ডক্টর যামিনী সেন। কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের পর যে কয়েকজন বাঙালি নারী চিকিৎসক সমাজের সমস্ত বাধা অতিক্রম করে চিকিৎসাবিদ্যার জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন, তাদের মধ্যে ডাক্তার যামিনী সেন অন্যতম। তিনি ছিলেন একজন দক্ষ চিকিৎসক। দক্ষ চিকিৎসক শুধু বললে ভুল হবে, তিনি ছিলেন সাহস, আত্মসম্মান, নিষ্ঠা এবং মানব সেবার এক

উজ্জ্বল প্রতীক। 1871 সালের 20 জুন তৎকালীন অবিভক্ত বাংলার বরিশাল জেলায় এক শিক্ষিত ব্রাহ্ম পরিবারে তার জন্ম। তার বাবা চণ্ডীচরণ সেন ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক এবং সমাজ সংস্কারক। তার বড় বোন ছিলেন প্রখ্যাত কবি এবং নারী অধিকার আন্দোলনের অগ্রদূত কামিনী রায়। এমন একটি পরিবারে বড় হলেও চিকিৎসক হওয়ার পথ মোটেও সহজ ছিল না। সেই সময় সমাজে প্রচলিত ধারণা ছিল মেয়েদের কাজ সংসার সামলানো, চিকিৎসা বিদ্যার মতো কঠিন বিষয় তাদের জন্য নয়। এমনকি পরিবারের মধ্যেও প্রথম দিকে দ্বিধা ছিল, কিন্তু যামিনী সেন নিজের স্বপ্নের কাছে আপোষ করেননি। তার দৃঢ় ইচ্ছাশক্তির কাছে শেষ পর্যন্ত সব বাধা হার মেরেছিল। তিনি বেথুন কলেজ থেকে FA পাস করে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। তখন হাতে গোনা কয়েকজন মেয়ে চিকিৎসা বিদ্যা পড়ার সুযোগ পেতেন। ক্লাসরুমে, হাসপাতালের প্রশিক্ষণে এবং সমাজের দৃষ্টিভঙ্গিতে তাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হয়েছে যে একজন নারীও একজন দক্ষ চিকিৎসক হতে পারেন। কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে তিনি চিকিৎসা বিদ্যায় উত্তীর্ণ হন এবং সেই সময়ের অন্যতম শিক্ষিত নারী চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করেন। পড়াশোনা শেষ করে তিনি কলকাতায় চিকিৎসা শুরু করলেও খুব দ্রুত বুঝতে পারেন নারী চিকিৎসকদের জন্য সুযোগ তখনও খুবই সীমিত। অনেক পরিবার পুরুষ চিকিৎসকের কাছে যেতে সংকোচ বোধ করলেও নারী চিকিৎসকদের যথাযথ গুরুত্ব দেওয়া হতো না। তবু তিনি থেমে থাকেননি। 1899 সালে তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়। তিনি নেপালে রাজ পরিবারের চিকিৎসক হিসেবে যোগ দেন এবং কাঠমান্ডুর জেনানা হাসপাতালের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। প্রায় 10 দশক ধরে তিনি নেপালের রাজ পরিবারের পাশাপাশি সাধারণ নারীদের চিকিৎসা সেবা দেন। শুধু ঔষধ দিয়ে নয়, তিনি পরিচ্ছন্নতা, নিরাপদ মাতৃত্ব এবং জনস্বাস্থ্য নিয়েও কাজ করেন। তিনি বিশ্বাস করতেন একটি সমাজকে সুস্থ রাখতে হলে শুধু হাসপাতাল গড়লেই চলবে না, মানুষের জীবনযাত্রার মানও উন্নত করতে হবে। কিন্তু এখানেই তার পথ চলা থেমে থাকেনি। একজন সত্যিকারের চিকিৎসক কখনোই শেখা বন্ধ করে না, এই বিশ্বাস থেকে তিনি আরও উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। ডাফরিন ফান্ডের বৃত্তি পেয়ে তিনি আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে চিকিৎসা বিজ্ঞানের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 1912 সালে তিনি ইতিহাস সৃষ্টি করেন। তিনি গ্লাসগোর রয়্যাল ফ্যাকাল্টি অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের প্রথম মহিলা ফলো হন। শুধু ভারত নয়, ব্রিটেনের ইতিহাসেও এটা ছিল একটা যুগান্তকারী ঘটনা। ভাবতে পারছেন, একটা সাধারণ বাঙালি মেয়ে যে গ্লাসগোর রয়্যাল ফ্যাকাল্টি অফ ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসের প্রথম মহিলা ফেলো হিসেবে নিযুক্তি পান, এমন এক সময়ে যখন নারী চিকিৎসকের গুরুত্ব নিয়েই প্রশ্ন তোলা হতো, তখন একজন বাঙালি নারী আন্তর্জাতিক মঞ্চে এই বিরল সম্মান অর্জন করছিলেন। উচ্চশিক্ষা শেষ করে তিনি দেশে ফিরে আবারও চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন। আগ্রা, সিমলা, শিকারপুর, আকোলা সহ ভারতের বিভিন্ন স্থানে নারী এবং শিশুদের চিকিৎসায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে তার কর্মজীবন মোটেই মসৃণ ছিল না। সে সময় ব্রিটিশ শাসনে ভারত নারীর চিকিৎসকদের অনেক ক্ষেত্রেই ইউরোপীয় চিকিৎসকদের তুলনায় কম গুরুত্ব দেওয়া হতো। পদোন্নতি, সুযোগ সুবিধা, সম্মানের ক্ষেত্রে বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে বহুবার। 1933 সালে তার জীবনাবসান হলেও তার অবদান কখনোই শেষ হয়ে যায়নি। আজও যখন ভারতের অসংখ্য নারী চিকিৎসক বিশ্বজুড়ে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন, তখন তাদের এই পথ চলার ইতিহাসে ডাক্তার যামিনী সেনের নাম সোনার অক্ষরে লেখা থাকবে এবং লেখা রয়েছে। তাই ডাক্তার যামিনী সেন শুধু একজন সফল চিকিৎসক নয়, তিনি বাঙালি নারী শক্তির এক উজ্জ্বল প্রতীক, মানব সেবার এক অনন্য উদাহরণ এবং ইতিহাসের সেই নীরব নায়িকা যিনি নিজের মেধা, কর্মনিষ্ঠা এবং অদম্য সাহস দিয়ে প্রমাণ করেছিলেন জ্ঞান, সততা, মানব সেবার কাছে কোনো বাধাই চিরস্থায়ী হতে পারে না।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি।

0: যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায় তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখছি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হচ্ছে, যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ আগামী 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঘোষণাটি শেষ হলো। শ্রোতা বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে কথা বলছিলাম বিভিন্ন নারী চিকিৎসকদের নিয়ে, যারা স্রোতের বিপরীতে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন, আর এমন সময় প্রতিষ্ঠিত করেছেন যখন তা প্রচলিতই ছিল না, যখন নারীদের শিক্ষার তেমন কোনো প্রচলনই ছিল না। ভারতীয় চিকিৎসা এবং জনস্বাস্থ্যের ইতিহাসে এমন কিছু নাম রয়েছে যারা শুধু একজন দক্ষ চিকিৎসক হিসেবেই নন, বরং বিশ্ব স্বাস্থ্যের নীতি নির্ধারণের ক্ষেত্রেও নিজেদের অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। সেই তালিকায় এইবারে আপনাদের সামনে যার কথা তুলে ধরব, তিনি ডাক্তার সৌমিয়া স্বামীনাথন, যিনি শুধু ভারতের একজন খ্যাতনামা শিশু বিশেষজ্ঞই নন, তিনি একজন বিশ্বমানের বিজ্ঞানী, গবেষক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার জীবন আমাদের শেখায়, একজন চিকিৎসকের কাজ শুধু রোগীর চিকিৎসা করা নয়, বরং গবেষণা, নীতি নির্ধারণ এবং বিজ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগিয়ে কোটি কোটি মানুষের জীবন বদলে দেওয়া যায়। 1959 সালের 2রা মে তামিলনাড়ুর চেন্নাইয়ে তাঁর জন্ম। তিনি এমন এক পরিবারে বড় হয়েছেন যেখানে জ্ঞান, গবেষণা এবং সমাজ সেবা ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। তার বাবা ছিলেন ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত বিশিষ্ট কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথন, এবং তাঁর মা মীনা স্বামীনাথন ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন, প্রকৃত শিক্ষা মানে শুধু নিজের সাফল্য নয়, সমাজের উন্নতির জন্য কাজ করা। পারিবারিক পরিবেশেই এই চিন্তা ভাবনাকে গভীরভাবে প্রভাবিত করে। ছোটবেলা থেকেই তার বিজ্ঞান এবং মানুষের শরীর সম্পর্কে গভীর আগ্রহ ছিল। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি পুনের আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করেন। এরপর তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অর্থাৎ এইমস থেকে শিশু চিকিৎসায় MD ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রে নবজাতক এবং শিশু ফুসফুসজনিত রোগ নিয়ে উচ্চতর প্রশিক্ষণও গ্রহণ করেন। কিন্তু বিদেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার পরিবর্তে তিনি দেশে ফিরে আসেন, কারণ তার বিশ্বাস ছিল নিজের জ্ঞান দেশের মানুষের কাজে লাগানোই একজন চিকিৎসকের সবচেয়ে বড় দায়িত্ব। দেশে ফিরে তিনি যক্ষ্মা বা TB এবং HIV নিয়ে গবেষণায় আত্মনিয়োগ করেন। সে সময় ভারতে যক্ষ্মা ছিল একটি বড় জনস্বাস্থ্যগত সমস্যা। বহু দরিদ্র মানুষ সময় মতো রোগ নির্ণয় এবং চিকিৎসা পেতেন না। ডক্টর সৌমিয়া স্বামীনাথন শুধু গবেষণাগারে বসে কাজ করেননি, তিনি মাঠে নেমে রোগীদের বাস্তব সমস্যার বোঝার চেষ্টা করেছেন। তার নেতৃত্বে TB নির্ধারণের আধুনিক পদ্ধতি, দ্রুত পরীক্ষা এবং দরিদ্র মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়ার নানান উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়। তার গবেষণা শুধু ভারতে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বিশেষভাবে সমাদৃত হয়। এরপর তিনি চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন টিউবারকিউলোসিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে পরিণত হয়। তিনি সবসময় বলতেন, গবেষণার প্রকৃত মূল্য তখনই যখন তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। তাই তার প্রতিটি গবেষণার মূল লক্ষ্যই ছিল মানুষের জীবন রক্ষা করা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে

আরও শক্তিশালী করে তোলা। 2015 সালে তিনি ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR এর মহাপরিচালক এবং কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই পদে থেকে তিনি গবেষণাভিত্তিক স্বাস্থ্যনীতি, চিকিৎসা শিক্ষার মান উন্নয়ন এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বিশ্বাস করতেন, স্বাস্থ্য ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, তার ভিত্তি হতে হবে বিজ্ঞান এবং তথ্য। তার অসাধারণ দক্ষতার স্বীকৃতি আসে আন্তর্জাতিক স্তরেও। 2017 সালে তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপ মহাপরিচালক অর্থাৎ ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হন। এরপর 2019 সালে তিনি WHO-র প্রথম চিফ সায়েন্টিস্ট বা প্রধান বিজ্ঞানীর দায়িত্ব গ্রহণ করেন। এই পদে থেকে তিনি গবেষণা, বিজ্ঞান, জনস্বাস্থ্যের মধ্যে একটি শক্তিশালী সেতু বন্ধন তৈরি করেন। এবং বিশ্ব যখন COVID-19 মহামারীর ভয়াবহ সময় দিয়ে পার হচ্ছিল, তখন ডক্টর স্বামীনাথন ছিলেন বিশ্বের অন্যতম পরিচিত বৈজ্ঞানিক কণ্ঠস্বর। তিনি আতঙ্ক নয়, তথ্যভিত্তিক সচেতনতার উপর জোর দেন। টিকা, গবেষণা, ভাইরাসের পরিবর্তন, জনস্বাস্থ্যবিধি সব বিষয়ে তিনি সহজ ভাষায় মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। তিনি সবসময় বলেছেন, গুজব নয়, বিজ্ঞানের উপর বিশ্বাস রাখতে হবে। তার এই শান্ত, যুক্তি নির্ভর নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। আজকের ভারতের অসংখ্য তরুণী তার জীবনের গল্প থেকে অনুপ্রেরণা পায়। তিনি প্রমাণ করেছেন, নিষ্ঠা, অধ্যাবসায়, বিজ্ঞান মনুষ্যতা এবং মানব সেবার মানসিকতা থাকলে ভারতীয় নারীও বিশ্বের সর্বোচ্চ স্বাস্থ্য সংস্থার নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ আসনে পৌঁছতে পারে। আর এই সব ঘটনা সত্যি হয়তো আমরা সবাই বিস্তৃতভাবে জানি না, তাদের জীবনে শুরু থেকে আজকে যে জায়গায় রয়েছেন সেই জায়গায় পৌঁছানো পর্যন্ত কতটুকু পরিশ্রম করতে হয়েছে, কী কী ধাপ পেরোতে হয়েছে। আর যখন আমরা এই বিষয়গুলি একটু জানার চেষ্টা করি, একটু তুমি অনন্যা পর্বের মাধ্যমে আপনাদের কাছে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা আমরা করি, যেন তাঁদেরই সেই সাফল্যের পেছনের গল্পটা শুনে একটা হলেও মেয়েও, আমাদের চারিপাশে যারা মেয়েরা বড় হচ্ছে, কিশোরীরা বড় হচ্ছে, তারা যেন এর থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে পারে আর জীবনে এগিয়ে যেতে পারে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই।

আজকের আমাদের এই তুমি অনন্যা পর্বের একেবারে শেষ প্রান্তে এসে একটা কথাই বলতে ইচ্ছে করছে। চিকিৎসক হওয়া শুধু একটিমাত্র পেশা নয়, এটি একটি আজীবনের অঙ্গীকার। এমন এক অঙ্গীকার যেখানে নিজের আরামায়েশের আগে স্থান পায় একজন অসুস্থ মানুষের সুস্থতার কথা। আর আজকের এই পর্ব থেকে বিশেষ শ্রদ্ধা জানাই দেশের প্রতিটি নারী চিকিৎসককেও, যারা প্রমাণ করেছেন মমতা এবং মেধা একসঙ্গে পথ চলে, তখন অসম্ভব বলে কিছু আর থাকে না। আজকের এই শুভক্ষণে দেশের প্রতিটি চিকিৎসক এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষকে জানাই শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং চিকিৎসক দিবসের আন্তরিক শুভেচ্ছা। এই শুভবার্তা নিয়েই আজকের মতো তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নেবার সময় চলে এসেছে। আশা করছি আজকে যে সকল মহিয়সীদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম, তার থেকে আমরা কিছুটা হলেও অনুপ্রেরণা সংগ্রহ করতে পেরেছি, কুড়িয়ে আনতে পেরেছি। এই শুভবার্তা, এই শুভচিন্তা নিয়েই আজকের মতো সময় বলছে আপনাদের থেকে বিদায় নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশাই রাখি। আর অবশ্যই জীবনে একটি অনুপ্রেরণাকে সাঙ্গ করে এগিয়ে যাবেন। আর খানিকক্ষণ পরেই কঙ্করক সংযোজনায় শুনবেন বিভিন্ন অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু অপরাজিতা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা শুনতে থাকুন এফএম 104.3।

রুখনাই টং 101.6 মেগাহার্জ এফএম পর্যন্ত চারাও খানি চাপং পান্তানা তুই দুলি টং আং স্টুডিও আচুক জাগা আর যে বিনতা হাইন হাই নাইলাই নাই।

어신이 어바키니 키니 부인이

হজাক মংরেখা নবার দিবার নাইখং তিনি শালিনী তুংমারি সাকাও থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনীও তঙ্গই মানু আশিক জোড়া তেকনা বাইকা তাপসু জোড়া মানমানি ককবর ককতমা বুবাক রহংকে চিনখানা লাই তঙ্গ খানি রচাবং পান্দাও নরকনি কয় হরসাক রচাবং হুকে এস এম এস নাইনে সাবতাম সিহরকা সিহনাইংকা পুঙ্কাহা মাং স্বপন দেবরমা মারে হাদুকনি রচাব মং তাংসা খনারেদি মল লাই মল থাঙ্গ বিমল তৈ মানসী দেবরমানি রচাবং হামবাই হুকে রচাব মং মল লাই মল থাঙ্গ ও রচাব আং তাংসা তো মানখা ফেবা তাকুক বিমলনি তো মালিয়া তাকুক দুলালনি খরাং বাইকে রেচাব যা খাখলাই ও রেচাব মং ন সাহর কনা গে খাই নাই দি তাই খাই তংদি লগি তংদি পান্দা পায়ের সাকজরা।

পূর্ণচন্দ্র দেবর্মা উজান ফতিক ছড়া পারানি বুকু কোষানি রে চাপং ও আনি খানি দিদা হর চাপং ন হামবাই কাই খাকলায়ব ও দিদা দিদা নখনা নাহিনি কই হরখনা বুকু কোষানি রে চাপ জাগরা চাপং গে ফাইদি খনা লাইনাই বিনি খনা তকজাক মানি ওর চাপং গে তাকো পূর্ণচন্দ্র খনা দিনি নি খনা তকজাক মানি ওর চাপং সারা সা পয়েন্ট অফ মেগা হার সে এফএম উজ্জন্ত গে যতন নর সানা মুচুঙ্গ দীপর কাহাম তাবুক চিনি স্টুডিও নিজনা খগতামই দঙ্গ দীপরনি দাম চিনি তামই সতীব্রী গৈ মুফলি বাজে থামং জাঙ্গা জরাও নরকনি দিনী নিশাল যতনি বাকিন কাহাম লাইনানি থনগে জং খানি রচাবং পান্দাও খানালাই দঙ্গ খানাত তব রচাবং তে আস গবাং তো জরা গ্রিখা তে সতীচি দঙ্গ নরক যতন সাউই বান দিবনি দাম চিনি তামই সতী জিবা জরা খানালায় খানাতক জাকমানি নরকনি রচাবং রক খানি রচাবং পান্দাও হংকে খানালাইনে দিদা দিদা রচাবং খানাদি তাকং দিনী খানাতক জাকমানি অ রচাবং

0: ଏମ୍ଏ ପାସ୍ ଖାଇପାଏ ତାବୁ ବର ତାମ ସେପରି ତୁମକୁ ହୁଙ୍କାମୁ
1: ସିଧୁ ତୁମା ବ ଡିପ୍ଲୋମା ଦା ପଡ଼ି ତୁମକୁ
2: ପରି ନାନା ଜରା ତୈ ହେଙ୍କାଏ କି ସାପନ ଛେଲେ ଯାଗ୍ୟା ଅ ବୁରିମା
0: ଆବ ତ ହାମକୋକ ନୋ ଫିଆବା ବୁନି ଦ ଫନି ବରକ ବାଇ ଚାଚା ଗୈ ତୁମକେ ନର କି ସାପନ ତେର ଦେମା କାସା
2: ତାମ ଆଜଲାଇ ନିଙ୍ଗା ବ ତାମ ସାମାକ ଲାଇଖ
1: ଆଜଲାଇ ନି ନା କକ ର ବାହନ୍ଦା ବୁକୁ ବୋ
2: ଆବଳେ ଇଙ୍ଗି ମାୟା ଦୋ ଆସଗି ସିଙ୍କି ସାପନ ତେର ମାୟା ତଙ୍ଗ ହାଇଦା
1: ନାଇ ଦି ଆଜଲାଇ ବୁନି କକ ବାଇ କ ରୁଜୁ କକ ରକ ନ ରୁଜୁନା ତା ନାଇ ଦେ
2: ଦ ବକ୍ରାଙ୍ଗନି କଙ୍ଗନା ଖାଇ ସିଂସେ ସାଗରା ଲିଆ ନକନି ସାଜଙ୍ଗମା ଲୁବିରିଲେ ଆ ଭାଇ ଇଙ୍ଗିଶ ମାୟା ତା
1: ଧୀର ନିନା କକରକ ବା ତୟବା କଥା ପେଟି ସଙ୍ଗନା ବ୍ଲା
0: ୟଙ୍ଗ ଆଙ୍ଗ ତାବୁକ ସାବାଇ ମାନେ କକ ନ ନର କିଶାପନ ପୁତୁ ଚାୟା ହଙ୍କାଙ୍କେ ଆନି ମୁଙ୍ଗସା ଖାଲେ କରେ
2: ଲୁବିରି ଆମ ହାଇର ଉମାସି କରେ ଇଙ୍ଗିବ ମାୟା ବାହାଇ
0: ୟଙ୍ଗ ରୈ ମକଲ ବାଇ ଥାଙ୍ଗ ନୁଙ୍ଗନାଇ ବରକ ତଙ୍ଗୋ ସିନି ଦପା ହଙ୍କ୍ରାଇ ବଦଳନି ବରର ଜେଫ୍ରୁ ଫନ କକ ନ କପ୍ରମିସ ହାଇୟା তাই সাব সাকলা আং তাবুক নরক সাপাই মানে কক হুখা দেরাসু গেসানি থামগুই নার গেদে মান হই সাপানো ককসে
2: আনি বরিমা আবাহাই ইং মাবো করে দেরা মাবো করে আসিরি সিরি নং আবো কগে কক আবাহাই কক রং না সানা বাগে দে ভাই
0: হংখা ইয়ং গ্রই কক না আসুক সানানি নাইয়া হংগা খে তো বেলাইন তামানি কক হংগই থাঙ্গই দবা হদারি মখাং খামপ্রু না ফিয়াবা মুতি নারডে আং থাঙ্গা
1: ওম তামু হনে খনার ওই কলাং মানি কলাই খে
2: আব কয়া আংলা কক ন খুঞ্জ কানি মাইয়া
3: তোমা কক ন খুঞ্জ কানি কই বাংতি
2: সাখা নরক জরা অন সব পাইকা আসুক বাইগরা দি সাউই খনার ওয়ান
4: তামু বমতি কক র খন
1: বসু কুবুই সাইমেয়া থাসিং আজালাই সা ফাইয়ে কগিয়া কক র ন সাউই খনার ওই কলাং থাং পাইও
3: তামু ববতি কক র ন
2: চিনি বরিমা বুনি দফানি বরক বাই চাজাগি টং ফ
4: ও লুবরি মাদা
1: আউ ফ
3: ন রখাই কিসা পন তের দা মানছা
2: বরনি হন আবদ কগ্র
4: হুম চিনি বকরাং ন ব দ্রাক সামানি মানজাগ হনাই সুংন পতাব ফুঙ্গন হজলাইছা সাউই থাং পাইও
3: আবন আংখাই কগ্ন খনাওই থামজি দা তুংখা তামং খা সাবিসি মানলিয়া হাইসে হনমালে তাবু লুবরি মানি ব হাইরকসে খনা পাইও হনকাইবা
2: নংনি জলাসানি ককনব সুংন সালাংখা
1: ধীর আবর ককিয়া বসাংন মসাংিয়া পরাঙ্গই থাংমাইখা বরক দাবু লামা করবই টংনাই হাইদা
4: আংবো হাইনং জাগো হাইং ওয়ারাং
2: বংনি আবো বুনি চুকলি কক সংনা নাইদি
3: আবো অঙ্গি সিমানিয়া
1: আবন শিরিংখাই টংলাইখাই চালাইন সুংবরগি মানালেনিয়াটা অকর বসুক জরাতি কুবু তামহে না তামুখ
2: আবো সে কক বুনি খুব কিসা খা মানে আজলাইসা সিনি বরিমান বিশিং বিশিং চাজাগি টংপু হন আবনি বাকিদা বিয়াং কক বিয়াং তুবই আহাই রক অঙ্গি টংকা হন সাব সাইমা
3: নি আবো খিবি রাজাকাই কগিয়াকি বাংতি আংবো কিসা খা মানে হাই নংখা তাবুক সিনি জলা সানব হজলাইনি বাহানো জগবাই কাইনি বাকে বিশিং বিশিং পানজিলাই টংপু হন কিসা খামা হাই খাতা
4: আংবো কিসা কক নলা খামা হাই নংখা
1: সৈন তঙ্গ আবো হাই রক মূসাস তসে টংনাই হাইনি বাকি নমতো হাই করং ন আবাই খাই মানু
2: আতা বাসই কবি কক ন সানি থাংখাই নংনি জেলা সাবাই চিনি বরিমা আবো হাইকাই লাই কাসে লাউই এম এ পাস খাই মানো তুইসে বড় মুসলাই মাসে নাইদি
3: আবো বঙ্গই মানু দ মানাই লাইনাই চা বিয়াংনি তুই বিয়াং কচক
4: হাইকে সং বাসা লাগিরা সিনতা হাইও
0: দ আসুন ককতা হাইকে
2: আসুন কক বাসে দা কত
3: দ দ আক কতাল কক রক্ষনা কাই সাহর দিদা
4: আও সাহর নং
2: আও
4: আপস কক

0: প্রায় সিরাইঙ্গি মানবাই আখু বক্রাং কগ্ন সুক্রুবই সানি বাকি আং হজলাইনফ্রী রেখা কীসা সাদি হজলাই
1: ককে আং পুইলা বক্রাং কগ্ন ইংসং সাইফ্রু ইংসং কীসা ফানো পৈতো চাজাগলিয়া ইংসং সিমিয়া কামি আমচানি বড় রক শুধুসে পৈতো চানাই গ্রী ফিয়াবা সুন্দপা হামক্রাই বদল বেলাই সাক নালাই সামতাঙ্গনি বাকি বক্রাং গতি খরনি দিশাওই তুবুই মানলাইখা বক্রাংতে দেরালিয়া দেরানা কারিলে বোতাবুক চিনি সেংসা ক্রাক সেংসিনাই আংতেই সাগ্রালিয়া তাবুক বক্রাং নিনি খুব বাইথংনা সাবই খনারবাসিদি
2: খুলুমবাই খা বেবাক নন আংবো থাসিংগো কৈলুবিরি সামানি হাই নংখা পরিনা চেংদ্রবনি সিমি মুংসাও কজাইয়া সুতরব কাইসাবাইন এম এ পাস খাইয়ই কাহাম গরং নগ সাপাইকা ফিয়াবা জরানি বয়ার হামিয়াও কলাইয়ই সাকন দেরাও খেকলাইজানি নাইমানি ফিয়াবা আনি কপাল কটর জরানি বিশিংগো আতা হজলাইনি মকল কলাইখা আবনি উলো দফা হামক্রাই বদলনি চাইতংমাবাই আং তাবুক গুবুনি লংমা মানফিকা
0: দংরা দি বক্রাং উ ফাইনি সাবংখা নাইলা আজলাই
1: হাই আবো বাথাচিংগো সং সালাইমানি ও ডক্টর জুক সং নাবলাসা
3: এ আংনো আমা ফা তাকুকতাই বুকুক সং আংনো মেডিকেল ফাইনাল পাইদ্রব বুইনি দফানি বেংসনালো কলাইনা নাইনে অংখাতা নিনি কগনোসে সাগরা দি নন কিসি সা কেবেন ফাইমা হাই অংখাতা না কারজা দি
0: কেবেন ফাইয়া বেলাই সে জ্বর সকাইকে নয়া কবক্রাং নিনি কক পাইগ্রা সিরি
2: আও কক খাই জেরে ফাংশিনি সিমি মা ফানো কক তাতাল ছাইয়া সানানি নাংখা হাইনি বাকে আং চিনি দফানি শিকলা তে শিকলি চালাই রকম কবংনা মুসুঙ্গু আং হাই লামানো করবই লামপ্রাতা হিমবাইদি ড্রাগস এবার কেফেক মানিন চাউই সাকন নুখুংন তৈ দফান দায়িত্রতা ফানবাইদি আপনি লগিও নং তৈ যেবাং দফা হামক্রাই বদলনি আদং অঙ্গই দফা হামক্রাই নি সামুং টাকায় জবানাই আসং আনি কক খুলুমবাইখা
3: আংবতিনি দফা হামক্রাই বদলনি আদং না হই নফায়ু আংবতিনি সিমি ন দফা হামক্রাই বদলনি আদং সিনাই দফা হামক্রাই বদলনি আতসং নরকনি জারে ন আংবতিনি লংমা কিফিলি মাংখা নরক আনো তিনি সিমি ন বদলনি আদং চং সিদি খুলুমবাইখা
4: হাই ই কনাশিক ব্রাগ্রেদি আং সাবরক ভাই
1: ও আবোবা ইয়ং মেডিকেল অফিসার ভাই থানা উচি সংসবলা সা
0: ও সিনি তিনি অমরক খাওই ন ফাইলাই খা তা খুলুমকা স্যার হাইলে নরক জরাও ন ফাই সপাইলাইখা ফাইডি
5: খুলুমকা সিনি সামুসে বড় তামঙ্গই তং খাখাইন থাকি নরকনি তিনি অকক তুমানো খাওই সঙ্গ বেলাইখাইন টংথকা আবুনি বাকি নরকন বেলাইন হামবাই আং তাবু কইনাই চিনি মেডিকেল অফিসার সাহেব নরকন খিসা কক সাবি খাইনি
4: ওকে স্যার যত ন খুলুমবাইখা কক খাই হাইসে তাবুংনি ও সিচুয়েশন সিনি জেনারেশন থিনাংত বেলাই ন কিরিমা সিনসা চেরেরক তাবুক ড্রাগ এডিকশন সিমিন বাঠাগি টংলিয়া তাবুক খাই এস আই বি পজিটিভ গবাং মা মানজাগি টংবাইখা হাসপিটাল খাইত গবাং মানো মানজাগি টংবাইখা হাসপিটাল কারই তাবুক খাই স্কুল কলেজ তাই ইউনিভার্সিটি পড়াই চেরাইরকব ওয়ানমা সিনজাখাইন মানজাগি টংবাইখা আবো তামনি বাকি ইংখা আবুনি ইয়াফং অংখা ড্রাগস আমানি আবো তাবুক বাতালঙ্গ হর নাংতে ইংগুই টংবাইখা আবুন সঙ্গ জেসা খেপেন কাসুনা নাংলাইনাই হাইয়াকে সিনি বসং সগৈ কমরৈ থাংবাইনাই আসুন আনি কক খুলুমবাইখা
5: তাবুক নংনি আমচানি থানি উসিংগৈ আংবো খিসি সা নরক ন অ কক নু কইনা মুচুঙ্গু তাবুকনি অ জেনারেশন জেখাই দায়িত্র নাঙি টংখা নরক দফা হামক্রাই বদল সঙ্গন জেফ্রুপানো সাহরখাই সঙ্গ থানানি পুলিশ খাসিগৈ ফাইনাই তাই ফাইব তঙু নরক বরক তাই বেববাক বরক ন খা বাকসা তাই ফানবাকসা অংলায়ই অ কিরিমা সিংসা দায়িত্র বেমার ন সকমনা নাংলাইনাই আসুক ন আনি কক নরক তিনি চিনি মেডিকেল অফিসার তাই আনি কক্র খাবাইখা আং জেসুক জরা নরকনি সাব ডিভিশন টংসাক আং জেসুক জরা নরকনি আমচায় টংসাক বেবাক বেরেমনি চুবা চুমানাই আবো তাবুক নিনি আনি বিনি বাকি সিমিন কিরমা সিংসা দায়িত্র নাঙি টংজা আবো বেবাকনি বাকি ন কিরমা সিংসা দায়িত্র নাংলাইজাক ওয়াশুগি মানিয়া বক্রাং তাই লুবিরি সংহাই হায়ার এডুকেটেড চেরাই রক আমো হাইগান হনই হাইপানো জরাও কাসুই নারগৈ মানলাইখা বেলাইন হামকা

রকনাই তঙ্গ সারাসা পয়েন্ট অক মেগা হার্স এফ এম উজ্জ্বল তজরা স্টুডিও আসুক সা কাঙ্গার যে বিনোদন গেতা বুচিন স্টুডেন্ট নিজরা পাবো তামি তঙ্গ দিবর্ণি দাম চিনি তামি সতি ব্রিজি সাঙ্গি মুফলি নেচিনি এংজাকঙ্কাই যতন ন দিবর কাহাম তেন রকনি তিনি নিশাল যতনি বাকি ন কাহাম লাইনি ইংথুন হুঙ্কাই দাল বিদাল পান্দা চিং দাল বিদাল রচা পঙ্করা লাইনে কক রক তে হিন্দি রচা পঙ্কেন রকনাই তুং দি পান্দা পায়া শাক জরা লগি তুং দি ইংকে তাবুক্ত দিবর্ণি জরা বা দিবর্ণি সামং হুমং রক লাই কিসা লেংলা ওই রক তং বাইখানা বাক্সা বা হায় দা হুঙ্কাই বাক্সা বা সামং পাইলাইয়া ইংগী দংখানা হায় দা যেন যতন জানি জানি সামং বাই জানি যা পাইলাইয়া ইংজা হুঙ্কাই তিনি হায়ুং সাক নাইনাই রকনি সাল এবা ওয়ার্ল্ড ডক্টরস ডে সাল পালাই যাগো হুঙ্কাই অবনতি যেন ডক্টর রক নি সামুং হুমুং রকনো তুই ন দাল বিদাল পান্দাও কিসা সালাইন হুঙ্কাই ফাইদি রুচাপং খালাইনে খা তো তো রুচাপং হো রুচাপং খালাই চিনি তিনি নি দাল বিদাল পান্দান চেন চেংলাইনে বেলাই খা তো তো রুচাপং খাখলাইন রক যত ন খা তো জাগানো হো রুচাপং ন

রক্ষণায় তঙ্গ সারাসা পয়েন্ট অক মেঘা হার সে ফেমু চিন্ত সারা স্টুডিও আসুক সাকাঙ্গ হার সে ভিনতা দাল বিদাল পান্দানো দুই দুলুই দাল বিদাল পান্দা চং খানালাই তঙ্গ খানা তো কগুলক তে হিন্দি রাজ্যাপং হুঁকে আর যারা তো তিরুক তিরুক থাঙ্গি তঙ্গ হুঁকে তে স্রাব সানে ইয়াগুলো কেন রক্ষণাই মন বাইনে নরকনি হামজাক মা চিনি খাতুমা পান্দা হাই নহাই নরকনি কয় হরজাক নরকনি খাতক জাক মানে রাজ্যাপং পিয়া তাবো হুঁকে চং খানালাই তঙ্গ দাল বিদাল পান্দা দাল বিদাল রাজ্যাপং হুঁকে ফাইদি অজরা ও হাই নহাই খানালাইনে কগুলক রাজ্যাপং বেলাই নখনা তো তক রাজ্যাপং খাকলাই খনাদি ও রচাপং।

বিদাল বিদাল পান্ডাও এটা চাপং খালাইতে খালাইতে জরা পাই থাকো ভাই সবাই গিয়া হাঁকে পাই থাকো চাপং জন খালাইনে ওর চাপং খালাইনে চিনি দিনে দাল বিদাল পান্ডানো জন পাড়ি লাইনে ফিয়া বা চিনি পান্ডা তো পায়াকো আহতাবক দাল বিদাল পাই মানে ইয়াগুলো নরকনে মান পাইনে নরকনি হামজাক মা চিনি খাতুমা পান্ডাও নরকনি খাতক জাক মানে এটা চাপং গে নরক যতন তিয়ার তং দিয়ে আং পুইলাও নর চাপং খনার রানী বাকে কক দুগে আসাক হেঙ্গে নরক যতন তিয়ার তং দিয়ে রেডি তং দিয়ে তাই খনাই তং দিয়ে সারা চাপাই ডক বেগা হার সাহেব হেমুজেন্ত হজরাও স্টুডিও আসুক জাকাং আর যে বিনতা হাঙ্গে খানাদি ওর চাপং নরক যতনী বাকে

0: নরকনাই থ 101.6 মেগাহার্স এফএম উজ্জেন তর স্টুডিও আসুক সাকাং আর সে বিনতা হঙ্গে তাবুক চীন স্টুডিও নি জনক তামুই তঙ্গ দিবনি দাম সাতামুই সতে থাম জিঙ্গই মুপলি থাম জি দগং জাং গজর নরক যতন ন হাইন হাই দিবর কাহাম তে নরক নি তিনি নিশাল যতনি বাগি ন কাহাম লাইন নি ইংথুন কে নরক নি হামজাক মা চিনি খাতম মা পান্দাও চিং খানা লাইন নরক নি খানা তক সাক মা নি রঞ্জাব মঙ্গ হাই কে আং নরক ন পুইলাও ন সাজাক কক দুগিয়া সাক নাই পুইলাও ন হিনি তামনি হিংকে জরা তো বেলাই নু কিসা মানো সতে থাম জি সে জরা মানো বা যে মানসা গাং চাই টকনাই নরকনি খনা টকজাক মানি রচা বংন ন খনারানি বাগে পুলানি সিমিন খনারানা হনে হিংকে ককদুগি আসা গি নাই নাই না সাবতং ককদুগো তে বো রচা মং খনারানি হনে ককদু খলাই টংকা ককদুগি আসা খাই সাই মানাই না হ্যালো হ্যালো
1: হ্যালো
0: দিবর কাহাম লামসগো
1: হ্যালো
0: হ্যালো
1: আং জম্পু জালান বিসারাই সাই টংগো
0: তাকু বিসারাই দ দিবর কাহাম বো রচা মং খনানাই সাদি
1: হামবাই
0: আহকে মন খাতা কুক বিশুরাই রচাপ মন খানা নাহিনি কই হরখা জিনা মারনা তেরে সং অতকেনি চাহা হে তুজে তুজে হিনিনে কে নাই নাই টংকা কা আং খানা রানাই বিনি খাতক সাক মানি রচাপ মন

0: আমাকে ফাই দিয়ে হাজার হবো কৌদুক নাই নাই কৌদুক স্বাগতম। হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সাবজানিং খা তাকুক দাংখা বুকুক দাংখা কৌদুক তো খাই গে ফিয়া খরং খানালিয়া আংকাই নরক হাজার ও রেচাপন খানা না মুজুংকাই কৌদুক খাই দিয়ে 0381-232-6253 ও কৌদুক নাম্বার অঙ্কে কৌদুক আসার নয় স্বাগতম কৌদুক। হ্যালো হ্যালো দিপর কাহাম লামসগো
1: দিপর কাহাম ভাই
0: দ সিনে মুরি গাটে সাবং খা
1: আই কই আং গয় ফোন এস
0: দ এস এন বড় চাবং খানা নাই
1: কো মানে ওয়াই বিপাশানি
0: তা কুক মানিক ভাই বিপাশানি বড় চাবং গয়
1: নেন কানা তং কেব খানি
0: কাম নেন কানা তং কেব খানি কাচাং গো না দ
1: মদারা জেনে নি মদারা জেনে নি বাকি
0: দ দ বলাই হাম ভাই কোন তো টেকলিং মা বাকি হাম ভাই মন খা তাকুক খাইছেন রেচা মন খানা নাহিনি কহর তাকুক মানিক তৈ বুকুক বিপাশারি আমি রেচাবু নঙ্গা নাতংখে বানি কচাঙ্গ ও রেচাবু নহে ফাইদি খানালাইনে বিনি খনাতক জাক মানি ও রেচাবু বালাই ন খনাতক রেচাবু ওকে যত খাই তোমায় মানে কিছু তাকে বুকুক নরব খানাদি বিনি গে খনাতক রেচাবু গাই নরব রেচাবু খানা মজুংখে কক দুঃখ খাইদি 0381-232-6253 ও কক দুঃখ নাম্বার

0: আপাই দেয়া যারা ও কক দুগে আসাক নাই কক দুগ স্বাগত নাই নাই হ্যালো হ্যালো
1: দীপর কাহাম ভাই
0: দীপর কাহাম নানা বলাম সগ সিনে মুনি কাটে সাবংকা
1: আনি মো আঙ্কেল আংটো মুনি কাইসা গান খানা বই কল খাই মানে তাই কই হিন্দি কয়া মোটনি একই পারো নি কার না
0: কয়া মাতনি বড় চাপু
1: একই পারো নি কার না হোক
0: দংখানকে আং খানা নাই দো দ বেলাই হামবাই কমবাগে কে অজরও নাই নাই দংকাকে আং খানা নাই বিনিখানা তকজাক মানে রেচাবো

রুকনাই দঙ্গ 101.6 মেগাহার্স এফএম উজ্জয়ন্ত যারা স্টুডিও আসুক সাকাঙ্গার যে বিনতা হঙ্কে তা বুক গেছে নিউ স্টুডিওনি যারা কগতা মই তঙ্গ দিবনি দাম নেই হঙ্কে নাইতে নাইতে যারা তো তিরক তিরক পাইসক পাইকা পাই থাকবে খাগন হঙ্কে তা বুক চং খনা তো খরাং পান্দাও খনা তো রচাবং চং খনা লাইনাই হজরা ও কক বড় রচাবং হঙ্কে নরক যতন সানানি মুচুঙ্গ নরকনি তিনি নিশাল যতনি বাগে নক হাম লাইনানি তুম খাকলাই দিবনি দাম নেই রক্ত তামই ন থাকা হঙ্কে তো মাইতে রক্ত চাবাই খানা দিবনি হায়াদা হঙ্কাই যতন সামুহম রক্ত পাইলে ন পাইলে বিশেষ তেফানো চিনি পান্দানো খাই তঙ্গনি বাকি নরক যতন ন পাইপলাই হামবাই অবাই কেন সালব্রুম ন চিনি পান্দানো লগেরি তং দিন রক নরক নি হামজাক মং চং বেলাই নো নাঙ্গ গাই কক দুক রক ফাইমানি বিশেষ তো সাইমানো কুবিন নরক চং ন লগেরি তঙ্গ বসেক জরাতে লগেরি তং আব সাইমানো জয়া উইন কক দুক ফাই তঙ্গ ফিয়াবা তাবুক তো চং যে জরানি যে বিশেষ ন চিনি পান্দানি পান্দানো চং তুই দুল না নাঙ্গ হাই দা হ্যাঁ তাবুক তো চং খনা তো খরং পান্দাও খনা তো রুচাবং সং খনা লাইনাই হঙ্কাই ফাইদি হজরাও বেলাইন খনা তো রুচাবং নরকনি বাকে খাকলাই নরক যতন রুচাবং খনা তো জাক পাইন হঙ্কে খনাই তুমি লগি তুমি পান্দা পাই আশাক জরা তাবো দিবনি দামনি তামই সতী থামচি জরা আং নরকনি গজারও তংনাই হঙ্কাই খনা লাইনাই হরচাবং সং যতন পালখাই খনা লাইনাই না সারাজা পয়েন্ট অফ মেগাহার্স এফএম উজ্জয়ন্তনী খনা তো খরং পান্দাও নরকনি বাকে অরচাবং

নাইতে নাইতে পাই থাকো নজরা ভাইসব পাইকা হংকে ফাইদি তাবুক জং সাইমান লাইনে হাইনহাই কং বড় কক্তমাও তামো তামো তং হাক্তর গনাঙ্গে তিনি বসং ডক্টর শাল পালাইজাগৈ তঙ্গু লুকু সাখাম মথাংমা তৈ হামক্রায় ডক্টর রোগনি সাকথারি সামং তামমুঙ্গ গোসিমুং রাজাক তৈ ডক্টর বিধান চন্দ্র রায়নি ফাইসিং বরম ইয়াফারি ও শাল পালাইজাগৈ তঙ্গু বসং ডক্টর শালরগৈ মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদি তৈ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যত ডক্টর রোগনি ফাইসিং খাকাহাম ইয়াফারকা রাং সাক ইয়াং সাকহাম তৈ নুখুং হামক্রাইনি বখাকতৈ তিনি বসং ডক্টর শালরগৈ গান্ধীগ্রাম পিএসসি ও আলাইদা সাকহামনি শিবির কাশা সংযোজাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা বসং ডক্টর শালরগৈ যত ডাক্তার রগ্ন খাকাহাম ইয়াফারখা ফিল দোকচি থাম ত্রিপুরা বিধানসভা সংসাজাকমানি শাল তিনি বিধানসভা লবিও পালাইজাকৈ তঙ্গু পান্ডাও হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু নারওয়াই অক্রা অঙ্গৈ মানজাকা ও শালরগৈ ফাংচারা কাইমুং তৈ থাইরিমা শিবির সংযোজাকা কেন্দ্র হাপাং বিকশিত ভারত রোজগার তৈ জীবিকা নিশ্চয়তা মিশন গ্রামীণ এবা বিজিবি রামজি কেরং নিশাই নিচিবানি স্নামফির জাক ইয়াগুলনি রাংমারি তিনি নিসিমি সামঙ্গ ফনাংজাক্ষা কামি হামক্রাই কক চুংলাই নকনি বখাক্তে কারিজাক কক মুঙ্গ যত হাস্তেতে কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি ইয়াগুলনি রাংমারি বাংলি চাক্ষা আশোক জোড়া থেকে খানা বাইকা তারপর সুজোড়া মানমানি কক বড় কক তোমা বোবাক রকমকে পাইথাক রোজা মন খানা লাই যেন তিনি খানি রোজা মন যেন তিনি পান্ডানো যেন পাড়ি লাইনাই খোনা তত খরাং পান্ডানো গাই খোনা তত খরাং পান্ডাও পাইথাক রোজা মন যেন খানা লাইনাই গাছক জোড়াতেই নরক যতন পাইপলাই হামবাই যেন বাইলগিরি তোমা বাকে টিউন খাই তোমা বাকে 101.6 মেগাহার্টজ এফএম উজ্জেন্তন আশোক জোড়াতেই নরকনি কেচারো আং তোমানি আর যে বিনতা পিয়া তাবুক মা থাংসিনাই থাংতে থাংতে ও রোজা মন ফাইনে পান্ডারগো হাইনো হাই মালাই ফিনাই নরক বাই যতন কাহাম তং দি সাকবো কাহাম তং দি বুইনব কাহাম তনি দি যে মানসা গাকাই হা চিনি পান্ডানো শালব্রম খানাই তং দি পাই থাকো যতন খুলম বাইখ্যা

শুভ দুপুর শ্রোতা বন্ধুরা, এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে। আমাদের এবারের পর্ব চিরায়ত, গল্প পাঠের আসর। এই পর্বে আজকে আপনাদেরকে যেই গল্পখানি আমি শোনাব তার নাম শঙ্কা। লিখেছেন মদন ঘোষ।

ছেলের বিয়ে দিতে মন্দিরার মনে ভয়। রাজন বউ নিয়ে আলাদা হয়ে যাবে না তো? পাড়ায় যত ছেলে বিয়ে করেছে সবাই বউ নিয়ে আলাদা হয়ে গেছে। বাবা মাকে পড়তে দেয় না, দেখে না। রাজন যদি বউ নিয়ে আলাদা হয়ে যায়, আমরা বুড়ো বুড়ি না খেতে পেয়ে মরে যাব। মন্দিরার মনে আতঙ্ক। শমিক 40 বছর বয়সে বিয়ে করেছিলেন, মন্দিরার বয়স 32। বিয়ের 2 বছর পরেও মন্দিরার সন্তান হয়নি। শমিক মন্দিরাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তারবাবু দুজনকে পরীক্ষা করে বলেছিলেন, অসুবিধা নেই, সন্তান হবে। বিয়ের 10 বছর পর মন্দিরার ছেলে হয়েছে। রাজন লেখাপড়া শিখে মাধ্যমিক পাশ করে কলকাতার এক কারখানায় দারোয়ানের কাজ পেয়েছে, করছে। 12 ঘন্টা ডিউটি, 2টো শিফট করতে হয়। বাবা মা মেয়ে দেখে ছেলের বিয়ে দিয়েছেন। ছেলে বউ ঘরে

কথা বলে। মন্দিরা আড়ি পেতে ছেলে বউয়ের কথা শোনেন। ছেলে বউ আলাদা হয়ে যাবার মতলব কাটছে না তো, মনে সংশয়। শ্রমিক একাধিকবার মন্দিরাকে বলেছেন, ছেলে বউ ঘরে থাকে, তুমি জানলা দিয়ে কি দেখো, আড়ি পেতে ওদের কথা কেন শোনো, ছেলে বউ দেখলে কি মনে করবে বলো তো, বিয়ে করে রাজন আমাদের সঙ্গে ভালো করে কথা বলে না, ঘরে দরজা বন্ধ করে বউয়ের সঙ্গে গুজগুজ ফুসফুস করে, মতলব ভালো না। বিয়ে করেছে বউয়ের সঙ্গে কথা বলবে না, তুমি যেটা করছো খুব অন্যায় করছে। ছেলে বউ ফোন দি করছে, আলাদা হয়ে যাবে।

পাড়া প্রতিবেশী ছেলেরা বিয়ে করে আলাদা হয়ে গেছে, অনেকে বাড়ি থেকে চলেও গেছে। রাজন তেমন ছেলে নয়, আলাদা হবে না। আমি জানি রাজন ভালো ছেলে, কিন্তু পরের মেয়ে ঘরে এসেছে, কান ভাঙানি দিয়ে বিগড়ে দিতে কতক্ষণ। এখনকার বৌদির তুমি কতটুকু চেনো? স্বামী নিয়ে আলাদা থাকবে, স্বার্থপর সব। আজ কবি অবান্তর কথা বলো না তো, যা করছো ওসব কথা বন্ধ করো। শাশুড়ি জানালা দিয়ে দেখেন, আড়ি পেতে কথা শোনেন, কেত কি দেখেছে, স্বামীকে বলেছে। রাজন আমল দেয় না, গ্রাহ্য করে না। কেতকি অন্তঃসত্ত্বা, মা হতে চলেছে। ডাক্তার কেতকিকে ফল খেতে বলেছে। রাজন বউয়ের জন্য ফল কিনে আনে, কেতকি ঘরে বসে ফল খাচ্ছিল। মন্দিরা ভেজানো দরজার সামান্য খুলে বললেন, ঘরে বসে লুকিয়ে ফল খাচ্ছ? মুখরা কেতকি তেজস্বী গলায় বলল, আপনি কেমন মা? ছেলে বউ ঘরে কি করছে জানালা দিয়ে দেখেন, লুকিয়ে আমাদের কথা শোনেন, লাজ লজ্জা বলে কিছু নেই আপনার? তুমি ফল খাচ্ছ, আমায় দাও না কেন? আমার ছেলে কিনে আনে, আর তুমি একা খাও, আমাদের দাও না কেন? আপনার ছেলে ফল কিনে আপনাদের দিয়েছে, লেবু আঙুর খেয়েছেন তো আপনারা, একদিন দুদিন দিয়েছিল, তুমি তো রোজ খাও। আমি রোজ ফল খাই, আপনি দেখেছেন? দেখেছি বলেই তো বলছি। আমরা ঘরে কি কি করি সব দেখেন, আপনারা বিয়ে করে যা করেছিলেন আমরাও তাই করি, দেখতে শরম লাগে না আপনার? উল্টো পাল্টা বললে মুখে ঝাঁটা মারব, ঝাঁটা কেড়ে নিয়ে আমিও মারব। দজ্জাল বউ আমায় ঝাঁটা মারবে? পা তুলে বললেন, মুখে লাথি মারব। আমার মুখটা ফুটবল যে লাথি মারবেন? আপনার পায়ে গোদ হবে, বাবার জন্মে এমন অসভ্য শাশুড়ি দেখিনি। শমিক বললেন, তুমি শাশুড়িকে ওইসব কথা বলছো, লেখাপড়া শেখনি? বিয়ের সময় বলেছিলাম তো, 5 ক্লাস পর্যন্ত পড়েছি, বেশি লেখাপড়া শেখার বাবার টাকা পয়সা নষ্ট করা, বিয়ে দিতে মেলা টাকা খরচ, শ্বশুরবাড়ি এসে ঝি রাঁধুনির কাজ করতে হবে, তাই তো করছি। তাছাড়া আমি একা নয়, আমার আরও 2টো বোন আছে, তাদের বিয়ে দিতে হবে। বাবার ছোট্ট একটা মুদির দোকান, সব দিক সামলাতে হয়। তোমার বাবার উচিত হয়নি 3টি মেয়ের জন্ম দেওয়া। বাবার ইচ্ছা ছিল ছেলের, সে তো আর হলো না। আপনি তো কলা গাছ, একটা ছেলের জন্ম দিয়ে বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন। আমার মা 3টে সন্তানের জন্ম দিয়ে শক্ত সমর্থ এখনো। বৌমা, আমি তোমায় বলছি, সমঝে বিবেচনা করে কথা বলবে। শুনেছি শুনেছি শাশুড়ি মা 8 ক্লাস পর্যন্ত লেখাপড়া জানেন, ওনার অমন খারাপ স্বভাব কেন? আপনি কিছু বলেন না কেন? বজ্জাত বউ একদম বাজে কথা বলবে না। আমি দুষ্টু? আপনি তো বদমাইশ, পাড়া পড়শিদের কাছে আমার নামে কুৎসা অপবাদ করেন।

শাশুড়ি তোমার নিন্দা করে, কে বলেছে তোমায়? যাদের কাছে বলেন তারাই আমায় বলেছেন। কি গো, পাড়ার লোকের কাছে তুমি বৌমার বদনাম করো? পরের মুখে ঝাল খেয়ে বলেছে সতে খোয়ারি, মিথ্যা কথা বলছে, এমন জানলে কখনো ছেলের বউ করে আনতুম না, ওই তো রূপের ধুচুনি। আপনার ছেলে যেমন রাজপুত্র, একেবারে কার্তিক ঠাকুর, সোনার আংটি বাঁকা হলেও সোনা, ভাগ্য ভালো রাজন তোমায় বিয়ে করেছে।

ভাগ্য ভালো রাজন তোমায় বিয়ে করেছে। অমনি করেছে, বিয়ের নামে বাবার কাছ থেকে কত দৌলত নিয়েছেন, খাট, আলমারি, ফ্রিজ, সোনা গয়না, দান সামগ্রী। খাটে কে শোয়, আমি না তুমি? আলমারিতে আমার জিনিস আছে না তোমার জিনিস? শাড়ি গয়না আমি পরি না তুমি পরো? থালায় ভাত খাও না, গ্লাস বাটিতে আমি খাই, সব তুমিই তো ব্যবহার করো, বড় বড় কথা বলছ। ছেলের বউ করে এনে বিনে পয়সায় ঝি রাঁধুনির কাজ করছেন। রাজন তোমার সারা জীবনের দায়িত্ব নিয়েছে, আপনি আমার বাবা মা তুলে গাল পারেন কেন? ঘর ঘরানি মুখে যেন খই ফুটছে, খোটা দিচ্ছ? আসুক তোমার বাবা মা, আমি বলবো। বাবা মা আর আসবে না? মন্দিরা আশ্চর্য হয়ে বললেন, সে কি কথা, কুটুম আসবে না কেন? বাবা মাকে আপনি খাওয়ার কুটুম বলে খোঁচা দিয়েছেন, ভালো মন্দ খেতে আসে, ভালো মন্দ খেতে আসে বাড়িতে। বাড়িতে আত্মীয় স্বজন এলে ভালো রান্না হয়, মাছ মাংস আত্মীয়রা সবই খায়, বাড়ির লোকরা খায় না। খুব ট্যাকট্যাক করে বলছ, বাচ্চা হবে বাবার বাড়ি চলে যাও। বাবার বাড়ি যাব কেন? প্রথম বাচ্চা, বাবার বাড়ি হবে নিয়ম। বিয়েতে চারটিখানি জিনিস নিয়েছেন, সন্তান হবে বাবার বাড়ি যেতে বলছেন, সব কিছু আলটপকায় ফোকেটে। মেয়ের বাবাকে কর্পদক্ষ শূন্য করে পথে বসাবার পন্থা মতলব, আমি বাবার বাড়ি যাব না। রাজন বাড়ি আসুক, বলবো বউকে বাবার বাড়ি দিয়ে আয়। রাজন কাজে গেছে, নাইট ডিউটি, রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত। কেতকি রোজ সকালে শ্বশুরকে চা করে দেয়, শরীর ভালো না থাকায় আজ উঠতে দেরি হয়ে গেছে, চা করে দেয়নি। মন্দিরা বললেন, শ্বশুরকে চা করে দাওনি কেন? আমার শরীর ভালো না। গতর খাকি, চা করে দেওয়ার ক্ষমতা নেই? আপনি করে দেননি কেন? আপনার গতরে আমরা পোকা ধরেছে? মুখে ছাঁটা মারতে ইচ্ছে করছে। রাজন বাড়ি ঢুকে বলল, কি হয়েছে, চিৎকার চেঁচামেচি করছো কেন? মন্দিরা বললেন, সকালে তোর বাবাকে চা করে দেয়নি, বলেছি বলে তোর বোন চিঁচিয়ে বাড়ি মাথায় করেছে। কেতকি, বাবাকে চা করে দাওনি কেন? শরীর ভালো না, উঠতে দেরি হয়ে গেছে। ও সব অজুহাত, আমি ছেলে পেটে নিয়ে সংসারে সব কাজ করেছি। মা করেছে, তুমি করবে না কেন? তোমার মা করেছিল তুমি দেখেছ? মা তো বলছে মিথ্যা কথা বলছে। তোর বউ আধা খেচড়া কাজ করে আর জাবড়ে বসে, আমি ভাত খেয়েছি, এটো জায়গা গোবর দিয়ে নেতা বোলাতে বলেছিলাম, আমায় বলল গোবর কোথায় পাবো, গোবর এনে দিন, ঘুঁটে জলে দিলে গোবর হয়ে যায়, এই বুদ্ধিটুকু নেই, বলেছি বলে গাছ কোমর বেঁধে সে কী তুমুল ঝগড়া, তেরে মারতে এসেছিল, ভয়ে হাত পা এখনো পেটের ভেতর সেঁধিয়ে আছে, কী দজ্জাল বউ। মন্দিরার কথা শুনে কেতকি হো হো করে হাসছিল। রাজন বলল, তুমি হাসছ কেন? মা কি বলল শুনলে না, হাত পা পেটের ভেতর সেঁধিয়ে আছে, তুমি মার সঙ্গে ঝগড়া করো কেন? আমার পেছনে লাগে আমি কি চুপ করে থাকবো?

রাজন বউ চাপা করছে, মুখে মারতো দেখি, কিছু বলিস না, মাথায় উঠেছে। কেতকির পেটে বাচ্চা, তুমি ওকে মারতে বলছো? বউ মাথার মনি হয়েছে, রোজ বউয়ের জন্য ফল কিনে আনিস, আমাদের তো ফল দিস না। ডাক্তারবাবু রোজ একটা করে ফল খেতে বলেছে, তুই যখন পেটে ছিলিস তোর বাবা আমায় ফল খাওয়ায়নি, তুই আমাদের পর করে দিয়েছিস। তোর বউ এবার যদি কিছু বলে আমি আর সহ্য করব না, হাতের কাছে যা পাবো তাই দিয়েই মারব। কেতকি আঁতকে উঠে বলল, তোমার মা আমায় নির্ঘাত মেরে ফেলবে, আমি আর এই বাড়িতেই থাকব না। কেতকি কাঁদতে লাগল। রাজন বলল, কেতকি গোছ কাজ করে নাও, আমরা এখনই এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই, চলো। মন্দিরা কাঁদতে কাঁদতে বললেন, আমি যা ভেবেছি সেটাই হলো, তুমি চুপ করে আছো, কিছু বলছো না কেন? শমিক বললেন, ওরা বাড়ি থেকে যাক, আমি থানায় যাব, পুলিশকে বিষ মাখা ভাত দেখিয়ে বলবো ছেলে বউ বিষ দেওয়া ভাত খাইয়ে আমাদের দুজনকে মেরে ফেলতে চেয়েছিল, জানতে পেরে আমরা ভাত খাইনি। কেতকি বলল, শুনলে? বাবা কি বললেন? মিথ্যে কথা বলে, তোমায় আমায় ফাঁসিতে ঝোলাতে চাইছেন। রাজন বলল, বাবা আমরা বাড়ি থেকে যেতে চাই না, মা বউকে মারবে বলল, শুনলে তো? তোর মা বউমাকে মারবে আমি দেখব, চুপ করে থাকব, কিছুই বলবো না, তুই ভাবলি কি করে? ঠিক আছে, তুমি বলছো যখন আমরা যাব না,

অদিতি স্বামীকে বললেন, মিহির ভালো রেজাল্ট করেছে, ওকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার ব্যবস্থা করো। আদিত্য আটকে উঠলে বললেন, আমি ছেলেকে যাদব

ভর্তি করব না। নামই ইউনিভার্সিটিতে ভর্তি করবে না কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয় কি ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল জানো না? ভুলে গেছ? র্যাগিংয়ের ভয় তুমি ছেলেকে ভর্তি করবে না বলছো? র্যাগিং আগেও তো হয়েছে, আগামী দিনেও হবে, তাই বলে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে না? তুমি কি ভাবো, মনে করো বাংলায় শুধু র্যাগিং হয়, অন্য রাজ্যেও হয়, বাইরের দেশেও র্যাগিং হয়? আমি কাগজে পড়েছি বাইরের দেশে অন্য নামে, আমেরিকায় হেজিং, ফ্রান্সে বিজুটেজ, পর্তুগালে প্র্যাক্স ইত্যাদি, সারা দুনিয়ায় কলেজ, বিশ্ববিদ্যালয়ে কুকীর্তি হচ্ছে। কোথায় কি হচ্ছে সেটা জানার দরকার নেই, আমি মিহিরকে যাদবপুর ভর্তি করাবো না। তুমি আজব মানুষ, ট্রেন বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরোপ্লেন বিমান ভেঙে পড়ছে, মানুষ ট্রেন বাস উড়োজাহাজ চাপছে না, যাচ্ছে না। তুমি যাই বলো না কেন, যাদবপুরে আমি ভর্তি করব না, অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করব। কলেজ বিশ্ববিদ্যালয় এগুলি তো শিক্ষার জায়গা, মানুষ গড়ার কারিগরে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, পড়াশোনার নামে ছাত্র হত্যা? তুমি অত ভয় পাচ্ছ কেন বলো তো? ভয় হবে না, প্রথম বছরের শান্ত মেধাবী ছেলেকে মেরে ফেলল, ওরা পেশাদার খুনির চেয়েও ভয়ঙ্কর, পৈশাচিক, ঠান্ডা মাথায় প্ল্যান করে ছেলেটাকে মেরেছে। নতুন ছাত্রদের মজা মস্করার নামে লাগাম ছাড়া অত্যাচার নির্যাতন। মাধবী শান্ত সরল ছাত্র স্বপ্নদীপকে প্রথম থেকেই টার্গেট করেছিল। নতুন ছাত্ররা ভর্তি হলে তাদের দেখা করতে বলা হয় প্রাক্তন ছাত্রদের ঘরে, সবাই একসঙ্গে নয়, একজন একজন করে। নবীন ছাত্রদের নানা ধরনের কুৎসিত প্রস্তাব দিয়ে মানসিক চাপ সৃষ্টি করায়। স্বপ্নদীপ ভর্তি হবার কয়েকদিন পর থেকে ওর উপর অত্যাচার শুরু করেছিল। স্বপ্নদীপ ফোন করে মাকে বলেছিল, মা আমি এখানে পড়াশোনা করতে পারবো না, আমার উপর কথা শেষ করতে পারিনি, হাত থেকে ফোন কেড়ে নিয়েছিল। তারপর শুরু করেছিল প্রাক্তন আর সিনিয়র ছাত্ররা দোতলার ঘরে নির্যাতন। স্বপ্নদীপ অত্যাচার সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে আসতে চেয়েছিল, সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল কয়েকজন সিনিয়র ছাত্র, ভয়ে নামেনি স্বপ্নদীপ। ওর উপর এতটাই অত্যাচার করছিল, স্বপ্নদীপের পিপাসায় গলা বুক শুকিয়ে গিয়েছিল, জল খেতে চেয়েছিল। বিশ্ববিদ্যালয় পড়ার শিক্ষিত ছেলে ওসব অমন জঘন্য কাজ করা উচিত হয়েছিল?

স্বপ্নদেব কষ্টে, নিদারুণ কষ্টে পা জড়িয়ে মিনিত করে বলেছিল, আপনারা এইভাবে অত্যাচার করে আমায় মেরে ফেলবেন না। বাঁচার জন্য আকুল হয়ে প্রার্থনা করেছিল। পাষণ্ডরা ভ্রুক্ষেপ অব্দি করেনি, নির্যাতন করছিল। নিরুপায় হয়ে স্বপ্নদীপ দোতলা থেকে ঝাঁপ দিয়েছিল। সত্যি ঝাঁপ দিয়েছিল নাকি ওরা ফেলে দিয়েছিল ভগবান জানেন। যেখানে স্বপ্নদীপ পড়েছিল সেই জায়গাটা রক্তে ভিজে গিয়েছিল। পুলিশ আসার আগেই উশৃঙ্খল কুলাঙ্গার কালপিঠরা জল দিয়ে রক্ত ধুয়ে দিয়েছিল। অদিতি আশ্চর্য হয়ে বললেন, কি বলছিস তুই? যা ঘটেছে তাই বলছি। বিশ্ববিদ্যালয় পড়তে গিয়ে যারা অমন জঘন্য মর্মান্তিক কাজ করে, তারা ডিগ্রি কেরিয়ার করে গুন্ডা বদমাইশ ডাকাত হবে, দুর্নীতির মতো অপকর্ম করবে, অপরাধী তৈরি হবে। স্বপ্নদীপ প্রাণ দিয়ে বুঝিয়ে দিল যে জেগে ঘুমানোদের চোখ খুলে দিয়ে গেল, এরপরও যদি সতর্ক না হয়। যে গেছে সে তো আর ফিরে আসবে না। মর্মান্তিক জঘন্য বেয়াদপি কোনোভাবেই বরদাস্ত করা যায় না, উচিত নয়।

শিক্ষা প্রতিষ্ঠানে জীবন হত্যা করে যারা, তারা মানুষ নয় দানব। কুৎসিত ব্যাপার হলো, মৃত ছাত্রকে নিয়ে রাজনীতি দল নিজস্ব জমি দখলের নেশায় মত্ত হয়েছিল। ছাত্রের বাড়ি গিয়ে বাবা মার পাশে থাকার কথা বলে। দরদি ছাত্রনেতা গলা ফুলিয়ে হাত মুঠো করে তুলে বলেছিল, এই এর বিহিত করেই ছাড়ব, সরকারকে বুঝিয়ে দেব আমরা শেষ হয়ে যাইনি। চোখে মুখে ছিল না সমবেদনা, দুঃখ। সমবেদনার নামে রাজনীতির লড়াই। ছাত্রের বাবা শঙ্কিত হয়ে অনুরোধ করেছিলেন, দুঃসময় আপনারা সবাই পাশে থাকুন, কিন্তু ছেলের মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না। শিক্ষককর্তারা কিছু না বলা, মুখ বুঝে থাকা, শাসন না করার জন্য বিপজ্জনক র্যাগিং ভয়াবহ রূপ ধারণ করেছে। বারান্দায় টবে ফুল গাছ নয়, গাজার চাষ। বিকৃত মনস্ক কিছু পড়ুয়া পড়াশুনোর নামে মানুষ খুন করার আনন্দে মাতে। ওদেরকে কঠোর শাস্তি দিয়ে চিরতরে র্যাগিং বন্ধ করা উচিত।

বাবা মা আশায় বুক বেঁধে ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন। ছেলে উচ্চ শিক্ষিত হয়ে রোজগার করবে, সংসারে সুদিন ফিরিয়ে আনবে, এই প্রত্যাশা করেছিলেন। তর্তা যে ছেলেটাকে অত্যাচার করে মেরে ফেলল, বাবা মার বুকের পাঁচর ভেঙে গেছে। নিদারুণ কষ্ট আজীবন বুকে নিয়ে বাঁচতে হবে। ঘরে ছেলের ফটো দেখবে

হইচই হয়েছিল। মানুষ কোনো কিছুই বেশি দিন মনে রাখে না। প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটছে, মানুষ মানুষকে হত্যা করছে। প্রকৃত দোষীরা শাস্তি পাচ্ছে কি? স্বপ্নদীপ মারা গেছে। বাবা মা ওই দিনটার কথা কোনো দিন ভুলতে পারবে না, আজীবন মনে থাকবে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণে আপনারা ছিলেন চিরায়ত গল্প পাঠের আসর পর্বে। এই পর্বে আজকে যে দুখানা গল্প শোনালাম তার নাম শঙ্কা, লিখেছেন মদন ঘোষ। আশা করছি পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব সফরনামা। এই পর্বে কিছু মিষ্টি মধুর হিন্দি ছায়াছবির গান থাকবে আপনাদের জন্যে, তার পাশাপাশি এই পর্বে থাকবে কিছু বলিউড টলিউডের গসিপ। তাহলে চলুন দেরি না করে এই পর্বটি শুরু করা যাক কিছু মিষ্টি মধুর গানের। সফরে ভাসবো আমরা এই পর্বে, চলুন শুরু করা যাক সফরনামা পর্ব।

ককটেল টু সিনেমা থেকে এই গানখানি আপনাদেরকে শোনালাম। 2012 সালের সুপারহিট বলিউড সিনেমা ককটেল, যেখানে সাইফ আলী খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়না প্যান্টি একটি স্পিরিচুয়াল সিকুয়েল হিসেবে 19 জুন 2026 মুক্তি পেয়েছে ককটেল টু। সিনেমাটি পরিচালনা করেছেন প্রথম পর্বের পরিচালক হোমি আদাজানিয়া। তবে এবারের কাস্টিংয়ে রয়েছে বড় চমক, শাহিদ কাপুর, রশ্মিকা মন্দানা এবং কৃতি শ্যানন। লভ রঞ্জনের লেখা এই গল্পটি একেবারে আধুনিক যুগের জটিল সম্পর্ক, ভালোবাসা ও বন্ধুত্বের সমীকরণ নিয়ে। দীর্ঘ 16 বছর ধরে কুণাল এবং দিয়া সম্পর্কে রয়েছে। তাদের কাছে বিয়েটা যেন কেবলই একটা আনুষ্ঠানিকতা, তাই এই চেনা ও ছক বাঁধা জীবনে হঠাৎ এন্ট্রি নেয় কুণালের পুরনো বান্ধবী অ্যালি, অর্থাৎ কৃতি শ্যানন। অ্যালির আগমনে কুণাল ও দিয়ার সাজানো সম্পর্কে একটা বড় সড় ঝড় ওঠে। শুরু হয় এক মজার অথচ আবেগ ঘন রোলার কোস্টার রাইড। শেষ পর্যন্ত কুণাল কাকে বেছে নেবে

বহু বছরের চেনা ভরসা দিয়াকে, নাকি নতুন করে ভালো লাগা অ্যালিকে, সেটাই হলো সিনেমার মূল টুইস্ট। তাই যারা এখনও ককটেল টু সিনেমাটি দেখেননি তারা অবশ্যই দেখে নিন। প্রথম পর্বের মতো এই সিনেমার মিউজিকেও রয়েছে প্রীতম, গানগুলো বেশ ক্যাচি এবং যুব সমাজের পছন্দ হওয়ার মতো। সংক্ষেপে বলতে গেলে আধুনিক সম্পর্কের টানাপোড়েন, দারুণ লোকেশন এবং শাহিদ কৃতি রশ্মিকার অনস্ক্রিন কেমিস্ট্রির এক পারফেক্ট মিশ্রণ। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। ভাসিয়ে নিয়ে যাব আপনাদেরকে কিছু মিষ্টি মধুর গানের সাফারে। চলুন এই পর্বে আরও একটি গান আপনাদের জন্যে।

এর গানগুলো। আজও অনু মালিকের কম্পোজিশনে এবং আতিফ আসলামের গলায় ও লম্হে গানটি মানুষের মুখে মুখে ফেরে। রূপকুমার রাঠরের গাওয়া জানে জানে বা শ্রেয়া ঘোষালের আগর তুম মিল যাও, প্রতিটি গানই ছিল চার্ট বাস্টার। মূলত এই সিনেমার মিউজিকই ছবিটিকে বক্স অফিসে এক বিশাল মাইলেজ দিয়েছিল। আমেরিকান সিনেমা আউট অফ টাইম থেকে অনুপ্রাণিত এই ছবির গল্প গড়ে উঠেছিল এক পুলিশ অফিসার সিদ্ধার্থ অর্থাৎ ইমরান হাশমি, তার আঁচল শমিতা শেট্টি এবং তার বিবাহ বহির্ভূত প্রেমিকা আন্না উদিতা গোস্বামীকে কেন্দ্র করে। ব্ল্যাকমেইল, খুন এবং শেষে গিয়ে একটা অদ্ভুত টুইস্ট, সব মিলিয়ে দর্শকদের শেষ পর্যন্ত স্ক্রিনের সামনে ধরে রাখার মতো মশলা এতে ছিল। বাট ক্যাম্পের চেনা ফর্মুলা, কম বাজেট, দারুণ মেলোডিয়াস গান আর ক্রাইম থ্রিলারের মিশেল, এই ছবিতেও একদম নিখুঁতভাবে কাজ করেছিল। সব মিলিয়ে জেহের শুধু একটা সিনেমা ছিল না, এটি বলিউডে ইমরান হাশমির পজিশন আরও শক্ত করতে এবং আতিফ আসলামের কণ্ঠকে ভারতে জনপ্রিয় করে তুলতে বিশাল ভূমিকা নিয়েছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উৎসান্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে সফরনামা পর্বে। সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে অঙ্কুরিতা। চলুন এই পর্বে আরও একটি সুন্দর গান আপনাদের জন্য।

আনোয়ার সিনেমার কথা উঠলেই সবার আগে মাথায় আসে এই সিনেমার গান। মিঠুন এবং পঙ্কজ অবস্থির সুরে এই ছবির গানগুলো কালজয়ী। স্পেশালি যেই গানগুলো আমাদের প্লে লিস্টে রাজত্ব করে, মলা মেরে মলা আর জাভেদ আজিন্দাগি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন মনীষা কৈরালার ভাই সিদ্ধার্থ কৈরালা। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন রাজপাল যাদব, বিজয় রাজ এবং সঞ্জয় মিশ্রর মতো শক্তিশালী অভিনেতারা। সংবাদ মাধ্যমের নেতিবাচক ও চটকদার রূপটি তুলে ধরেছিলেন মনীষা কৈরালা নিজে। সমাজ ব্যবস্থার এক তিক্ত সত্যকে তুলে ধরা এই সিনেমাটি, যারা একটু ভিন্ন ধাঁচের বা সমসাময়িক বাস্তবধর্মী গল্প পছন্দ করেন তাদের জন্য এটি মাস্ট ওয়াচ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সফরনামা পর্বে। এই পর্বে কিছু মিষ্টি মধুর গানের সঙ্গে সেই গানের ব্যাপারে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। তবে এই পর্ব থেকে বিদায় নিতে আরও একটি গান আপনাদের জন্য।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিকশিত ভারত রোজগার ও আজীবিকা নিশ্চয়তা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মজুরি বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই সিদ্ধান্তকে বিকশিত ভারত গঠনের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। দেশ জুড়ে আজ জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা ও উন্নয়নে চিকিৎসকদের নিষ্ঠা, সহমর্মিতা এবং অমূল্য অবদানের স্বীকৃতি এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে দেশের সকল চিকিৎসককে শুভেচ্ছা জানিয়েছেন। এক সামাজিক মাধ্যমে পোস্টে তিনি বলেন, চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সহমর্মিতা ও নিষ্ঠাই ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি আরও বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার তপশিলি জাতি সম্প্রদায়ের কাছে সব কল্যাণমূলক উদ্যোগ পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আজ রাজ্য অতিথিশালায় আয়োজিত পর্যালোচনা বৈঠকে তিনি অর্থনৈতিক সুযোগ, সামাজিক উন্নয়ন ও স্বকর্মসংস্থানের লক্ষ্যে সামগ্রিক কৌশলের উপর গুরুত্ব দেন। মন্ত্রী শ্রী দাস বিভিন্ন সরকারি প্রকল্প সফল বাস্তবায়নের উপরও গুরুত্বারোপ করেন। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যে সম্পূর্ণ শুল্ক ছাড় 15 জুলাই 2026 পর্যন্ত বাড়ালো কেন্দ্র।

কেন্দ্র। আগে এই ছাড় গতকাল পর্যন্ত কার্যকর ছিল। দেশীয় বাজারে পেট্রোকেমিক্যালের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত শিল্পক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে প্লাস্টিক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন উৎপাদন শিল্প উপকৃত হবে বলে আশা করা গেছে। শুনলেন সংবাদ শিরোনাম।

চলে এলাম পরবর্তী পর্বে। সুরের আকাশে আজ যেন একরাশ বসন্তের ছোঁয়া। কেমন আছেন আমার সব শ্রোতারা? আশা করি সবাই ভালো আছেন আর সুরের সাগরে ভাসছেন। আজকে আমাদের স্টুডিওতে এমন এক সুরের জাদুকরকে নিয়ে আমরা কথা বলবো, যার কণ্ঠ শুনলেই মনে পড়ে যায় ফেলে আসা সোনালি দিনগুলোর কথা। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় বনশ্রী সেনগুপ্ত মহাশয়কে নিয়ে। আজ এই আজকের শিল্পী পর্বে আমরা এই শিল্পীকে নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এবারের পর্ব, আজকের শিল্পী।

শ্রোতা বন্ধুরা, হুগলি চুঁচুড়ায় জন্ম নেওয়া এই মিষ্টি মেয়েটি খুব ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছিলেন। বাবা শৈলেন্দ্রনাথ রায়ের কাছেই তার প্রথম গানের তালিম। তারপর একে একে পণ্ডিত সন্তোষ প্রধান, সুধীন দাশগুপ্তের মতো দিকপালদের হাত ধরে তার গানের জগৎ আরও সমৃদ্ধ হয়। 1966 সালে তার প্রথম রেকর্ড রিলিজ হয়, আর তারপর বাংলা গান পেয়ে যায় এক নতুন দিগন্ত। চলুন কথা না বাড়িয়ে তার সেই চিরসবুজ গানের দুনিয়ায় ডুব দেওয়া যাক। শুনব তার কণ্ঠে অসামান্য একটি সুন্দর গান, সুন্দর বনে সুন্দরী। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজকের শিল্পী পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি বনশ্রী সেনগুপ্তকে নিয়ে।

গানটা শুনলেই মনটা কেমন চঞ্চল হয়ে ওঠে, তাই না? শ্রোতা বন্ধুরা, রেডিওর সাথে বনশ্রী সেনগুপ্তের সম্পর্ক অত্যন্ত নিবিড় ছিল। আকাশবাণীর বহু লাইভ অনুষ্ঠান, মহালয়ার গান বা বিশেষ সঙ্গীতানুষ্ঠানে তার উপস্থিতি ছিল বাধ্যতামূলক। 2017 সালের ফেব্রুয়ারি মাসে তিনি আমাদের ছেড়ে চলে যান ঠিকই, কিন্তু রেখে গেছেন তার অজস্র অমূল্য সৃষ্টি। একজন শিল্পী কখনো মরেন না, তিনি বেঁচে থাকেন তার সুরের মাধ্যমে, আমাদের মতো শ্রোতাদের হৃৎস্পন্দনে। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজকের শিল্পী পর্বে। এই পর্বে আজকে আমরা যাকে নিয়ে কথা বলছি, তিনি হলেন বনশ্রী সেনগুপ্ত।

চিঠির শব্দটা শুনলে কার গানের কথা মনে পড়ে বলুন তো? আজ আমাদের এই স্পেশাল সেগমেন্টে, অর্থাৎ আজকের শিল্পী পর্বে আমরা যাকে নিয়ে কথা বলছি, যে শিল্পীকে নিয়ে কথা বলছি, যার গলার মিষ্টি আওয়াজ আমাদের মনকে আজও শান্ত করে, তিনি আমাদের সবার প্রিয় বনশ্রী সেনগুপ্ত। আপনারা কি জানেন, বনশ্রী সেনগুপ্ত কিন্তু ভীষণ আড্ডাপ্রিয় আর হাসি খুশি মানুষ ছিলেন। উত্তম কুমার থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, সেকালের সব বড় বড় তারকারা তার গানের ভক্ত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে তার গাওয়া গানগুলো তো ইতিহাস। বিংশ শতাব্দীর ষাট আর সত্তরের দশক ছিল বাংলা গানের স্বর্ণযুগ, আর সেই যুগে নিজের কণ্ঠের জাদুতে যিনি আপামর বাঙালিকে মুগ্ধ করেছিলেন, তিনি বনশ্রী সেনগুপ্ত। তার কণ্ঠের মধ্যে একটা অদ্ভুত বিষণ্ণতা আর গভীর প্রেম ছিল। ১৯৬৬ সালে যখন তার প্রথম রেকর্ড বের হয়, শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিলেন এক নতুন কণ্ঠস্বর। আসুন সেই নস্টালজিয়ায় আমরাও একটু ভেসে যাই। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজকের শিল্পী পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি বনশ্রী সেনগুপ্তকে নিয়ে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজি অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, কিছু কিছু কণ্ঠ এমন হয় যা সময়ের খাঁচায় বন্দী থাকে না, যা যুগের পর যুগ পার করেও আমাদের মনে ঠিক একই রকম দোলা দিয়ে যায়। আজ আমাদের এই সুরের সফরে আমরা স্মরণ করছি এমনই এক কিংবদন্তি।

শিল্পীকে, যার কণ্ঠের জাদুতে মজেছিল গোটা বাংলা, আমাদের সবার প্রিয় বনশ্রী সেনগুপ্ত। 1960 আর 70-এর দশকটা ছিল বাংলা আধুনিক গানের এক স্বর্ণযুগ, আর সেই যুগেই নিজের এক অনন্য জায়গা তৈরি করে নিয়েছিলেন বনশ্রী সেনগুপ্ত। সুধীন দাশগুপ্ত, নচিকেতা ঘোষের মতো কালজয়ী সুরকারদের পরিচালনায় তার গাওয়া গানগুলো আজও বাঙালির ড্রয়িং রুমে কিংবা অলস বিকেলের রেডিওতে সমানভাবে প্রাসঙ্গিক। চলুন, কথার মাঝে আর দেরি না করে শুনে নিই তার সেই চিরসবুজ গানটি, যা শুনলে আজও মন কেমন করে ওঠে।

কি অদ্ভুত এক মায়াবী কণ্ঠ, তাই না? তবে শুধু আধুনিক গানে নয়, বনশ্রী সেনগুপ্ত কিন্তু ক্লাসিক্যাল, গজল, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিতেও সমান পারদর্শী ছিলেন। সিনেমায় তার প্লেব্যাক করা গানগুলো সিনেমার জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দিয়েছিল। তার কণ্ঠের মধ্যে একটা অদ্ভুত সারল্য আর গভীরতা ছিল, যা খুব সহজেই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেত। 2017 সালের ফেব্রুয়ারি মাসে এই সুরের জাদুকরি আমাদের ছেড়ে চলে যান। কিন্তু একজন শিল্পী কি সত্যিই কখনো চলে যান? তার রেখে যাওয়া সুরের মধ্যেই তো তিনি বেঁচে থাকেন আমাদের মাঝে, প্রতিদিন, প্রতিক্ষণ। যখনই কোনো মেঘলা দিনে মন খারাপ হয়, কিংবা কোনো অলস বিকেলে পুরনো স্মৃতির পাত্তা উল্টাতে ইচ্ছে করে, তখনই বনশ্রী সেনগুপ্তের গান আমাদের একলা মনের সঙ্গী হয়ে ওঠে। চলুন শ্রোতা বন্ধুরা, আর দেরি না করে আরও একটি চমৎকার, কিছুটা চঞ্চল মেজাজের গান শুনে নিই।

যেন এক অদ্ভুত জ্যোতি ছিল। আচ্ছা, আপনারা কি জানেন, উনি কিন্তু শুধু গান গাইতেন না, গানের জগতে আসার আগে বেশ কিছুদিন শিক্ষকতা করেছেন। কিন্তু সুরের টান কি আর এড়ানো যায়? আকাশবাণীর হাত ধরে তার গান পৌঁছে গিয়েছিল বাংলার ঘরে ঘরে। সুধীন দাশগুপ্তের সুরে তার গানগুলো তো এক একটা ইতিহাস। আশির দশকে যখন বাংলা সিনেমার গান এক নতুন মোড় নিচ্ছিল, তখন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠ ছিল পরিচালকদের অন্যতম ভরসা। ছদ্মবেশী থেকে শুরু করে বহু জনপ্রিয় ছবিতে তিনি প্লেব্যাক করেছেন, শুধু আধুনিক গান নয়। ওনার গাওয়া ভজন আর নজরুলগীতি শুনলে মনটা শান্ত হয়ে যায়। রাগ সঙ্গীতের উপর তার যে দখল ছিল, তার প্রতিটি গানের সূক্ষ্ম তান এবং মায়ায় প্রকাশ পেত। শ্রোতা বন্ধুরা, সময় বহমান, আর সেই সময়ের নিয়মে মানুষ চলে যায়। বনশ্রী সেনগুপ্ত আজ আমাদের মধ্যে নেই, কিন্তু সুরের কোনো মরণ হয় না। আজকে ওনার গানগুলো আমাদেরকে আরও একবার মনে করিয়ে দিল যে ভালো গান চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে, স্মৃতির মণিকোঠায়। শ্রোতা বন্ধুরা, আজকের এই চমৎকার গানের আড্ডা থেকে বিদায় নেওয়ার সময় চলে এলো। 2017 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন ঠিকই, কিন্তু ওনার গাওয়া গানগুলো আজও আমাদের ভীষণ কাছের। বন্ধুদের আড্ডায়, একলা ঘরে কিংবা চেনা কোনো গন্তব্যে ফেরার পথে বনশ্রী সেনগুপ্ত সবসময় আছেন আর থাকবেন। শ্রোতা বন্ধু, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ত। তবে যাওয়ার আগে ওনার আরেকটি আইকনিক গান আপনাদের জন্যে।

0: চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্ব। আমাদের এবারের পর্ব আপনাদের সবার পছন্দের পর্ব, রাগে অনুরাগে। এই পর্বে বাংলা ছায়াছবির গানের অনুরোধ আপনারা করতে পারেন ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই পর্বে আমরা থাকব একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। ফোন করুন 03-8132-6253 এই নম্বরে এবং আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গানের অনুরোধ অবশ্যই করতে পারেন আমাদেরকে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। একজন ফোন লাইনে রয়েছে, দেখি কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি আপনার সামনে থেকে টিঙ্কু বলছি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: আমি মনিহার ছায়াছবি থেকে
0: মনিহার। আচ্ছা,
1: আশার শ্রাবণ মানে না তোমন।
0: আশার শ্রাবণ মানে না তোমন, অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন। ধন্যবাদ
1: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।
0: হোয়াটসঅ্যাপেও একটি মেসেজ চলে এসেছে, কণিকা টাকার জলা থেকে বলছি আমি শুনব মুভি স্বয়ং সিদ্ধ আলো আর আলো দিয়ে, সিঙ্গার আশা ভোসলে। ধন্যবাদ, অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু আপনাদের পছন্দের গান শুনিয়ে দিতে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
2: হ্যাঁ দিদি, বলছি আমাকে ওই চৌরঙ্গী ছবির

0: আকাশ পারে,
1: অবশ্যই চেষ্টা করব সঙ্গে।
0: ধন্যবাদ দিদি,
1: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনতে অবশ্যই কিন্তু আপনারা ফোন অথবা মেসেজ করতে পারেন। আমাদের ফোন নাম্বার আপনাদের জানাই আছে, তবু আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার 03982326253 এই নম্বরে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9402169965। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? দুঃখিত শ্রোতা বন্ধু, আপনার ফোনটা নিতে পারিনি। অনুরোধ করব, যিনি ফোন করেছিলেন তিনি আবারও চেষ্টা করবেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাম।
1: নমস্কার, কে রয়েছেন?
2: আমি এই মুহূর্তে জম্পুতলা থেকে ইসরাই জেব্রুমা বলছি।
1: বলুন।
2: গান শুনবো বউ ছবি থেকে।
1: বুঝতে পারিনি কোন গানটা।
2: শুনো শুনো আজ কেন এই গানটা শুনবো, ছোট বউ ছবি থেকে।
1: আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু, অবশ্যই চেষ্টা করব।
2: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধু, তাহলে চলুন আপনাদের পছন্দের একে একে গানগুলো শুনিয়ে দিই। এই পর্বে আমরা রয়েছি একেবারে সন্ধ্যে 6:30 পর্যন্ত। চেষ্টা করব যারা যারা আমার এই পর্বে অনুরোধ করছেন আপনাদের সবার পছন্দের গান একে একে শুনিয়ে দিতে। প্রথমেই শুনব টিঙ্কু বাবু যে অনুরোধ করেছেন, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, এই গানখানি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে রাগে অনুরাগে পর্বে। এই পর্বে আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনতে ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
1: প্রদীপ বলছি, অভিনগর থেকে।
0: বলুন।
1: ছবি অনিন্দিতা, এই তো হেথায় কুঞ্জ বনে,
0: এই তো হেথায় কুঞ্জ বনে,
1: কুঞ্জ বনে।
0: চেষ্টা করব শ্রোতা বন্ধু, সঙ্গে থাকুন।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ। গান শুনতে শুনতে কথা বলতে বলতে কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ চলে এসেছে। লিখেছেন জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য, মোহনার দিকে সিনেমা থেকে যেন আবির ছড়িয়ে দিল গানটি। চেষ্টা করব শ্রোতা বন্ধু, অবশ্যই। আরও একটি মেসেজ রয়েছে, শুভ বিকেল, আমি শুনবো অমানুষ ছায়াছবির একটি গান, গানের কলি হলো জানি না আজ যে আপন, শিল্পী আশা ভোসলে, বিধান টাকার জলা থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন ম্যাডাম। আপনিও খুব ভালো থাকবেন, চেষ্টা করব পছন্দের গান শুনিয়ে দিতে। আরেকজন লিখেছেন, ফিল্ম মস্তান, সং হালকা হালকা দাগ দাগ, রবীন্দ্রনাথ ফ্রম ভালোবাসা, আচ্ছা বাগবাসা। চেষ্টা করব আপনাদের পছন্দের গান এক একে শুনিয়ে দিতে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি দিলীপ নাইরি বলছিলাম, আগরতলা থেকে।
0: বলুন।
2: আমি একটা ত্রয়ীর গান শুনতে চাই।
0: ত্রয়ী, কোন গানটি?
2: ত্রয়ী, ত্রয়ী।
0: হ্যাঁ বলুন, কোন গানটি?
2: গানটি হচ্ছে কবি যে কোথায় যে হলো ভুল, ভূপেন্দ্র সিং গিয়েছিল।
0: আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
3: ম্যাডাম, এই মনিহার ছবির নিঝুম সন্ধ্যা, পান্থ পাখিরা, যদিবা পথ ভুলে যায়, গানটা আছে?
0: চেষ্টা করব। আপনি কে বলছেন?
3: আচ্ছা আচ্ছা, দেবী সেনগুপ্ত, জয়নগর দশমী ঘাট থেকে।
0: আচ্ছা, সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ। চলুন তাহলে, যে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছিল

কে যেন আবির মোহনার দিকে ছায়াছবি থেকে। এই গানখানি শুনে তারপর আপনাদের একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসছি।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী রাগে অনুরাগে পর্বে। আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনতে অবশ্যই ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে, ফিল্ম প্রতিদান সং মঙ্গলদ্বীপ জলে। আচ্ছা, উনি দুবার অনুরোধ করেছেন। শ্রোতা বন্ধু, যারা অলরেডি একবার অনুরোধ করে নিয়েছেন তারা আর অনুরোধ করবেন না, কারণ আরও তো লোকজন রয়েছে অনুরোধ করার জন্য। সবার অনুরোধ একবারই রাখা হবে, তাই একজন যারা অনুরোধ করে নিয়েছেন হোয়াটসঅ্যাপে হোক বা টেলিফোনে হোক, তারা আর ফোন করবেন না। মনটা আমার হারিয়ে গেল এই সাগরের কূলে, নাম অহংকার, ছবির নাম অহংকার, শিল্পী আশা ভোসলে। এই গানটি শুনতে চাই অম্বিকা মণ্ডল বোলপুর বীরভূম পশ্চিমবঙ্গ থেকে। অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু আপনার পছন্দের গান শুনিয়ে দিতে, তবে আপনারা চাইলে ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনতে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে রাগে অনুরাগে পর্বে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি বরকতপুর থেকে বলছি। আমি একটা গান শুনতে চাই।
0: বলুন।
1: সবের নাম আশিক প্রিয়া।
0: বুঝতে পারিনি, কি নাম?
1: আশিক, আশিক প্রিয়া।
0: আশিক প্রিয়া,
1: প্রিয়া। গানটির লাইন হলো, পৃথিবীর শুরুতে আমি। এই গান
0: পৃথিবীর শুরুতে আমি,
1: শুরুতে আমি।
0: চেষ্টা করব, শ্রোতা বন্ধুর সঙ্গে থাকুন।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনতে। আমরা রয়েছি এই পর্বে একেবারে সন্ধে 6:30 পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন? কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো, কে আ চক্রবর্তী, বলুন।

0: البنية رقم 100 جنيه. আজ আমি অচিন আছি,
1: বুঝতে পারিনি, আজ আমি
0: অচিন আছি,
1: অচেনা,
0: অচিন আছি।
1: আচ্ছা, সুরের আকাশে ছায়াছবি থেকে আজ আমি অচেনা যে, অবশ্যই চেষ্টা করব শ্রোতা বন্ধু সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করুন আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনতে, আমাদের ফোন নাম্বার 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
1: কে রয়েছেন শ্রোতা বন্ধু? কথাটা একেবারেই শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন।
2: অভয়নগর থেকে মালা বলছি ম্যাম।
1: বলুন।
2: গান শুনতে পারবো নি ম্যাম?
1: বাংলা ছায়াছবির গান শুনতে পারবেন? বলুন। হ্যালো,
2: আপনার পছন্দের যে কোনো গানটা শুনিয়ে দিন ম্যাম।
1: আমার পছন্দের? আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকুন। আমাদের ফোন লাইনের পাশাপাশি হোয়াটসঅ্যাপও কিন্তু খোলা রয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপেও আমাদেরকে অনুরোধ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার, শুভ বিকেল।
1: শুভ বিকেল, কে রয়েছেন?
3: হ্যাঁ, আমি গান্ধীরাম থেকে চিরঞ্জিত দাস বলতাম।
1: বলুন।
3: আমি একটা বাংলা ছবি থেকে গান শুনতে চাই, গানটার নাম হয়েছে, এই ফিল্মটার নাম হয়েছে অচেনা অতিথি। গানটা হয়েছে, আমি গানটা বলে দেবো।
1: হ্যাঁ, গানটা বলুন।
3: বলো কি যে হলো, কেন এমনই হলো, কি হবে তা জেনে যা হবার তা হলো।
1: ওই
3: ফিল্মের নাম হয়েছে অচেনা অতিথি।
1: ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গান শুনিয়ে দিতে।
3: ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, শুভ বিকেল।
1: চলুন তাহলে আপনাদের পছন্দের একে একে গানগুলি শুনে নিই, তারপর আবারও আপনাদের ফোনের অনুরোধে ফিরে আসছি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে রাগে অনুরাগে পর্বে। আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গান শুনতে ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? বলুন। না না, কাছে এসো না। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। এই পর্বে আমরা রয়েছি সন্ধে 6:30 পর্যন্ত। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে রয়েছেন?
1: স্বপন দেবনাথ বলছি, যোধপুর থেকে।
0: বলুন।
1: আনন্দ দর্শন ছবি থেকে পৃথিবী বদলে গেছে এই গানটি শুনে দিন।
0: পৃথিবী বদলে গেছে, চেষ্টা করব।
1: আনন্দ দর্শন,
0: আচ্ছা, চেষ্টা করব। শ্রোতা বন্ধুর সঙ্গে থাকুন,
1: ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন।

0: নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: দিদি ভাই, হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি কে বলছেন?
1: আমি ওই কালীনগর সিদ্ধুরগা থেকে জহরদেব ব্রহ্মা।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: ওই অনুসন্ধান বই থেকে একটা গান দিয়া দিও।
0: যে কোনো?
1: উঠো তো সূর্যরে জিকি মিকি দিয়ায়।
0: আচ্ছা, চেষ্টা করব, সঙ্গে থাকুন।
1: আচ্ছা,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু ফোন লাইনের পাশাপাশি হোয়াটসঅ্যাপেও অনুরোধ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি গৌতম দেবনাথ ইন্দ্রনগর থেকে বলছি।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
2: আমার আমার তুমি ছবি থেকে বলছি তোমার কানে কানে, এই গানটা
0: আমার তুমি ছায়াছবি থেকে।
2: হ্যাঁ
0: বলছি। আচ্ছা, সঙ্গে থাকুন, ধন্যবাদ। চলুন তাহলে, চিরঞ্জিৎ বাবু কিছুক্ষণ আগে অনুরোধ করেছিল অচেনা অতিথি ছায়াছবি থেকে একটি গান, ওনার গানখানি শুনে নিই, তারপর একে একে আপনাদের সবার পছন্দে ফিরে আসছি। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চন্ত।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন রাগে অনুরাগে পর্বে আপনাদের পছন্দের বাংলা ছায়াছবির গানে। আশা করছি যারা যারা অনুরোধ করেছেন আপনাদের সবার অনুরোধ রাখতে পেরেছি এবং এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের রাতের সঙ্গী আর যে অর্ণব চলে এসেছে স্টুডিওতে, থাকবে আপনাদের সঙ্গে একেবারে রাত ১১টা পর্যন্ত বিভিন্ন গল্পে, গানে, নানান রকম অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর যে অঙ্কুরিতা বিদায় নিচ্ছি আজকের মতো। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় কিন্তু বলছে সময় এবারে হয়ে গেছে খোলা আকাশ পর্বের। খোলা আকাশের আজকের এই পর্বে আমরা একজন বিশেষ অতিথিকে পেয়েছি। আজকের এই বিশেষ অতিথিকে পাওয়ার পেছনের যে গল্প সেটা একটু জানি। শ্রোতা বন্ধু, আজ 1 জুলাই, অর্থাৎ ডক্টরস ডে, ডাক্তারদের দিবস আজকে। যদিও গোটা বছর ধরেই, গোটা বছরের প্রত্যেকটা দিনই এই ডাক্তারদের ছাড়া কিন্তু আমাদের হয় না। তারাই আমাদের সুস্থ রাখেন, তারাই আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করেন। শ্রোতা বন্ধু, প্রতি বছর 1 জুলাই পালিত হয় জাতীয় ডাক্তার দিবস। ডাক্তাররা শুধু রোগের চিকিৎসাই করেন না, মানুষের জীবনে আশা, সাহস এবং নতুন করে বেঁচে থাকার প্রেরণা যোগান। অসুস্থতার কঠিন মুহূর্তে তাদের নিষ্ঠা, মানবিকতা ও আত্মত্যাগ আমাদের সমাজকে আরও নিরাপদ ও সুস্থ করে তোলে। এই বিশেষ দিনে সকল চিকিৎসককে অবশ্যই আমরা জানাই আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং ডাক্তার দিবসের শুভেচ্ছা। শ্রোতা বন্ধু, আজকের এই দিনে, আজকের এই বিশেষ দিনে, ডাক্তার দিবসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অতিথি হিসাবে ডক্টর দীপঙ্কর প্রকাশ ভূমি। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জয়ন্তের খোলা আকাশ পর্বে।
1: নমস্কার।
0: নমস্কার। শ্রোতা বন্ধু, আজ ডাক্তারবাবু আমাদের মাঝে রয়েছেন, তবে অন্যান্য যে অনুষ্ঠান রয়েছে আমাদের, যেখানে রোগ নিয়ে আমরা ডাক্তারবাবুদের সাথে আলোচনা করি, আজকের আলোচনা কিন্তু একটু ভিন্ন হবে। আজ আমরা ডাক্তারবাবুর সাথে কথা বলবো ডাক্তার এবং রোগীর সম্পর্ক নিয়ে। অর্থাৎ যে ডাক্তার আমাদের ভালো রাখেন, যে ডাক্তারের কথা শুনে আমরা চলি, সেই ডাক্তারের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত, বা অনেক ক্ষেত্রে আমরা কি সেটা মানতে পারি, সব কিছু নিয়েই আজকে আলোচনা হবে। তো ডাক্তারবাবু, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে, যে আজকের যে দিনটা, যেহেতু ডক্টরস ডে আজকে, আজকের এই দিনটা নিয়ে প্রথমে একটা প্রশ্ন করি আপনাকে, যে আজকের এই ডক্টরস ডে তার তাৎপর্যটা কি রয়েছে?
1: হ্যাঁ, এটা ভারতে জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে 1990-এর দশক থেকে শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে এই দিনটাকে চিহ্নিত করা হয়েছে। আসলে গল্পটা শুরু হয় অনেক আগে, 1933 সাল। সেখানে জর্জিয়ার একজন অ্যানাস্থেটিস্টের স্ত্রী প্রথম এই ধারণাটা ওনার মাথায় আসে যে এরকম একটা দিন হওয়া উচিত যেদিন আমরা ডাক্তারদেরকে অভিনন্দিত করব বা ওদেরকে শুভেচ্ছা জানাব, ওদেরও ওয়েলবিং, ওদেরও ভালো মন্দ ওই সব দিকটাও আমরা একটু দেখব। তো সেই হিসাবে 1933 সালের 30শে মার্চ প্রথমবার এই দিনটা পালিত হয়। সেটা প্রথম যিনি অ্যানাস্থেশিয়া ইউজ করেছিলেন ডক্টর লং, ওনার জন্মদিনটাকে বেছে নেওয়া হয়েছিল।
0: আচ্ছা।
1: তো সেখানে কমিউনিটি থেকে ওরা

0: লিখিত লিখিতভাবে ডাক্তারদেরকে অভিনন্দিত করে এবং শুভেচ্ছা জানায়, সাথে করোনেশন ফ্লাওয়ার দিয়ে। তারপরে ভারতবর্ষে আইএমএ মানে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অনেক দিন ধরে এই দিনটাকে একটা দিন হিসাবে পালন করার জন্য চেষ্টা করছে এবং পালন করে আসছিল। শেষ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় সরকার মানে ভারত সরকার এই ফার্স্ট জুলাই বার্থডে অফ ডক্টর বিধানচন্দ্র রায়কে চিহ্নিত করেছে যে আমাদের দেশে এই দিনটা ডাক্তার দিবস হিসাবে পালিত হবে। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দিন হয়, এক কোনো দেশে 30শে মার্চ, কোনো দেশে 3rd ডিসেম্বর, এরকম করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে
1: বিভিন্ন দিনটা পালন
0: পালিত হয়।
1: আচ্ছা, চিকিৎসক হওয়াটা কতটা কঠিন এই প্রশ্নটা যদি করি,
0: আজকাল নিট পরীক্ষা আর এইসবের সমস্ত কিছু গল্প শুনে সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতটা সহজও নয়। আজকাল হয়তো কিছুটা সহজ হয়েছে, এ কারণে যে আমরা যখন মেডিকেল পড়েছি, আমি যখন ডাক্তারি পড়তে গেছি তখন সারা দেশে 93টা মেডিকেল কলেজ ছিল।
1: আচ্ছা,
0: আর আজকে সেটা
1: প্রায় চরম ছিল,
0: আর আজকে সেটা 900-এর উপরে, প্রায় 1000-এর কাছে, 970-73 এরকম কিছু একটা সংখ্যা। জনসংখ্যাও বেড়েছে, কিন্তু সুযোগ পাওয়াটা তো এতখানি সহজ কখনোই ছিল না।
1: ঠিক ঠিক,
0: তো সুযোগ পাওয়া, তারপরে হচ্ছে ডাক্তারি যখন আমরা পড়ি, আমরা যে পরীক্ষা দিই সেই প্রশ্নপত্রে কিন্তু যতগুলো প্রশ্ন আসে সবগুলো উত্তর দিতে হয়।
1: আচ্ছা,
0: মানে 10টা যদি প্রশ্ন করা হয় 10টাকেই উত্তর দিতে হবে, এর মধ্যে অর বলে কোনো নেই, এটা দাও বা ওটা দাও, চয়েস করার কোনো ব্যাপার থাকে না, মানে সবগুলোকেই উত্তর দিতে হয়। অ্যাটেন্ডেন্সের ব্যাপার, তারপর বিভিন্ন কারিকুলামের দিক আছে, টিউটোরিয়াল প্র্যাকটিক্যাল সব কিছু মিলে এই 4.5 বছর এবং 1 বছর কম্পালসারি ইন্টার্নশিপ হয়ে প্রথম যেটা MBBS কোর্স কমপ্লিট হয় সেটাও, সেটা যথেষ্টই কষ্টসাধ্য। তারপরে আসছে স্পেশালাইজেশন, বিশেষজ্ঞ হওয়া, সেটার জন্য আবার পরীক্ষাতে বসো, তারপর পড়া, এই সময়টা আরও বেশি কঠিন। এই 3 বছর যেটা বিশেষজ্ঞ হওয়ার সময়, ওই সময়টাতে অ্যাকচুয়ালি আমাদের দিন রাত কোনো বিভেদ ভেদাভেদ থাকে না, কত ঘন্টা ডিউটি করলাম সেটা আমরা হিসাব করতে পারি না। কোনো কোনো দিন এমনও হয় কলেজ বিশেষে 36 আওয়ার, 48 আওয়ার, 72 আওয়ার্স কন্টিনিউয়াস হয়তো হসপিটালে থাকতে হয়।
1: আচ্ছা,
0: তারপর হয়তো 5-6 ঘন্টা রেস্ট, তারপর আবার ফিরে আসতে হয়। তো কোনো হিসাব করা যাবে না, যা ডিমান্ড ওই পরিস্থিতিতে সেটা করতে হয়। তো সুতরাং খুব একটা সহজ হেসে খেলে হওয়া যায় না ডাক্তার,
1: একেবারেই সত্যি, একেবারে হেসে খেলে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে গেলেও সেখানে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক পরিশ্রম, ডিলিজেন্স সেখানে থাকতেই হয়,
0: পরিশ্রম তো প্রচুর থাকে।
1: ঠিক, আপনি নিজে একজন ডাক্তার, তো সেই জায়গাতে আপনাকে, আপনার কাছ থেকে জানতে চাইবো যে একজন ভালো ডাক্তার বলতে আপনি কি বোঝেন।
0: এটা পারসেপশান এক একজনের কাছে এক এক রকম হবে। আমি আমাকে নিশ্চয়ই ডক্টর দেবী শেঠি বা ডক্টর বেনুগোপালের সাথে তুলনা করব না, কিন্তু আমি নিজে যেটা হতে চাই সেটা হচ্ছে যে আমাকে, আমার কাছে যারা আসবে তাদের সব সমস্যার সমাধান আমি করতে পারবো না, কিন্তু আমি যদি করতে নাও পারি ওদেরকে, আমাকে আমার গাইড করাটা হচ্ছে একটা বিশেষ দায়িত্ব।
1: একদম একদম,
0: তো সেটার আগে আমাকে ওদের কথা শুনে পেশেন্টের বিভিন্ন পসিবিলিটিগুলো বিবেচনা করে আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া, সেটা সেই ক্ষমতাটা থাকতে হবে। আর হচ্ছে রোগীরা যখন এসে কথা বলছেন, ওদের সাথে ওদের কথাটা কি সেটা প্রথমত ভালো করে শুনতে হবে।
1: আচ্ছা, মানে তাদের অসুবিধাটা কি আছে, কি বলতে চাইছেন।
0: ওই জায়গাতে অ্যাটেনটিভনেস এবং ধৈর্য, মনোনিবেশ করা এবং ধৈর্যশীল হওয়া, এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ গুণ।
1: পেশেন্স একটা খুব

0: গুরুত্বপূর্ণ।
1: দ্বিতীয়ত হচ্ছে অ্যানালিটিক্যাল পাওয়ার, যেটা আমি শুনছি সেটার অন্তর্নিহিত অর্থটা কি, আন্ডার ভেতরে কি বলতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে পেশেন্ট বা পেশেন্টের সাথে যারা আসছেন তাদের, সেই অ্যানালিটিক্যাল পাওয়ারটা থাকা দরকার, বিশ্লেষণ ক্ষমতা,
0: বিশ্লেষণ ক্ষমতা। আচ্ছা,
1: তারপর হচ্ছে আমাদের নলেজ কম বেশি সবারই মোটামুটি থাকবে কাছাকাছি, সেই নলেজ বা জ্ঞানটাকে, যে ইনফরমেশান আমাদেরকে আছে সেটাকে প্রয়োগ করা, তাহলে এই গুণগুলো যদি থাকে আমি ভালো ডাক্তার হতে পারবো।
0: ওকে,
1: আর প্রথমত যেটা হয় যে পেশেন্ট পেশেন্ট পার্টি আসছেন, আমি আমার সাথে মুখোমুখি হলো, ওদের সাথে যে কমিউনিকেশান এস্টাবলিশ করা সেটাও একটা আর্ট এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রথম কথাতেই, প্রথম কথোপকথনেই যদি আমাদের মধ্যে সম্পর্কটা একটা বিশ্বাসের এবং ভরসার তৈরি না হয়, তাহলে তারপর আমি যত ভালো করেই কাজ করি অপর দিকে যারা আসছেন আমার কাছে ওদের মনের মধ্যে একটা না একটা কিছু বিরূপ প্রতিক্রিয়া থাকতে পারে, তো সেই দিকটা আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে কমিউনিকেশান স্কিল, আমাদের ধৈর্য, প্রয়োগ ক্ষমতা এবং বিশ্লেষণ ক্ষমতা, আর এর পেছনে হচ্ছে জ্ঞান, এইগুলো যখন থাকবে তখন আমরা একজন ভালো ডাক্তার হতে পারবো।
0: দারুণ বললেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে যখন একজন রোগী আসছেন সে তো নিজেকে এক্সপ্রেস করতে চাইছে যে ডাক্তারবাবু আমার এ মুখটা হয়েছে, ওই দিন সেটা হয়েছিল, সেটা হয়েছিল, মানে একটা লেংদিভাবে অনেক সময় বলে, কিন্তু আপনি হয়তো দুটো কথা শুনেই বুঝতে পেরে গেছেন যে এটা কোন দিকে ইন্ডিকেট করছে, তো সেই সেই মুহূর্তগুলো, কারণ আপনি হয়তো যখন হসপিটালে বসছেন তখন অনেকজন পেশেন্টের সঙ্গে আপনার কথা বলতে হচ্ছে, অনেকে হয়তো ওয়েট করে রয়েছে, তো সেই জায়গাগুলো কিভাবে হ্যান্ডেল করেন?
1: একটা জিনিস কি, অ্যাকচুয়ালি আমরা যত বেশি রোগীর কাছ থেকে রোগীর অসুবিধাগুলো এবং সমস্যাগুলো শুনবো তত ভালো ডায়াগনোসিস হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে কি হয়, যিনি আসছেন পেশেন্ট আসছেন, ধরো তুমি পেশেন্ট আমার কাছে এলে, তো তুমি ভাবছো যে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেম, এবার তুমি এটাও ভেবে নিয়েছো যে আমি দিল্লি গিয়েছিলাম সেখানে রাস্তার পাশে থেকে চপ খেয়েছিলাম, সেখান থেকে প্রবলেমটা শুরু। তো এবার যদি তুমি আমাদেরকে অসুবিধাটা বলতে গিয়ে ওই 5 বছর আগে দিল্লি গেছিলাম থেকে শুরু করো, তাহলে আমি অ্যাকচুয়ালি জানি না এই যে কথাটা বলছো সেটা গুরুত্বপূর্ণ কি না। তাহলে এটা আমি আপিল করব সবাইকে, আপনারা যখন আসবেন আমাদের কাছে, আপনি এখন কি অসুবিধাটা ভোগ করছেন, ফেস করছেন, সেটা দিয়ে শুরু করুন।
0: আচ্ছা,
1: ধরো তোমার পেট ব্যথা হচ্ছে, তাহলে পেট ব্যথা দিয়ে শুরু করুন যে আমার কালকে থেকে পেট ব্যথা হচ্ছে, বা 3 দিন থেকে বা 4 দিন থেকে পেট ব্যথা হচ্ছে, বা একটু পরে পরে পেট ব্যথা হচ্ছে। তো যেই এই কথাটা বলবেন তখন আমার সমস্ত চিন্তাভাবনাগুলো এটার আশেপাশে চলে আসবে।
0: ঠিক ঠিক।
1: তারপর আপনি বলতে পারেন যে কবে থেকে শুরু হয়েছে, কী করে শুরু হয়েছে, তখন আমি বুঝবো এটা রিলিভেন্ট কি
0: ইরিলিভেন্ট না। আচ্ছা,
1: রিলিভেন্ট না।
0: তো এই ব্যাকগ্রাউন্ডটা দরকার, কিন্তু সেই সব ক্ষেত্রে না, সেটা শুরুটা একেবারে রিসেন্ট টাইম থেকে শুরু করা
1: করতে হবে, না হলে আমাদেরকে আমরা অ্যাকচুয়ালি কোরিলেট করতে পারি না, আমি কোনটা মনে রাখবো কোনটা উপেক্ষা করবো। আর ওই সময়টাতে যখন আমি বলি যে এখন কি হয়েছে বলুন, এখন কি হয়েছে বলুন, 2-3 বার হয়তো আমাদেরকে কোনো কোনো সময় বলতে
0: হয়,
1: তো যিনি বলছেন উনি ভাবছেন যে আমি শুনতে চাইছি না।
0: ঠিক ঠিক।
1: এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং প্রায়ই হয়। আরেকটা হচ্ছে যে আপনি যখন আসছেন আমি ধরে নেব যে আপনি আমাকে বিশ্বাস করেই আসছেন
0: একেবারেই,
1: কিন্তু অসুবিধাটা বলেই কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে এটা এখানে হবে কি না, বা আপনার আপনার পক্ষে সম্ভব হবে কি না, এই ধরনের যখন প্রশ্নগুলো আসে তখন কি হয়, তখন আমি ধরে নিচ্ছি যে আপনি আমাকে আসলে বিশ্বাস করছেন না।
0: আচ্ছা,
1: একটা ট্যাকটিক্যাল গেম চলে আসে, সেটা হওয়া ঠিক না,
0: সেটা হওয়া ঠিক না।
1: আপনি যদি আমাকে সমর্পণ করেন তখন আমার দায়িত্ব আপনাকে রাস্তা দেখানো,
0: একদম
1: সবকিছু আমি পারবো না।
0: ঠিক ঠিক।
1: আমি আপনাকে বলবো যে এটার জন্য আপনাকে ওখানে যেতে হবে, আর যেটা আমার পক্ষে সম্ভব অবশ্যই আমি করবো।
0: একেবারেই সত্যি তাই,
1: মানে

0: এই জায়গাটাতে সততা, আমার তরফ থেকে যেমন সততা দরকার, উল্টো দিক থেকে সততা দরকার। তো যখন এই দুতরফ থেকে সততা হবে, থাকবে, তখন সম্পর্ক অবশ্যই ভালো হবে।
1: আমরা ডাক্তার এবং চিকিৎসক এবং যে মানে পেশেন্ট রোগী রয়েছেন তাদের সম্পর্ক অবশ্যই আমরা অল্প বিস্তর বলছি, আরও আমরা গভীরে যাব। কিন্তু তার আগে এই যে চিকিৎসা, চিকিৎসা আপনার পেশা চিকিৎসা অবশ্যই, কিন্তু তার পাশাপাশি চিকিৎসা কি শুধু পেশা হিসাবেই দেখেন আপনি, নাকি সেটাকে মানবিক দায়িত্ব হিসাবেও দেখেন কোথাও না কোথাও, এবং সেটা কীরকম হওয়া উচিত?
0: দুটোকে আলাদা করা অনেক সময়ই মুশকিল। যে আমরা সবাই প্রথমত এটাকে পেশা হিসাবেই দেখব, কিন্তু যখন আমরা কোনো একটা রোগীকে দেখছি, একবার দেখছি, দুবার দেখছি, বা কাউকে কষ্ট পেতে দেখছি আমার সামনে, তখন আমাদের মধ্যে মানবিক কোনো প্রতিক্রিয়া হবে না, সেটা তো হয় না।
1: নিশ্চয়ই
0: ইমোশনালি আমরা অ্যাটাচড হয়ে যাই
1: একেবারে,
0: আর সেটা কোনো কোনো সময় এমন হয় যে আমি বুঝতে পারছি না কি হচ্ছে, কিন্তু আমাকে এখন সাপোর্ট করতে হবে, মানে এরকম পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হয়, তখন আমরা জানি আমাদের ভেতরে কি চলতে থাকে।
1: ঠিক ঠিক ঠিক ঠিক বাহ। তো এই যে ডাক্তার এবং রোগীর সম্পর্ক, এই সম্পর্কটা এতটা গুরুত্বপূর্ণ কেন? আপনি নিজের মনের ভাবের কথা বললেন, ইমোশনের কথা বললেন, তো এই যে ইমোশনটা এই জায়গাটাতে এতটা গুরুত্বপূর্ণ কেন?
0: খুব অ্যাকচুয়ালি কঠিন প্রশ্ন এটাকে, এটাকে উত্তর দেওয়াও কঠিন। কারণ রোগী যারা আসছেন ওরা জানেন না যে ওনাদের রোগটা একদম সহজ সরল কিছু না, অত্যন্ত জটিল কিছু। তো একটা অ্যাপ্রিহেনশান থাকবেই, আর আমরা যখন দেখছি তখনও কিন্তু প্রথম আমি জানি না যে সাধারণ একটা সমস্যা বলে এলো, তারপর হয়তো আমরা যখন এক্সামিন করছি, ইনভেস্টিগেশন করছি, অনেক বড় বড় কিছু বা জটিল কিছু বেরিয়ে আসতে পারে। তো ওই সময় এমন হয় যে আমাদেরকে সময় দিতে হয়, আমাদের নিজেদের সময় যেমন দিতে হয়, পেশেন্টদেরকেও আমাদেরকে সময় দিতে হয়।
1: আচ্ছা,
0: তো এই সময়টা দেওয়া, সেটা দুতরফ থেকে, মানে বিশেষ করে রুগীদের পক্ষ থেকে এবং রুগীর পরিবার পরিজনদের পক্ষ থেকে একটা টেনশন তো থাকে যে হচ্ছে কি না, কি হবে কি হবে। তো যদি সম্পর্কটা ভালো থাকে তাহলে কি হবে, বিলিপটা থাকবে যে না, ডাক্তারবাবু আমার ভালোই করবেন, না হলে তো বলবেন, আমার ওই যে বিশ্বাস এবং ভালো সম্পর্ক থাকা, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি তড়িঘড়ি কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হয়, কোনো সময় তো ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
1: ঠিক ঠিক ঠিক ঠিক একদম। একটা বিষয়, এই যে একজন রোগী যখন প্রথমবার আপনার কাছে এলো, তাকে হয়তো আপনি প্রথম কোনো দিন দেখেননি, সেও আপনার কাছে প্রথম এলো, তো সেই রোগীটা যাতে আপনার উপর বিশ্বাস করে, আপনার অ্যাপ্রোচটা কীরকম হয় জেনারেলি? মানে কেউ যখন আসছে সে নিজে অনেকটা ভয় পেয়ে রয়েছে, কি রোগ হয়েছে সে জানে না, নিজের মনে অনেক সন্দেহ আছে, ভয় রয়েছে, তখন যখন আপনার কাছে আসছে আপনার অ্যাপ্রোচটা কীরকম থাকে তার প্রতি?
0: ওনাকে যদি আমি বলতে দিই ওনার সমস্যাটা, আর উনি যদি বুঝতে পারেন যে আমি ওনার কথা মনোযোগ দিয়ে শুনছি এবং গুরুত্ব দিয়ে শুনছি, সেটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় যখন আমাদের সম্পর্কটা তৈরি হয়, বিশ্বাসও তৈরি হবে। তারপর আমি কি জিজ্ঞেস করছি, ওনার সমস্যা শুনে এর পরিপ্রেক্ষিতে কনসিকুয়েন্সিয়াল কোশ্চেন্সগুলো কী আসছে, এগুলো থেকে রোগীর মনের মধ্যে একটা বিশ্বাস বা অবিশ্বাস তৈরি হতে থাকে।
1: ঠিক ঠিক। একজন রোগীর কথা যদি বলি, এবারে একজন রোগীর চিকিৎসকের প্রতি কি এক্সপেকটেশন থাকা উচিত যখন তিনি আসছেন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাটা নিতে, তার সঙ্গে কথা বলছেন, তাকে জানাচ্ছেন নিজের সব কিছু, তার কি কি এক্সপেকটেশন থাকা উচিত সেই জায়গায়?
0: সব রোগীরই প্রথম যেটা এক্সপেকটেশন বা আশা থাকবে যে আমি ভালো হয়ে যাব, আর এটা এক নাম্বার তো থাকবেই
1: থাকবেই, হ্যাঁ সেটা তো,
0: সাথে এটাও থাকা দরকার যে উনি আমাকে গাইড করবেন।

0: ঠিক
1: পথ দেখাবেন, প্রয়োজন হলে কী করতে হবে সেটা উনি বলবেন। এই দুটো জিনিসে থাকলে পরেই এত, এই দুটো জিনিসেই থাকা উচিত, এই দুটো জিনিস থাকলেই হবে।
0: ঠিক, তো অনেক সময় এমনও তো হয় যে প্রথম কোনো রোগী এলো, তার হয়তো জ্বর, আপনি দেখে আন্দাজ করলেন যে এই কারণে হয়তো জ্বরটা হতে পারে, একটা ওষুধ দিলেন, সেটা কোনো কারণে হয়তো দুদিন বা তিন দিন পরে ওষুধটা কাজ করলো না, আপনি প্রথমেই বলে দিলেন যে আপনি তিন দিন ওষুধটা খান বা সাত দিন ওষুধটা খান, খেয়ে আবার আসুন। কিন্তু সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মানে বিশেষ করে এখন তো ইঁদুর ধরে আমরা সকলে ছুটছি, আমাদের কাছে সময় একেবারেই কম, মানে নেই বললেই চলে, আমাদের সব কিছু একেবারে ফাস্টফুডের মতো আমাদের হাতে চাই, মুহূর্তের মধ্যে এখন মনে হয়েছে এখনই চাই, ফলটাও এখনই চাই। তো আমরা এই যে এক্সপেকটেশন করছি যে ডাক্তারবাবুর কাছে যাব মানে ডাক্তারবাবু দেখবেন, আমাকে ওষুধ দেবেন, আমি সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাব, এই এক্সপেকটেশনটা বিশেষ করে আজকালকার দিনে, সেটা সেটাকে কিভাবে দেখেন আপনি?
1: এই এটা আমাদের যে রোগী এবং ডাক্তার সম্প্রদায়ের মধ্যে যে সম্পর্কের একটা অবনতি হয়েছে, এটার অন্যতম একটা কারণ এটা।
0: আচ্ছা,
1: আমি একটা ঘটনা আপনাকে বলি, সেটা আমাদের রাজ্যের নয় কিন্তু এটা আমাদের বিভিন্ন কনফারেন্সে এবং পত্রপত্রিকায় ওই সময় খুব আলোচিত হয়েছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: একটা শিশু জ্বর নিয়ে এসেছিল কোনো একজন শিশু বিশেষজ্ঞের কাছে। একদিন ওষুধ খাওয়ার পর জ্বর কমেনি, দ্বিতীয় দিন আরেকদিন আরেকজনের কাছে গেছে, তো এরকম করে ১৩ জন ডাক্তারের কাছে যাওয়ার পরে মাসখানেক পরে, মাসখানেক সময়ের মধ্যে প্রায় ১৩ জন ডাক্তারকে দেখিয়েছেন এবং শেষে আনকনসাস হয়ে হসপিটালে ভর্তি হয়। সেখানে ওর রক্তের একটা ক্যান্সার ডায়াগনোসিস হয়। পেশেন্টের পিতামাতা ওরা কেস করেছেন যে এর আগে যতজন ১৩ জন ডাক্তারকে দেখিয়েছেন সববার এগেনস্টে, কেন তারা রোগ ধরতে পারেনি। জ্বর নিয়ে এলো বা সর্দি যে কোনো কিছু নিয়ে এলো আমাদের কাছে, আমরা সমস্ত কিছু শুনে মোস্ট প্রবাবল একটা ডায়াগনোসিস করব, সেটা হচ্ছে প্রভিশনাল ডায়াগনোসিস। সাথে আমাদের মাথায় থাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, আর কী কী পসিবিলিটি হতে পারে যেগুলো কম সম্ভাবনা বা কম মানুষের হয়। একটা রোগ যেটা ধরুন এই সমাজে ১০ জনের হয় বা ১০০ জনের মধ্যে ৫০ জনের হয়, আর আরেকটা রোগ ১০০ জনের মধ্যে ১ জনের হয় বা আরেকটা রোগ ১,০০০ মানুষের মধ্যে ১ জনের হয়, তো আমি কোনটা প্রথম ভাববো?
0: নিশ্চয়ই যেটা বেশি হয় সেটাই
1: ভাববো। যার কাছেই যাবেন, এই ১৩ জন ডাক্তারের সবাই তো প্রথমটাই প্রথম ভাববে।
0: ঠিক ঠিক ঠিক,
1: পরেরগুলো তো ভাববার উনি সময় পাননি, কোনো একজনও পাননি,
0: মানে উনি তো আর রিপিট করে ওনার কাছে আর জানিনি, অন্য ডাক্তারের কাছে চলে গেছেন। হ্যাঁ আচ্ছা,
1: তো প্রথমজনই হয়তো ডায়াগনোসিস করতে পারতেন কিন্তু মিস হয়েছে, এ কারণে যে উনি দ্বিতীয়বার দেখার সুযোগ পাননি।
0: ঠিক ঠিক ঠিক, তো মানে সবার কাছেই প্রথমবার গেছেন,
1: আমি সবাই প্রথমবার যেটা ভাবা উচিত সেটা ভেবেছেন বা দ্বিতীয়বারের কথা ভেবেছেন, তো এই সমস্যাটা এরকম একটা ঘটনা হয়েছিল। কেন হয়েছিল? যে আমরা বেশি তাড়াহুড়া করছি,
0: ঠিক
1: কাউকে ভরসা করতে পারছি না, বিশ্বাস রাখতে পারছি না, এরকম সমস্যা না হওয়াই ভালো।
0: ঠিক, আর বিশেষ করে আপনি যেটা বললেন যে প্রথম যখন কোনো রোগীর সাথে আপনি কথা বলছেন, এমনভাবে কথা বলছেন যে যাতে সে আপনাকে ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে, তো সেই জায়গাতে যখন আপনি কথা বলেন বা যে কোনো ডাক্তার যখন কথা বলেন একটা রোগীর সাথে, কি কি বিষয় মাথায় রাখা উচিত?
1: একটা তো ওনার সমস্যাটা কি সেটা ভালোভাবে বুঝতে হবে। তো ওই কথা কথোপকথনটা কী ধরনের হবে বা আমি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো বা কোন ভাষাটাকে কীভাবে ব্যবহার করব, বডি ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে ব্যবহার করব, এই সবগুলো বিষয়ই চিন্তা করতে হয় তাৎক্ষণিকভাবে। পেশেন্টকে দেখে আমাদের একটা অ্যাসেস করে নিতে হয় যে আমি কিভাবে কথা বলবো।
0: আচ্ছা,
1: তো সেটা আমরা আসলে রোগীদের সাথে কথা বলতে বলতে বা মানুষের সাথে কথা বলতে বলতে এটা দেখেই আমাদেরকে তৎক্ষণাৎ অ্যাসেস করে নিতে হয়। কখনো কখনো ভুল হয়, দেখা যায় যে আমি খুব সাধারণ ভাষায় কথা বলছি, তারপরে দেখলাম না ওনার জ্ঞান এত বেশি যে আমি আরও অনেক গভীরভাবে কথা বলতে পারি।
0: আচ্ছা,

0: তো এরকম ব্যাপারগুলো তো হয়, তো অ্যাসেস করতে হয় আমি কীভাবে কমিউনিকেটটা করব।
1: মানে চিকিৎসা যে পুরো পদ্ধতিটা রয়েছে, পুরো যে প্রসেসটা রয়েছে, সেই প্রসেসের মধ্যে হিউম্যান কানেকশন বা কমিউনিকেশন একটা বড় অংশ, তাই তো?
0: ভীষণ গুরুত্বপূর্ণ, এটা সায়েন্স তো বটেই, এর মধ্যে আর্টস মানে শিল্প অনেকখানি,
1: শিল্প অনেকখানি সত্যি। সায়েন্স তো বটেই চিকিৎসা বিজ্ঞান, কিন্তু তার পাশাপাশি মানুষের কাছ থেকে যখন মানুষের কাছে বসে যখন আপনি জানবেন, তখন সেখানে শিল্প অনেকটাই কাজে আসে।
0: আসলে এই পেশেন্টের সাথে কথা বলতে বলতে আমরা সমাজের এত কিছু অনেক সময় জেনে ফেলি,
1: বা
0: তাদের জীবনযাত্রা, তাদের সমস্যা, সমাজ ব্যবস্থাতে কোন কোন জায়গায় কী কী হচ্ছে, অনেক সময় রাজনৈতিক চিত্র, অনেক কিছুই চলে আসে।
1: বাহ, দারুণ ব্যাপার। অনেক সময় রোগীদের একটা অভিযোগ থাকে যে ডাক্তারবাবু সময় দেন না। আপনি একটু আগে যেটা বলছিলেন যে আপনি,
0: এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা, এ কারণে বলবো যে ইউএসএতে ধরুন আমার সাথে যারা পড়াশোনা করেছে তাদের মধ্যে কেউ কেউ ইউএসএতে কাজ করে, তো ওদের জন্য বরাদ্দ থাকে প্রতিদিন 10 জন পেশেন্ট।
1: ওকে,
0: যেদিন উনি ওপিডি করছেন নট মোর দেন 10 পেশেন্ট, কোনোভাবেই 10 পেশেন্টের বেশি দেখবেন না। ওয়ার্কিং আওয়ার 8 ঘন্টা, 8 ঘন্টা ওপিডি করবেন, 10 জন পেশেন্টকে দেখবেন। আমাদের যেদিন ওপিডি করছি আমরা কতজন পেশেন্ট দেখছি, 4 ঘন্টা, 5 ঘন্টা বা 6 ঘন্টা ওপিডি করতে হচ্ছে, ওই 6 ঘন্টায় 150-200, কোনো কোনো সময় আরও বেশি পেশেন্ট দেখতে হয়।
1: ঠিক,
0: তো এই 200 পেশেন্ট যারা আসছেন আমরা 4 জন বা 5 জন মিলে দেখছি, মানে 50 জন দেখছি, গড়ে 40 জন দেখছি, 50 জন দেখছি।
1: ঠিক ঠিক ঠিক।
0: তাহলে বা সিএমসি ভেলোরে যদি যান, ওখানে 16 জনের বেশি পেশেন্ট দেখবেন না কোনো পেশেন্ট, কোনো ডাক্তার।
1: আচ্ছা,
0: তো উনি যেই সময়টা যতখানি ধৈর্য ধরে সময় নিয়ে দেখতে পারবেন, তো আমার আমার পক্ষে এতখানি সময় তো আমি দিতে পারবো না। তো
1: আরো রোগী দাঁড়িয়ে রয়েছেন,
0: আমাকে তো যারা এসছেন সবাইকে দেখতে,
1: সবাইকে দেখতে,
0: এখন একটু লিমিটেশন নেই, লিমিট করা হয় না। আমার চেম্বারে আমি 10 জন পেশেন্টকে বুক অ্যাপয়েন্টমেন্ট দিই, তারপরেও মানুষ এসে এর বাইরে আমাকে দেখতে হয়। তো যখন হসপিটালে দেখছি যারা আসছেন আমি আই ক্যানট বার,
1: ঠিক ঠিক ঠিক,
0: তো যতজন আসবেন সবাইকে দেখতে হবে, সেক্ষেত্রে তো সময়ের একটা সমস্যা হয়ে যায়। এ কারণে অনেক সময় এমন হয় যে আমরা রোগী যখন বলছেন, পেশেন্ট যখন আমাদেরকে সমস্যার কথা বলছেন, আমরা হয়তো ওনাকে গাইড করে লিড করার চেষ্টা করি, এটা হয় এটা হয় এরকম করে আমরা সময়টাকে বাঁচানোর চেষ্টা করি। তো অনেক সময় মানে
1: প্রবাবল কি কি হতে পারে সেটা আপনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন, যদি হয় তো সেটা আপনি ডায়াগনোসিসে,
0: এ কারণে একটা সমস্যা তো হয়, সময়ের অভাব থাকে।
1: ঠিক ঠিক। তো বর্তমানে যদি দেখা যায় যে ডাক্তার রোগীর যে সম্পর্ক, সেটা আপনিও বললেন যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে যে কোনোভাবেই হোক, সেটা আপনার কি মনে হয় কেন হয়েছে এবং সেটাকে কি কমানো কিভাবে সম্ভব?
0: ওভারঅল যেটা মিডিয়াতে আপনি আমরা পড়ি বা দেখি বিভিন্ন জায়গাতে যা কিছু হচ্ছে, ডাক্তার পেশেন্ট সম্পর্ক খারাপ হচ্ছে। আমরা যদি ইন্ডিভিজুয়ালি দেখি যে আপনি কাকে দেখান, যে কোনো একজন মানুষকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কাকে দেখান, ধরুন আমাকে দেখায় সবসময় আমাকে দেখায় কোনো একটা পরিবার, তো ওদেরকে জিজ্ঞেস করুন যে আমার সাথে সম্পর্ক খারাপ কি না।
1: আচ্ছা,
0: এরকম করে দেখবেন যে ইন্ডিভিজুয়ালি যদি আমরা যাই তাহলে হয়তো সম্পর্কটা আসলে এত খারাপ না।
1: ঠিক ঠিক ঠিক।
0: তো ওভারঅল একটা, আর যত জায়গাতে আমরা গণ্ডগোল দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বা 99% ক্ষেত্রে, বা 90% বললাম, 90% ক্ষেত্রে দেখা যাবে যে রোগী এবং রোগীর যে একদম ঘনিষ্ঠ আত্মীয় ওদের সাথে আমাদের গণ্ডগোল হচ্ছে না।
1: আচ্ছা,
0: গণ্ডগোল হচ্ছে বাইরে থেকে যারা আসছেন,
1: ওকে,
0: ওদের দূর থেকে সারাক্ষণ ছিলেন না, জানেন না।

0: হঠাৎ করে এসছেন, হয়তো ওই টাইমে হ্যাঁ
1: উত্তেজিত হয়ে গেছেন, হয়তো পেশেন্ট মারা গেল, বিশেষ করে
0: ওই সিচুয়েশনগুলোতেই হয়।
1: এসে কেন মারা যাবে, চিকিৎসা হয়নি ঠিক মতো, বিভিন্ন রকমের কথাবার্তা হয়। কিন্তু যারা প্রথম থেকে ছিলেন ওদের সাথে আমাদের খুব বেশি গন্ডগোল কখনো হয় না।
0: ঠিক, মানে তারা যেহেতু ওইখানে বুঝতে পারেন যে কীভাবে কোন প্রসেসে ডাক্তারবাবু এগিয়েছেন, কীভাবে মানে আপডেটেড থাকেন, যেহেতু তারা
1: ইস্যু হয় আমাদের অনেক সময় কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়।
0: আচ্ছা,
1: আমরা কী করছি সবটা আমরা বুঝাতে পারি না।
0: আচ্ছা, ওকে ওকে,
1: ওই একটা সমস্যা হয়। তো এই সমস্যাটাকে হ্যান্ডেল করা বেশ কঠিন আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে, কারণ পেশেন্ট ধরুন আমার ওয়ার্ডে 50 জন বা 60 জন পেশেন্ট ভর্তি আছেন। তো যারা সিরিয়াস তাদেরকে আমরা ডেকে হয়তো বললাম, কিন্তু 50 জন 60 জন পেশেন্ট পার্টিকে সবাইকে 5 মিনিট 10 মিনিট করে সময় দিয়ে কথা বলে বুঝিয়ে বুঝানো

0: কঠিন আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে। কারণ পেশেন্ট ধরুন আমার ওয়ার্ডে 50 জন বা 60 জন পেশেন্ট ভর্তি আছেন, তো যারা সিরিয়াস তাদেরকে আমরা দেখে হয়তো বললাম, কিন্তু 50 জন 60 জন পেশেন্ট পার্টিকে সবাইকে 5 মিনিট 10 মিনিট করে সময় দিয়ে কথা বলে বুঝানো আমাদের সময়টা কোথায়।
1: ঠিক,
0: আমাদেরকে তো পেশেন্টটাও দেখতে হবে, পেশেন্টের কাজগুলোও করতে হবে, তারপর এক্সট্রা একটা টাইম বের করতে হবে যাতে পেশেন্ট পার্টির সাথে কথা হবে। তো আমাদের হাতে ওই যদি 5 মিনিট করে আমি 50টা পেশেন্ট পার্টিকে সময় দিই তাহলে 250 মিনিট কতক্ষণ সময়।
1: ঠিক ঠিক ঠিক। ডাক্তারবাবু, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে কেন খারাপ হচ্ছে, তো এর থেকে কি আমরা বেরোতে পারি, কি কীভাবে বেরোতে পারি? এই যে সম্পর্ক ডাক্তার এবং পেশেন্টের, যে সম্পর্কটা হয়তো কোনো কোনো জায়গাতে গিয়ে একটু খারাপ হচ্ছে, কিছু কিছুটা হয়তো খারাপ হচ্ছে, যেটা আপনি বললেন যে ইমিডিয়েট যাদের সঙ্গে, যারা রিলেটিভসরা রয়েছেন তাদের সঙ্গে হয়তো খারাপ নয়, কিন্তু বাইরে একটা মানে অন্যরা যারা আছেন যারা হয়তো জানেন না সঠিকভাবে তাদের সঙ্গে খারাপ হচ্ছে, সেই জায়গাটা কিভাবে মানে এড়িয়ে যাওয়া? কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি এই ঘটনাগুলো ঘটেছে। আপনার কি মনে হয়?
0: এটা খুব গভীর সমস্যা, এটাকে হুট করে সমাধান করা যাবে না। আমাদের যারা ব্যবস্থাপক মানে গভর্নমেন্টকে প্রথম বুঝতে হবে যে কেন হচ্ছে। কারণ আমাদের যদি পরিষেবার যেটা ধরুন একদম গ্রাসরুট লেভেল থেকে যদি আমাদের পরিষেবাটা সব কিছু ফেসিলিটিসগুলো থাকে এবং যথেষ্ট নাম্বার অফ ডক্টর, নাম্বার অফ সিস্টার, হেলথ কেয়ার প্রোভাইডার, নাম্বার অফ হেলথ কেয়ার প্রোভাইডার যদি এডিকুয়েট থাকে, তাহলে কিন্তু আমাদের এক একজন কতজন রুগীকে দেখছি সেই সংখ্যাটা অনেক কমে যাবে। তখন আমাদের সাথে এমনিতেই পেশেন্ট এবং পেশেন্ট পার্টির কথোপকথন অনেক বেশি হবে,
1: তারাও বুঝতে পারবে,
0: তখন আমাদের মধ্যে রিলেশনশিপটা এমনিতেই ডেভেলপ করবে। আর সাথে হচ্ছে যে ডাক্তারদেরকে তার হসপিটালের ওয়ার্কের জন্য যে সময়টা দেওয়া দরকার ওই সময়টা শুধু তাকে এমনভাবে একটা মানে সিস্টেম করতে হবে যেখানে আমরা যে সময়টা হসপিটালে কাজ করার কথা ওই সময়টা আমরা হসপিটালেই কাজেই যেতে থাকি।
1: ওকে, ঠিক। এবারে একটা প্রশ্ন যেটা হয়তো তার সঠিক উত্তর একটু সমস্যাপূর্ণ হতে পারে, কেন বলছি, কারণ সামাজিক মাধ্যম, এই সামাজিক মাধ্যম বা ওভারঅল যদি আমি ইন্টারনেটের কথা বলি, অনেক ক্ষেত্রে আমাদের অনেক সাহায্য করছে, এখন এআইও অনেক ক্ষেত্রে আমাদের সাহায্য করছে বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনা হোক, যে কোনো ঘরের কাজেই হোক বা কোনো কিছু দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রেই হোক, অনেক ক্ষেত্রেই আমরা সাহায্য পাচ্ছি ইন্টারনেট থেকে। কিন্তু চিকিৎসার ক্ষেত্রে যদি বলি, হয়তো আপনি চিকিৎসক হিসাবে কিছু সাহায্য নিতে পারেন, কিন্তু আমি বা আমার মতো যারা পেশেন্টরা রয়েছেন, যখন কোনো একটা রোগ হচ্ছে হুট করে হয়তো আমরা সেই সিমটমসগুলো ইন্টারনেটে সব দিয়ে দিলাম, সেখানে একটা জিনিস চলে এলো, সেটা অনুযায়ী আমি ওষুধ খেয়ে নিলাম বা কিছু, সেই জিনিসটাকে কি বলবেন? এখন তো চলছে এই জিনিসগুলো,
0: ইয়েতে দেখবেন, আজকাল দেখবেন আমাদেরকে অনেক বেশি ইনভেস্টিগেশন করাতে হয়।
1: আচ্ছা,
0: কারণ ধরুন মাথা ব্যথা সবচেয়ে কমন কারণগুলোর মধ্যে হচ্ছে সাইনোসাইটিস, ক্লাস্টার হেডেক, মাইগ্রেন। কিন্তু আপনি যেই মাথা ব্যথা নিয়ে ইন্টারনেট সার্চ করবেন, প্রথমেই আসবে হয়তো ব্রেন টিউমার, ক্যান্সার,
1: মানে একেবারে এক্সট্রিম যেটা হতে পারে সেটা দিয়ে
0: শুরু করবে। তারপরে হয়তো আরো 50টা কারণ লিখেছে।
1: আচ্ছা,
0: লিখবে সবগুলোই।
1: হ্যাঁ,
0: কিন্তু যেই আপনি প্রথমেই পড়লেন সবচেয়ে সিরিয়াস,
1: আমার চোখটা তো ওইখানেই
0: আটকাবে, আপনি ভয়ও পাবেন।
1: ঠিক
0: যদি আমার হয়ে থাকে, কিন্তু এর হয়তো আমরা যদি পরিসংখ্যান দেখি, দেখা যাবে যে 1000 মানুষ যদি মাথা ব্যথা নিয়ে আসে তাদের মধ্যে একজনের হয়তো থাকবে ব্রেন টিউমার। তো আমি প্রথম হয়তো মাইগ্রেন বা ক্লাস্টার হেডেক, সাইনোসাইটিস এরকম কিছু করে আমি ব্যবস্থাপত্র লিখতে শুরু করলাম, লিখলাম। তারপর পেশেন্ট হয়তো বললো স্যার ক্যান্সার ট্যান্সার না তো।

0: আমি কি করব তখন? আমি কি 100% বলতে পারবো যে না এটা ক্যান্সার না, তো আমাকে একটা সিটি স্ক্যান বা এমআরআই করাতে হবে?
1: ঠিক, একদম।
0: তো এটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? যদি ক্যান্সার হয় বা অ্যাকচুয়ালি জাস্ট একটা সিমটম দিয়ে আমরা তো ডায়াগনোসিস করি না।
1: হ্যাঁ ঠিক, সত্যি।
0: তো আমরা গল্পটা শুনবো, মাথা ব্যথার সাথে কি কি সমস্যা হয়েছে,
1: আচ্ছা,
0: আর কি কি অসুবিধা হতে পারে, আমরা মানে বিভিন্ন দিকগুলো জানতে চাইব এবং এক্সামিন করে দেখব যে কি কি সম্ভাবনা হতে পারে। হয়তো আমার ডিফারেন্সিয়ালের মধ্যে এটা ছিলই না, আমি তো করাতে আমি না, একটা এক্স রে করেই হয়তো শেষ করতাম।
1: ঠিক ঠিক।
0: কিন্তু যেই আমাকে প্রশ্নটা করা হয়েছে, তখন কিন্তু আমাকে ভাবতে হবে যে হাউ টু আনসার দিস কোয়েশ্চন।
1: আচ্ছা,
0: যদি আমি না করি উনি আমাকে বিশ্বাস করতে পারবেন না, মনের মধ্যে একটা খুঁতখুঁত থাকবে, আরেকজনের কাছে যাবেন, আরেকজনের কাছে যাবেন, তো একটু ডিস্টর্টেড রিলেশনশিপ হয়ে যাবে।
1: ঠিক।
0: আরেকটা হচ্ছে সমাজ মাধ্যমে লেখালেখি যারা করছেন, অনেকে আছেন খুব ভালো লিখছেন, সাংঘাতিক সেন্সিবল রাইট আপ, ক্রিয়েটিভিটি অনেক ভালো, আর ঠিক অপোজিটটাও তো অনেকটা হচ্ছে
1: একদম,
0: আর ওয়ান লাইনার ব্লেম করে দেওয়া, ওয়ান লাইনার আলটিমেট জাস্টিস দিয়ে দেওয়া,
1: আচ্ছা,
0: এটাও খুব প্র্যাকটিস হয়। তো ফলে কি হচ্ছে, আমি যখন অনেকগুলো বাজে কমেন্ট পড়ছি, ভালো কথা যিনি লিখেছেন হয়তো অনেক লম্বা লিখেছেন, আমি সেটা পড়ছি না।
1: হ্যাঁ ঠিক ঠিক।
0: তো ভালো কি হচ্ছে, আমার মনে হয় আমাদের নিজেকে জিজ্ঞেস করা উচিত, আমি যা লিখছি, আমি যা বলছি সেটা আমি কতটুকু বুঝে লিখছি, জেনে লিখছি, আমি জানি কি না,
1: ওকে,
0: ব্যাপারটা নিয়ে আমি রিসার্চ করেছি কি না, তারপর আপনি লিখুন। বলুন, সাজেশন তো পেশেন্টদের কাছ থেকে আসতেই থাকে, মানে ধরুন আমি কি আমাদের পরিষেবা, আমাদের হসপিটাল বা আমার চেম্বার বা আমার আমার বাড়িতে ব্যবস্থাপনা, আমাদের পেশেন্ট যারা আসছেন তারাও তো সাজেশন দিচ্ছেন বিভিন্ন সময়, ওদের থেকে সাজেশন কি আমরা নেই না? নেই তো, আমিও নেই। তো যিনি জানেন বা যিনি গুরুত্বপূর্ণ কিছু বলছেন ওটাকেও গুরুত্ব আমাদেরকেও দিতে হবে, আর প্রথম কথা হচ্ছে বিশ্বাস রাখতে হবে,
1: বিশ্বাস রাখতে হবে। ঠিক ঠিক ঠিক। তো আরও একটা কথা যেটা আপনি বললেন, যে চিকিৎসার একটা পদ্ধতি আছে, একটা প্রসেস আছে যেটা থেকে আপনি শুরু করেন জেনারেলি, কিন্তু সব রোগের চিকিৎসা কি চিকিৎসকের নিয়ন্ত্রণে থাকে? এবং যদি না থাকে তাহলে সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন বা কিভাবে রোগীর কাছে পৌঁছান তখন?
0: আমাদের যদিও আমাদেরটা সায়েন্স, আমরা কখনো বলি না 2+2=5, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট, প্রত্যেকটা মানুষ রেসপন্স করে ডিফারেন্টলি
1: একেবারে,
0: এবং ভাইরাস ব্যাকটেরিয়া প্রত্যেক প্রতিনিয়ত ওরা নিজেদেরকে বদলাচ্ছে। তো আমি প্রথম যেটা বুঝেছি হয়তো আমি ঠিক, তারপরে আমাকে প্রতিদিন মানে বিশেষ করে একটু যারা সিরিয়াস ওদেরকে আমার প্রতিদিন দেখতে হবে যে নতুন কিছু আসছে কি না,
1: আচ্ছা,
0: নতুন কোনো সিমটম আসছে কি না, কতটুকু ডেভেলপমেন্ট হলো, মানে প্রতিদিনই রেগুলার অ্যাসেসমেন্ট করতে,
1: নিজেকেও আপগ্রেডেশন করতে হবে সব সময়।
0: আমাদের আপগ্রেডেশনের সাথে সাথে যে পেশেন্টকে আমি চিকিৎসা করছি,
1: ওকে, হ্যাঁ,
0: তাকেও আমাকে আমার ফলো আপ,
1: হ্যাঁ,
0: যে ভেরিয়েশন কিছু হচ্ছে কি না,
1: ওকে,
0: ভেরিয়েশন যদি কিছু আসে সেটাকেও দেখতে হবে। ম্যালেরিয়া, পাঁচজন ম্যালেরিয়া পেশেন্ট একসাথে যদি ভর্তি হয়, পাঁচজনের পাঁচ রকম পরিণতি হতে পারে।
1: আচ্ছা আচ্ছা।
0: সেম ট্রিটমেন্ট দেওয়ার পরে কেউ হয়তো কিডনি ফেলিউরে যাবে, কেউ হয়তো সেরিব্রাল ম্যালেরিয়া হবে, কেউ হয়তো লুজ মোশন হবে, সবার ক্ষেত্রে তো সব কিছু হবে না, আবার সবার সেমও হবে না, এ কারণে আমাদেরকে ফলো আপ করতে হয়
1: কে কীভাবে রিয়্যাক্ট করছে ট্রিটমেন্টে, হ্যাঁ, সেটা দেখার জন্য। চিকিৎসকদের উপরে যে মানসিক চাপ সেটা কতটা থাকে? কারণ আমরা সবসময় যখন মানসিক চাপের কথা বলি মূলত রোগীদের কথাই বলি, কিন্তু সেই ক্ষেত্রে চিকিৎসক যখন চিকিৎসা করছেন, সারা দিন ধরে যখন চিকিৎসা করছেন, তার উপরেও কতটা মানসিক চাপ থাকে?
0: এটাকে বলে বোঝানো যাবে না, ভীষণ চাপ থাকে।

0: একটা তো চাপ থাকে যে আমি পেশেন্টটাকে ঠিক মতো ডায়াগনোসিস করেছি কিনা, নিজেকে বারবার জিজ্ঞেস করতে হয়। তারপর যখন আমরা যা এক্সপেক্ট করছি ওই এক্সপেকটেশনের বাইরে যাচ্ছে, তখন তো বারবার ভাবতে হয়, নিজেদের মধ্যে বসে ডিসকাস করতে হয়। তারপর আছে সামাজিক চাপ, হয়তো আমাকে আমার দিদি ফোন করে বলছে ওই পেশেন্টটাকে একটু দেখিস, সেটাও একটা চাপ। এরকমভাবে চাপ, মানে ভয়ঙ্কর চাপ থাকে, সেটা আমাদের পেশারই অংশ, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ থাকবে না।
1: চিকিৎসক হিসাবে আপনার জীবনের সবথেকে আনন্দের মুহূর্তের কথা যদি বলি, সেটা কোনটা?
0: তো ভীষণ মুশকিল অ্যাকচুয়ালি। কোনো যে কোনো জটিল অবস্থায় যখন কেউ আসে, তারপর যখন সুস্থ হয়ে ফিরে যায়, ওই মুহূর্তটা সত্যি খুব আনন্দের। যেমন ধরুন একটা পেশেন্ট দিন দশেক আগে এসেছিল, আনকনসাস, কোনো হিস্ট্রি নেই, কিছু নেই। তারপর আমরা চিকিৎসা করার পর কালকে উঠে বসে কথা বলেছে, কেমন তো ওই মুহূর্তটা সাংঘাতিক আমাদের মনের মধ্যে একটা ভীষণ আনন্দের ইয়ে ছিল। পেশেন্ট পার্টি খুব আনন্দিত, আর ওদের আনন্দ আমাদের আনন্দ একসাথে মিলে সেটা, এরকম অনেক অনেক মুহূর্ত আসবে, মনে পড়বে একটার পর আমি যদি কিছু ভাবতে থাকি।
1: ঠিক ঠিক ঠিক ঠিক।
0: তো আলাদা করে কোনটা সবচেয়ে আনন্দের মুহূর্ত বলা মুশকিল। কেরিয়ারের কথা বলতে পারি, আমি যেদিন প্রথম এমডি পরীক্ষার জন্য সিলেকশন পেয়ে সিলেক্টেড হয়েছিলাম, আমি যেদিন প্রথম বুঝতে পেরেছিলাম যে আমি এমডি কোর পাবো আমার পছন্দের একটা সাবজেক্টে,
1: ঠিক ঠিক ঠিক,
0: সেটা অত্যন্ত আনন্দের ছিল,
1: আনন্দের দিন ছিল। বাহ, দারুণ। আনন্দের মুহূর্তের কথা আপনি পার্টিকুলারলি হয়তো সেভাবে বলতে পারলেন না, এমডির যেটা পড়াশোনার কথা সেটা বললেন। কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল কোনো পরিস্থিতিতে, সেরকম কিছু?
0: হ্যাঁ, আমি ভীষণ ব্যক্তিগত একটা জায়গাতে বলছি, আমার মা অসুস্থ ছিলেন, ডায়ালাইসিস চলছিল। তো একদিন সকালবেলা হঠাৎ করে কিছু সমস্যা হয়েছে, তো বুঝতে পেরেছি যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, সেরিব্রাল স্ট্রোক। তো আমার হসপিটালে ভর্তি হয়েছে, আইসিউতে ভেন্টিলেটরে গেছে। তো কিছুক্ষণ কিছু সময় পর আমরা চার পাঁচজন মিলে একসাথে ইয়ে করে সিটি স্ক্যান করলাম আমরা। তো সিটি স্ক্যান করার পর দেখা গেল যে এত হিউজ ব্লিডিং, অ্যান্ড উইদিন ফিউ আওয়ার্স উই নিউ দ্যাট শি ইজ ব্রেন ডেড। ওই সময় ব্রেন ডেড মিনস ইট ইজ অ্যাকচুয়ালি অফিসিয়ালি ডেড, আমাদের সোসাইটিতে এটা এখনও মানা হয় না। তো আমরা হার্ট বিট যতক্ষণ কন্টিনিউ করছে সেটাকে, ততক্ষণ আমরা ডেড ডিক্লেয়ার করি না। পেশেন্ট পার্টিকে আমরা বলি যে ব্রেন ডেড হয়ে গেছে, ফিরে আসবে না এই জায়গা থেকে, কিন্তু হার্ট চলছে। আমাদের সোসাইটি এখনও রেডি না যে ব্রেন ডেডটাকে ডেড হিসেবে মেনে নেওয়ার জন্য, কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান আমি তো জানি সেটা।
1: ঠিক ঠিক ঠিক ঠিক।
0: তো কিন্তু আমার রিলেটিভদেরকে আমি এক্সপ্লেন করেছি, বাট আই ক্যানট এনফোর্স দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ লাইক দিস। তো ওই সময়টা ভীষণ কঠিন ছিল বলতে লাগবে, অগমন অফ দ্য ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন টু ডিসাইড হোয়াট টু ডু নেক্সট।
1: ঠিক, সত্যি। মানসিক স্বাস্থ্য নিয়ে আপনি বলছিলেন, ডাক্তারদের মানসিক স্বাস্থ্য অবশ্যই আপনি বললেন যে অনেকটাই মানসিক চাপে থাকতে হয় আপনাদের। এই মানসিক স্বাস্থ্য নিয়ে ইদানিংকালে আমরা অনেকটাই কথা বলছি, অনেকটাই অনেকে সচেতন হয়েছি, তো এই মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ?
0: মানসিক স্বাস্থ্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মানসিকভাবে যদি আমরা সুস্থ না থাকি, তাহলে এর প্রভাব আমাদের পেশাগত জীবনে যেমন পড়বে, আমাদের পারিবারিক জীবন এবং সামাজিক জীবনেও পড়বে। তো ধীরে ধীরে দেখা যাবে আমি আরও কঠিনতর পরিস্থিতিতে যাচ্ছি।

0: ওকে,
1: তো যদি আমরা উপলব্ধি করি যে আমি ডিপ্রেশনে যাচ্ছি বা আমি অ্যাংজাইটিতে ভুগছি, ইমিডিয়েটলি হেল্প নেওয়া উচিত। এটা শুধু আমাদের প্রফেশনের জন্য না, যে কোনো কেউ অ্যাংজাইটি এবং ডিপ্রেশন এটা এত কমন আমাদের মধ্যে, কারণ আমরা আমাদের কাজের চাপ এবং পারিপার্শ্বিক ব্যবস্থাপনা সব কিছু মিলে এগুলো থাকবেই, আর এর জন্য হেল্প নেওয়াটা খুব জরুরি। এতে লজ্জার কিছু আছে বলে আমি মনে করি না।
0: বাহ, দারুণ। সত্যি আপনার জীবনের প্রেরণা যদি বলি, প্রেরণাকে আপনাকে কি প্রেরণা দিয়েছে?
1: এতে বলা মুশকিল একজনের নাম বলা। যেমন ছোটবেলা এক ধরনের অনুপ্রেরণা ছিল, সেটা সেখানে বিবেকানন্দ যেমন ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুও ছিলেন।
0: আচ্ছা,
1: পরবর্তী সময়ে বার্নার্ড শো একটা গুরুত্বপূর্ণ প্রেরণা হিসেবে কাজ করেছেন। এবং যখন আমি ডাক্তারি পড়তে শুরু করেছি বেশ কয়েকজন, যেমন স্বর্গীয় দিলীপ দেববর্মা, ডাক্তার দিলীপ দেববর্মা সার্জন, ওনার তরফ থেকে আমি প্রচুর অনুপ্রেরণা পেয়েছি। বা আমি যার আন্ডারে পিজি করেছি, এমডি করেছি, প্রফেসর ইবাতন স্যারের অনুপ্রেরণা, ওই স্যারও আমার কাছে একটা প্রেরণা। এরকম বেশ বিভিন্ন যা সময় এক একজন অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
0: বাহ, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনার থেকে জানবো যে এতক্ষণ যে আমরা কথা বললাম ডক্টর পেশেন্ট রিলেশনশিপ নিয়ে, সম্পর্ক নিয়ে, সেই সম্পর্ককে আরও বিশ্বাসভিত্তিক এবং মানবিক ও ভালো সুন্দর করে তুলতে আমরা কী করতে পারি? সাধারণ মানুষ যারা পেশেন্ট তারা কী করতে পারেন এবং চিকিৎসকরাও কী করতে পারেন? এবং তার পাশাপাশি আজ ডক্টর চেয়ে সেই উপলক্ষ পেশেন্ট এবং যারা ডাক্তাররা রয়েছেন, বিশেষ করে নতুন প্রজন্মের ডাক্তাররা যারা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, তাদের প্রতি আপনার কী বার্তা থাকবে?
1: আমি প্রথমত যেটা বলতে চাইব যে পরস্পরের প্রতি বিশ্বাস রাখা দরকার। আর ডাক্তারদেরকে আমি মানুষকে মানে জনগণের উদ্দেশ্যে একটা আবেদন রাখবো যে ডাক্তাররা চিকিৎসকরা মানুষ, ওদের মানবিক দোষ গুণগুলো থাকবে, রাগ থাকবে, খুশি থাকবে, আনন্দ থাকবে, অনুভূতি থাকবে, তো মেশিনের মতো হতে পারবে না এবং হওয়া উচিতও না।
0: ঠিক,
1: আমাদেরকে প্রথমত মানুষ হিসেবে ট্রিট করতে হবে
0: একেবারে। কারণ অনেক সময় হয়ে যায় যে ডাক্তারবাবু হঠাৎ করে রেগে কিছু একটা বলে দিলেন, সেটা হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসে রোগীদের উপর।
1: তো এই জায়গাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমি একজন মানুষ, আমি আমার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি।
0: একেবারেই, একেবারেই।
1: তো সবসময় আমার মেজাজ, আমার অনুভূতি সব কিছু আমার কন্ট্রোলে থাকবে না সবসময়, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আরেকটা হচ্ছে যে সবাই সততা বজায় রাখুন। অনেক সময় আমরা এটা আমি দেখেছি মাঝে মাঝে এমন হয় পেশেন্ট পার্টিরা যদি অনেক সময় ওই সততার জায়গাটা হয়তো কথা বদলাচ্ছেন, হিস্ট্রি নিতে যাচ্ছে, কথা বদলে যাচ্ছে।
0: ওকে,
1: তো এরকমটা যেন না হয়, যা সঠিক কথা বলুন, যেখান থেকে শুরু হয়েছে মানে যে কারণে আপনি আমার কাছে এসছেন, যে সমস্যাটা আপনাকে নিয়ে এসছে আমার কাছে, সেখান থেকে গল্পটা শুরু করুন। এবং আমরা যদি জিজ্ঞেস করি সেটার উত্তরটা যথাযথ দেওয়ার চেষ্টা করেন। সবসময় আপনি পারবেন না, সবসময় আমার প্রশ্নের উত্তরটা আপনিও বুঝতে পারবেন না কি হবে, কিন্তু আমাকে প্রশ্ন করতে দিতে হবে, না হলে কিন্তু যোগাযোগের মধ্যে একটা গণ্ডগোল হয়ে যাবে। আর আমার অনুজ যারা, আমার জুনিয়র যারা আছে, ওদেরকেও আমি বলবো যে ধৈর্য তো রাখতেই হবে, যতটুকু সম্ভব আমাদের রিয়াকশনগুলোকে মডিফাই করতে হবে, মডিফাই করেই কাজ করতে হবে, আর বিশ্বাসও রাখতে হবে।
0: ঠিক, অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু এতটা সময় আমাদের আজকে দেওয়ার জন্য। তো শ্রোতা বন্ধু, আজকের খোলা আকাশের এই পর্বে আমাদের সাথে আজ

0: ডক্টর ডে স্পেশাল এই এপিসোডে আজকে ছিলেন ডক্টর দীপঙ্কর প্রকাশ ভৌমিক। আমরা কথা বলছিলাম চিকিৎসক এবং রোগীদের সম্পর্ক নিয়ে। হ্যাঁ শ্রোতা বন্ধু, চিকিৎসকেরাও মানুষ এবং তাদেরও নিজেদের দিন যাপন করতে হয়, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে তাদের যেতে হয়। তাই তাদেরকেও মানুষ হিসেবে আমরা দেখি এবং তারা যেভাবে বলছেন সেভাবে জীবন যাপন করি, তাদের পরামর্শ, তাদের বিভিন্ন নির্দেশ মেনে চলি, তাহলেই হয়তো আমরা আরও ভালোভাবে বাঁচতে পারবো। অসংখ্য ধন্যবাদ ডক্টরবাবু, এবং অবশ্যই এতটা সময় আপনি দিয়েছেন, ধন্যবাদ।
1: ধন্যবাদ, নমস্কার।
0: শ্রোতা বন্ধু, আজকের এই পর্ব থেকে আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি গানে গানে, তবে কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ বাদেই আরও এক পছন্দের পর্ব নিয়ে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে সেরা কথা পর্বের। সেরা কথার আজকের এই পর্বে আমরা শুনব মহর্ষি বাল্মীকির বিভিন্ন উক্তি। শ্রোতা বন্ধু, সেরা কথার এই পর্বগুলোতে আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব নিয়ে আসি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য। তাদের এই বক্তব্য, তাদের এই উক্তিগুলো থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে সেই শিক্ষাগুলো যদি কাজে লাগাই, তাহলে আমরা আরও ভালোভাবে বাঁচতে পারব। এবং অবশ্যই আমাদের জীবনে আমরা তো ভালো থাকবই, আমাদের আশেপাশে যারা রয়েছেন, আমাদের সমাজ, সেটাকেও ভালো রাখার চেষ্টা অন্তত করতে পারব। শ্রোতা বন্ধু, আজ মহর্ষি বাল্মীকির বিভিন্ন উক্তি শুনব। মহর্ষি বাল্মীকি বলেছেন, যেসব মানুষ ভুল পথে চালিত হয়, তারা কখনোই সত্যিকারের জ্ঞান প্রাপ্ত করতে পারবে না। শ্রোতা বন্ধু, আজকালকার দিনে দাঁড়িয়ে এই কথাটা হয়তো শুনতে একটু কেমন লাগতে পারে, কারণ আমরা অনেক ক্ষেত্রেই জ্ঞান অর্জন করে অনেককেই ভুল পথে যেতে দেখি। কিন্তু হ্যাঁ শ্রোতা বন্ধু, সত্যিকারের জ্ঞান, সে সত্যিকারের জ্ঞান বলতে আমরা কি বুঝি তার উপরও কিন্তু অনেকটাই নির্ভর করে আমাদের আজকালকার দিনের যে অনেকটাই পরিশোধিত যেসব মানুষ ভুল পথে চালিত হয়, কখনো সত্যিকারের জ্ঞান তারা প্রাপ্ত করতে পারে না। বাল্মীকি বলে গেছেন সেই কথা। ভুল পথে চালিত বলতে, ধরুন কোনো এক ব্যক্তি তার লাভের জন্য কোনো একটা ক্ষতি করল, কোনো এক ব্যক্তির সেই জ্ঞানটা সে পেল যে ক্ষতি করে খুব সহজেই এগিয়ে যাওয়া যায়, লাভবান হওয়া যায়। কিন্তু প্রকৃত জ্ঞান, প্রকৃত জ্ঞান কি তাই? না শ্রোতা বন্ধু, আজকালকার দিনে যতই আমরা সেখানে মানুষের ক্ষতি করে, অন্য প্রাণীদের ক্ষতি করে নিজের লাভটা যতই বাড়িয়ে চাড়িয়ে পাই না কেন, সেটা যে কোনোভাবেই প্রকৃত জ্ঞান নয় তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। শ্রোতা বন্ধু, মহর্ষি বাল্মীকি আরো বলেছেন, একজন রাজাকে সর্বদা উচ্চ বিচার বুদ্ধি সম্পন্ন চরিত্রের সাথে আদর্শবাদীও হওয়া উচিত, তবেই সে আসল প্রজাপালক হতে পারবে। একজন রাজা অবশ্যই তার উচ্চ বিচার বুদ্ধি থাকতে হবে। যদি তার উচ্চ বিচার বুদ্ধি থাকে, তবেই সে প্রজাপালক হিসেবে কাজ করতে পারবে। কিন্তু শুধুই কি উচ্চ বিচার বুদ্ধি থাকলে হবে? না শ্রোতা বন্ধু, তার চরিত্র আদর্শবাদী হওয়া উচিত, এমন হওয়া উচিত যেটা মানুষ আদর্শ হিসাবে গ্রহণ করতে পারবে, তবেই সে আসল প্রজাপালক। অর্থাৎ একজন রাজা হওয়া বা একজন নেতা হওয়া, সেটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়। শ্রোতা বন্ধু, মহর্ষি বাল্মীকি আরো বলেছেন, শান্তি পাওয়ার জন্য পরিশ্রম করো। অর্থাৎ শান্তি আমরা তখনই পেতে পারবো যখন আমরা পরিশ্রম করব। পরিশ্রম করে যদি আমরা নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি, হয়তো তখনই আমরা শান্তি পাব। তিনি আরো বলেছেন, যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনি কখনো মহান হতে পারবেন না। চরিত্র যদি ভালো হয়, অর্থাৎ আপনি যদি সৎ চরিত্র

পিতৃত্বের অধিকারী হন তবেই আপনি মহান হতে। তাছাড়া আপনার কাছে যতই টাকা থাকুক না কেন, যতই ধন দৌলত থাকুক, যতই ক্ষমতার অধিকারী আপনি হন না কেন, আপনি মহান হতে পারবেন না। মহর্ষি বাল্মীকি আরো বলেছেন, যেমন সাপ, বেড়াল আর ধনুক সর্বদা ঝুঁকেই আক্রমণ করে, ঠিক তেমনি অসাধু ব্যক্তির নম্রতাও ভীষণ দুঃখ ডেকে আনতে পারে। কোনো এক ব্যক্তি যদি সে অসাধু হয়, সে যদি হঠাৎ নম্রভাবে ব্যবহার করতে শুরু করে, ঠিক তক্ষণই আপনাকে সচেতন হতে হবে শ্রোতা বন্ধু, এবং সচেতন হয়ে নিজেকে সেখান থেকে বার করে নিয়ে যেতে হবে। কারণ সেই মুহূর্তে সে আপনার উপর আক্রমণ করতে একেবারেই উদ্যত, সেটা বুঝতে হবে আপনাকে। তাই বাল্মীকি বলেছেন, সাপ, বেড়াল আর ধনুক সর্বদা ঝুঁকে আক্রমণ করে। তাই যখন কোনো অসাধু ব্যক্তিকে আপনি নম্র ভদ্র হয়ে আপনার সামনে ঝুঁকে দাঁড়াতে দেখবেন, তখন বুঝে নিতে হবে তার মনে হয়তো অন্য কিছু চলছে। তাই নিজেকে বাঁচাতে হবে, নিজেকে সুরক্ষিত রাখার জন্য সতর্ক থাকতে হবে এমন মানুষদের থেকে। সংকট এবং দুঃখের মুহূর্ত সর্বদা না বলে আর না আভাস দিয়েই আসে। যে কোনো মুহূর্তে আমাদের জীবনের সংকট চলে আসতে পারে, দুঃখও একই রকমভাবে আসতে পারে, কোনো আভাস আমরা পাই না। তাই তৈরি তো থাকতে হবে, এবং সেই মুহূর্ত জীবনে এলে ভয় পেলে চলবে না, লড়াই করতে হবে। কারোর প্রতি খারাপ ভাবনা রাখার ফলে নিজের মন আপনা থেকেই দূষিত হয়ে যায়। হ্যাঁ শ্রোতা বন্ধু, কোনো একটা পাত্রে যদি কোনো নোংরা জিনিস রাখা হয়, সেই পাত্রটাও কিন্তু নোংরা হয়ে পড়ে। তাই কারোর প্রতি আপনার মনে যদি খারাপ ভাবনা থাকে, তাহলে আপনার মনটাও দূষিত হয়ে যাবে। তাই শ্রোতা বন্ধু, ধুয়ে ফেলুন সেই নোংরা আবর্জনাকে, ভালো, একেবারে ভালো ভাবনা রাখুন প্রত্যেকের জন্য। শ্রোতা বন্ধু, আজ সেরা কথারই পর্বে মহর্ষি বাল্মীকির বিভিন্ন উক্তি আমরা শুনলাম, বিদায় নিচ্ছি সেরা কথারই পর্ব থেকে। এবারে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তার পরপরই শুনবেন ককবরক সংবাদ, এবং তারপরই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গপথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে বিকশিত ভারত জিরামজি প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। 5 ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় চেস্টারলি স্ট্রিটে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। এর ফলে নাগরিকদের ক্ষমতায়ন এবং উন্নয়ন গতি পেয়েছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের 11 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী বলেছেন এই ব্যবস্থা দেশের মানুষের প্রতিটি বিষয়কে ছুঁয়ে গেছে। ডিজিটাল পেমেন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের কাছে খুব সহজেই পৌঁছানো সম্ভব হচ্ছে। তিনি আরো বলেন মানুষের জীবনযাত্রা সহজতর করে তুলতে এই প্রযুক্তি একটি শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি প্রান্ত এমনকি গ্রাম দ্বিতীয় তৃতীয় স্তরের শহরগুলিতেও সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য উপভোগ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনবিন্যাস পরিবর্তন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটিকে তাদের সুপারিশ দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নতুন দিল্লিতে কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে

0: আজ স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয় যে জনবিন্যাস পরিবর্তনের প্রকৃত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাঁরা দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পরিদর্শন করবেন। এছাড়া এই সংক্রান্ত বিষয়ে মতামত সংগ্রহ করতে কমিটি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গেও আলোচনা করবে। উল্লেখ্য, গত বছর 15 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ ক্ষমতা সম্পন্ন মিশনের ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ রাজধানী দিল্লি এবং উত্তরপ্রদেশের সড়ক পরিকাঠামো উন্নয়নে দুটি বড় প্রকল্পে অনুমোদন দিয়েছে। আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দিল্লির দ্বারকা এক্সপ্রেসওয়ের সঙ্গে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের নেলসন ম্যান্ডেলা মার্গকে যুক্ত করতে একটি 6 লেনের সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে সরকার। NH-148A এর অধীনস্থ এই 8.1 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি নির্মাণে মোট 6,969 কোটি টাকার বেশি খরচ হবে।
1: पहला प्रोजेक्ट 6 लेन द्वारका टनल दिल्ली के लिए एक बहुत बड़ा वरदान साबित होगी। 8 किलोमीटर की ये टनल एक तरीके से कम्प्लीट ये एक नया कॉरिडोर बन जाएगा। ये रिज है, इस रिज को बिना डिस्टर्ब किए सारा काम करना है। इस रिज को, रिज हमारे दिल्ली की एक तरीके से लंग्स ऑफ दिल्ली है, इसलिए उसको बिल्कुल भी डिस्टर्ब किए बिना इसके नीचे से ही टनल लेके जाने का है। ये प्रपोजल है जो आज कैबिनेट में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अप्रूव किया है।
0: মন্ত্রী আরও জানান, উত্তরপ্রদেশের NH-34 এর অন্তর্গত 117.7 কিলোমিটার দীর্ঘ 4 থেকে 6 লেনের কানপুর কাবরায় সেকশন তৈরির প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
1: दूसरा प्रोजेक्ट है बुंदेलखंड क्षेत्र को जोड़ने वाला है उत्तर प्रदेश में। कानपुर से भोपाल का सेक्शन है, बीच में आज जो अप्रूव हुआ है 242 किलोमीटर्स का, ये कानपुर से कबराई, कानपुर से भोपाल की तरफ जो नेचुरल ट्रैफिक का फ्लो है उस सबको ये कैटर करेगा। 242 किलोमीटर्स का है ये, एक्सेस कंट्रोल रहेगा कंप्लीट, एक्सप्रेस वे की तरह का है। 2.5 ईयर्स में कंस्ट्रक्शन करेंगे इसको। कानपुर, हमीरपुर, महोबा, 3 जिले इमीडिएटली इससे कवर होंगे।
0: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার টিবি মুক্ত ভারত অভিযান এবং ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতা ও সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দিল্লি সরকারের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের কাছে সহজে বার্তা পৌঁছে দিতে এই অভিযান সংক্রান্ত সব ধরনের প্রচার অত্যন্ত সরল ও সহজবোধ্য ভাষায় হওয়া উচিত। প্রতিটি ওয়ার্ড যাতে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে তদারকি করেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশও তিনি দিয়েছেন। মোটরযান দুর্ঘটনায় নিহত এবং আহতদের আয়কর রিটার্নের ভিত্তিতে বার্ষিক আয় আদালত কিভাবে নির্ধারণ করবে সে বিষয়ে আজ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ আদালত এক ঐতিহাসিক রায় জানিয়েছে, বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে বার্ষিক আয় নির্ধারণের জন্য কেবল বিগত বছরের আয়কর রিটার্নই যথেষ্ট, তবে দুর্ঘটনার ঠিক আগে যদি ওই ব্যক্তির পদোন্নতি বা বেতন সংশোধন হয়ে থাকে এবং তার সর্বশেষ আয়কর রিটার্নে পুরোপুরি প্রতিফলিত না হয় সেক্ষেত্রে আদালত পদোন্নতির চিঠি এবং অন্যান্য সহায়ক আর্থিক নথি বিবেচনা করতে পারবে। ভারত ও মালয়েশিয়া আজ নতুন দিল্লিতে দ্বাদশ সাব কমিটির বৈঠকে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার সামগ্রিক দিকগুলি পর্যালোচনা করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং অবাধ নৌ চলাচলের স্বাধীনতার পক্ষে তাদের যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। নির্বাচনী প্রতীক এবং দলীয় তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংঘাতের আবহে আগামীকাল কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবির। 10 সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল দুপুরে নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করবে। দলের 10 সদস্যের প্রতিনিধি দল দুপুর 12টায় কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরার পরিবহন পরিকাঠামোর উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় জাতীয় সড়ক প্রকল্পগুলির কাজের অগ্রগতি, বিভিন্ন সড়ক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং নতুন জাতীয় সড়ক ও পরিবহন পরিকাঠামোর প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ সারা দেশে বলবৎ হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন

0: মন্ত্রক জানিয়েছে, প্রতি অর্থবর্ষে 125 দিনের মজুরি ভিত্তিক কাজে নিশ্চয়তা দেওয়া এই আইনটি গ্রামীণ ভারতকে আরো শক্তিশালী ও স্বাবলম্বী করবে। আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দেশজুড়ে এই নতুন ব্যবস্থা চালু করার জন্য চলতি অর্থবর্ষে 95,692 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। এই নতুন ভিবিজি নামটি আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা মনরেগা জায়গায় এসেছে। এই নতুন আইনের মূল লক্ষ্য হল আইনি কর্মসংস্থানের গ্যারান্টি বা নিশ্চয়তা এক অর্থবর্ষ 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। এই প্রকল্প রূপায়ণের বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন,
1: आज का दिन ऐतिहासिक दिन है। विकसित भारत जी राम जी योजना आज से लागू हो गई। हमारी कोशिश रही है कि ट्रांजिशन स्मूथ हो जाए। सभी राज्यों ने बजट में प्रावधान किया है। अकेले केंद्र सरकार ने 95,600 करोड़ रुपए से ज्यादा की राशि इस साल विकसित भारत जी राम जी योजना के लिए रखी है। इसमें राज्यों का हिस्सा मिला लिया जाए तो ये 1,51,282 करोड़ रुपया होती है। इतनी विशाल राशि न केवल मजदूर भाइयों और बहनों को रोजगार देगी बल्कि বিকশিত গাঁও কো বানানে মে সহায়ক সিদ্ধ হোগি।
0: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কাজ শুরু করেছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য স্তরের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্যরা। 2/24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির 12,000 উপভোক্তাও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,
2: 1,60,00,000 যে আবেদনকারী তার মধ্যে 26,00,000 বাতিল হয়েছে ফর্ম, তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন, আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।
0: ভারত ও পাকিস্তান আজ একে অপরের হেফাজতে থাকা সাধারণ বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। 2008 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কনসুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ বিধানচন্দ্র রায়ের প্রয়াণ দিবসও। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। চেস্টারলি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে ম্যাচটি ভারতীয় সময় রাত 10টায় শুরু হওয়ার কথা। বিশ্বকাপ ফুটবল আজ 2টি খেলা আছে। গণ প্রজাতন্ত্রী কঙ্গোর বিরুদ্ধে মাঠে নামে ইংল্যান্ড। ভারতীয় সময় রাত 9:30 অ্যাটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা। অন্য খেলায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিরুদ্ধে, রাত 1:30 খেলা শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া ভারতের পরিচালন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। দিল্লিতে 6 লেনের দ্বারকা সুড়ঙ্গ পথ নির্মাণে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা কক্টমা পরিব চিত্ত দেববর্মা তিনি কক্টমা বুবাগ রকমখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকা ডিজিটাল ইন্ডিয়া নি চেতন নাইকুল মঙ্গ কটালাম তুবুখা বিবিজি রামজি কেরং নি সাইনিচিবা তিনি ইসিমে হাকতর গনাঙ্গি সামুগ ফ্রাং জাক্কা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলা নিসিমে উদয়পুর জরা বসং লাহাবন তুমব্রই খাই জাগান হায়ুং কাপ ফুটবল বাটাই মঙ্গ নরওয়ে ফ্রান্সাই মেক্সিকো রাউন্ড 16 কোয়ালিফাই ফিনখা তাবু কক্টমা সক্রু বই মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকা ডিজিটাল ইন্ডিয়া নি চেতন নাইকুল মঙ্গ কটালরাম তুবকা টঙ্ক ছংলু করলে ফান বাং রেখা তাই বেবাক দিখলটুই হামক্রাই তুবকা অচেতনি বিশি চিসা পুমান রগে মন্ত্রী বখরক সাকা ডিজিটাল ইন্ডিয়া লোকরংনি লাংমান তাই ব লাইটেসা খাইকা সরাই সরাই সেপনি বিশিংটুই ডিজিটাল পেমেন্ট বাই দাদাক সিদাক সেপরিমা ক্রা খাইকা মন্ত্রী বখরক সাকা অচেতন বাই রং সাকাম হুকবার বানিয়াতাই লোকো সেপ রুমাব তাইব হামক্রাই তুবকা এআই সেমি কন্ডাক্টর তাই কোয়ান্টাম কম্পিউটিং হাই কাহামকুক টাং সেপ বাই ভারত হামক্রাইনি দিকল বসকাঙ্গি টঙ্গ তাই টাং সেপন লোকো হামক্রাই তাই টংসুনাই হামক্রাই খাইমাব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডিনাল্লু ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করল, বাকি রইল 9টি স্থান। এবারে বিস্তারিত সংবাদ। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে এই আইনটি প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দিবে। এই বর্ধিত কর্মসংস্থান নিশ্চয়তার উদ্দেশ্য হল গ্রামোন্নয়নের গতি ত্বরান্বিত করা, বৃহত্তর আয় সুরক্ষা প্রদান এবং গ্রামীণ পরিবারগুলিকে ক্ষমতায়ন করা। নতুন এই আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেয়। এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পাওয়া গেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। ভিবিজি রামজি আইন

2025 যা 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিকে সমন্বিত করার জন্য তৈরি করা হয়েছে। দেশজুড়ে এই নতুন কাঠামোটি কার্যকর করার জন্য চলতি আর্থিক বছরে 95,692 কোটি টাকার সংস্থান করা হয়েছে। ভিবিজি রামজি আইন 2025 কুড়ি বছর পুরনো, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005কে প্রতিস্থাপন করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন এই আইনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মজুরি বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, ভিবিজি রামজি আইন 2025 বিকশিত ভারত গঠনের এক ঐতিহাসিক পদক্ষেপ। ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয়। এ উপলক্ষে বিধানসভার লবিতে সমৃদ্ধ ঐতিহ্য, দৃঢ় অঙ্গীকার, উজ্জ্বল আগামী শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁর বক্তব্যে গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বিধানসভার গুরুত্ব এবং ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। রাজ্যপাল বলেন, বিধানসভা হল গণতন্ত্রের মন্দির। এই প্রতিষ্ঠান জনগণের কণ্ঠস্বর তুলে ধরার সুযোগ করে দেয় এবং গণতন্ত্রের প্রকৃত চর্চা হয় পবিত্র বিধানসভায়। বক্তব্য রাখেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধানসভার সচিব এ কে নাথ এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে পদ্মশ্রী পুরস্কার প্রাপক নরেশ চন্দ্র দেববর্মাকে সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া বিধানসভায় প্রাক্তন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সংবর্ধনা জানানো হয়। এ উপলক্ষে আজ বিধানসভায় রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর তিনি এই কথা জানান। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে ডিপিআর তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবছর আগস্ট মাসের মধ্যে রাস্তার অ্যালাইনমেন্ট সম্পন্ন হবে এবং তারপর শুরু হবে জমি অধিগ্রহণ। 8 নম্বর জাতীয় সড়ক এবং 208 নম্বর জাতীয় সড়ক সংযোগকারী উদয়পুর থেকে অমরপুর সড়কের ডিপিআর তৈরিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আগরতলার রিং রোড এর অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী গড়কড়িকে ধন্যবাদ জানান। চোরাইবাড়ি থেকে চম্পকনগর পর্যন্ত 130 কিলোমিটার জাতীয় সড়ককে 4 লেন করার জন্য অ্যালাইনমেন্ট এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। মুখ্যমন্ত্রী জানান, রেলপথের পাশাপাশি চলবে গ্রিন ফিল্ড 4 লেন জাতীয় সড়ক। এর জন্য 18 মোড়া এবং লংতরাই এলাকায় টানেল করা হবে। শীঘ্রই এই কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হবে। রানীরবাজার থেকে চন্দ্রপুর আইএসবিটি পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেন করার জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ হবার পর এনএইচআইডিসিএল দরপত্র আহ্বান করবে। আগরতলা শহরের ওয়েস্টার্ন বাইপাস নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে। তাছাড়া লেম্বুছড়া থেকে খয়েরপুর ইস্টার্ন বাইপাসের কাজও শীঘ্রই শুরু হবে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রাজ্যে ডিম, দুধ, মাংসের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাফল্যের সঙ্গে কাজ করছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা জানান। তিনি জানান, প্রাণী পালকদের সুবিধার্থে আগরতলার অভয়নগরে সরকারি পশু হাসপাতাল এবং আর কে নগরে সরকারি ভেটেরিনারি ডিসপেন্সারিতে বহির্বিভাগে চিকিৎসার সময়সীমা বাড়িয়ে সকাল 8টা থেকে রাত 8টা করা হয়েছে। পশু চিকিৎসকদের ঘাটতি পূরণে আরও 110 জন পশু চিকিৎসক নিয়োগে দ্রুত উদ্যোগ নিতে টিপিএসসিকে অনুরোধ করা হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী বলেন, পশু পাখির চিকিৎসায় রাজ্যে 13টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট রয়েছে। প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এজিএমসি এবং জিবিপি হাসপাতালকে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই এই হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর ফলে এজিএমসি এবং জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত হবে বলে দাবি করেন তিনি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। সম্প্রতি নন্দননগরের এক নাবালিকার উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমিতির পক্ষ থেকে আজ পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ

এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের এগারো বছর পূর্তি উপলক্ষে তিনি সামাজিক মাধ্যমে এই কথা বলেন। তিনি আরও বলেন এই উদ্যোগটি দরিদ্র এবং সুবিধাবঞ্চিত

করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের এগারো বছর পূর্তি উপলক্ষে তিনি সামাজিক মাধ্যমে এই কথা বলেন। তিনি আরও বলেন, এই উদ্যোগটি দরিদ্র এবং সুবিধা বঞ্চিতদের ক্ষমতায়নে এবং নাগরিকদের জীবনকে সহজতর করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের সম্প্রসারণ থেকে শুরু করে ডিজিটাল লেনদেনের প্রসারে ভারতের অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। দেশজুড়ে আজ জাতীয় চিকিৎসক দিবস পালিত হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং উন্নয়নে চিকিৎসকদের নিষ্ঠা, সহমর্মিতা এবং অমূল্য অবদানের স্বীকৃতি এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতি সম্মান জানাতেই এই দিনটি উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে দেশের সকল চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, চিকিৎসকদের কঠোর পরিশ্রম, সহমর্মিতা এবং নিষ্ঠায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। তিনি আরও বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন। জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম, মানবিকতা এবং অটল নিষ্ঠায় স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি। চিকিৎসকরা প্রতিকূল পরিস্থিতিতেও নিরলস সেবার মাধ্যমে কোটি কোটি মানুষের আস্থা এবং কৃতজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, গত কয়েক বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। মেলাঘরে ঐতিহ্যবাহী উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব আগামী 15 জুলাই শুরু হবে। এ উপলক্ষে রথের মেলা চলবে 16 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত। মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের পৌরোহিত্যে আজ পৌর পরিষদের সভাগৃহে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিওয়াইএফআই এর উদ্যোগে আজ দক্ষিণ জেলার সমরেন্দ্রগঞ্জে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের সাবরুম মহকুমা সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী এই খবর জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 এর সর্বশেষ ম্যাচে মেক্সিকো ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে শেষ 16 নিজেদের জায়গা নিশ্চিত করেছে। শেষ 3টি ম্যাচে নরওয়ে, ফ্রান্স এবং মেক্সিকোর রাউন্ড অফ 16 কোয়ালিফাই করল এবং আইভরি কোস্ট, সুইডেন এবং ইকুয়েডরের বিশ্বকাপ অভিযান সমাপ্ত হল। রাউন্ড অফ 16 ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে এবং নরওয়ের প্রতিপক্ষ ব্রাজিল। ভারতীয় সময় আজ রাত 9:30 ইংল্যান্ড বনাম কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ শুরু হবে। এরপর রয়েছে রাত 1:30 বেলজিয়াম বনাম সেনেগালের ম্যাচ। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ লীগের শেষ খেলায় জম্পুইজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 5-1 গোলে সাই এসটিসিকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ, গোমতী, ঊনকোটি এবং ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ নাগরিকদের ক্ষমতায়ন করেছে এবং সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 16 7টি দেশ নিশ্চিত করল, বাকি রইল 9টি স্থান। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

বন্ধু, এবারে রংমহলের পর্বে শুনবেন গল্প পাঠ। আজ শুনবেন শ্রী ধীরেন্দ্রলাল ধরের ঐতিহাসিক প্রেতাত্মা। শুরু হচ্ছে ঐতিহাসিক প্রেতাত্মা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আর যে অর্ণব আপনাদের সাথে।

ভূতের গল্প ছেলেবেলা থেকেই শুনছি, কতজনের কত রকমের কাহিনী, কারো শোনা কথা, আবার কারো নিজের চোখে দেখা। কেউ অপঘাতে মরেছে, তারপর ভূত হয়ে দেখা দিয়েছে, গয়ায় পিণ্ডদানের পর আর দেখা যায়নি, কেউ বা খুন হয়েছে, তারপর হত্যাকারীর ফাঁসিতে না ঝোলা পর্যন্ত তার বারবার আবির্ভাব হয়েছে। কোথাও বা অতর্কিতে প্রেতাত্মা কারো স্কন্ধে ভর করে অনেক গোপন কথা প্রকাশ করে দিচ্ছে। অমনি কত একক ভূতের কাহিনী রয়েছে, আবার দলবদ্ধ ভূতের আবির্ভাবের কথাও কিন্তু রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের যুদ্ধক্ষেত্রে হাজার হাজার সৈনিকের ছায়া দেখা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আণবিক বোমায় নিহত হিরোশিমা শহরের সমস্ত নগরবাসীদের জীবন্ত ছায়া দেখা গেছে। এইসব মৃত্যুর পর যে একটা দুর্বোধ্য লোক, তার রহস্যের প্রতি মানুষের উৎসুকের অভাব নেই। প্রেতাত্মার কাহিনী সেই রহস্য লোককে আরও রহস্যময় করে তোলে। মানুষ তাই ভূতের গল্প বলতে ও শুনতে খুব ভালোবাসে। সাধারণ ভূতের গল্প আমিও বলতে পারি, সেসব গল্প সারা রাত ধরে শুনলেও ফুরোবে না। তবে রাজা বাদশার ভূত নিয়ে একটা গল্প আমি শুনেছি। সেই গল্পটি আজ বলবো।

ঘটনাটা আজকের নয়, 18 শতকের ব্যাপার। মারাঠাদের তখন প্রচণ্ড প্রতাপ। ভারতের দক্ষিণ ও পশ্চিম প্রান্ত থেকে তারা বার বার পূর্ব উত্তরাঞ্চলে হানা দিচ্ছে। দিল্লির বাদশাহ অবধি টাকা দিয়ে তাদের খুশি রাখতে উৎসুক।

অন্যদিকে তাদের রাজস্থানের রাজপুতেরা। যদিও রাজস্থানের রাজপুত শক্তি ঘরোয়া বিবাদে নিঃস্ব ও শক্তিহীন সেই সময়, মধ্য ভারতে তখন রীতিমতো একটা অরাজক অঞ্চল রয়েছে। কোন রাজা যে কবে কোন রাজ্যে আক্রমণ করবেন কোনো রাজা জানতেই পারছেন না। কোন রাজা হেরে যাবেন, তার রাজধানী লুণ্ঠিত হবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। লড়াই ও লুঠের একটা ঝড়ো হাওয়ায় শান্তি ও স্বস্তি দেশ ছাড়া করে দিয়েছে। জয়পুরের মহারাজার সঙ্গে যোধপুরের মহারাণার চলছে বিবাদ। জয়পুরের মহারাজা ঈশ্বরী সিং কোনো মতেই সব দিক রক্ষা করতে পারছিলেন না। অনেকগুলো যুদ্ধে বারবার তিনি হেরে গেলেন, অনেক টাকার অপচয় হল, খানিকটা রাজ্যও ছেড়ে দিতে হয়েছিল তাকে। মহারাজার মাথা গরম হয়ে গেল।

0: ঈশ্বরী সিং কোনোদিনই খুব বুদ্ধিমান বা বিচক্ষণ বলে জানা ছিল না কারোর, বুদ্ধিহীন বলে তার একটা অখ্যাতি ছিল। এখন সেই বুদ্ধিহীনতা রুক্ষ খামখেয়ালিতে পরিণত হয়েছে। কখন যে কি করে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। রাজসভায় চিরদিনই ক্ষমতার লড়াই চলে, কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো কিছু নিয়ে চলতে থাকে ক্ষমতার লড়াই। যে যতখানি উচ্চ পদে উঠতে পারবে তার ক্ষমতা তত বেশি হবে, এবং সুযোগ সুবিধা পেলে রাজাকে হটিয়ে দিয়ে সেই রাজ সিংহাসনে বসতে পারবে। রাজ বিচক্ষণ হলে সবাইকে আয়ত্তে রাখতে পারেন, কিন্তু ঈশ্বরী সিংহের সে তীক্ষ্ণ ধীশক্তি ছিল না। তার রাজকার্য পরিচালনা করতেন প্রধান সামন্ত রাজা আয়ামূল্য ক্ষত্রী। আয়ামূল্যের সমকক্ষ যোগ্য রাজনীতিজ্ঞ তখন জয়পুরে কেউই ছিল না। তার মৃত্যুর পর তার ছেলে কেশবদাস ক্ষত্রী তার স্থান অধিকার করেন, কিন্তু বয়স কম। যত বিচক্ষণতাই কেশবদাসের থাক না কেন, দরবারে তার যোগ্যতার সম্মান দেওয়ার মতো মহারাজের সেই ক্ষমতা ছিল না। সামন্ত হরগোবিন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন কেশবদাস তার বাপের মতো নয়, যতটা বিশ্বস্ত বলে আপনি তাকে ভাবেন সে ততটা নয়। শত্রুপক্ষের সঙ্গে তার চিঠিপত্র চলছে, একটু সুযোগ পেলেই সে আপনাকে সিংহাসন থেকে নামিয়ে দেবে। তাতে কি ব্যাপার, মহারাজ জিজ্ঞাসা করলেন, সে কি রাজা হবে নাকি?
1: সে কি হবে তা তো আমি জানি না, তবে যথেষ্ট অর্থলাভ ঘটবে এই সম্পর্কে আমি নিঃসন্দেহ।
0: ঈশ্বরী সিংহের সব থেকে বেশি ভয় ছিল তার ভাইয়ের কাছ থেকে। ছোট ভাই উম্মেদ সিং পৈতৃক রাজ্য আধা আধি ভাগ করতে চেয়েছিলেন, ঈশ্বরী তাতে রাজি হননি। উম্মেদ মারাঠা ও যোধপুরের মহারানার সাহায্যে অর্ধেক রাজ্য কেড়ে নিতে চেয়েছিলেন। হরগোবিন্দ বললেন,
1: বোধহয় উম্মেদকেই বসাবে আপনার সিংহাসনে।
0: ঈশ্বরী সিং ক্রুদ্ধ কণ্ঠে বললেন, আমি না মরা পর্যন্ত তো সেখানে সেখানে সেটা সম্ভব নয় কোনো মতেই।
1: আপনাকে মারতে আর কতক্ষণ লাগবে, কোনো রকমে আপনার খাদ্যে একটু বিষ মিশিয়ে দিতে পারলেই তো হলো, কোনো যুদ্ধ কিছুই করতে হবে না।
0: মহারাজার ভ্রু কুচকে উঠল, তিনি বললেন, আমাকে বিষ দিয়ে মারবে, তার আগেই আমি ওকে বিষ দিয়ে মেরে দেব, সব চুকে যাবে।
1: আপনি ভাবতে ভাবতে সে কাজ হাসিল করে ফেলবে।
0: বটে, আমি আজই ব্যবস্থা করছি, শয়তানকে সিংহাসনের পাশে জিয়ে রাখার কোনো মানে হয় না। মহারাজার আদেশে সেই রাত্রেই কেশবদাসের খাদ্যে বিষ প্রয়োগ করা হল, কেশবদাস মারা গেলেন। হরগোবিন্দের মনস্কাম পূর্ণ হল, তিনি এবার রাজ্যের সর্বময় কর্তা হতে পারবেন। রাজ সরকারে কেশবদাস যাদের চাকরি করে দিয়েছিলেন মহারাজ তাদের মাইনা পর্যন্ত দিলেন না। তারা এসে ধরল কেশবদাসের বিধবা পত্নীকে, বলল,
2: আমরা কেশবদাসের অধীনে চাকরি করতাম, আমাদের মাহিনা আপনাকে দিতে হবে, মহারাজ বলেছেন আমাদের মাহিনা দেবেন না।
0: কেশবদাসের বিধবা কোনো বাদ প্রতিবাদ করলেন না,

0: তাদের মহিমা দেবার জন্য সর্বস্ব বিক্রি করলে, একেবারে নিঃস্ব হয়ে গেলেন তিনি। গোলন্দাজ বাহিনীর অধিনায়ক প্রবীণ সামন্ত শিবনাজ ভায়ার কাছে ব্যাপারটা বড় খারাপ ঠেকল। তিনি বললেন, মহারাজ, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না।
1: কি কি আমার সামন্ত হয়ে তুমি আমারই কাজের সমালোচনা করবে? আমি আমি তা কখনো হতে দেব না।
0: আমি রাজপুত, রাজপুতেরা অন্যায়কে কোনোদিন ন্যায় বলে মেনে নিতে পারবে না মহারাজ।
1: ঠিক আছে ঠিক আছে, রাজ দরবারে তোমার আর কোনো স্থান নেই, তুমি কারাগারে যাবে।
0: শিবনাথ ভায়ার কারাবাসের আদেশ হল। দরবারে আর কেউ কোন কথা বলল না, কিন্তু সবাই মনে মনে ক্ষুব্ধ হল।
1: কি
0: কিন্তু রাজরাজার অত্যাচার তখন প্রজারা স্বাভাবিক বলেই মেনে নিত। সাধারণ মানুষ জানত রাজাকে মেনে নিলে তার অত্যাচার কেউ মেনে নিতে হবে। তার উপর রাজা যদি অস্থিরমতি হন তাহলে তো কথাই নেই। ঈশ্বরী সিংহের এই অনাচার অনিবার্য বলেই সবাই ধরে নিল। কিন্তু মারাঠা রাজা মলহর রাও হোলকার নিয়ে এগিয়ে এলেন। কেশবদাস তার সঙ্গে সন্ধি করেছিলেন, সেই সন্ধি শর্ত অনুযায়ী কয়েক লক্ষ টাকা হোলকারের পাওনা। কেশবদাস থাকলে টাকাটা ধীরে ধীরে দেওয়া চলত, কিন্তু এখন টাকাটা একেবারেই চাইছেন তিনি। হোলকার জয় বাইরে এসে ছাউনি ফেললেন। ঈশ্বরী সিং তাকে খুশি করার জন্য তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠিয়ে দিলেন। হোলকার বললেন, 2 লাখ টাকায় কি হবে, সব টাকা চাই আমার, সব টাকা। দূত বলল,
1: মহারাজ মহারাজ পরে আরো পাঠাচ্ছেন।
0: মহারাজের কথায় আমার আর কোনো রকমের বিশ্বাস নেই। যার কথায় বিশ্বাস করতে পারতাম, তোমার মহারাজ তাকে বিষ খাইয়ে মেরেছে। দূত ফিরে এলো, হোলকার টাকা নিলেন না। মহারাজ মন্ত্রীদের ডেকে পাঠালেন, কি করা যায়। সন্ধ্যার পর প্রাসাদের এক প্রান্তে প্রশস্ত একটি কক্ষে মন্ত্রিসভার বৈঠক বসল। অনেক দিক থেকে অনেক প্রশ্নের আলোচনা হল। শেষে সিদ্ধান্ত হল 5 লাখ টাকা নিয়ে দূত যাবে হোলকারের কাছে। হোলকার যদি টাকাটা নিয়ে ফিরে যায় তো ভালো কথা, কিন্তু যদি টাকা না নেয় তাহলে মুখোমুখি লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। সহসা কেশবদাসের কণ্ঠ শোনা গেল,
2: হোলকার টাকা নেবেন না, যে টাকা নিয়ে যাবে মারাঠিরা তাকে হত্যা করবে।
1: উপস্থিত সকলে চমকে উঠল। দেখা গেল মহারাজের পেছনে দাঁড়িয়ে আছে কেশবদাস, ছায়া নয়, একেবারে অতি স্পষ্ট সেই সাদা পিরান, সূক্ষ্মজরির কাজ করা সাদা উত্তরীয়, মাথায় সাদা পাগড়ি, কানে হীরক কুণ্ডল, সেই চোখ সেই মুখ, এ যেন জীবন্ত কেশবদাস। সবাই সবাই বিস্মিত হল, ভয় পেয়ে গেল। প্রবীণতম সামন্ত কেশবদাসের পিতৃবন্ধু বিদ্যাধর সেখানে উপস্থিত ছিলেন। তিনি কিন্তু আর সবার মতো অতটা ভীত হননি। তিনি প্রথম কথা বললেন,
0: আমরা আমরা আমরা তাহলে লড়াই করার জন্য প্রস্তুত হই।
2: লড়লে আপনারা হেরে যাবেন, মারাঠিদের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে এমন শক্তি হিন্দুস্তানের কোন রাজার নেই। আপনারা যুদ্ধ করলে হেরে যাবেন।
1: রাজপুতরা হেরে যাবে মারাঠিদের কাছে?
2: আগেকার

0: দিনার নেই, এখন সোয়ারে সোয়ারে তলোয়ারে তলোয়ারে লড়াই নয়, এখন কামানের লড়াই। একটা ভালো গোলদাজ 1000 লোককে শেষ করে দিতে পারে।
1: আমাদের তো কামান রয়েছে,
0: থাকলেও আপনারা হেরে যাবেন।
1: কেন, আমরা কেন হারবো?
0: আমি আপনাদের জিততে দেব না। পুরুষানুক্রমে রাজবংশের সেবা করেছি, এই পুরুষানুক্রমে রাজবংশের সেবা করার পুরস্কার আমি কি পেয়েছি? আমাকে বিষ খাওয়ানো হয়েছে, আমার বাড়িঘর জিনিসপত্র বিক্রি করে সৈন্যদের মাইনে দিতে হয়েছে, আমার স্ত্রী পুত্র আজ পথের ভিখারি। এই অন্যায়ের আমি শেষ করবই, এই অন্যায়ের আজ শেষ হবেই। মহারাজ ঈশ্বর সিংকে আমি সিংহাসন থেকে নামিয়ে আনব, সাধারণ মানুষে আমার স্ত্রী পুত্রের সঙ্গে সমপর্যায়ে। যুদ্ধে আপনাদের পরাজয় অনিবার্য।
1: তাহলে এখন আমরা কি করব?
2: কোনো সহারা পাওয়া গেল না। যাকে প্রশ্ন করা হলো দেখা গেল তার ছায়া মিলিয়ে গেছে।
1: ভয়ে বিস্ময়ে সবাই বিমূঢ় হয়ে উঠল। এরপর আর আলোচনা চলল না। মহারাজ কেমন যেন বিমর্ষ হয়ে পড়লেন। তারপর হঠাৎ আলোচনার মাঝে উঠে পড়ে বললেন, আপনারা আলোচনা করে স্থির করুন, আপনারা যা বলবেন আমি তাই করব। কাল সকালে আপনারা আপনাদের সিদ্ধান্ত আমায় জানিয়ে দেবেন।

আওয়াজ উঠে চলে গেলেন প্রসাদ সংলগ্ন বাগানে। বাগানের চারিপাশে ছড়ানো শেপ পাথরের আসন। মহারাজ একবার এক প্রান্তে একটি আসনে গিয়ে বসলেন। সামনে একটা পুষ্পকুঞ্জ, কয়েকটা গোলাপ গাছ, আকাশে পূর্ণচন্দ্র। পৌষ মাসে শীতের দমকা হাওয়া চারিপাশে শান্ত স্নিগ্ধ করে তুলেছে, কিন্তু মহারাজার মন স্নিগ্ধতার কোনো আমেজের ছোঁয়াই পাচ্ছে না। শূন্য দৃষ্টিতে তিনি সামনের দিকে তাকিয়ে আছেন। সেখানে নক্ষত্র খচিত আকাশ ছাড়া আর কিছু নেই। সে আকাশের দিকে তাকিয়েই মহারাজ বসে আছেন। সামনের সুন্দর রক্তগোলাপ

কেশবদাসের প্রেতাত্মার আবির্ভাবে তিনি অনেকটাই বিচলিত হয়ে পড়েছেন। প্রেতাত্মা যে এমনভাবে আত্মপ্রকাশ করতে পারে, এমনভাবে কথা বলতে পারে, এ তো বিশ্বাস করতে

কিন্তু কেশবদাস তো সত্যিই আজ এসেছিল। সবাই সবাই শুনেছে, সবাই দেখেছে। হঠাৎ মহারাজ চমকে উঠলেন। বাগানের লাল পথ দিয়ে কেউ একটা এগিয়ে আসছে। ওকে, কেউ? কেশবদাস ছায়ার সামনে এসে দাঁড়ালো। মহারাজও আসন সেরে উঠে পড়লেন, তলোয়ারের হাতলটা চেপে ধরলেন। কেশবদাস কিচ্ছু বলল না, চুপ করে তাকিয়ে রইল। মহারাজ খানিকক্ষণ চুপ করে হঠাৎ কেঁপে উঠলেন, চিৎকার করে বললেন, কি চাও, কি চাও তুমি?

0: এগিয়ে এলো। মহারাজ তড়ি ঘুরে দুপা পিছিয়ে গেলেন। ছায়া আরো এগিয়ে এলো। মহারাজ আরো দুপা পিছিয়ে গেলেন। ছায়া এগোতে থাকলো। মহারাজ চকিতে তলোয়ার খানি টেনে বাড়িয়ে ধরলেন। মুহূর্তের মধ্যে ছায়াটি মিলিয়ে গেল। মহারাজ আর সেখানে দাঁড়ালেন না, দ্রুত পায়ে ফিরে এলেন প্রাসাদে। বিদ্যাধর তার জন্য বারান্দায় অপেক্ষা করছিলেন। বললেন, এইমাত্র সংবাদ পেলাম মহারাজ, হোলকার সসৈন্য এগিয়ে আসছে। কাল সকালেই তারা নগরতরণে এসে পৌঁছবে। যুদ্ধ ছাড়া আমাদের আমাদের আর কোনো গতি নেই মহারাজ। আমি সৈন্যদের প্রস্তুত থাকতে আদেশ দিয়েছি। বেশ বেশ করেছেন। এই বলে আর কোনো কথা না শুনে মহারাজ অন্তঃপুরের দিকে চলে গেলেন। সামন্ত বিদ্যাধর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। এত বড় গুরুতর বিষয়ে এমন সংক্ষিপ্ত ভাষণে তিনি অনেকটা কষ্ট পেলেন। নিজের ঘরে গিয়ে মহারাজ শুয়ে পড়লেন। পরিচারককে ডেকে বললেন, রাত্রে আর কিছু খাবেন না, শরীর একেবারেই ভালো লাগছে না। মহারাজ চুপ করে শুয়ে রইলেন বিছানার উপর। হঠাৎ দেয়ালের গায়ে আবার সেই ছায়ামূর্তি। মহারাজ বিছানার উপর উঠে বসলেন। ছায়ামূর্তি বলল,
1: যুদ্ধে তোমার পরাজয় অনিবার্য। হোলকার একবার তোমাকে ধরতে পারলে তোমার মাথা কেটে নেবে। কেশব দাসের হত্যা তিনি ক্ষমা করবেন না। তার চেয়ে সসম্মানে বিষ পানে আত্মহত্যা করা ভালো। সসম্মানে বিষ পান করো।
0: আমি বিষ খাবো না, না আমি বিষ খেতে পারবো না, মহারাজ বললেন। সাদা দাঁতের পাটি চিকচিক করে উঠল সেই ছায়ামূর্তির। ছায়ামূর্তি মিলিয়ে গেল। মহারাজ অস্থিরভাবে ঘরের মধ্যে পদচারণা করতে শুরু করলেন। হঠাৎ কোনো এক সময় মহারাজ পরিচারককে ডেকে পাঠালেন। বললেন, একটা কাজ করতে হবে গোপনে, কেউ যেন না জানে। যেন আদেশ করুন মহারাজ, আদেশ করুন। একটা কেউটি সাপ নিয়ে আসতে হবে। কেউটি সাপ তাড়াতাড়ি আনতে হবে। এখনই মহারাজ, এখনই আজ রাতেই। এই নাও আমার পাঞ্জা। রাজা তাকে তার পাঞ্জা দিয়ে দিলেন। পরিচালক চলে গেল। পরদিন সকালে হোলকার বাহিনী জয়পুর অবরোধ করল। নগরের মধ্যে চাঞ্চল্য দেখা দিল। সামন্তেরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে সমবেত হলেন রাজসভায়। কিন্তু মহারাজ কোথায়? অনেকক্ষণ অপেক্ষা করেও এই আসে করে বেলা প্রথম প্রহর চলে গেল, তবু মহারাজের দেখা নেই। শেষে বিদ্যাধর সামন্ত মহারাজকে ডাকতে লোক পাঠালেন। লোক এসে খবর দিল, মহারাজ এখনো ঘুম থেকে উঠেননি। এখনো ঘুমোচ্ছেন, সে কি তাকে ডাকতে বলো। এখনো লড়াই বেঁধে যাবে আর তিনি এখনো ঘুমোচ্ছেন। এবার দুইবারই কেসে খবর দিল, মহারাজ আত্মহত্যা করেছেন। কাল রাত্রে কেউটে সাপের কামড়ে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন।

হেমন্তরায় সংবাদ শুনে স্তব্ধ হয়ে গেলেন। যুদ্ধ আর হলো না। দুজন প্রবীণ সামন্ত হরগোবিন্দ ও বিদ্যাধর তখনই ছুটলেন মনোহর রাও হোলকারের শিবিরে। হোলকার সংবাদ শুনে বলল,

0: কেশব দাসের মৃত্যুর প্রতিশোধ হয়েছে।
1: বিনা বাধায় মারাঠারা জয়পুর অধিকার করলো।

এতক্ষণ শুনছিলেন শ্রী ধীরেন্দ্রলাল ধরের লেখা ঐতিহাসিক প্রেতাত্মা। গল্প পাঠিয়েছিলাম আরজে অর্ণব। রংমহল পর্বে আজ শুনলেন ঐতিহাসিক প্রেতাত্মা।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনছিলেন রংবহুল পর্ব। গল্প পাঠ শুনলেন রংবহুল পর্বে ঐতিহাসিক প্রেতাত্মা ধীরেন্দ্রলাল ধরের লেখা। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আর জি অর্ণব আপনাদের সাথে। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগে নাগরিকদের ক্ষমতায়ন করেছে ও সার্বিক উন্নয়নে ত্বরান্বিত করেছে। ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে 11 বছর পূর্তি উপলক্ষে তিনি সামাজিক মাধ্যমে একথা বলেছেন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবন আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে। গ্রাম উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি আর্থিক বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। এই বর্ধিত কর্মসংস্থান নিশ্চয়তার উদ্দেশ্য হল গ্রাম উন্নয়নের গতি ত্বরান্বিত করা, বৃহত্তর আয় সুরক্ষা প্রদান ও গ্রামীণ পরিবারগুলোকে ক্ষমতায়ন করা। নতুন এই আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরির প্রদানের উপর জোর দেয়। ত্রিপুরা বিধানসভার 63তম প্রতিষ্ঠা দিবস আজ উদযাপন করা হয়। এই উপলক্ষে বিধানসভার লবিতে সমৃদ্ধ ঐতিহ্য, দৃঢ় অঙ্গীকার, উজ্জ্বল আগামী শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তার বক্তব্যে গণতন্ত্রের অন্যতম প্রতিষ্ঠান হিসেবে বিধানসভার গুরুত্ব ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেছেন। রাজ্যপাল বলেছেন, বিধানসভা হল গণতন্ত্রের মন্দির। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, আগরতলা থেকে উদয়পুর পর্যন্ত জাতীয় সড়ককে 4 লেনে উন্নীত করা হবে। আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারির সঙ্গে বৈঠকের পর তিনি একথা জানান। মেলাঘরে ঐতিহ্যবাহী উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব আগামী 15 জুলাই শুরু হবে। এ উপলক্ষে রথের মেলা চলবে 16 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজ গ্রুপ

গ্রুপের শেষ খেলায় জম্পুজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ গোমতী, ঊনকোটি ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 108.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গ এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব। শ্রোতা বন্ধু, একটি ঘোষণা। সবাই এখন জ্বরে ভুগছেন, কি ঘাবড়ে গেলেন? না না, ঘাবড়াবার কিছু নেই। আমি ফুটবল জ্বরের কথা বলছি। বিশ্বকাপ ফুটবলের শেষ 16 ওঠার লড়াই এখন তুঙ্গে। ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে হওয়া অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে গিয়ে অনেকেরই রাতের ঘুম নষ্ট হচ্ছে। পরদিন আবার স্কুল, কলেজ, অফিস কিংবা ব্যবসার ব্যস্ততা। তাই ইচ্ছে থাকলেও অনেকেই পুরো ম্যাচ বা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দেখতে পারছেন না। চিন্তা নেই, শেষ 16 ওঠার লড়াইয়ের সব রোমাঞ্চকর মুহূর্ত, ম্যাচের বিশ্লেষণ, চমকপ্রদ ঘটনা, বিশ্বকাপের টুকিটাকি খবর এবং এ পর্যন্ত গড়া বিভিন্ন রেকর্ড নিয়ে হাজির হচ্ছি আমরা খেলতে খেলতে অনুষ্ঠানে। আর যে দেবাশিস জানিয়ে দেবেন বিশ্বকাপ সব গুরুত্বপূর্ণ আপডেট, বিশ্বকাপের প্রত্যেকটা আপডেট আপনারা পেয়ে যাবেন আর যে দেবাশিসের কাছ থেকে, যাতে কোনো রোমাঞ্চই আপনাদের মিস না হয়। আগামীকাল 2 জুলাই 2026 বৃহস্পতিবার রাত 8:05। তাই টিউন করুন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, আর বিশ্বকাপের রোমাঞ্চে থাকুন আমাদের সঙ্গেই। শুনলেন ঘোষণাটি।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে স্বামী গাজেল পর্বের। স্বামী গাজেলের আজকের এই পর্বে আমরা শুনব গোলাম আলীর গাজেল। শ্রোতা বন্ধু, অনুভূতির সুরেলা ভাষা এই গাজেল। আজকের এই পর্বে গাজেল নিয়ে আমরা আলোচনা করব, এবং অবশ্যই গোলাম আলীর কিছু অসাধারণ গাজেল উপভোগ করব। গাজেল এক এমন সংগীত ধারা যেখানে শব্দ, সুর আর অনুভূতি এক অপূর্ব মেলবন্ধনে আবদ্ধ হয়। গাজেল শুধু গান নয়, এটি এক ধরনের কাব্যিক প্রকাশ যেখানে প্রেম, বিরহ, স্মৃতি, আশা, হতাশা, দর্শন এবং জীবনের নানা অনুভূতি অত্যন্ত সূক্ষ্ম ও নান্দনিক ভাষায় তুলে ধরা হয়।

শ্রোতাবন্ধু আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শুনছেন আপনারা স্বামী কাজের পর্ব। শ্রোতাবন্ধু, গজল শব্দটির অর্থ নিয়ে নানা মত রয়েছে। কেউ বলেন এটি প্রিয়তমার সঙ্গে মনের কথা বলার শিল্প, আবার কেউ বলেন আহত হরিণীর আর্তনাদের মতো হৃদয়ের গভীর বেদনার প্রকাশই গজল, গজলের মূল সুর। গজলের সব থেকে বড় বৈশিষ্ট্য এর শের বা দ্বিপদী। একটি গজলের প্রতিটি শের স্বতন্ত্র অর্থ বহন করতে পারে, কিন্তু সবগুলো মিলিয়ে একটি আবেগময় পরিবেশ সৃষ্টি করে। প্রেম এখানে শুধু মানুষের প্রতি প্রেম নয়, কখনো তা ঈশ্বরের প্রতি নিবেদন, কখনো জীবনের প্রতি আকুলতা, আবার কখনো হারিয়ে যাওয়া সময়ের জন্য দীর্ঘশ্বাস।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে অর্ণব, এবং শ্রোতা বন্ধু স্টুডিওর ঘড়ির সময় এবারে বলছে সময় হয়ে গেছে আপনাদের খুব পছন্দের একটি পর্ব, আজ রাতে পর্বের। শ্রোতা বন্ধু, আজ রাতের এই পর্বগুলোতে আমি আপনাদের বন্ধু আরজে অর্ণব প্রতিনিয়ত নিয়ে আসি এমন কিছু বিষয়, যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন, কথা বলতে ভালোবাসেন, এবং অবশ্যই আপনাদের জীবনের বিভিন্ন কাহিনী, আপনাদের জীবনের বিভিন্ন স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেন। শ্রোতা বন্ধু, আজকেরও বিষয়টি একই রকমের। শ্রোতা বন্ধু, যারা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেন তারা ইতিমধ্যেই জানেন যে আজকের বিষয়টা কী রয়েছে। যারা ফলো করেন না তারা অবশ্যই করবেন। আমাদের ফেসবুকে যে পেজটি রয়েছে আকাশবাণী আগরতলা এফএম।

0: জয়ন্ত, এই পেজটি ফলো করবেন। সেখানে গোটা দিনের যে আপডেট রয়েছে, গোটা দিনে কী অনুষ্ঠান রয়েছে, অনুষ্ঠান সূচি থেকে শুরু করে কোন বিশেষ অনুষ্ঠান হতে চলেছে, সব কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে। যারা দেখেছেন আজকে সোশ্যাল মিডিয়া আপডেট, তারা তো জানেন আজকের কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। কিন্তু যারা জানেন না শ্রোতা বন্ধু, তাদের জানিয়ে দিই, আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে শ্রোতা বন্ধু, যে জিনিসটা একসময় খুব দুর্লভ ছিল কিন্তু এখন প্রত্যেকের হাতে হাতে, যে জিনিসটা শুধুমাত্র আমাদের যোগাযোগের বিষয় ছিল এখন সেটা একেবারে লাইফলাইন হয়ে গেছে এমনও বলা চলে। হ্যাঁ শ্রোতা বন্ধু, ঠিক ধরতে পেরেছেন, আজ আমরা কথা বলবো টেলিফোন নিয়ে। না তবে মোবাইল ফোন নয়, শুধুমাত্র মোবাইল ফোন নয়, আমরা কথা বলবো আজ প্রথম টেলিফোন নিয়ে। কারণ শ্রোতা বন্ধু, আমাদের জীবনে এই টেলিফোন, এই টেলিফোন নিয়েও অনেক স্মৃতি রয়েছে। প্রথম যখন আমাদের বাড়িতে টেলিফোন আসে, সেই টেলিফোনটা একেবারেই এখন যেটা আপনার হাতে বা পকেটে রয়েছে বা টেবিলে রয়েছে সামনে, সেই রকম ছিল না, ছিল অনেকটাই বড়। সেটা পকেটে নিয়ে তো কোথাও যাওয়া যেত না। সেই টেলিফোনের অনেক স্মৃতি রয়েছে শ্রোতা বন্ধু। একটা সময় ছিল যখন একটা ফোন কল মানেই ছিল বুক ধরফর করা অপেক্ষা। বাড়িতে যদি একটা মাত্র ল্যান্ডফোন থাকতো, সেটাই ছিল পুরো পরিবারের যোগাযোগের সেতু বন্ধন। আর তারও আগে ট্রাঙ্কল বুক করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো প্রিয়জনের কণ্ঠ শোনার জন্য। শ্রোতা বন্ধু, আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে ভিডিও কল, মেসেজ, সোশ্যাল মিডিয়া সবই হাতের মুঠোয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দীর্ঘ যাত্রার শুরুটা কোথা থেকে? কেমন ছিল বিশ্বের প্রথম টেলিফোন? কিভাবে বদলে দিয়েছে আমাদের জীবন, সম্পর্ক, সমাজ এবং সভ্যতাকে? শ্রোতা বন্ধু, বিশ্বের গল্প অবশ্যই শুনব, কিন্তু তার পাশাপাশি আপনাদের গল্পও শুনব। আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে এবং আপনাদের জীবনের প্রথম টেলিফোনের অভিজ্ঞতা আমার সাথে ভাগ করে নিন। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আপনাদের সাথে। ফোন করুন, আমাদের হোয়াটসঅ্যাপ টেক্সটও খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি সুজিত শাহ বলছি, শেখের কুটাম বাংলা থেকে।
0: নমস্কার, কে বলছেন আর একবার বলবেন?
1: সুজিত শাহ, শেখের কুটাম বাংলা থেকে।
0: সুজিত বাবু বলছেন, বলুন সুজিত বাবু।
1: আমি একটা গান শুনতে চাই।
0: শ্রোতা বন্ধু, আজকের এই অনুষ্ঠানটা গান শোনার অনুষ্ঠান নয়। ফোন করার আগে অবশ্যই একবার শুনবেন কোন অনুষ্ঠান চলছে, তারপর ফোন করবেন। ধন্যবাদ সুজিত বাবু।

আজ রাতে পর্ব। আজ রাতের এই পর্বে আমরা আজ কথা বলছি টেলিফোন নিয়ে। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনের প্রথম টেলিফোন কেমন ছিল, কি অভিজ্ঞতা রয়েছে, কি স্মৃতি রয়েছে সেই প্রথম টেলিফোনকে নিয়ে, ফোন করুন এবং জানান আমাদের 0381-232-6253 এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, হ্যালো মাত্র একটি শব্দ, অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে কত হাসি, কত কান্না, কত অপেক্ষা, কত ভালোবাসা আর কত গল্প। একটা সময় ছিল যখন বাড়িতে টেলিফোন থাকা মানেই ছিল এক অন্যরকম সম্মানের বিষয়, আর যাদের বাড়িতে ফোন ছিল না তারা ছুটে যেত পাশের বাড়িতে। প্রতিবেশীর ফোন বেজে উঠলেই খবর আসত, দাদা আপনার বাড়িতে আপনার জন্য ফোন এসেছে। এভাবেই কিন্তু চলত সব কিছু, কেউ ছুটে যেত, কেউ হাঁপাতে হাঁপাতে পৌঁছাত, ওপারে হয়তো বাবা মা ভাই বোন কিংবা দূরে থাকা কোনো প্রিয় মানুষ অপেক্ষা করছেন। সে সময় ফোন ব্যক্তিগত ছিল না, একটা ফোন ছিল পুরো পাড়ার। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শুধু দরজার এপার ওপারে ছিল না, ছিল বিশ্বাসেরও। কারো আত্মীয়ের ফোন এলে প্রতিবেশী নিজেই গিয়ে খবর দিয়ে আসতেন, কেউ বিরক্ত হতেন না, বরং মনে হতো মানুষ মানুষেরই জন্য।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। এবং শ্রোতা বন্ধু, এখন আপনারা শুনছেন

0: ছোট বন্ধু, তখন বন্ধুত্বেরও সংজ্ঞা ছিল অন্যরকম। বন্ধুর বাড়িতে ফোন করলে আগে তার বাবা বা মা ফোন ধরতেন, কাকু অমুক আছে, তারপর শুরু হতো অপেক্ষা। বন্ধু আসতে আসতে কখনো মিনিট পাঁচে কেটে যেত, তবুও সেই অপেক্ষার মধ্যেও ছিল আনন্দ আর প্রেম। শ্রোতা বন্ধু, আজকের মতো সারাদিন মেসেজ বা ভিডিও কল তো ছিলই না তখন। দিনের নির্দিষ্ট একটা সময় বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা, তারপর ধীরে ধীরে নম্বর ডায়াল করা, এই ছিল তখনকার দিনের ফোনের মাধ্যমে প্রেম। শ্রোতা বন্ধু, এই বিষয়ে অবশ্যই আরও কথা বলবো, আপনারাও ফোন করুন 0381-232-6253 এই নম্বরে।
1: हिंदुस्तान का तेरा तू? हेलो, मैं रंगून से बोल रहा हूँ। मैं अपनी बीवी रेणुका देवी से बात करना चाहता हूँ। हाँ हाँ,

0: নমস্কার
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
0: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে এ রহমান বলছি। এ রহমান,
1: নমস্কার রহমান বাবু, বলুন।
0: হ্যাঁ, দেখুন, আমাদের বাড়িতে ল্যান্ডলাইন ছিল না, কিন্তু পাশের বাড়ি এক কাকা মুদি দোকান, সেখানে ল্যান্ডলাইন দিয়ে আমরা কথা বলতাম, ডেকে দিত, মা প্রয়োজনে আমরাও যেতাম। আমার জামাইবাবু ব্যাংকে চাকরি করতেন, উনিও ওনারও ল্যান্ডলাইন ছিল। তো একটা হাসির অভিজ্ঞতার কথা বলছি, সেই ফোনটা আমি প্রথমে যখন রিসিভ করতে যাই, উল্টো দিকে ধরে নিয়েছিলাম, বুঝলেন? হ্যাঁ, তো জামাইবাবু হেলো করছে, আমি শুনতেই পাচ্ছি না। তো সে কাকা বলছে, চাকরি করতে করতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েছিল ব্যাংকে। তো আমাদের গ্রামে কতগুলো দু একজন লোক এসে বললো যে তোমার জামাইবাবু অসুস্থ হয়ে গেছে, যতদূর সম্ভব স্ট্রোক হয়েছে। আমরা তো সেই কি বলবো আর, অন্য বাবু একটাই জামাইবাবু একটাই দিদি, কি করা যায়? আমি সঙ্গে সঙ্গে কাকার দোকানে ছুললাম খবরটা কনফার্ম হওয়ার জন্য। কাকা সেদিন চলে গেছে কোথায়, যাই হোক, আরেকটা দোকানে গেলাম, সে বললে কি হয়েছে, বলে এই ব্যাপার, আমি একবার কনফার্ম হতে চাইছি ব্যাপারটা ভাঙে দেখাচ্ছি। তো ওখানে ফোনটা করেই হবার হবাস বলছে, হ্যাঁ অ্যাটাক হয়েছে, তো ভর্তি করা হয়েছে হসপিটালে, কিন্তু আমরা নার্সিং

0: কলকাতার সব জায়গায় ঘুরিয়েও এক সপ্তাহের মধ্যেই জয়বাবু 54 বছর বয়সে ইহলোক গমন করেন, বুঝলেন, পরলোক গমন করেন, ইহলোক ত্যাগ করেন। তো সেই কথাটা আজকে আপনার এই ফোনের এ যে প্রসঙ্গ নিয়ে আজকে আবার মনে পড়ে গেল, রিমাইন্ড করে দিলে। ব্যাপারটা খুব হতাশার জন্য ছিল আর কি।
1: বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি।
0: কখনো ভালো মন্দ নিয়েই তো আমাদের খবর, সবসময় তো ভালো খবর পাওয়া যায় না।
1: সত্যি সত্যি তাই। অসংখ্য ধন্যবাদ রহমান বাবু ফোন করার জন্য, ধন্যবাদ। শ্রোতা বন্ধু, হ্যাঁ সত্যিই তো, টেলিফোনের কাজ আমাদের খবর দেওয়া। খবর আমরা অনেক রকমেরই পেতে পারি, কখনো ভালো খবর, কখনো খারাপ খবর। ভালো খারাপ মিলিয়েই আমাদের জীবন শ্রোতা বন্ধু। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণ। আজ কথা বলছি প্রথম টেলিফোন নিয়ে। আপনার বাড়িতে প্রথম টেলিফোন কেমন ছিল? আপনি প্রথম টেলিফোন কোন টেলিফোন ব্যবহার করেছেন? সেই টেলিফোনের একটা খুব মিষ্টি স্মৃতি কি রয়েছে আপনার মনে, জানান আমাকে। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো, নমস্কার দাদা ভাই।
1: নমস্কার।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মন্ডল বলছি।
1: নমস্কার অম্বিকা দেবী, বলুন।
2: হ্যাঁ দেখুন, টেলিফোন আগেকার দিনে সত্যি তাই, এখন যেমন সবার হাতে হাতে পকেটে পকেটে ঘুরে বেড়াচ্ছে, তখন কিন্তু সত্যি একটা টেলিফোন থাকতো, তাও হয়তো গোটা পাড়া মিলে হয়তো একটা বাড়িতে হয়তো থাকতো। হ্যাঁ, এরকম ছিল আমাদের যখন ছোটবেলায় আমরা দেখেছি। আর এখন তখন সত্যি তাই, কারো কোনো বিপদ আপদ হলে কিন্তু ওই একটা বাড়িতেই টেলিফোনে কিন্তু সবার খবর, ভালো খবরই হোক বা খারাপ খবর, দুঃসংবাদই হোক, একজনের বাড়িতে হয়তো ফোনটা ছিল, সেখানে খবরটা দেওয়া হতো, তারপর সেখান থেকে আমাদের বাড়িতেই যেমন ছিল তো প্রায় সব মানে ফোন আসতো, পাশের বাড়ির জনকে বলতো ডেকে দেওয়ার জন্য। হ্যাঁ, এরকম অনেক হতো, আমরা কিন্তু ডেকে দিতাম বা তাদের সঙ্গে কথাও বলিয়ে দিতাম। তারপর দেখলাম ঘুরতে ঘুরতে ফোন ছিল, ওই কয়েন, 1 টাকার কয়েন দিয়ে ফোনটা, ওটাও ছিল, দেখেছি। তো এইগুলো তখন কিন্তু ছিল, আর তখন মানে ফোনটা শুধুমাত্র প্রয়োজনেই মানে ব্যবহার করা হতো। হ্যাঁ, এখন যেমন মানে সব সময় মানে প্রয়োজন ছাড়াও আমরা কত কিছু ফোনের মাধ্যমে দেখছি, শুনছি, শিখছি, ভালো খারাপ দুটো দিকই যেমন রয়েছে, তখন কিন্তু সেটা ছিল না। যেভাবে এখন ফোন আমরা ব্যবহার করছি, তখন শুধু ওই কথা বলাই হতো, তাও আবার অনেক সময় যদি ঝড় বৃষ্টি হতো তখন আবার ফোনের কানেকশন ঠিক থাকতো না, 1 মাস 2 মাস পর ফোনটা আবার ঠিক হতে সময় লাগতো, এরকমও হতো। কিন্তু এখন সেটা আর হয় না। সত্যি তাই, ফোন হচ্ছে একটা যোগাযোগের মাধ্যম, তো সেই ক্ষেত্রে তখন অনেক মানুষের অনেক অসুবিধা হতো।
1: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আমরা আজ কথা বলছি প্রথম টেলিফোন নিয়ে। প্রথম টেলিফোন কেমন ছিল আপনার? প্রথম টেলিফোনের অভিজ্ঞতাটাই বা কেমন ছিল? আপনারা ফোন করুন, জানান আমাকে 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। শ্রোতা বন্ধু, 1876 সালের 7ই মার্চ বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের পেটেন্ট লাভ করেছিলেন। কয়েকদিন পরেই তার সহকারী থমাস ওয়াটসনকে উদ্দেশ্য করে বলেছিলেন, মিস্টার ওয়াটসন, কাম হিয়ার, আই ওয়ান্ট টু সি ইউ। এই কথাটিকে এই বিশ্বের প্রথম টেলিফোন বার্তা হিসেবে ধরা হয়। তবে ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ নাম হলেন অ্যান্তনিও মেউচি। অনেক ইতিহাসবিদদের মতে বেলের আগেই তিনি টেলিফোনের ধারণা নিয়ে কাজ করেছিলেন। 2002 সালে মার্কিন কংগ্রেসও তার অবদানের স্বীকৃতি দেয়।

0: ভারতে টেলিফোন পরিষেবা চালু হয়েছিল 1882 সালে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ। একসময় বাড়িতে ল্যান্ডফোন থাকা ছিল গর্বের বিষয়। ফোন সংযোগ পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হতো। প্রতিবেশীরা প্রয়োজনে একে অপরের ফোন ব্যবহার করতেন। একটি ফোন যেন পুরো পাড়ার সম্পদ হয়ে উঠত। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি মণিপাল বলছি।
0: নমস্কার মণিদেবী, বলুন।
1: তো আজ থেকে 40 বছর আগে আমি এনএসসি, আজকে 31 বছর হলো টিপোতে এসেছি কলকাতা থেকে। তো কলকাতা আমার জামাই মেয়ে থাকে, তো এখানে আমার দেওরের ঘরে ল্যান্ড ফোন ছিল, তখন তো মোবাইল আসেনি ত্রিপুরাতে। তখন ওই দেওরের ঘরে আমার মেয়ের জামাই ফোন করতো, তখন আমার দেওরের ছেলে বলতো, জেঠিমা জ্যাঠা ও অপুটা ফোন করেছে, জ্যাঠামশাকে আসতে বলো। ওই ল্যান্ড ফোনে ওই কথাবার্তা হতো মেয়ের জামাইয়ের সাথে। আমাদের পাড়ার মধ্যে তিনটে বাড়িতে শুধু ল্যান্ড ফোন ছিল, তিনটে বাড়িতে, আমাদের, আমার দেওরের ছেলের ঘরে আর আর আরো দুজনে বাড়িতে ছিল। তো এই যে ফোনটা যখন আসতো না, একটা চিন্তা করতাম কি খবর এলো, কি খবর এলো, একটা চিন্তা মনে থাকতাম। তখন আমি ওনাকে বলতাম, যাও জামাই ফোন করেছে, সে তাপসের ঘরে, আমার দেওরের ছেলের নাম তাপস, ফোন করেছে, তো উনি যেতেন, গিয়ে কথা বলতেন, আমি ঠাকুর যেন ভালো সংবাদ আসে, এই একটা টেনশন ছিল, ফোন আসলে একটা ভয় থাকতো কি খবর এলো। তো যাই হোক, এখন ত্রিপুরার মধ্যে তো অল্পই ল্যান্ড ফোন ছিল, প্রত্যেক ঘরে ঘরে ছিল না, আমাদের তো ছিলই না, বলাই বাহুল্য। তো ওই দেওরের ঘরে যখন ফোন আসতো, তখন উনি গিয়ে কথা বলতেন। তো যাই হোক, এরকম আর কি আমরা এই ফোনেই কথা বলতাম আর কি। এখন তো আমাদের সব ঘরে ঘরে ফোন, এগুলো বলাই বাহুল্য। তো যাই হোক, এই ল্যান্ড ফোনেই আমরা আদান প্রদান করতাম কথা, জামাই মেয়ে নাতি
0: আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। শ্রোতা বন্ধু, আজ কথা বলছি টেলিফোন নিয়ে। শ্রোতা বন্ধু, প্রথম যে টেলিফোনটা হাতে নিয়েছিলেন, এখন হয়তো সেটা হাতের একেবারে পাম সাইজ, সেটা কিন্তু প্রথম যে টেলিফোনটা হাতে নিয়েছিলেন, কেমন ছিল সেই টেলিফোনটা? আমার কথা যদি বলি, আমার মার অফিসে গিয়েছিলাম একবার, তখন সেখানে রাউন্ড ডায়ালের যে টেলিফোন, সেই টেলিফোনগুলো ব্যবহার করতে শিখেছিলাম। বাবা চাকরি করতেন আরও এক অন্য এক জায়গায়, সেখানেও অফিসে টেলিফোন ছিল। তো সেই মার অফিসের টেলিফোন দিয়ে প্রথমবার আঙ্গুল ঢুকিয়ে সেই ফোনে ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বার ডায়াল করেছিলাম। হ্যাঁ, যতটা নাম্বার থাকতো ততবার একটা সার্কেল ঘোরাতে হতো। এখন হয়তো আমরা এই বিষয়টা ভাবতেও পারি না। তার অনেক পরে এসেছিল বাটনওয়ালা সেই ফোনগুলো, যেখানে যেটা হয়তো এখন এখনকার দিনের যে ল্যান্ড ফোনগুলো রয়েছে সেগুলো, সেটা অনেক বছর পরে এসেছিল। এর আগে ছিল রাউন্ড ডায়ালের সেই ফোনগুলো, লাল কালারের একটা ফোন ছিল, সেই ফোন দিয়েই প্রথম আমি চেষ্টা করেছিলাম, সম্ভবত ডায়াল করতে পারিনি ঠিকঠাকভাবে, চেষ্টা করেছিলাম ডায়াল করতে। তখন মা দেখিয়ে দিয়েছিলেন কীভাবে ফোন করতে হয়, বাবার সাথে কথা বলেছিলাম সেই ফোনটা দিয়ে আমি। এমনই আপনাদের জীবনে নিশ্চয়ই কিছু না কিছু স্মৃতি আছে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, ফোন করে জানান আপনাদের জীবনের প্রথম টেলিফোনের কী স্মৃতি রয়েছে, কেমন ছিল আপনার বাড়ির সেই প্রথম টেলিফোন। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: দাদা নমস্কার।
0: নমস্কার,
2: আমি রামনগর থেকে রাজু।
0: বলুন রাজু বাবু।
2: একটা ভালো প্রসঙ্গ আছেন, আমি যখন প্রথম ফোন করি, আর কি
0: আচ্ছা,
2: এই ইটিদিয়া ফোন করতে ঘুরে ঘুরে

0: ঠিক,
1: তারপর বলুন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। সত্যি সেই আগেকার দিনের যে ফোন, যেটা রাজুবাবু বললেন, সেই ফোনটা থাকতো লম্বাকৃতি। আমি যে ফোনটার কথা প্রথম বলেছিলাম সেটা ছোট ছিল, সেটা অফিসে বা কোনো বাড়িতে সেটা সাধারণত থাকতো, কিন্তু কোনো পাবলিক প্লেসে যে ফোনগুলো থাকতো সেটা ছিল একটা বক্সের মতো। সেই বক্সের উপরেই একধারে সেই রিসিভারটা রাখার জায়গা থাকতো এবং বাঁ দিকে সেখানে থাকতো সেই ঘুরিয়ে কল করার সেই ডায়াল প্যাডটা। তো সেই ডায়াল প্যাডে ঘুরিয়ে ঘুরিয়ে নাম্বার ডায়াল করতে হতো, কিন্তু তার আগে এক টাকা সেই বক্সে ফেলতে হতো। এক টাকা দিলে তারপর সেই নাম্বার ডায়াল করা সম্ভব হতো, সেই লাইন কানেক্ট হতো। শ্রোতা বন্ধু, আপনাদের জীবনও নিশ্চয়ই এমন রয়েছে স্মৃতি। আপনাদের কারোর মনে আছে কর্নেল চুমনিতে একটা মিষ্টির দোকান ছিল, সেই দোকানে এমনই একটা ফোন ছিল, সেটা অনেক বছর পর্যন্ত সেই ফোনটা ছিল। আপনারা কেউ দেখেছেন আগরতলা শহরের বাসিন্দা যারা রয়েছেন? যদি দেখে থাকেন জানান সেই স্মৃতিও। সেই ফোনটা থেকে কি কোনো প্রিয়জনকে ফোন করেছিলেন আপনারা, সেটাও জানান। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আপনাদের সাথে এবং শুনব আজ আপনাদের প্রথম টেলিফোনের গল্প। না, বন্ধুকে পেলাম না। অবশ্যই আশা করব যিনি ফোন করেছেন তিনি আবারও চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, অনেকেরই প্রথম প্রেমের শুরু কিন্তু এই ফোন কল দিয়ে। কারো কাছে প্রথম চাকরির খবর এসেছে ফোনে, কারো কাছে দূর দেশ থাকা প্রিয় মানুষের কণ্ঠ ছিল সব থেকে বড় উপহার। রিং বাজলেই সবাই ছুটে যেত, ফোনটা ধরো, তারপর শুরু হতো অনুমানের খেলা, কার ফোন কার জন্য। আজ মোবাইল ব্যক্তিগত হলেও সেই ল্যান্ডফোনের যুগে একটি ফোন ছিল সবার। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন? নমস্কার দেবী ম্যাডাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন দেবী ম্যাডাম।
2: আমার দুই দাদার বাড়িতে ছিল, মানে আপনি যে বললেন ডায়াল করে করে করতে হবে, এটাও ছিল আরেকটা এসপিসি, এটাও বদলুক দেখাই দিছে। এক প্রতি যা সব ডায়াল করে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে করতে হবে, হ্যাঁ আমি সাইডে রাখা দিয়েছে। এরপর একদিন কম জানি মানে পার্সেল দিয়ে সব একদিন ঠিক করছি, মানে ঠিক মতো মোবাইলের রিসিভারটা কানে দিছি, তখন ঠিক হয়েছে। বদলুক বললো নেন আজকে আপনার পরীক্ষা জয়ী।
1: এরপরে দারুণ স্মৃতি,
2: এখন তো ঘরে বসে এইসব করতে পারি, প্রযুক্তির কত সুবিধা হয়েছে। একটা ফোন থাকার মধ্যে সবার দূরে গিয়ে করত দিত, তখনকার মনটাও ভালো ছিল দাদা,
1: সত্যি একদম একদম।
2: একটা বিপদ লাগবে দৌড়ে গিয়ে, পাঁচটা মধ্যে বাড়ি আমাদের পোস্টার পোস্টার এই বাড়িতে ছিল জনগণ, আমরা দৌড়ে গিয়ে ফোন করতাম, মানে সুযোগটা দিত আর কি। এখন ওই মানুষ হলে দরজাটা লাগিয়ে দেবে।
1: তখন হয়তো একটা নির্দিষ্ট সময়ে অন্যদিকে যার বাড়িতে হয়তো ফোন আছে তাকে আমরা ফোন করতাম এসটিডি ফোন বুথ থেকে। আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে এরকম এসটিডি ফোন বুথ কিন্তু ছিল, এখন হয়তো সেই ফোন বুথ অবসোলিট হয়ে গেছে। কেউ হয়তো ভাবতেও পারেন না, আজকালকার প্রজন্মের যারা ছেলেমেয়েরা রয়েছেন তারা হয়তো ভাবতেও পারেন না কোনো একটা দোকানে গিয়ে সেখানে ল্যান্ডফোন থেকে একটা একটা চার কোণা বক্সের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে ভেতরে বসে ফ্যান চালিয়ে ছোট্ট একটা ফ্যান চালিয়ে সেখানে কেউ ফোন করবে। হ্যাঁ শ্রোতা বন্ধু, সেই এসটিডি বুথের ফোনেরও কিন্তু অন্য মজাই ছিল। শ্রোতা বন্ধু, আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন, এই যে এসটিডি বুথ যার কথা দেবী ম্যাডামও বললেন, এই এসটিডির ফুল ফর্ম কি বলুন তো? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে এবং অবশ্যই জানান আপনাদের প্রথম টেলিফোনের গল্প, এবং তার পাশাপাশি অবশ্যই যদি এসটিডির ফুল ফর্ম জানা থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।

একটি বুথ, যার কথা দেবী ম্যাডামও বললেন, এই এসটিডির ফুল ফর্ম কি বলুন তো? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে, এবং অবশ্যই জানান আপনাদের প্রথম টেলিফোনের গল্প, এবং তার পাশাপাশি অবশ্যই যদি এসটিডির ফুল ফর্ম জানা থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধু, কে রয়েছেন? না, পেলাম না। আবারও চেষ্টা করবেন, আশা করি

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আগরতলা থেকে তপন বাবু।
0: তপন বাবু বলছেন, বলুন।
1: হ্যাঁ, দেখুন, টেলিফোনটা আসলে আমি প্রথমে অন্যরা টেলিফোনে কথা কয় অফিসে এই দেখে দেখে শিখে।
0: আচ্ছা,
1: নিজে ধরেছি এটা যে ভাগলে ধরতে হয় এটা আমার জানা নেই।
0: আচ্ছা,
1: আমি এক অফিসে গিয়ে মানে রুমটা খালি কেউ নেই, ফোনটা আলগি দিয়ে আমার কানে লাগিয়ে আর টিপিএক্স থেকে আমাদের টিপিএক্স থেকে যে ম্যাডাম অপারেটর উনি হ্যালো হ্যালো বলছেন, কথা বলছি না, চুপ করে আর শুনছি। উনি অনেকক্ষণ বলার পরে বিরক্ত হয়ে ওখান থেকে আমাকে এসে ধরছে, ধরে বলছে তুই শিখতে চাস? আমি ছোট আর উনি অনেক বড়, তাহলে শিখলে আয় আমি শিখিয়ে দিচ্ছি। আমাকে না, আমার শরীর কাঁপছে ম্যাডাম। তারপরে দেখে দেখে আসলে তার শিখেছি। আর 2002 সালে আমার নিজের বাড়িতেই টেলিফোন এনেছি এটা। তবে এখন যে এইভাবে সিস্টেম, আমি দেখলাম আমার অফিসের নাম্বার 5 অফিসের 6-1, আবার আরেকটা অফিসের নাম্বার 1280, এরকম নাম্বার ছিল। তবে কঠিন ছিল, বাইরে টেলিফোন বুক করতে হলে স্যারের যদি চাইতো কাউকে বুক করলে কিন্তু অনেকক্ষণ বুক করে অপেক্ষা করতে হতো, আবার রিমাইন্ডার দিতে হতো যে আমার কলটা কি হলো, একটু তাড়াতাড়ি দেখুন, এরকম সিস্টেম ছিল। এখন আসলে তো সত্যি কথা যেটা, খুবই সুবিধা, সারা ভারতবর্ষ হাতের মুখো, যখন খুশি তখন বাইরে ফোন করা যায়, কথা বলা যায়, এটার তুলনা হয় না, এটা সত্যি কথা। তবে তখনে একটা আনন্দ ছিল লাইন ফোনের, এটা এটা অস্বীকার করার নেই। আমরা দৌড়ে যেতাম, আমাদের পাশের বাড়ির ফোন ছিল, এটা ঠিকই বলেছেন আপনিও যে আমাদের ফোন আসে কিনা, আমার মধ্যে মধ্যে আসতো, নিয়ে দূরে দিয়ে দিয়েছি এই কারণে। এটাই বললাম অভিজ্ঞতা যতটুকু আছে। নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য তপন বাবু, ধন্যবাদ, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, সত্যি প্রথম টেলিফোনের কথা বললে অনেক স্মৃতি মনে পড়ে, সেই এসটিডি বুথ থেকে শুরু করে নিজের বাড়ির টেলিফোন, বা সেই বক্স 1 টাকার কয়েন দিয়ে ডায়াল করা সেই টেলিফোন, সব কিছুই এখন স্মৃতির পাতায়। যেমনটা তপন বাবু বলছিলেন যে ট্রাঙ্ক কল বুক করে অনেক সময় অপেক্ষা করতে হতো, অনেক সময় পরবর্তী সময় খোঁজ নিতে হতো যে সেই ট্রাঙ্ক কল বুকিং এর কি হলো। এখনকার দিনে আমরা হয়তো চিন্তাও করতে পারি না যে এত কিছু শুধুমাত্র একটা টেলিফোনের জন্য। হাতের মুঠোতে রয়েছে ফোন, যে ফোনে সেভ করা রয়েছে নম্বর, সেই নম্বর ডায়াল করে সার্চও করতে হয় না, অনেক সময় ভয়েস রিডিং দিয়ে সেখানে ভয়েস সার্চ দিয়ে আমরা সেই নম্বরও বার করে ফেলতে পারি, ডায়াল করতে পারি অনায়াসে, সেটা হোক নিজের রাজ্যে, নিজের দেশে বা অন্য কোনো দেশে। তৎক্ষণাৎ আমরা সেই ফোন কানেক্ট করতে পারি। আগের দিনে সেটা হয়তো ভাব

0: দিতেও পারতাম না আমরা। শ্রোতা বন্ধু, ভাবুন, একবার যে টেলিফোনগুলো বাড়িতে ছিল সেই ফোনগুলো দিয়ে এসটিডি কল করা যেত না বা আইএসডি কল করা যেত না। অনেক টেলিফোনে থাকতো আলাদা লক, সেই একটা কোড এন্টার করে তারপরে সেটা দিয়ে এসটিডি কল করা যেত। আপনারা কি পেয়েছেন এরকম টেলিফোন? যদি পেয়ে থাকেন জানান আমাকে, ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। শ্রোতা বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব রয়েছি আপনাদের সাথে, কথা বলছি আজ আজ রাতের এই পর্বে আপনার প্রথম টেলিফোন নিয়ে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: আমি শেখরপুর থেকে অর্ণব বাবু বলছি।
0: আশিস বাবু বলুন।
1: বিষয়টা বলো, চমৎকার বিষয় বলছেন যে টেলিফোনের আদি কথা নিয়ে। দেখেন, এটা শুনতে হবে সম্ভবত 88-89 কথা, 86-87 সনের কথা। তখন আমার ছোট ভাই বিয়ে করে চাকরি করতো, বুঝলেন তো, বাইরে থাকতো। হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: এই তার চিঠি, অনেক সময় পাঞ্জাবে চাকরি করতো, কাশ্মীর চাকরি করতে। তখন আমাদের পার্শ্ববর্তী 15-20 বাড়ি ছিল, আমাদের বাড়িতেই প্রথম ল্যান্ড ফোন আসে। সেই ইতিহাস আপনার কথায় মনে পড়ছে যে ল্যান্ড ফোন তখনও 22 কথা বলতে পারতাম নির্দিষ্ট সময় ধরে, আর তারপর অনেকেই ল্যান্ড ফোন করতো। তখন আমাদের বাড়ির বউরা বা আমি নিজে বা মা দেখে বলতে পারছি যে তোমাদের ফোন আসবে এত দর্শনে, এসো এমুখে ফোন করেছি। এই যে একটা ইতিহাস, বাড়ি বাড়ি পাশে বাড়ি গুলিতে বলতো এসে রিকোয়েস্ট করতে একটা ফোন করতে পারবো কিনা, টাকা প্রতিবেশী থেকে টাকা নেওয়া যায় বলুন। এই যে একটা স্মৃতি, এখন তো বিজ্ঞানের এত পরিবর্তন হয়েছে যে আমরা যেখানে যাই, মার্কেটে যাই, বেড়াতে যাই, দৌড়ে যাই, সঙ্গে সঙ্গে প্রিয়জনের সঙ্গে তাৎক্ষণিক ভাবে এবারে SMS এ হোক বা ভিডিও রেকর্ডিং এ হোক প্রিয়জনের সাথে কথা বলে যাচ্ছে। এই সময় তো এই যে ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোনে কথা বলতে কত কষ্ট হতো। হ্যাঁ, তখন ল্যান্ড ফোন ছিল সারা পাড়া চুক্তি, আমাদের পাড়া 3 জন না 4 জন সাথে ল্যান্ড ফোন ছিল। এরপর 2000 বা 2001 তো ছোট মোবাইল এসে গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল তখন আসেনি, অস্পষ্ট মনে হচ্ছে। আর টাঙ্কুলের জন্য বাবা যে পোস্ট অফিসে গিয়ে বসে থাকতো, সেই গেস্টটা আজকে মনে পড়েছে। অনেক নিয়েছেন, ভাইয়ের সাথে কথা বলার জন্য এরপরই এই টেলিফোন নামিয়েছে ছোট ভাই। হ্যাঁ, ও এখন নাই, মারা গিয়েছে, সবচেয়ে দুঃখের বিষয়। কিন্তু টেলিফোন যে কত গুরুত্বপূর্ণ ছিল, এখন তো টেলিফোনটা কোনো গুরুত্বপূর্ণই নেই। তখন ঘন্টার পর ঘন্টা আমাদের বাড়িতে এসে বসে থাকতো, কখন ফোন করবে, ফোন বিজি আছে, টাওয়ার পাচ্ছে না, লাইন ঢুকছে না, মানুষের কত গল্প করতো, তা আগে তো পান খেতে একটা বিশাল স্মৃতি বহন করে আছে। কেমন, ভালো থাকবেন?
0: অসংখ্য ধন্যবাদ আশিস বাবু, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অর্ণব। আজ রাতের আজকের এই পর্বে আমরা কথা বলছি আপনার জীবনের প্রথম টেলিফোন নিয়ে। শ্রোতা বন্ধু, সে সময়ে ফোনের বিলও ছিল একটা বড় বিষয়, তাই কথাগুলো ছিল হিসেব করে বলা। তবুও সেই অল্প সময়ের কথার মূল্য ছিল আজকের ঘন্টার পর ঘন্টা কথার থেকেও অনেক বেশি। দূরে থাকা ছেলেমেয়ের ফোনের জন্য বাবা মা কতক্ষণ অপেক্ষা করতেন, বিদেশে থাকা আত্মীয় ফোন করবেন বলে রাত জেগে বসে থাকা, এও ছিল এক সময়ের বাস্তবতা। শুধু খবর নেওয়া নয়, ফোন ছিল উৎসবের অংশ। দুর্গাপুজো, ঈদ, নববর্ষ, জন্মদিন, একটা ফোন করলেই পৌঁছে যেত ভালোবাসা। অনেকেই হয়তো মনে করতে পারবেন সেই ট্রাঙ্ক কলের কথা, যেটা একটু আগেই আমরা বলছিলাম শ্রোতা বন্ধু। এই ট্রাঙ্ক কল বুক করার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপর হঠাৎ ধরুন খবর এলো আপনার কল লেগে গেছে, সবাই ছুটে এসে একসঙ্গে কথা বলার চেষ্টা করত। আজ মোবাইল ফোন আমাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু সেই সময় টেলিফোন ছিল সম্পর্কের সেতু বন্ধন। একটা ফোন শুধু দুজন মানুষকে নয়, দুটো পরিবারকে, দুটো বন্ধুকে, দুই প্রেমিক প্রেমিকাকে, এমনকি পুরো পাড়াকেও একসাথে বেঁধে।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম।
0: নমস্কার নূর আলম বাবু, বলুন।
1: প্রথম টেলিফোনে কথা হচ্ছে, আজ থেকে মোটামুটি 40 বছর আগে, বুঝলেন? তখন আমি আমার পিসিতে বাড়ি গেছি, তখন আমাদের পাড়াতে কারোর কাছে টেলিফোন আসেনি। তখন আমার পিসিতে বাড়ি গেছে, পিসিতে বাড়িতে ওই ফোন এসে, বুঝলেন, ওই গিয়ে আমি কিন্তু ওই ফোনের কাছেই বসে থাকতাম যে কখন লিঙ্ক হবে, কখন রিসিভ করবো, দুটো কথা।
0: বাহ,
1: ফোন আসছে, ছুটে গিয়ে ধরছি, ধরে কথা বলছি, বেশ গজগম্ভীর গলায় কথা বলছি, মানে নতুনত্ব কিছু জিনিস আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কে বলছেন? আমি বলছি আমি এসে বাড়ি আসছি, আমি অমুকের মতো হয়। একটু বলুন, অমুককে ডেকে দিতে। ওটা হচ্ছে আমার প্রথম হাতে করি। তারপরে কিছুদিন পর আমাদের পাড়াতে একজন মাস্টারমশাই বাড়িতে ফোন এসেছে, যখন গোটা পাড়ার ফোন আসতো, মাস্টারমশাই নিজেও অনেক সময় এসে দেখেছিলেন, এখানে ফোন এসেছিল, দেখ খবর। তখন ফোন আসা মানে কি জানতো, একটা আসতে ব্যাপার, ফোন মানে একমাত্র খারাপ ফোন আসতো। হ্যাঁ, কিছু একটা দুর্ঘটনা, মানে গল্প করার জন্য তো ফোন আসতো না, কিছু একটা খবর দেওয়ার জন্য ফোন আসতো। সেই খবরটা কি খবর, ভালো না খারাপ?
0: একদম।
1: পরবর্তী সময়ে আমি চারটা ফোনের কানেকশন নিয়ে আমি একজন মালিক।
0: আচ্ছা,
1: এসটি বুথ করেছিলাম আমি। তো এসটি বুথে যখন থাকতাম, বুঝলেন, তখন এত বেশি আনন্দ পেতাম, মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে থাকা, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলা। যখনই ফোন আসতো, একটু অমুককে ডেকে দেন না, একটু পরে বলবেন তো অমুককে ফোনটা করতে, আমি আবার তার বাড়ি গিয়ে তাকে ডেকে নিয়ে এসে ফোনটা করতে বলতাম। এইভাবে আমি মোটামুটি বেশ কিছুদিন চালিয়েছি। যতক্ষণ না মুঠো ফোন এসছে হাতে, তার আগে বলতো আমার এসটি বুথ ছিল, চারটা কানেকশন ছিল। যেই যেই মোবাইল চলে এলো, আস্তে আস্তে ফোনগুলো উঠে গেল, কিন্তু সব কানেকশন গুলো সব আমার বাড়িতে নতুনের মতোই রাখা আছে। আর সবথেকে অভিনব কথা হচ্ছে, যেটা হচ্ছে আমি টাটা কোম্পানির একটা কানেকশন নিয়েছিলাম, সেটা 2 বছর চালানোর পর যখন বন্ধ হয়ে গেল, আমি তখন ফেরত দিয়েছিলাম। যা টাকা দিয়ে নিয়েছি, ইনভেস্ট করেছিলাম, তার থেকে বেশি টাকা পেয়েছিলাম। ওদের সিস্টেম নিতে ছিল ওরকম, 7,100 টাকায় কিনেছি, নিয়েছিলাম আমি। যখন ফেরত দিয়েছিলাম, আমি ইন্টারেস্ট সমেত 7,500 টাকা ফেরত
0: পেয়েছিলাম।
1: এটুকু বললাম দাদা, ভালো থাকবেন,
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, প্রথম টেলিফোন, আজ প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। সেই প্রথম টেলিফোন যেমনটা ছিল, আজকের যে টেলিফোন সেটা অনেকটাই আলাদা। মোবাইল ফোন একান্ত ব্যক্তিগত। এই মোবাইল ফোন মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করে দেয়। সেটা সরাসরি যদি আমরা ফোন না করতে পারি, সেখানে কথা বলার অন্যান্য সুযোগও রয়েছে। রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল বা ভিডিও কল, বা ইন্টারনেটে সোশ্যাল মাধ্যমে টেলিফোনের মাধ্যমে, অর্থাৎ মোবাইল ফোনের মাধ্যমেই পৌঁছে যাওয়া তাদের কাছে। শ্রোতা বন্ধু, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা কি সত্যিই আগের চেয়ে বেশি কথা বলি, নাকি শুধু বেশি সংযুক্ত থেকেও কোথাও একটু দূরে সরে যাচ্ছি আমরা? আজকের মতো সারাদিন মেসেজ বা ভিডিও কল, কল সবকিছু ফ্রি তো ছিল না। দিনে নির্দিষ্ট একটা সময়ে মানুষ কথা বলতো প্রিয়জনদের সাথে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার অপেক্ষা, এবং তারপরেই হয়তো একেবারে প্রেয়সীর সাথে কথা হতো। কিন্তু এখন প্রত্যেকটা জিনিসে আমরা আপডেটেড থাকতে পারি, প্রত্যেকটা জিনিসে আমরা জানতে পারি। কিন্তু তারপরেও প্রথম টেলিফোন যে স্মৃতি, সেটা মনের কোণে সব সময় থেকে যায়। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: নমস্কার গৌতম বুদ্ধ বাবু, বলুন।
2: হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ ভালো আছেন তো?
0: একদম ভালো আছি, বলুন।
2: বলি আমি টেলিফোন সম্বন্ধে অভিজ্ঞতাটা বলি। আমি তখন 1994 সাল, তখন কলকাতাতে ট্রেনিং করছি, NCVT একটা ITI কলেজের থেকে ট্রেনিং করতে করতে আমার একটা ওই দাদা ব্যারাকে থাকতো, আমার পুলিশ ব্যারাকে, একটা পুলিশের ওদেরই একটা বন্ধু আমাকে নিয়ে এলো। নিয়ে আসার পরে আমি বললাম যে চলো তো একটু টেলিফোন করবো বাড়িতে। তো আমাদের তখন ওই ল্যান্ড ফোন আছে আর কি, 272-183, এখনো মনে আছে না।

0: ঘরটা।
1: তো
0: তো ওই নাম্বারটাতে মাকে ফোন করব নিয়ে কি হলো শুনুন, এই যখন ফোন করতে যাচ্ছি স্যার এক টাকা পাই না, তখন ফোন করেছি আর কি। ডায়াল করতাম, ডায়াল করে করে একটা টাকা ভরে দিতাম, নিয়ে ওইটা রিংটা হতো, তারপরে ডায়াল করে মায়ের সঙ্গে কথা বলছি। তো আমার যে বন্ধুর সঙ্গে এসেছিলাম

0: শ্রোতা বন্ধু, গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় বাবুর শেষ দিকে কথাগুলো শোনা গেল না, যাই হোক সে টেলিফোনের গোলযোগ, যাই হোক আইরনিক ব্যাপারটা, আজকে টেলিফোন নিয়েই আমরা অনুষ্ঠান করছি, যাই হোক গৌতম বুদ্ধ বাবুর টেলিফোনিক সংযোগটা সেখানে ঠিকঠাক রইল না, যাই হোক আরও একটা টেলিফোন আসছে। নমস্কার বন্ধু, কে রয়েছেন? অনিমেষ বাবু বলুন। বলুন অনিমেষ বাবু।
1: ভালো আছেন দাদা?
0: একদম ভালো আছি, আপনি ভালো?
1: হ্যাঁ আছি ভালোই।
0: বলুন।
1: এই টেলিফোন নিয়ে কথা বলছেন, তা আমি একটা কথা বলি। আমি প্রথম টেলিফোন পেয়েছি আমার দাদুর বাড়ি, মানে মার বাবার বাড়ি। দাদু তখন এয়ারপোর্টে চাকরি করতো, দাদু আসলে আগরতলা এয়ারপোর্টে, দাদু ছিল কলকাতা। তখন মামা আর আমার মা তারা থাকতো, মা যদি বেড়াতে যেত তখন যাইতাম, তখন দিদাকে বলতাম দাদু কোথায়, দিদা বলতো দাদু তো কলকাতা থাকে, দাদুর সাথে কথা বলবো কি করে। তখন দিদা আমাকে বলিয়ে দিয়ে বলতো, নাম্বারটা দিত আর ফোনটা ধরিয়ে দিত, তখন ফোন করতাম, তখন দরটা মূলটা আর তখন দাদুকে প্রতিদিন কোথায় আমাদেরকে একটা শুনলাম, এবারে দাদু 2 বছর না 3 বছর পরে 2000 সম্ভবত 4-5 হইব, তখন আমাদেরকে একটা শুনলাম। তখন দাদুর সাথে কথা বলতাম, এটা আমার একটা স্মৃতি। আর একটা দাদুজি ফোন নাম্বার, দাদু ওখানে নেই, দাদু মারা গেছে, দাদুজি মোবাইল টেলিফোনটা দিয়েছে, সেই টেলিফোনটা আজই করে টেলিফোনটা আমি রেখে দিয়েছি, কিন্তু লাইন নেই আর কি। আর এখন তো মোবাইলের সবকিছু করে, কিন্তু আমি মনে করি টেলিফোনের যে মজাটা যদি থাকতো, সেই মোবাইল টেলিফোনে সবচেয়ে আরাম, কাজকর্ম সবদিকে ভালো হইতো, কেউ
0: শ্রোতা বন্ধু, প্রথম টেলিফোন নিয়ে অনেক স্মৃতি রয়েছে, অনেক অভিজ্ঞতা রয়েছে। আপনারা ফোন করুন 0388-2323-2253 এই নম্বরে, এবং আপনাদের প্রথম টেলিফোনের অভিজ্ঞতা ভাগ করে নিন আমার সাথে।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উচ্চায়ন্ত। আমি রয়েছি আরজে অর্ণব আপনাদের সাথে। শ্রোতা বন্ধু, আজ রাতের বিষয় প্রথম টেলিফোন। একটা ছোট্ট যন্ত্র, কিন্তু কত বড় বড় গল্প লুকিয়ে আছে তার মাঝে। কারো জীবনের প্রথম ফোন কল ছিল বাবার কাছে হোস্টেল থেকে, কারো প্রথম প্রেমের কথা, কারো চাকরি পাওয়ার সুখবর, আবার কারো কাছে দূরের আত্মীয়ের কুশল জানার একমাত্র ভরসা ছিল টেলিফোন। আজ আমরা ফিরে যাব সেই সব দিনে, যখন ফোন করা মানেই ছিল অপেক্ষা, উত্তেজনা আর হৃদয়ের ধূপগানি। আজকের দিনে মোবাইল ফোন সবারই হাতে শ্রোতা বন্ধু, কিন্তু একটা সময় ছিল যখন একটা গোটা পাড়ায় মাত্র একটা টেলিফোন। ফোন বেজে উঠলেই বাড়ির সবাই ছুটে আসতেন। সে সময় টেলিফোন শুধু একটা যন্ত্র ছিল না, ছিল মানুষের সঙ্গে মানুষের সংযোগের সেতু। শ্রোতা বন্ধু, আপনার জীবনে প্রথম টেলিফোন কোথায় দেখেছিলেন? নিজের বাড়িতে নাকি প্রতিবেশীর বাড়িতে? সেই স্মৃতি কি এখনো মনে আছে আপনার? ফোন করুন, জানান আমাকে 0381-232-6253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করুন 9402169965 এই নম্বরে। শ্রোতা বন্ধু, প্রথমবার ফোন ধরার অভিজ্ঞতা আপনার কেমন ছিল? রিসিভার হাতে নিয়ে অনেকেই হয়তো বলতেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? লাইন কেটে গেলে আবার ডায়াল করতে হতো, অনেক সময় ভুল নম্বরে ফোন চলে যেত। সে প্রথম হ্যালো শব্দটি আজও অনেক মনে গেঁথে আছে। শ্রোতা বন্ধু, আপনার জীবনের প্রথম ফোন কলটি কাকে করেছিলেন? কি কথা হয়েছিল সেখানে, মনে আছে? জানান আমাকে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। টেলিফোন আর প্রেম, টেলিফোন আর প্রেমের এক গভীর সম্পর্ক রয়েছে। ল্যান্ডফোনের পাশে বসে অপেক্ষা, রাত একটু গভীর হলে চুপি চুপি ফোন করা, বাড়ির অন্য কেউ রিসিভ করলে অস্বস্তি, 2 মিনিট কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা। কত সম্পর্ক শুরু হয়েছিল একটি হ্যালো দিয়ে। আবার

0: অনেক সম্পর্ক ভেঙেও গেছে একটি ফোন কলের মাধ্যমেই। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: কে রয়েছেন বন্ধু?
1: আমি বলছি, প্রথম কল আমি করেছিলাম,
0: আমার নামটা বলবেন শ্রোতা বন্ধু আগে।
1: হ্যাঁ, আমি আগরতলা থেকে বলছি, অভয়নগর থেকে।
0: কি নাম আপনার?
1: আমার প্রথম কল করেছিলাম
0: বন্ধু, আপনার নামটা বলবেন।
1: মোবাইল যখন হাতে নিয়েছিলাম
0: বন্ধু, আপনার নামটা বলবেন, নামটা বলেননি। যাই হোক, বন্ধু নিজের নাম না বলেই শুরু করেছিলেন। শ্রোতা বন্ধু, যখনই ফোন করবেন আপনার নামটা আগে বলবেন, তারপর কথা বলা শুরু করবেন। আপনাদের প্রত্যেকেরই খুব সুন্দর সুন্দর নাম রয়েছে, তাই না? সেই নামগুলো বলুন আমাদের, আমরাও জানি, আমরাও পরিচিত হই আপনাদের সাথে, তাই না শ্রোতা বন্ধু? ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। আর খুব বেশি সময় কিন্তু নেই হাতে বন্ধু, আমি আপনাদের বন্ধু আর যে অনুভব রয়েছে আপনাদের সাথে, এবং কথা বলছি আজ আজ রাতের এই পর্বে প্রথম টেলিফোন নিয়ে। শ্রোতা বন্ধু, ফোনের ওপারের নীরবতা অনেক সময় হাজার কথার চেয়ে বেশি অর্থ বহন করেছে। স্কুল কলেজের বন্ধুত্বের সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প, পরীক্ষার আগের রাতে পড়েছিস, নোটটা দিবি, কাল একটু আগে আসিস, এই ছোট ছোট কথাগুলো আজ স্মৃতির অমূল্য সম্পদ। বন্ধুত্বের সেই ফোন কলগুলো আজও অনেকের কানে বাজে। আর প্রেম, প্রেমের কথা তো বললাম শ্রোতা বন্ধু, রাত গভীর হলেই চুপি চুপি ফোন করা প্রেমিককে, বাড়ির অন্য কেউ যদি রিসিভ করে সে ফোন তাহলে অস্বস্তি, এমনকি ফোনে কথাও হতো না, অনেক সময় ফোনটা টুক করে কেটে যেত। দু মিনিট কথা বলার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, কত সম্পর্কের শুরু হয় সেই একটি হ্যালো থেকে। আবার আমার অনেক সম্পর্ক ভেঙেও যায়।

0: শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি বাসবি বলছি আগরতলা থেকে।
0: নমস্কার বাসবি, বলুন।
1: আসলে প্রথম টেলিফোনের কথা শুনছিলাম আর আজকে একবারই লাইন পেয়ে গেলাম, এটা আমার সৌভাগ্য। বলছিলাম যখন আমি ছোট ছিলাম অতটা স্মৃতি তো নেই সেই টেলিফোনের, তবে কিছু কিছু মানে খুব কমই মনে আছে। তবে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সে বাড়ির যে মালিক তারা আমার নিজের যেহেতু জেঠিমনির মতোই, তো জেঠিমনির ঘরে একটা টেলিফোন ছিল।
0: বাহ।
1: তো সেই জেঠিমনির ঘরে গিয়ে টেলিফোনটা নিয়ে মানে উল্টো পাল্টা কিছু একটা ডায়াল করতাম, আর ডায়াল করলে পর তো ওপার থেকে বলতো যে ডায়াল কিয়া হওয়া নাম্বার ব্যস্ত হয়ে কিংবা মানে ভুল কিছু একটা বলতো, তো আমি শুধু ওই ডায়াল শব্দটাকেই মানে ক্লিক করতাম আর কি, আর ক্লিক করে বলতাম ডালের কথা বলছে, ডালের কথা বলছে, ডাল রান্না করার কথা বলছে, আমার ফোনে তো কেউ ফোন করে না, কারোরই ফোন আসে না। টিউশনে নিয়ে যেতাম ফোন শুধুমাত্র মানে মা বাবার সঙ্গে যোগাযোগ করার জন্য, তখনও মা কিংবা বাবা আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতেন, আমারও ফোন করার প্রয়োজন পড়তো না, কেউ আমাকে ফোনও করতো না, এটা আমার ভীষণ দুঃখ ছিল। কিন্তু বর্তমানে এই পরিমাণ ফোন কল আসে, এক এক সময় বিরক্ত হয়ে সাইলেন্ট করে দিই,
0: সাইলেন্ট করে রাখতে হয়। ঠিক ঠিক ঠিক।
1: মানে কিভাবে সময় বদলায় এবং আমাদের চিন্তাধারা বদলে যায়। তবে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টপিক আনার জন্য, একদম ছোটবেলায় ফিরে গেলাম।
0: অসংখ্য ধন্যবাদ বাসবি ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। সত্যি একেবারে ছোটবেলায় কিন্তু আমরা ফিরে যাই এই টেলিফোনের মাধ্যমে। হ্যাঁ, এখন টেলিফোন ফোন অনেক আপগ্রেডেড, এখন টেলিফোনের মাধ্যমে অনেক কিছু আমরা করতে পারি, কিন্তু সেই ছোটবেলার

0: সেই ফোন, সেটা অনেক স্মৃতি বহন করছে আজও। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি অমিত ভদ্র বলছি, গান্ধীগ্রাম থেকে।
0: নমস্কার অমিত বাবু, বলুন।
1: অনেকদিন পর একটা ফোন করলাম, বেশ পুরনো একটা কথা মনে করিয়ে দিলেন টেলিফোনের মাধ্যমে। তখন পিসিও ছিল না। হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: তখন পিসিও ছিল, তো যাক, ছোটবেলা ফোন করতে হবে। আমি প্রায় চলে যেতাম ফোন করতে
0: মৎস্যমুনিতে। আচ্ছা,
1: আমি ফোনটা করতাম, ফোন করে তুমি লাগাতেন, তারপর যদি কেউ তারপর শ্বশুরবাড়িতে এলাম, বিয়ে করলাম। বিয়ের পর সেই শ্বশুরবাড়িতে প্রথম বিটেল ফোন, তখন আমি পিডাব্লিউডিতে চাকরি করি, অনেক সময় ফোন আসতো। সবচেয়ে বেশি মনে হচ্ছে আমার হচ্ছে কোনা চৌমনি স্টেট ব্যাংকের সামনে যে একটা পিসিও ছিল, হোটেলটার সামনে, সেখানে গিয়ে ফোন করতাম, ফোনের যখনই প্রয়োজন পড়তো। সে বাইসাইকেল নিয়ে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতাম, যখনই দেখতাম খালি হলো, ম্যাডাম আমাকে একটা ফোন করে দিন, উনিও আসতো, ফোন করতো, এই আর কি। আর কি বলবো, কিছু বলার মতো নেই। হ্যাঁ, অনেক সময় সামনে রাজদূত লাইব্রেরি, সেখানেও যেতাম, এক টাকা কয়েন ঢুকালে পর ফোনের লাইন লাগতো, সে তো সবই জানা আপনাদের, আর কি বলবো। সত্যি আজকে মানে 20-25 বছর, 25 বছর হবে পিছনে নিয়ে গেলেন আর কি, এত সুন্দর একটা প্রসঙ্গ এনে।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ,
1: ধন্যবাদ বাবু, ভালো থাকবেন।
0: আপনিও খুব ভালো থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, টেলিফোনের হাত ধরে সত্যিই আমরা অনেক দূরে চলে যেতে পারি। একটা ছোট্ট জিনিস, সেই ছোট্ট জিনিসটা আমাদের কত কিছু মনে করিয়ে দিচ্ছে ভাবুন। সেই রাউন্ড ডায়ালের টেলিফোন থেকে শুরু করে তারপর সেই নাম্বার প্যাডওয়ালা টেলিফোন, আমাদের বাড়িতে প্রথম যে টেলিফোন এসেছিল সেই টেলিফোনটা ছিল সিমেন্স কোম্পানির, এবং সেই সিমেন্স কোম্পানির টেলিফোনটা ছিল একটু অন্যরকম। আরো পাঁচটা বাড়িতে যেরকম থাকে সেরকম ছিল না, চারকোল ব্ল্যাক, অনেকটা চারকোল ব্ল্যাক কালারের সেই ফোনটা ছিল, সেটা কোম্পানি থেকেই তারা দিয়েছিল, এবং সেই ফোনটার যত্ন প্রচুর পরিমাণে হতো। এতবার সেই ফোনটাকে মুছে রাখা হতো, সেই ফোন সত্যি একেবারে নতুনের মতো ছিল যতদিন পর্যন্ত সেটা ব্যবহার হয়েছে। সে ফোনের জন্য ছিল আলাদা করে কভার, একবার কেউ ব্যবহার করলে তারপর সেটাকে আবারও মুছে রাখা হতো। এতটাই যত্ন দিয়ে সে ফোনটাকে রাখা হতো, কারণ সত্যিকারের অর্থে সেটা শুধুমাত্র একটা যন্ত্র ছিল না। এবং বিশেষ করে আমার কথা যদি বলি, প্রত্যেকের বাড়ি থেকে আমাদের ফোনটা ছিল একটু আলাদা, তাই একটা আলাদা যেন গর্বের বিষয় ছিল। তারপর আরো কত ধরনের টেলিফোন বেরিয়েছে তখন, তারপর কলার আইডি যখন সংযোজন হতে শুরু করে, টেলিফোন নম্বর দেখা যেত, অনেক মিস কল, অনেক কল, সেগুলো দেখা যেত সেই কলার আইডির মাধ্যমে। যদিও আমাদের বাড়িতে সেই কলার আইডি ছিল না, সিঙ্গেল এক সাইডের সেই ফোনগুলো ছিল, বেড সাইড স্ট্যান্ডওয়ালা যে ফোনগুলো হয় সেগুলো ছিল, বিভিন্ন ধরনের ফোনের

যে এন্টায়ার ইন্ডাস্ট্রি সেটা রেভলিউশনের মাঝখান দিয়ে গেছে, এবং ল্যান্ড ফোন থেকে শুরু করে ধীরে ধীরে কর্ডলেস ফোন, কর্ডলেস ফোন থেকে তারপর ছোট কিপ্যাড ফোন, এবং কিপ্যাড ফোনের পরে আজকের দিনে দাঁড়িয়ে যে অ্যান্ড্রয়েড ফোন আমাদের হাতে রয়েছে, সেই ফোন স্ক্রিন টাচ ফোন, তারপর অ্যান্ড্রয়েড ফোন। ফোনের বিবর্তন প্রচুর। শ্রোতা বন্ধু, আপনি কোন ফোন দেখেছেন প্রথম জানান আমাকে। ফোন করুন 0381 232 6253 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি অর্ণব। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, আমি সুমেলি বলছি আগরতলা থেকে।
0: নমস্কার সুমেলি, বলুন।
1: তো আজকে টপিকটা সত্যি অনেক পেছনে নিয়ে গেছে।
0: আচ্ছা,
1: তো সত্যি এমন একটা সময় ছিল যখন সেই টেলিফোনটা না, যখন বাড়িতে ছিল সেটা শুধুই যে যোগাযোগের মাধ্যম ছিল তা না, কিন্তু একদম পুরো বাড়ির সেন্টার পয়েন্ট হয়েছিল ফোনটা। আমার মনে আছে একদম আমাদের বাড়িতে একদম একদম সেই অদ্ভুত একটা নীল রঙের ল্যান্ডফোন বাবা নিয়ে এসেছিল প্রথমবার। তো আমি এতই আনন্দিত হয়েছে, তুমি যেটা বললে যে একটা গর্বের বিষয়, সত্যি গর্বের বিষয় হিসেবেই আমি ছুটে ছুটে পুরো পাড়াতে গেছিলাম জানানোর জন্য যে আমাদের বাড়িতে টেলিফোন এসছে, টেলিফোন এসছে, সবাই দেখতে যাবে, চলো এরকম। তো আমি সবাইকে নিমন্ত্রণ করেছিলাম আমাদের বাড়িতে এসো, এটা আমার খুব মনে পড়ে ফোনের কথা বললি। অনেকে অনেক ধরনের কথা বলেছিল যে এই নীল রঙের ফোনটা কিরকম, সাদা হলে ভালো হতো। যাই হোক, ফোন এসেছিল, এতে সেটা ছিল ওই তুমি যেটা বললে ঘোরানো বালাটা না, এই বাটন বালাটা,
0: বাটন বালা। হ্যাঁ
1: হ্যাঁ। তো তো আমাদের বাড়িতে কি হতো, প্রায় সময় পাশের বাড়ির যে আন্টি ছিল ওনার আমাদের থেকেও ওনারই ফোন বেশি আসতো, সত্যি কথা
0: বলতে। আচ্ছা।
1: হ্যাঁ, আর তখন আমাদের বাড়ি তো একান্নবর্তী ছিল, তো আমরা অনেকজন আমার বয়সী অনেকজন ছোট ভাই বোনেরা ছিলাম। তো ফোন বাজলেই কে গিয়ে আগে দৌড়ে ফোনটা ধরবে, ধরে তারপর ওই পাশের বাড়িতে গিয়ে বলবে যে আন্টি আপনার ফোন, এটার জন্য কম্পিটিশন চলতো। খুব অপেক্ষায় থাকতাম সারাদিন ফোন কখন। আরেকটা জিনিস আমার খুব মনে পড়ে টেলিফোন কথা বললে, সেই হলো টেলিফোনের ডায়েরি গুলো।
0: হ্যাঁ একদম সত্যি।
1: হ্যাঁ, তখন এই ফোনের পাশে বা ড্রয়ের ফোনের পাশে টেলিফোনের ডায়েরি গুলো ছিল, মানে কত যত্ন করে বাবা ফোন নাম্বার গুলো লিখে রাখতেন। এখন এই জিনিসটা কত আশ্চর্যের বিষয় যে কত ফোন নাম্বারই না তখন আমাদের মুখস্থ ছিল, কিন্তু এখন নিজের নম্বর ছাড়া জানি না আর কজনের নাম্বার মুখস্থ, সব ওই মোবাইলের কন্টাক্ট লিস্টের ভরসায়।
0: কন্টাক্ট লিস্টের ভরসায় থাকতে হয়, মোবাইল যদি হারিয়ে যায় তাহলে একেবারে আমরা পা করে বসে থাকি।
1: তাই একদম, সেই আমার মনে হয় এই প্রযুক্তির কারণে মানে আমরা জীবনটা হয়তো অনেকটাই সহজ হয়ে গেছে, কিন্তু সেই যে আমার এই নীল রঙের ফোনে যে রিংটোনটা, তারপরে ফোনের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করা, তারপরে যেটা তুমি বললে ভুল নম্বরে ফোন করা,
0: একদম।
1: আর অবশ্যই এই ডায়েরির পাতা যেখানে অসংখ্য নাম্বার জমা থাকতো, এগুলো আমার আজও স্মৃতির একদম হৃদয়ে খুব যত্নে রেখেছি। থ্যাংক ইউ এরকম টপিক রাখার জন্য, খুব
0: অসংখ্য ধন্যবাদ সুমেলি, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধু, সত্যি আমরা যখন এই কথাগুলো ভাবি অনেক অনেক পেছনে চলে যাই। শ্রোতা বন্ধু, সুমেলি যেমনটা বললো যে টেলিফোনের যে ডাইরেক্টরি, সেই ডাইরেক্টরিগুলো মনে আছে আপনাদের? মোটা একটা বই থাকতো যেখানে গোটা রাজ্যের সেখানে নম্বর থাকতো, বিভিন্ন অফিস বিভিন্ন মানুষের নম্বর থাকতো। তো এই নম্বরগুলো নিজের নম্বরটা খুঁজে বার করা সেটাও একটা আলাদা মজার জিনিস ছিল, বা বন্ধুদের নাম্বার খুঁজে বার করা, সেটা প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক সেটা কিন্তু আমরা করেছি প্রচুর, সেটারও আলাদা একটা চার্ম ছিল শ্রোতা বন্ধু।

0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার
0: নমস্কার,
1: মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ থেকে।
0: নমস্কার বিদ্যাবাবু, বলুন, খুব কম সময় রয়েছে, তাড়াতাড়ি বলবেন।
1: আসলে টেলিফোনের কথা খুব মনে পড়ে, মানে আপনার আমার এই টেলিফোন প্রথম টেলিফোন বলতে গেলে আমাদের ওই আমার ছোটবেলায় যখন ছিলাম সেই সময়টা ওই বাঁশ কেটে তার পাশে লম্বা সুতো দিয়ে
0: আমারটা ছিল নারকেল তেলের যে কৌটোগুলো হয় সেই কৌটোগুলো কেটে
1: আরো মনে করেছিলেন, তাই তো আমার এরকম আপনি বলছেন তো আর মলারটা খুলে যাচ্ছে। তো এই অনেক দূর থেকে হ্যালো, কেমন আছো? হ্যালো পঙ্কজ, কি শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল বল। এই যে কথাগুলো, কি আনন্দ ছিল, মানে ওই জীবনের টেলিফোনটা আমার কাছে সব

0: আদর্শ। আমার মনে হয় এরপরে আর কোনো টেলিফোনের কথা বলার মতো না, সময় নাই, আমি বলবো না। তো ওই সিটির টেলিফোনের ক্ষেত্রে ওটাই আমাকে সব থেকে সেরা হয়ে আছে এখন।
1: বাহ, সত্যি অসংখ্য ধন্যবাদ মিল্টন বাবু, অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা হয়তো যন্ত্রের কথা বলছি, কিন্তু ছোটবেলার সেই যে প্রথম টেলিফোন যেটা মিল্টন বাবু বললেন, সেই টেলিফোন, সেই টেলিফোনের স্মৃতিও কিন্তু এক অসাধারণ জায়গা রয়েছে আমাদের মনে। যে টেলিফোন হয়তো আমরা খেলতে খেলতে বানিয়েছি, কিন্তু সত্যিকারের অর্থে সেই টেলিফোনই হয়তো আমাদের জীবনের প্রথম টেলিফোন ছিল। শ্রোতা বন্ধু, আজকের আজ রাতের এই পর্বে আমরা আপনাদের প্রথম টেলিফোনের গল্প শুনলাম। আজকের এই পর্ব শুধু একটা যন্ত্রের গল্প বলিনি, আমরা বলেছি মানুষের গল্প। টেলিফোন আমাদের শিখিয়েছে দূরত্ব যতই হোক না কেন, একটি ফোন কল মানুষকে আবার কাছে নিয়ে আসতে পারে। হয়তো আজও কোথাও কোনো ফোন বেজে উঠছে, আর ওপারে কি অপেক্ষা করছে শুধু একটা পরিচিত কণ্ঠস্বর শোনার জন্য। শ্রোতা বন্ধু, এই আশাতেই শেষ করছি আজকের এই পর্ব। আপনাদের স্মৃতি, আপনাদের গল্প আজকের এই পর্বকে আরো সমৃদ্ধ করে চলেছে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই টেলিফোনের যে স্মৃতি নিয়ে আমরা কথা বললাম, সেই স্মৃতি অবশ্যই খুব মধুর। ধন্যবাদ প্রত্যেককে যারা ফোন করেছেন। বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু আর্য অর্ণব আজকের এই পর্ব থেকে।

26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.2 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি গোটা দিনের, আগামীকালকের গোটা দিনের এফএম উচ্চায়নের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 কর্পূরক অনুষ্ঠান সালকামা পান্ডা শুনবেন, 6:25 কর্পূরক অনুষ্ঠান হায়ুন্নি খোরান শুনবেন, অভিজ্ঞাপন সকাল 7:45 তোমায় গান শোনাবো শুনবেন সকাল 8:40 বলছি তোমায় সকাল 9:12 মহিলাদের জন্য অনুষ্ঠান শুনবেন আর যে অনিন্দিতার সাথে তুমি অনন্যা বেলা 10:00 চিরাহত শুনবেন দুপুর 2:30 রবি কিরণ দুপুর 3:00 সুরের আকাশে শুনবেন আর যে নিবেদিতার সাথে বিকেল 4:00 রিব মাঝারে বিকেল 5:00 ইচ্ছে করি শুনবেন সন্ধ্যা 6:30 খেলতে খেলতে শুনবেন রাত 8:05 রঙ্গলি শুনবেন রাত 9:02 9:30 শুনবেন আজ রাতে অনুষ্ঠান আর যে দেবাশিসের সাথে রাত 11:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। শ্রোতা বন্ধু, রাত 11:00 থেকে পরদিন সকাল 6:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:50। আমি আপনাদের বন্ধু আর যে অর্ণব বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং হ্যাঁ, অবশ্যই প্রথম টেলিফোনের যে স্মৃতি সেগুলোকে মনের এক কোণে অবশ্যই জীবিত রাখবেন। শুভরাত্রি।

শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালকের গোটা দিনের আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় দক্ষিণ গোমতী, ঊনকোটি ও ধরাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন